0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 24-27 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তুমি কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন কালেমায়ে তাইয়্যিবার, যে তা একটি পবিত্র বৃক্ষের ন্যায় যার শিকড় সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা ঊর্ধ্বে উত্থিত। সে বৃক্ষ স্বীয় রবের আদেশে প্রত্যেক মৌসুমে তার ফলদান করে, আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর অপবিত্র কালিমার দৃষ্টান্ত যেমন একটি নিকৃষ্ট বৃক্ষ যার মূল জমিন থেকে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নেই। যারা শাশ্বত বাণী কালিমায়ে তাইয়্যিবায় ইমান রাখে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, আর জালিমদেরকে আল্লাহ গুমরাহিতে নিমজ্জিত করবেন। আল্লাহ যা চান তা করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয় আজকের বিষয়, নামাজে তিলাওয়াতের নিয়ম, বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত অনন্য এক নিয়ামত। নামাজে কোরআন তেলাওয়াত অপরিহার্য বা ফরজ, সুতরাং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম ইরশাদ করেছেন, ওরাত্তিলিল কোরআন তারতিলা, আর আপনি কোরআনকে তারতিলের সঙ্গে তথা ধীরস্থিরভাবে থেমে থেমে সুন্দর রূপে তেলাওয়াত করুন। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 4। কোরআন তেলাওয়াতের আদব হল আল্লাহ তাআলার জন্য নিয়তকে খালেস করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনুল হাকিমে বলেছেন, ফাআবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, সুতরাং আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করুন। সূরা আজ-জুমার আয়াত নম্বর 2।

0: আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদেরকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে এজন্য যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে খাঁটি মনে ও ইখলাসের সঙ্গে। সূরা আল বাইয়িনা আয়াত নম্বর 5। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পর কোরআনের যে কোনো সূরা অথবা বড় এক আয়াত বা ছোট তিনটি আয়াত পড়া ওয়াজিব। তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে। বিতির, সুন্নত ও নফল নামাজের সব রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়বে। সকল রাকাতের প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। ফজর, মাগরিব, এশা ও দুই ঈদের নামাজে ইমাম কেরাত উচ্চ স্বরে পড়তে হবে। ইমাম ভুলে আওয়াজ না করে কেরাত পড়লে সেজদায় সাহু করতে হবে। জোহর আসর নামাজে ইমামকে নীরবে কেরাত পড়তে হবে। একাকী বিতিরের নামাজ আদায়কারীর জন্য নীরবে কেরাত পড়া ওয়াজিব। ফজর, মাগরিব ও এশার নামাজে কোনো কারণবশত একাকী আদায় করলেও উচ্চস্বরে কেরাত পড়া উত্তম। জামাতের সঙ্গে ইমাম ফজর, মাগরিব ও এশারের নামাজের কাজা আদায় করলেও উচ্চস্বরে কেরাত পড়া ওয়াজিব। সূরা ফাতিহা ব্যতীত একই কেরাত প্রথম ও দ্বিতীয় রাকাতে না পড়াই উত্তম। নামাজে কেরাত শেষ হওয়ার আগেই রুকুতে ঝুঁকে গিয়ে সেখানেও কেরাত পড়তে থাকা মাকরু। ফরজ নামাজে ইচ্ছাকৃত কোরআনের ক্রমধারার বিপরীত কেরাত পড়াও মাকরু, তবে ভুলে পড়লে তা মাকরু হবে না। কোনো ব্যক্তি নতুন মুসলমান হয়ে সবে মাত্র নামাজ আরম্ভ করেছে কিন্তু কোরআনের কোনো সূরা বা আয়াত তার মুখস্থ নেই, এমত অবস্থায় অনতিবিলম্বে সূরা বা আয়াত মুখস্থ করতে হবে। মুখস্থ হওয়ার পূর্ব পর্যন্ত নামাজে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নামাজ আদায় করতে হবে। তবে কোরআনের সূরা বা আয়াত মুখস্থ করার ব্যাপারে অলসতা বা অবহেলা করলে গুনাহগার হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে তার প্রতিটি অক্ষরে অজুবিহীন অবস্থায় দশ নেকি, অজু অবস্থায় বিশ নেকি, নামাজে বসে পড়লে ২৫ নেকি ও দাঁড়িয়ে পড়লে ৫০ নেকি প্রদান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্ত নামাজে যে সকল সূরা পড়তেন সেগুলো ছাড়া অন্য সূরা বা আয়াত দ্বারা নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নামাজের বিভিন্ন ওয়াক্তে যেসব সূরা দ্বারা নামাজ আদায় করতেন তা হল ফজর ও জোহরের মাসনুন কেরাত হল সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর এই সকল সূরা থেকেই নামাজে তেলাওয়াত করতেন। আসর ও ইশার নামাজের মাসনুন কেরাত হল সূরা তারিখ থেকে সূরা বাইগিনা পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই উক্ত নামাজে সূরা ফাতিহার পর সূরা তারিখ থেকে বাইগিনা পর্যন্ত সূরাগুলোই তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের কেরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা ফাতিহার পর সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো সূরা তেলাওয়াত করতেন। জুমার নামাজে সূরা ফাতিহার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সূরা আলা ও সূরা গাশিয়া অথবা সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন তেলাওয়াত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে সূরা দোহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। ফজর ও মাগরিবের সুন্নত নামাজের কেরাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জুমআর দিন ফজরের নামাজে সূরা আদ-দাহর ও সূরা আস-সিজদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। সফর অবস্থায় সব নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে। তবে সফর ব্যতীত ইমাম বা একাকী নামাজির বিশেষ পরিমাণে সূরা পড়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ লম্বা কেরাত পড়তেন আর ফজরের ফরজ সহ অন্যান্য ফরজ নামাজের প্রথম রাকাতে একটু লম্বা কেরাত পড়তেন আর দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তুলনায় একটু কম পড়তেন। মনে রাখতে হবে, নামাজের জন্য নিজে থেকেই কোনো সূরাকে নির্দিষ্ট করে নেওয়া ইসলামের বিধানের পরিপন্থী কাজ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নামাজে যেসব কেরাত পড়তেন তা পড়া উম্মতে মুহাম্মদের জন্য সুন্নত বা মাসনুন কেরাত। সুতরাং মুমিন মুসলমানের উচিত নামাজে সূরা ফাতিহার পর কেরাত পড়ার ক্ষেত্রে মাসনুন সূরা দিয়ে কেরাত পড়া সুন্নতের অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহ তাআলা সব নামাজিকে মাসনুন কেরাত দিয়ে ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে নামাজে তিলাওয়াতের নিয়ম সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন সরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পূর্ণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্রী ভগবান উবাস। ওম মহা আত্মন তু মাম পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতা বজন্তি অনন্য মনসা ইগেত্তুয়া ভূতাদিম অব্যয়ম। বঙ্গানুবাদ। কিন্তু হে পার্থ, দৈবী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ আমাকে সর্বপ্রাণী সনাতন কারণ এবং অবিনাশী অব্যয়স্বরূপ জেনে অনন্য চিত্তে নিত্য নিরন্তর আমার ভজনা করেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেন মানব জীবনের শ্রেষ্ঠতম পরিচয় তুলে ধরেছেন। মহাত্মা কাকে বলে, তারা কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করে, কিভাবে তাকে সর্বরূপে অনুভব করে, আর কিভাবে প্রতিটি যজ্ঞ কর্ম ও মন্ত্রের মধ্যে কৃষ্ণ নিজেই বিরাজ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা সত্যিকারের মহাত্মা তারা দৈবী প্রকৃতির আশ্রয়ে থাকে, তারা আমাকেই সৃষ্টির আদি কারণ হিসাবে জানে আর একনিষ্ঠ ভক্তির মাধ্যমে আমাকেই অনুভব করে, যে আমাকে প্রতিটি জীবের মধ্যে দেখে আর প্রতিটি জীবকে আমার মধ্যে দেখে সেই মহাত্মা। এই কথাটি শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। মহাত্মা মানে শুধু জ্ঞানী হওয়া নয়, বরং অন্তরে ভক্তি, নম্রতা, অটল বিশ্বাস ও ভগবানের প্রতি আস্থা রাখা। যারা নিজের মধ্যে দৈবশক্তি জাগিয়ে তোলে তারাই সত্যিকারের মহাত্মা ও অহংকারহীন মানুষ। আর মানুষের মধ্যে দৈবী প্রকৃতি তখনই প্রকট হয় যখন তার উদ্দেশ্য থাকে একমাত্র ভগবান প্রাপ্তি। ভগবান প্রাপ্তির জন্য দৈবী গুণের আশ্রয়ই মানুষ ভগবতমুখী হয়। দৈবী গুণের আশ্রয় নিলে তার মধ্যে অভিমান, অহংকার, কর্তৃত্ববোধ আসে না, তার বদলে নম্রতা, সরলতা, শুদ্ধতা, নিরহংকার বোধ, করুণা, ভক্তি ও আত্মসংযম বোধ আসে এবং সাধন ভজনে নিত্য নতুন উৎসাহ দেখা যায়। যারা ভগবানকেই সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জানে এবং মানে, তাদের মনে অন্য কিছুর আশ্রয় নেই, শুধু ভগবানের সঙ্গেই তাদের আত্মীয়তা। আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার, এইরূপ সম্পর্ক স্থাপন করে, যে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে, দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত শারীরিক ব্যবহারিক লৌকিক বৈদিক ও পারমার্থিক কার্য করে, তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে। এটি হলো অনন্য চিত্তে ভজনা করা। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখ ভাগভবেত্। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরোপলাভ করুক, সকলের দৃষ্টি মঙ্গলময় হোক, এই সংসারে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ সতর্কতা সংকেত, 1 নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
4: আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:22 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কেলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।

0: জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকার কয়ের অনুষ্ঠান সকাল ৬টা বেজে সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
1: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯টা ৫ মিনিটে,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে,
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২টা ২০ মিনিটে,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে,
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫টা ৩০ মিনিটে,
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে,
1: সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার,
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে,
1: রাত ৮টা ১০ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার,
0: রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ,
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত ১০টা ৫ মিনিটে।

0: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: এফএম 90 MHz সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শুনবেন এখন ভোরের গান, লিখেছেন শিকদার ইসহাক আলী, সুর করেছেন মোহাম্মদ শাহিন আলী, কণ্ঠ দিয়েছেন সম খায়রুল ইসলাম।

0: শম খায়রুল ইসলামের কণ্ঠে শুনলেন ভোরের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আজ আপনারা এই পর্যায়ে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

0: পরপর দুটি নজরুল সঙ্গীত শুনলেন ফেরদৌস আরার কণ্ঠে।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথে আমার বিপথ নয়। হেথা সবে সমপাপে আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
0: এমন অসংখ্য কথা, এমন অসংখ্য বাণী আমাদেরকে উপহার দিয়েছেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন লেখরিতে, কবিতায়, উপন্যাসে, প্রবন্ধে। সঙ্গীতের ভুবনকে সমৃদ্ধ করেছেন গানের অমর বাণীতে। তিনি আমাদের বিদ্রোহী কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের সেই দুঃখমিয়া চারুলিয়ায় জন্মগ্রহণ করে, যিনি বাংলা সাহিত্যের ব্যাপ্তি ছাড়িয়ে বিশ্ব সাহিত্যে পদার্পণ করেছেন, বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়েছেন এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরো উজ্জ্বল, আরো প্রজ্জ্বল করেছেন। সম্প্রীতির বন্ধনে এ বাংলাকে, বাঙালিকে তিনি একসাথে করতে চেয়েছেন, হিন্দু মুসলমানকে গলাগলি করতে চেয়েছেন, কোলাকুলি করতে চেয়েছেন।
1: নজরুল বর্ষে আমাদের এই দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের অতুল শ্রদ্ধা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অজিত রায়।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গেয়েছেন অজিত রায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি এত সুন্দর মাটি, জলবায়ু, পরিবেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের মাটি খাঁটি সোনার চেয়েও খাঁটি। কোনো বীজ যদি এ মাটির সংস্পর্শে আসতে পারে, তা থেকে কম বেশি ফলন পাওয়া যাবেই। প্রয়োজন মতো পরিচর্যা ও ফসলের জাত যদি ভালো হয়, তাহলে তো কোনো কথাই নেই। ভূমণ্ডলীয় অবস্থানগত কারণেই বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আজ প্রথমে রয়েছে আমার কৃষি পর্ব। এই পর্বে মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম চাষের অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশে নানা ধরনের কৃষিজ পণ্য উৎপাদিত হয়। তার মধ্যে সাম্প্রতিক সময়ে এই ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জানবো এই ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ কি, এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। একেবারে শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, এই যে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ, এটা আসলে কি?
2: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি, বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মিষ্টি মরিচের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে সাধারণত ফল হচ্ছে গোলাকার ও ত্বক পুরু হয়ে থাকে। মিষ্টি মরিচ আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ প্রসারিত হচ্ছে।
1: অনেক ধন্যবাদ। এবারে আপনার কাছে একটু জানতে চাইবো, মিষ্টি মরিচের যে পুষ্টিমান এবং এটা কি কি কাজে ব্যবহৃত হয় সে বিষয়ে।
2: পুষ্টিমানের দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে মিষ্টি মরিচ এক অত্যন্ত মূল্যবান সবজি, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এবং অতি সহজে এটা আবার টবে চাষ করা যায় বলে দেশের জনসাধারণ সহজে মিষ্টি মরিচ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে।
1: প্রত্যেকটা কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম যে লাগাবে বা চাষ করবে, এটার একটা নিয়ম আছে, নিয়মটা সম্পর্কে জানতে চাই।
2: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষের জন্য সাধারণত মাটিটা দোআঁশ বা বেলে দোআঁশ হলে খুব ভালো হয়। মিষ্টি মরিচ খরা ও গোড়ায় পানি জমা মোটেই সহ্য করতে পারে না, এজন্য বীজ বোনার আগে উপযুক্ত সময়টা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত খুবই উপযুক্ত সময় এবং প্রতি শতকের জন্য 1 গ্রাম বীজ দরকার হয়। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হয়। এছাড়াও এই চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যেমন জমিতে রোপণের আগে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে, তারপরে বীজ থেকে চারা তৈরি করে চারাগুলো ভালোভাবে রোপণ করতে হবে এবং গাছের গোড়ায় নিয়মিত সার দিতে হবে। এছাড়াও যদি রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়, তাহলে সেটা বাঁচার জন্য সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
1: অনেক ধন্যবাদ। জানছিলাম যে কিভাবে লাগাবেন, অর্থাৎ চাষ করবেন। এবার একটু জানতে চাই, ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের যে অর্থনৈতিক গুরুত্ব, আমাদের চাষি ভাইরা কিভাবে অর্থনৈতিকভাবে এই সবজি চাষ করে লাভবান হবেন?
2: ক্যাপসিকাম চাষের অর্থনৈতিক গুরুত্ব অনেক, কারণ এটি একটি লাভজনক ফসল এবং কৃষকদের জন্য নতুন আয়ের উৎস হতে পারে। ক্যাপসিকাম চাষে একদিকে যেমন ফলন ভালো পাওয়া যায়, তেমনি এর বাজারে চাহিদাও বেশ ভালো। সঠিকভাবে চাষাবাদ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। আসলে ক্যাপসিকাম চাষের অর্থনৈতিক গুরুত্বের প্রথমে যে জিনিসটা আসবে, উচ্চ লাভ। ক্যাপসিকাম যদি চাষ করা হয়, অন্যান্য সবজি চাষের চেয়ে বেশি লাভজনক হতে পারে। তারপরে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা, ক্যাপসিকাম একটা জনপ্রিয় সবজি হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আর যদি ক্যাপসিকাম চাষ করা হয়, যেহেতু এটা শ্রমঘন একটা প্রক্রিয়া, গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এছাড়াও উন্নত মানের ক্যাপসিকাম বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যেহেতু পুষ্টিগুণ সম্পন্ন, প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে, এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এক্ষেত্রে যদি সরকার ক্যাপসিকাম চাষে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন, যেমন উন্নত মানের সার ও কীটনাশকের ভর্তুকি মূল্য প্রদান করে, তাহলে সেটা সবাই আরো আগ্রহ হবে। এছাড়াও ক্যাপসিকামের বাজার মূল্য সাধারণত স্থিতিশীল থাকে, এটা কৃষকদের জন্য একটা ভালো আয়ের নিশ্চয়তা দেয়।
1: একেবারে আপনার কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই যে আমাদের এই ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, আন্তর্জাতিক সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা প্রত্যেকে নিজের যে জায়গাটুকু আছে সেখানে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের চাষ করি এবং আমরা নিজেরা সমৃদ্ধ হই, সমৃদ্ধ করি আমাদের দেশ এবং দেশের অর্থনীতিকে। অনেক ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ। আসলে
0: বন্ধু শ্রোতা, আমাদের কৃষি ব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কৃষিতে প্রযুক্তি এবং কৃষি যন্ত্রাংশ আধুনিকায়নের মধ্য দিয়ে উৎপাদন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে আমার বাংলা পর্বে দেশাত্মবোধক গান শোনাব তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে। গানের গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুরকার অশোক কুমার পাল।

0: বন্ধুরা, গান শুনতে শুনতে হাতের সময় একেবারেই ফুরিয়ে এলো, চলে এসেছে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। চলছে বর্ষাকাল, বর্ষা যেহেতু বৃক্ষরোপণের উপযুক্ত সময়, আসুন যার যতটুকু সুযোগ আছে খালি জায়গায় আমরা বৃক্ষরোপণ করি এই বর্ষায়, আর সবুজের সমারোহে ভরে তুলি আমাদের এই পৃথিবী। নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি, সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন লালটু হোসাইন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 5ই শ্রাবণ, 5ই সফর, 20শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতে শিরোনাম। স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন। বুলাওয়েতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে 2-1 সিরিজে জিতল বাংলাদেশ। বিশ্বকাপ 2026 সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, আগের বিশ্বকাপে লেনদেন ছিল 140 কোটি টাকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য ফিরজা মজুমদার ফখরুল ইসলাম আলমগীরের। সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ICT। এবং মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে 50 সেনা নিহত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রথমেই বিশ্বকাপ ফুটবলের খবর।

আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের

0: পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়ে 39 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয় শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফুটবল কোন খেলা নয়, এ এক মহাকাব্য যেখানে রক্ত আর ঘামের কালিতে লেখা হয় অমরত্বের গল্প। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেটল্যাফ স্টেডিয়ামের বুকে আজ মুখোমুখি হয় দুই ফুটবল পরাশক্তি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপের রাজপুত্র স্পেন। 90 মিনিটের তীব্র লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি, যেখানে কৌশল আর ধৈর্যের পরীক্ষা চলে প্রতি সেকেন্ডে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, মাঠের বুকে তখন 10 জনের আর্জেন্টিনার মরণপণ প্রতিরোধ। তখনই এলো সেই মহেন্দ্র খন, ঘড়ির কাঁটায় যখন 106 মিনিট পেদ্রু পোরোর দুর্দান্ত ক্রস বাতাসে ভাসল, নিকো উইলিয়ামসের হেড পাস আর আর্জেন্টিনার ডিবক্সের ভেতরে চিতার ক্ষিপ্রতায় বল লুফে নিলেন তিনি। ফেরান তোরেস তার বাপায়ের জাদুকরি ভলিতে ইমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল আছড়ে পড়ল আর্জেন্টিনার জালে।
2: Spain have beaten Argentina by 1-0.
1: স্পেনের লাল গ্যালারি মেতে উঠল বুনো উল্লাসে। এই একটি মাত্র গোলই লিখে দিল পুরো ম্যাচের ভাগ্য। স্পেনের পক্ষে একমাত্র গোলদাতা ফেরান তোরেস হয়ে গেলেন ইতিহাসের অমর চরিত্র।
2: But Ferran Torres needn't argue with anyone.
1: এই এক গোল শুধু একটি ম্যাচই জেতায়নি, ঘুচিয়েছে দীর্ঘ এক আক্ষেপের আধার। একটু পেছনে ফিরে তাকানো যাক, 2010 সালের জোহানেসবার্গের সেই সোনালি রাত, যখন আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথমবার বিশ্বজয় করেছিল স্পেন। এরপর কেটে গেছে দীর্ঘ 16টি বছর। কত রথী মহারথী এসেছেন, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব মঞ্চের মুকুট মাথায় তুলল লারোখারা। এই জয় যেন স্পেনের ফুটবল আকাশে এক নতুন সূর্যোদয়। রেফারির শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনার চোখে অশ্রুর মেলা আর স্পেনের শিবিরে আনন্দের সুনামি। ফিফা বিশ্বকাপের ইতিহাস সাক্ষী রইল এক নতুন কীর্তির। স্পেনই এখন পৃথিবীর একমাত্র দেশ যারা একই সাথে পুরুষ ও নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।
2: Some of the exchanges between players are rather spiky. It has meant so much.
1: ফুটবলারদের পায়ে পায়ে আজ রচিত হল নতুন কাব্য। নিউ জার্সির আকাশ রাঙিয়ে স্পেন মেতে উঠল তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বজয়ের মহা উৎসবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বল জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। মেসিকে সন্তুষ্ট থাকতে হয় সিলভার বুট নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বিজয়ী স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করেন। বুলাওয়েতে গতকাল তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 4 উইকেটে পরাজিত করে 2-1 সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। কাতার বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব নিয়ে 100 কোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতা তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন মিডিয়া রাইটস কেনে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এরপর তমা কনস্ট্রাকশন নামে গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা নেই বাংলাদেশের এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভুক্তি হিসেবে যুক্ত করা হয়। তৎকালীন শেখ হাসিনা সরকার ওই মধ্যস্বত্বভোগী কোম্পানিকে মন্ত্রিপরিষদ বৈঠকের মাধ্যমে জনগণের ট্যাক্সের 98 কোটি টাকা

দিয়ে বিটিভির জন্য খেলা প্রচারের সম্প্রচারের স্বত্ব কিনে নেয়। এর বাইরে দেশের অন্যান্য বেসরকারি মাধ্যম তাদের কাছ থেকে প্রায় 39 কোটি টাকায় রাইটস অব লাইসেন্স করে। সব মিলিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দিতে জনগণের ট্যাক্সের প্রায় 140 কোটি টাকার বিশাল টার্নওভারের মাধ্যমে অর্থ লোপাট করা হয়। সংবাদ সম্মেলনে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা ছিল দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে, তবে রাষ্ট্রের করুণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভুক্তি ছাড়াই এবার সরাসরি ফিফার সঙ্গে লাগাতার দর কষাকষির মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় প্রায় 47 কোটি টাকার মিডিয়া রাইটস কিনেছে বিটিভি। পরবর্তীতে দেশের আরও 4টি মাধ্যমের কাছে সাবলাইসেন্স করে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র 4 থেকে 5 কোটি টাকার মতো সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে সমন্বয় করে চূড়ান্তভাবে শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলের কে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি, বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: আজ ২০শে জুলাই ২০২৪ সালের এই দিনে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়। মাঠে নামেন সেনা সদস্যরা। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ হয়। কারফিউর প্রথম দিনেই অন্তত ২৬ জন নিহত হন। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং নির্বাহী আদেশে ২১ ও ২২শে জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে ভাঙচুর করা হয়। আরও শুনুন প্রতিবেদনে।
1: ২০২৪ জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর মধ্যে ২০শে জুলাই অন্যতম স্মরণীয় একটি দিন। আগের দিন ১৯শে জুলাই অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় রাজধানীসহ সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। টানা দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ২০শে জুলাই রাজধানীতে অন্তত ২৫ জন সহ সারা দেশে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হন শত শত ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সে সময় টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিল রাষ্ট্রীয় বাহিনী, যা ছিল নৃশংসতার চূড়ান্ত নজির।
2: এই গুলিগুলি যে করা হয়েছিল একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়েছিল। তাই সাধারণত যেটা ব্রিটিশ আমলে অভিযোগটা ছিল, পাকিস্তান আমলেও ছিল, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে যদি কোনো আন্দোলন দমন করার সময় গুলি করতে হয় সেটা ওই হাঁটুর নিচে করতে হয় যাতে সে মারা না যায়। কিন্তু এই আন্দোলনের সময় ৩,৫০০০ রাউন্ড গুলি ব্যবহার হয়, এই ৩ সপ্তাহে ঢাকাতেই হয়েছে ৯৫,০০০ রাউন্ড।
1: আন্দোলন দমাতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার ২০শে জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। ২১ ও ২২শে জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ ২১শে জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন ঢাকায় অন্তত ২৫ জন, সাভারে ৪ জন, গাজীপুরে ২ জন এবং নরসিংদীতে ২ জন সহ সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মানুষের মাঝে একদিকে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়তে থাকে, তবে ভয় ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ব্যাপারে ছিল অনড়।
3: ৫৬% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না। সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল,
1: ২০শে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, মেরুলবাড্ডা ও মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি জামাতের প্রায় ৭০ জন নেতাকে গ্রেপ্তার করা হয়। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাটও বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। ২০শে জুলাই গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩ সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপনের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া, উত্তরা, রামপুরা, বনশ্রী ও বাড্ডা এলাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যা 7:30 রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। গতকাল রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এদিকে গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আইএলও মহাপরিচালক। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যম মাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামীকাল এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে তাদের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জে ও মারকুলি সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি তাদের সর্বশেষ বুলেটিনে আরও জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘণ্টায় নদীসমূহ কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমার পানি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মালির উত্তরাঞ্চলের কৌশলগত শহর অ্যানিফিস ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের ওপর তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিদের এক হামলায় অন্তত 50 জন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল একথা জানায়। শহরটির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গত শনিবার অ্যানিফিস শহর ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের ওপর এই হামলার ঘটনা ঘটে। তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী FLA এবং আল কায়দা সমর্থিত গ্রুপ ফর দি সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস JNIM এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:22 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন। বুলাওয়েতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। বিশ্বকাপ 2026 সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, আগের বিশ্বকাপে লেনদেন ছিল 140 কোটি টাকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি। এবং মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে 50 সেনা নিহত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সারা বিশ্বে প্রতিবছর যত মানুষ মারা যায় তার অন্যতম একটি কারণ হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোক। আর এই হৃদরোগের একটি অন্যতম কারণ হচ্ছে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া। আজকে আপনাদের সাথে স্টুডিওতে আমরা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধির ঝুঁকি নিয়ে কথা বলবো। আর এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন ডাক্তার মোহাম্মদ মইদুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার মইদুর, আপনার কাছে প্রথমে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্ট্রল বাড়লে আসলে কি ক্ষতি হতে পারে?
2: কোলেস্ট্রল বা আমরা যেটা সাধারণভাবে মেডিকেলের পরিভাষায় যেটাকে বলি যে লিপিড প্রোফাইল, যে সাধারণত তিনটি চর্বি বা তিনটি আমরা যেটা বলি মেডিকেল সায়েন্সের ভাষায় যে তিনটি আপনার লাইপোপ্রোটিন, যেটা আমাদের রক্তকে রক্তে পাওয়া যায় এবং যা আমাদের বিভিন্ন শারীরবৃত্তিক কাজে সাহায্য করে থাকে। এর মধ্যে মূলত যেটা আমরা রক্তের মাধ্যমে পাই সেটা হলো যে, প্রথমে যেটা বলতে হবে সেটা হলো যে ট্রাইগ্লিসারাইড বা টিজি, এরপরে আসে হচ্ছে LDL যে মানে বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং HDL বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এর মধ্যে HDLটা হলো আমাদের শরীরের জন্য উপকারী, যদি HDLের মাত্রা বেশি থাকে তাহলে অন্যগুলির মাত্রা কম থাকবে এবং যেটা আমাদের শরীরের জন্য ভালো, এবং পক্ষান্তরে যদি HDLের পরিমাণ কমে যায় এবং LDL এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়ে, এটা শরীরের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের বিভিন্ন রোগের কারণ হিসেবে কাজ করতে পারে।
1: উচ্চ মাত্রায় কোলেস্ট্রল বৃদ্ধির কি কি কারণ থাকতে পারে?
2: প্রথমে যেটা আমরা বলতে পারি যে কি কারণে আমাদের কোলেস্ট্রলের মাত্রাটা বাড়ছে বা আমাদের লিপিড প্রোফাইলটা, যেটাকে আমরা বলি মেডিকেল পরিভাষায় ডিসলিপিডেমিয়া বা হাইপারলিপিডেমিয়া, সেটার কারণ কি? মূলত কিছু কারণ আছে। যেমন প্রথমে যেটা বলতে হয় সেটা হলো যে বংশগত কারণে, যদি কারো বংশে আপনার স্বাভাবিক আগে থেকেই রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে তার পরবর্তী বংশধরদের মধ্যেও এই প্রবণতা দেখা দিতে পারে, যেটাকে আমরা বলি জেনেটিক্যাল ডিসলিপিডেমিয়া বা জেনেটিক্যাল হাইপারলিপিডেমিয়া। এছাড়া আরও কিছু কারণেও এটি বাড়তে পারে, যেমন জীবনযাত্রার যে আমাদের যে লাইফস্টাইল বা জীবনযাত্রা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সেডেন্টারি ওয়ার্ক, যেহেতু আমাদের এখানে আমরা বেশিরভাগই সেডেন্টারি ওয়ার্কার, মানে আমাদের আপনার শারীরিক যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক নড়াচড়া বা শারীরিক যে পরিশ্রম বা কায়িক পরিশ্রমটা আমরা কম করি, আমরা ডেস্ক ওয়ার্ক বা চেয়ার টেবিলে বসে কাজ বেশি করি, এর ফলে দেখা যায় যে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খাদ্যাভ্যাস। দেখা যাচ্ছে যে নগরায়নের ফলে আমাদের ফাস্টফুডের প্রতি আসক্তি বাড়ছে, যেটি ডিসলিপিডেমিয়া বা কোলেস্ট্রল বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে দেখা যাচ্ছে যে এখন যারা তরুণ প্রজন্ম, এদের মধ্যে ফাস্টফুডের প্রতি একটা আসক্তি তৈরি হতো, তারা নিয়মিতভাবে ফাস্টফুড গ্রহণ করে থাকে, এর সাথে কোমল পানীয়র হার অনেক বেড়ে গেছে আগের তুলনায়। এই দুটি কারণে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে। আরও কিছু রোগের জন্য কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, টাইপ 2 ডায়াবেটিস এবং ক্রনিক কিডনি ডিজিজ বা যেটাকে আমরা বলি যে CKD, এইসব কারণেও রক্তে কোলেস্ট্রলের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে বয়সের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে বেশি বয়স হলে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার কোনো ঝুঁকি আছে কিনা?
2: বয়সের সাথে যেটা দেখা যায় যে, যেটা যদি স্বাভাবিক তার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে আমাদের গবেষণায় দেখা গেছে যে আপনার 3 বছর বয়স থেকেই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ মানুষের শরীরে পাওয়া যায়। মানে হচ্ছে যে আমাদের যে রক্তবাহী ধমনিগুলি আছে 3 বছর বয়স থেকেই সেখানে চর্বি জমা হতে পারে। তো এটিকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পায় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এর পরিমাণ বাড়তে থাকে। এছাড়া দেখা যায় যে, যেহেতু তরুণ বয়সে আমরা শারীরিক পরিশ্রম কিছুটা হলেও করি, বয়স বাড়ার সাথে সাথে শারীরিক পরিশ্রমের হার কমতে থাকে, যে কারণে দেখা যায় যে সেই সময় আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে যেতে পারে। সাধারণত আমাদের ডায়াবেটিসের সাথে যেহেতু এটা সম্পর্কিত, উচ্চ রক্তচাপের সাথেও এটি সম্পর্কিত, সাধারণত দেখা যায় যে যাদের টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস যারা আক্রান্ত হচ্ছেন, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা অতটা বাড়ে না, বরং কমে যায়, যে কারণে রোগীর ওজন কমে যেতে পারে। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে দেখা যায় যে পর্যায়ক্রমে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে এবং এই কোলেস্ট্রলের ফলেই ডায়াবেটিস দেখা দিতে পারে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে যকৃতে এটা জমা হয়, যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ। এই ফ্যাটি লিভার ডিজিজের কারণে কিছু সমস্যা দেখা দেয়, যেটাকে আমরা বলি একত্রে মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া, এর সাথে উচ্চ রক্তচাপ এবং তার সাথে দেখা যায় যে আপনার টাইপ 2 ডায়াবেটিস দেখা দিতে পারে। একত্রে এটাকে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম। কাজে আপনার যে কোনো বয়সে যদি আপনি সচেতন না হন, কায়িক পরিশ্রম না করেন, তাহলে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গিয়ে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং এটা অনেকটা স্লো পয়জনিং এর মতো পর্যায়ক্রমে বাড়তে বাড়তে দেখা যায় যে এক সময় বড় ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে।
1: এই যে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, এটা আসলে কি পরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গিয়েছে?
2: অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে পারি। তবে সাধারণত আমরা যেটা করি যে ফাস্টিং লিপিড প্রোফাইল, সকালবেলা খালি পেটে আপনি নাস্তা না খেয়ে আপনার যে কোনো একটি ভালো পরীক্ষাগারে গিয়ে আপনার রক্তটা দিয়ে আসবেন এবং সেই রক্তে তারা পরীক্ষা করে দেখবে যে আপনার কোলেস্টেরল মাত্রাটা কীরকম। সাধারণত টোটাল কোলেস্টেরল থেকে শুরু করে VLDL, HDL এবং ট্রাইগ্লিসারাইড এর মাত্রাগুলি নির্ণয় করে এটি বোঝা যায়। আর যেটা রক্তে কোলেস্টেরল মাত্রা, ডিসলিপিডেমিয়াকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি ডিসলিপিডেমিয়া বলতে আমরা বুঝি যে জন্মগতভাবে বা আপনার বংশগত কারণে যদি কারো আগে থেকেই রক্ত চর্বির পরিমাণ বেশি থাকে। আর সেকেন্ডারি হচ্ছে যে যদি কোনো ওষুধ বা রোগের কারণে যদি তার রক্তে চর্বির কোলেস্টেরলের মাত্রাটা বা চর্বির মাত্রাটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া বলে থাকি। প্রাইমারির ক্ষেত্রে আপনাকে ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখতে হবে, সেকেন্ডারি ডিসলিপিডেমিয়ার ক্ষেত্রে ফাস্টিং লিপিড প্রোফাইলের সাথে আপনাকে অন্যান্য পরীক্ষা করতে হতে পারে, যেমন ডায়াবেটিসের জন্য যেটা আমরা বলি যে র্যান্ডম ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার বা হিমোগ্লোবিন A1C। যদি কিডনির সমস্যা থাকে তাহলে আমরা রিনাল ফাংশন টেস্ট করতে বলি, এবং যদি আপনার ফ্যাটি লিভার থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারের জন্য ফাইব্রোস্ক্যান এবং আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম বা আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন এই পরীক্ষাগুলো করে, এবং সাথে যেহেতু লিভারের জন্য SGPT, SGOT এবং টোটাল সিরাম বিলিরুবিন পরীক্ষাও করা হয়, এই পরীক্ষাগুলো করে নিশ্চিত হতে হবে যে তার সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া নাকি প্রাইমারি ডিসলিপিডেমিয়া, এটা পার্থক্য করে রোগ নির্ণয় করে তারপরে সেই অনুযায়ী তার চিকিৎসা গ্রহণ করতে হবে।
1: ধন্যবাদ ডক্টর ময়দুর। এখন পরীক্ষার ক্ষেত্রে একটি প্রশ্ন আপনাকে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে এই পরীক্ষাটা, ধরেন একজন মানুষের ডিসলিপিডেমিয়া রয়েছে, তো বছরে ওনার আসলে কতবার এই ধরনের পরীক্ষা করা দরকার?
2: খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। সাধারণত আমরা বলি যে প্রতি 6 মাস পরপর ফাস্টিং লিপিড প্রোফাইল পরীক্ষাটা করা উচিত। তবে যদি কোনো কারণে আপনি প্রতি 6 মাস পরপর করতে না পারেন তাহলে বছর অন্তত একবার, সেটা বছরের শুরুর দিকে বা শেষের দিকে আপনার সুবিধা মতো যে কোনো সময়ে করে আপনার লিপিড প্রোফাইলটা দেখতে হবে যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাটা ঠিক আছে কিনা নাকি বৃদ্ধি পেয়েছে।
1: শেষে একটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ওষুধ দিয়ে থাকেন ডিসলিপিডেমিয়া হলে, এই ওষুধটা কি একজন মানুষ সারা জীবনই খেতে থাকবে কিনা?
2: ডিসলিপিডেমিয়ার ক্ষেত্রে আসলে ওষুধের চেয়ে আমরা যেটা বলি যে জীবনযাত্রার মান পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করলে এবং শারীরিক পরিশ্রম করলে আপনি আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রাটা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এবং আপনার যে শারীরিক ঝুঁকি সেগুলো প্রতিরোধ করতে সক্ষম।
1: ধন্যবাদ ডক্টর মাইদর। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুখের ঠিকানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

আমাদের ঘড়িতে এখন সকাল 7:30। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন দেশের গান শুন। প্রথমে গিয়েছেন জুনা লায়লা, লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটি লিখেছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়, শিল্পী হচ্ছেন সুবীর নন্দী।

আপনারা দেশের গান শুনছেন। এবার শিল্পী সাবিনা ইয়াসমিন, এই গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আমি গাইছি দেশে গান। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মহিউজ্জামান চৌধুরী, লিখেছেন সৈয়দ জামান, সুর করেছেন হাবিবুল আলম খান।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। এই কথাগুলো বলেছেন আমাদের দ্রোহের কবি, জাতীয় কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি বলেই শুধু ক্ষান্ত হতে আমরা চাই না, তার সত্যিকারের সঙ্গীত সাহিত্য কবিতা প্রমিত রূপে চর্চা করতে চাই এবং দেশ দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই উদ্যোগ থেকেই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান চির উন্নত মমশির। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি, কারণ এই যে নজরুল নিয়ে কাজ করছি সবাই মিলে, একটা আলাদা আনন্দ নিয়ে কাজ করছি। তোমার কেমন লাগছে বিষয়টা?
1: আসলে আমাদের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করার পরেই নজরুল নিয়ে মনে হয় বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে।
0: এটাই আমরা চাই, সবাই উৎসব মুখর থাক এবং উৎসাহের সঙ্গেই নজরুল চর্চা করুক। আমাদের শুধু মুখে বলবো জাতীয় কবি, কিন্তু তার চর্চা ঠিক মতন হবে না, কষ্টের এতদিন ধরে কিন্তু তাই হয়েছে প্রায়। আমরা চাই এই যে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হওয়ার পরে এত বড় একটি সুযোগ আমরা কাজে লাগাতে, আমরা যারা নজরুল চর্চা করি, সঙ্গীত চর্চা করি, গবেষণা করি, প্রত্যেকে সবাই মিলেই আমরা এই কাজটি করব। এবং ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ঢাকাকে যে এমন সুন্দর উদ্যোগ উৎসাহটি তারা দিয়েছে। তো আমরা তোমার গান শুনবো এবার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনবেন আমাদের প্রিয় শিল্পী শহীদ কবির পলাশের গাওয়া গান।

0: ধন্যবাদ শহীদ কবির পলাশ, কেমন লাগলো তোমার এই অনুষ্ঠানে গান গেয়ে?
1: না, আসলে একটা অনেক ভালো একটা আয়োজন বাংলাদেশ বেতার যে উদ্যোগটা গ্রহণ করেছে, অসাধারণ লাগলো আমার গান করে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই মিলেই নজরুল চর্চাটা করব এবং বাংলাদেশ বেতারকে সহযোগিতা করব। এমনিতর নজরুলের সমস্ত গান যেন আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচার করতে পারি এবং বাংলাদেশ বেতার যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই গানগুলিকে প্রিজার্ভ করে, এটাও একটা অত্যন্ত ভালো একটি দিক। সুধী মণ্ডলী, আপনাদের নিশ্চয়ই শহীদ কবির পলাশের গান ভালো লাগছে এবং চমৎকার এই অনুষ্ঠানটি চির অন্যতম মসির আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার জায়গায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন, তার গানের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সকাল আটটার খবর ইংরেজিতে।

0: নিলে আর
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না?
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
0: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা এইসব কথা কইন না, থাক।
0: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
0: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।
1: কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের টানা ৩৬ দিনের সংসপ্তক আন্দোলন থেকে অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানের রূপ পরিগ্রহ করা যে রক্তাক্ত জুলাই আমাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে, তার দ্বিতীয় বর্ষপূর্তি চলছে এখন। মূলত ১৬ বছরের স্বৈরাচারী উৎপীড়ন এই গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। দুঃশাসনের বিরুদ্ধে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে সৃষ্ট জনবিক্ষুব্ধতার কারণেই এই অভ্যুত্থানে সারাদেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও সাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা দেড় দশকের ফ্যাসিবাদী নাগপাশকে উৎখাত করে। ২০২৪ জুলাই মাসটা যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল, এক বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মাইলফলক। এই গণ অভ্যুত্থানের ফলে নিকোষ ফ্যাসিবাদ পতনের গহীন থেকে উদিত হয়েছে এক নতুন সূর্যের। তাই এই মাস আমাদের গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের জন্য চিরস্মরণীয়। এই গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান।

0: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মাত্র 36 দিনে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন অগণিত মানুষ। শুধু রাজপথ নয়, ঘরের ভেতর, বারান্দা ও বাসার ছাদেও নির্বিচারে গুলি চলেছিল। বাদ যায়নি অবোধ শিশু ও নিরীহ নারী। গুলিতে চিরতরে পঙ্গু হয়ে গেছে অনেকেই, চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে কেউ কেউ। তাই জুলাই গণঅভ্যুত্থান আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সাহসী ইতিহাস। প্রিয় শ্রোতা, এবারে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জুলাই বাংলাদেশ শিরোনামে কবিতার উচ্চারণ শুনব। রচনা ও পাঠে কবি আব্দুল হাই শিকদার।
1: জুলাই বাংলাদেশ। আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ, জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্না ও রোদ ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধানকাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের। গুমপুরিতে আনল সবাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ, তোমাকে কুর্নিশ। জুলাই ছিল, থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনতে জুলাই, আনল জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা, করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বনের অস্ত্র দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নেওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ, জুলাই তুমি একলা আশা, তুমি বাংলাদেশ।
0: জুলাই গণঅভ্যুত্থান শুধু নিজেদের অধিকার ফিরে পাবার অকুতুভয় লড়াই ছিল না, এর পেছনে লুকিয়েছিল ছাত্র জনতার অনন্য দেশপ্রেমও।

জুলাই গণ অভ্যুত্থান আমাদের চোখের সামনে মেলে ধরেছে অবারিত স্বপ্ন বুননের পথ, চিন্তা ও মত প্রকাশের অবারিত স্বাধীনতা, বৈষম্যহীন এবং ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। আসুন, হাজারো শহীদের আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণের কষ্টকে ধারণ করে তাঁদের স্বপ্ন পূরণে এগিয়ে যায় ঐক্যের বন্ধন।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় ছিলেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ। প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন আপনাদের জন্য রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গান, শিল্পী মনির খান। গানের কথা সাজিয়েছেন হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান মনির খানের কণ্ঠে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো। বর্ষার এই মৌসুমে বৃক্ষরোপণ করা উপযুক্ত সময়, তাই আমরা যার যার অবস্থান থেকে যতটুকুই খালি জায়গা পাই সেই জায়গাগুলোতে অন্তত একটি করে চারা রোপণ করি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, কোনো কোনো মাস কোনো কোনো বিশেষ কারণেই হয়ে ওঠে খবরের শিরোনাম। 2024 সালের পর থেকেই এমন জুলাই মাস ইতিহাসে তৈরি করেছে বিশেষ অবস্থান।
2: তাই তো, এমন জুলাই মাস এলেই মনে পড়ে যায় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের কথা। তখন সারা দেশ সংগ্রামে হয়ে উঠেছিল উত্তাল, সে এক দুঃসহ স্মৃতি।
1: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় তৎকালীন সরকারের পতনের দাবিতে। নানা পেশার নানা মানুষ একাত্মতা প্রকাশে নেমে আসে রাজপথে।
2: রাজধানী ঢাকা হয়ে ওঠে মিছিলের নগরী। ধীরে ধীরে আন্দোলন এগোতে থাকে গন্তব্যের দিকে। ধরপাকড় এবং পুলিশের নির্যাতন যায় বেড়ে, তবুও ছাত্র সমাজ তাদের দাবিতে অনর।
1: ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা যা ইতিহাসের পাতায় স্মৃতিচিহ্ন এঁকে দিয়ে গেছে। তাই তো, এমন জুলাইয়ে আজকের দর্পণের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের সবাইকে।

0: শ্রোতা বন্ধু, দিনপঞ্জিকা বলছে আজ 20শে জুলাই। গত রাত ছিল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। আমরা দেখেছি আর্জেন্টিনা বনাম স্পেনের হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইয়ে 1-0 গোলে বিশ্বকাপ মঞ্চের জয়ের শিরোপা জিতে নিয়েছে স্পেন। তাই আজকের সকাল হয়ে আছে রঙিন, বিশেষ করে তাদের আনন্দের সীমা নেই যাদের প্রিয় দল এবারের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। আজকের দিনটা সবার কাছে আনন্দে উত্তাল থাকার দিন।
1: শ্রোতা বন্ধু, এক সময় ওর বেশি সময় ধরে এই ফুটবল যুদ্ধের অবসান হয়েছে। আজ আমাদের মনের প্রাঙ্গণ হয়ে উঠেছিল ফুটবল যুদ্ধের এক রণাঙ্গন। কত না রাত জাগা, তবুও ভালো লাগা যখন চোখ দেখে প্রিয় দলের জয়। আর তাই তো, এ স্মৃতি সত্যি ভোলার নয়, দীর্ঘদিন হয়ে থাকবে ভালোবাসার এক বিষয়।
0: গতকাল বিশ্ববাসী আবারও দেখেছে ফুটবলের বিশ্বকে, তাই সে ঘটনার পুনরাবৃত্তি আজ নয়, কিন্তু তবুও যে কথা বলতেই হয়, নেমেছে ফুটবলের সবচেয়ে বড় উৎসবের পর্দা। এক মাসেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদস্পন্দন বেজেছে একই ছন্দে।
1: গ্যালারির উচ্ছ্বাস, মাঠের ঘটনা, টেলিভিশনে খেলা দেখা, খেলা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক আর প্রিয় দলের জয় পরাজয়ের আবেগ, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল আবারও প্রমাণ করেছে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্ববাসীর এক মিলন মেলা। আজকেই নির্ধারিত হল জয় পরাজয় আর নির্বাচিত হল বিশ্ব চ্যাম্পিয়ন।
0: জয় পরাজয় সে তো খেলারই একটা অংশ, তবে শেষ পর্যন্ত জয়ী হয় ফুটবল, জয়ী হয় ক্রীড়াসুলভ মনোভাব, জয়ী হয় আমাদের আনন্দ। এবারে বিশ্বকাপ ফুটবল আমাদের উপহার দিয়েছে অসাধারণ কিছু গোল, যা দীর্ঘদিন আমাদের ভালো লাগা গল্পের শিরোনাম হয়ে থাকবে। আমরা দেখেছি রুদ্ধশ্বাস লড়াই, নতুন ফুটবল তারকার উত্থান এবং অভিজ্ঞতার প্রজ্ঞা। বিশ্বের নানা ভাষা, সংস্কৃতি আর ভৌগোলিক সীমারেখা পেরিয়ে আবার ফুটবল বিনিশ্চিতর মালায় গেঁথেছে বিশ্বের কোটি মানুষকে।
1: বিশ্বকাপ ফুটবলের আনন্দ উত্তেজনা সবার মনে স্মরণীয় হয়ে থাক, স্মরণীয় হয়ে থাক খেলার যত গল্প, আর প্রিয় দলের ব্যর্থতাকে মনে রেখে কষ্ট বাড়িয়ে লাভ নেই, বরং অপেক্ষায় থাকি প্রিয় দলের সার্থকতার, আগামী দিনকে দেখার। জয় হোক ফুটবলের।
0: খেলা তো এমনই, আমাদের মনে জমে থাকা একঘেয়েমি তাড়িয়ে দেয়, মনটাকে কখনো কখনো দারুণ আনন্দে ভরিয়ে দেয়। তবে খেলা দেখতে গিয়ে প্রয়োজনীয় কোনো কাজ যেন বাদ না পড়ে, এই বিষয়টিও খেয়াল রাখবো আমরা সবাই। এমনই আহ্বানে আজকের দর্পণ থেকে সবাইকে জানাই অনেক প্রীতি আর শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধু, আমাদের দর্পণরূপী এক মালা, সে তো পরিবেশনার ফুলে গাথা। আর সেই পরিবেশনার তালিকায় আজ রয়েছে এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। সবাইকে সবটুকু অনুষ্ঠান শুনবার আন্তরিক আহ্বান।
1: বন্ধুরা, সূচির সূত্র ধরে আজও দর্পণের মূল আয়োজন শুরু করব এই দিনে পর্ব দিয়ে। এ পর্ব যেন তথ্যের এক সমাহার, যেখানে অনেক রকম প্রসঙ্গ উচ্চারিত হয়ে থাকে, যা আমাদের জানার দিগন্তকে সম্প্রসারিত করবে। তাহলে এবার শোনা যাক আজকের এই দিনে পর্বটি। উপস্থাপনায় জীবনেশা মুনিয়া।

আজ 20 জুলাই 2026 খ্রিস্টাব্দ সোমবার। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের কথা দিয়েই শুরু করছি আজকের এই দিনের পর্বটি, যে ইতিহাস শোনাবে অতীত দিনের গল্প। প্রথমেই শোনাব বঙ্গভঙ্গের কথা। 1905 সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন লাভ করে। বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বঙ্গভঙ্গ আইন, ছিল এক যুগান্তকারী ঘটনা। বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস। প্রতি 4 বছর পরপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। 200-এর বেশি দেশের ক্রীড়াবিদেরা এখানে অংশ নিয়ে থাকেন। 1936 সালের আজকের দিনে বার্লিনে একাদশ অলিম্পিক গেমসের উদ্বোধন হয়। মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় বাংলায় মুসলিম মহিলাদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগম প্রকাশিত হয় 1947 সালের আজকের এই দিনে। 1954 সালের আজকের দিনে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ওদিকে তুর্কি ফৌজ 1974 সালের এই দিনে সাইপ্রাস দখল করে নেয়, আর এতে বেশ কিছু মানুষ হতাহত হন। এবারে শোনাব মঙ্গল গ্রহের খবর। মার্কিন নভোযান ভাইকিং মঙ্গল গ্রহে অবতরণ করে 1976 সালের আজকের এই দিনে। 1996 সালের এই দিনে ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়। এই দিনে পর্বের ঐতিহাসিক কিছু ঘটনার উদ্ধৃতি আজ এটুকুই। এখন শোনাব বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের জন্মগ্রহণের কথা। 1304 খ্রিস্টাব্দের আজকের দিনে ইতালীয় কবি পেত্রার্ক জন্মগ্রহণ করেন। জার্মানি চিত্রশিল্পী ম্যাক্স লিবারমান 1847 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। এবার যার কথা বলব, তিনি 1931 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, আর তিনি হলেন কবি এরিক অ্যাক্সেল কার্লফেল্ডট। 1864 সালের আজকের দিনে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন। ওদিকে 1950 সালে রসায়নে নোবেল পুরস্কার পান তাদিউস রাইকস্টাই। 1897 সালের এই দিনে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এবং মেরু অভিযাত্রী এডমন্ড হিলারি 1919 সালের আজকের এই দিনে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। আমাদের পাঠ্যবইয়ের একজন বিখ্যাত কবি সুনির্মল বসু 1902 সালের এই দিনে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। এতক্ষণ আমরা বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা শোনালাম, এখন শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুদিনের তথ্য কথা। প্রথমেই যার কথা শোনাব, তিনি হলেন ইংরেজ গণিতজ্ঞ এবং গুণী মানুষ জন পেফ্লেয়ার। 1819 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। 1909 সালে নোবেল পুরস্কার পান ইতালীয় পদার্থবিদ এবং রেডিও আবিষ্কারক গুগলিয়েমা মার্কোনি। 1937 সালের এই দিনে তিনি মারা যান। পল ভ্যালেরি ছিলেন বিখ্যাত একজন ফরাসি কবি। 1945 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আততায়ীর হাতে নিহত হন 1951 সালের আজকের এই দিনে। প্রায় 300 নজরুল সঙ্গীতের সুরকার ছিলেন কমল দাশগুপ্ত। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের মুখ্য সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ছিলেন তাঁরই সহধর্মিনী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত 1974 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, দর্পণের এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শ্রোতা বন্ধু, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস আজ অনেক পুরনো হয়ে গেছে। আশার কথা এই যে বাংলাদেশের সিনেমা শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসিত হয়েছে।
1: অনেক চলচ্চিত্র নির্মাতা এবং অভিনয়শিল্পী তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়ে তুলেছেন, বাংলাদেশের রূপালী পর্দার প্রশংসা কুড়িয়েছেন।
0: সাদাকালো সিনেমা থেকে শুরু করে আজকের ডিজিটাল প্রযুক্তি নির্ভর সিনেমায় এসেছে নানা রকম পরিবর্তন। এ সিনেমা যেন আমাদের রূপালী সংস্কৃতিরই এক প্রতিচ্ছবি, যা আমাদের মনেও জাগিয়ে তুলেছে অনেক আশা আর ভালোবাসা।
1: দর্পণের রূপালী সংস্কৃতি পর্বে আজ আমরা শুনব আশা ভালোবাসা নামের এক সিনেমার গল্প, যে গল্প শুনতে ভালোই লাগবে।
0: আজও রূপালী সংস্কৃতি পর্বটি গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি আশা ভালোবাসা। এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1995 সালের 1 ডিসেম্বর। ত্রিভুজ প্রেমের এই রোম্যান্টিক ছায়াছবিটি রচনা ও পরিচালনা করেছেন তমিজুদ্দিন রিজভী, সংলাপ ছোটকু আহমেদ। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি আশা ভালোবাসা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: মায়ের আদেশে মৃত বাবার 50,000 টাকার ঋণ পরিশোধ করার সংকল্প নিয়ে ঢাকায় আসে আকাশ। গান গিয়ে টাকা উপার্জন করে মায়ের মুখে হাসি ফোটাবে বলে। কিন্তু এত বড় শহরে কেউ তাকে গান গাওয়ার সুযোগ দেয় না, উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দেয়।
1: আপনাদের কোম্পানিতে আমি একটা সুযোগ চাই স্যার, আমার অনেক টাকার দরকার, যদি
2: গান গাওয়া অত সহজ নয়, যাও যাও অন্য জায়গায় চেষ্টা করে দেখো।
0: আকাশ যখন হতাশ হয়ে পড়ছিল তখন টিভিতে ডানা ক্যাসেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের সঙ্গীত প্রতিযোগিতার ঘোষণা দেখে ছুটে যায় ক্যাসেট কোম্পানির মালিকের বাসায়।
1: মানে আমি আপনাদের গানের প্রতিযোগিতায় অংশ নিতে চাই।
0: অনেক চেষ্টা আর ফন্দি ফিকির করেও যখন প্রতিযোগিতায় নাম লেখাতে পারে না, আশাহত হয়ে পড়ে আকাশ। মনে পড়ে যায় মায়ের দেয়া আদেশ।
3: আমার অপমানের প্রতিশোধ নিতে চাইলে তোর বাবার ঋণের 50,000 টাকা আক্রামের মুখে ছুড়ে দে, পিতৃঋণ শোধ করা সন্তানের কর্তব্য।
0: এদিকে প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে আকাশ নিজেই চলে আসে অনুষ্ঠান স্থলে। আর যেই মাত্র বিচারক গানের শিল্পীদের নাম ঘোষণা করবে, ঠিক সেই মুহূর্তে আকাশ গিয়ে ওঠে।

সময়ের পরিক্রমায় গানের জগতে পরিচিত হয় আকাশ। বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ, নাম, যশ, খ্যাতি সবই এখন আকাশের জীবনে। এদিকে ডানা মনে মনে ভালোবেসে ফেলে আকাশকে, কিন্তু আকাশ ভালোবাসে তার গানের ওস্তাদের মেয়ে।

0: কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। পরীকে গ্রামের গুন্ডা প্রকৃতির আকরাম জোর করে বিয়ে করতে চায় এবং পুরীর বাড়িতে হানা দেয়।
1: আমি বেঁচে থাকতে তুই এই কাজ করতে পারবি না।
2: কি? তুই বেঁচে থাকতে আমি এই কাজ করতে পারব না? তাইলে তোর বাইতে থাকনের কোনো অধিকার নাই।
0: এদিকে আকরাম আর তার গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচতে পরী নদীতে লাফ দেয়। পরীর বিরহে যখন আকাশ দিশেহারা, ভগ্ন হৃদয়ে ফিরে আসে শহরে, গানের মাঝে ডুবে রাখে নিজেকে। ঠিক তখনই ডানা আকাশকে তার হৃদয়ের কথা বলে।
3: তুমি কি বলছো ডানা?
4: আমার ভালোবাসার কথা। আমি তোমার ভালোবাসি আকাশ,
3: কিন্তু ডানা আমি তোমায় ভালোবাসি না।
0: আকাশের ভালোবাসা না পেয়ে ডানা আত্মহত্যার চেষ্টা করলে ডানার বাবা খান সাহেব ছুটে যায় আকাশের মায়ের কাছে।
5: আমার একমাত্র মেয়ে ভালোবাসে আপনার ছেলে আকাশকে। আকাশ ওর ভালোবাসা প্রত্যাখ্যান করায় ও বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। আমি ওকে বাধা দিয়ে কথা দিয়ে এসেছি, যেমন করে হোক আমি আকাশকে ডানার করে দেবো। ও না বাঁচলে হ্যাঁ আমিও বাঁচবো না। এখন দুটো জীবন আপনার করুণার উপর নির্ভর করছে, আপনার দয়ার উপর।
0: মায়ের আদেশ অমান্য করতে না পেরে নিজের মনের বিরুদ্ধে আকাশ ডানাকে বিয়ে করে। তবে ধীরে ধীরে পরীকে ভুলে আকাশ ভালোবাসতে শুরু করে ডানাকে।
3: আমি যে তোমার কাছে অনেক ছোট হয়ে গেলাম ডানা, তোমার ভালোবাসার কাছে আমার পরাজয় হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও।
0: সুখ আর ভালোবাসায় কাটছিল আকাশ আর ডানার সংসার, কিন্তু হঠাৎ এ কি হলো আকাশের জীবনে?
6: নদীতে মাছ ধরতে গিয়ে ওকে আমি অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। জ্ঞান ফেরার পর নাম ঠিকানা কিছুই বলতে পারেনি, কিন্তু সেদিন রেডিওতে আপনার গান শুনে আকাশ আকাশ করে চিৎকার করে উঠল, বলল এই গান আমার গান।
0: এদিকে ডাক্তারের পরামর্শে পরীর সুস্থতার জন্য প্রেমিক সেজে পরীর সাথে ঘুরে বেড়ানো, অন্যদিকে স্ত্রী ডানার সাথে সংসার করতে গিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করতে হয় আকাশকে। ঘটনা প্রবাহে রকি ও আকরাম তার গুন্ডা বাহিনী নিয়ে পরী ও ডানাকে তুলে নিয়ে
1: যায়।
0: পরিশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে আকাশকে বাঁচাতে পরী তার নিজের জীবন দিয়ে দেয় এবং ডানা আর আকাশের জীবন থেকে শেষ বিদায় নেয়।
4: বোন, আমার ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম।
0: প্রিয়শ্রোতা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ, সাবরিনা, গোলাম মোস্তফা, মিশা সওদাগর, ডন, প্রবীর মিত্র, রাশেদা চৌধুরী, মায়া চৌধুরী সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।
7: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্জে। সবাই দর্পণ শুনুন এবং গঠনমূলক চিঠি লিখুন অথবা সুযোগ থাকলে ইমেল করুন।
8: শ্রোতা বন্ধু, এবারে পরিবেশনার আগে প্রাসঙ্গিক দুটো কথা বলতে চাই। আমাদের মানুষের জীবনের অন্যতম পরিচয় হল কর্ম, আর এই কর্মজীবনের সফলতার পেছনে থাকে পরিশ্রম, থাকে অনেক ত্যাগ ও তিতিক্ষার গল্প।
7: জীবনের প্রতিকূলতাকে জয় করে যারা পরিশ্রমকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে যান, তারাই একসময় হয়ে ওঠেন অন্যদের অনুপ্রেরণা।
8: দর্পণের জীবনের গল্প পর্বে আজ এমন একজন পরিশ্রমী মানুষের কথা শুনব যার মাঝে রয়েছে সংগ্রাম, সাহস, আত্মবিশ্বাস এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নিরলস প্রচেষ্টা। প্রামাণ্যধর্মী এ পর্বের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিপ্রিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এখানেরই একজন শ্রমজীবী বন্ধু মাছের ডিম থেকে রেণুপোনা উৎপাদন করে আজ স্বাবলম্বী হয়েছেন, তাকে নিয়েই সাজিয়েছি আজকের জীবনের গল্প। কি নাম আপনার?
1: মোহাম্মদ ইসলাম খান।
0: আপনার বাড়ি কোথায়?
1: আমাদের বাড়ি হলো বাগেরহাট ফকিরহাট উপজেলা বাহিরদিয়া গ্রাম।
0: আমি দেখতে পাচ্ছি আপনি রেণুপোনা উৎপাদন করছেন, এখানে কি কি জাতের মাছের পোনা রয়েছে?
1: রুই, কাতলা মৃগেল, কালিবাউস, মিনার কাপ, গ্লাস কাপ, সিলভার কাপ, তারপরে বীরগেট, তেলাপিয়া, পাঙ্গাস, কই, শিং, মাগুর, এই বিভিন্ন প্রজাতির রেণুপোনা উৎপাদন করি।
0: কবে থেকে আপনি এই রেণুপোনা উৎপাদন করা শুরু করেছেন?
1: 1989 থেকে আর কি শুরু করেছি।
0: এ বিষয়ে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন?
1: এলাকায় যে ভালো ভালো চাষি তাদের কাছে শেয়ার করে কাজ করেছি, পরে আমি সরকারিভাবে বিভিন্ন জায়গায় আমি ট্রেনিংয়ে গেছি।
0: বছরে কোন কোন সময় আপনি এই রেণুপোনা উৎপাদন করেন?
1: বছরে রেণুপোনা উৎপাদন করে আপনার অগ্রহায়ণ মাস থেকে শুরু হয় আর আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত।
0: এই যে মাছের ডিম সংগ্রহ করা এবং সেই ডিম থেকে রেণুপোনা উৎপাদন করা, এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটু বলুন।
1: ডিম কানেকশন করার সময় মা মাছের ইঞ্জেকশন দেওয়া লাগে, তারপরে পুরুষের ইঞ্জেকশন দেওয়া লাগে। ওদেরকে ডিম নিয়ে তারপরে ওই যে মেল আছে মেল নিয়ে মিশ্রণ করে হাউজে দিলি স্রোতের সাহায্যে বাচ্চা হয়ে যায়। 4-5 দিন লাগে, 4-5 দিন পরে যখন সাঁতার শেখে পুকুরে ফেলাই সেইখান থেকে পোনা উৎপাদন হয়। দেখা গেল 1.5 মাসের মধ্যে সে পোনা বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে।
0: যারা মাছ চাষ করতে চায় তারা কিভাবে সুস্থ পোনা নির্বাচন করবেন?
1: 3-5 ইঞ্চি মাছ এবং টঞ্চল, খুব টঞ্চল চালো মাছ।
0: আপনি কি পরিমাণ রেণুপোনা উৎপাদন করে থাকেন বছরে?
1: 40-50 লাখ রেণুপোনা উৎপাদন করি। রেণুপোনার থেকে শুরু করে দানিপোনা, দানিপোনার থেকে চারাপোনা, চারাপোনার থেকে বড় পোনা, বড় পোনার থেকে বাজারজাত, এ প্রত্যেকটার সাথে আমার সম্পর্ক আছে।
0: কিভাবে বাজারজাত করেন?
1: পাইকার আছে, তারা কিনে নিয়ে যায়। যারা মাছ চাষ করে কোনো কোনো সময় আমার কাছে নিয়ে যায়, আবার তারা অর্ডার করলে তারা ওইখানে আগে দিয়ে আসি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের মাছ চলে যায়।
0: প্রতিটা কাজের মাঝেই তো একটা আনন্দের দিক থাকে, ভালো লাগার দিক থাকে, এখানে আপনার একটু আনন্দের দিকটি সম্পর্কে জানতে চাই।
1: ডিম থেকে যখন বাচ্চা পোনা আসে, খাবার দিয়ে মাছ জাগায়, মাছে আনন্দ করে, ওই সাথে আমারও খুব আনন্দ লাগে, দেখতে মন চায়। আর একটি আনন্দ হচ্ছে আমার পেশার স্বীকৃতি স্বরূপ আমি অনেক রাষ্ট্রীয় পুরস্কার পাইছি।
0: এই পেশায় আপনার কেমন আয় হচ্ছে?
1: মাশাআল্লাহ, আমি যে আয় করি, ছেলে সন্তান নিয়ে খুব সুখী আছি, একটা গুডউইল তৈরি হয়েছে, সবাই খুব ভালো মনে চেনে, সব মিলে আমার অর্জন ভালো।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: 3 ছেলে আর আমার ওয়াইফ আছে আর আমি আছি।
0: আপনার এখন বয়স কত?
1: আমার এখন বয়স 64 বছর।
0: আপনার গ্রামের আপনার ছেলেবেলাটি কেমন ছিল?
1: আসলে আমি ছেলেবেলা অনেক দুষ্টু ছিলাম, প্রচুর খেলাধুলা করতাম। খেলাধুলার প্রথম খেলা হলো আমার হাডুডু খেলা। হাডুডু খেলা আসলে আমি ভালো খেলে আসছিলাম, অনেক জায়গায় দূর দূরান্ত বাড়া যেতাম, সেই অনেক কাপ পেরিয়ে জিতেছি হাডুডু খেলে। বন্ধুরা মিলে দল বেঁধে যাত্রা ফেলা দেখতে যেতাম, গোনাই বিবির যাত্রা, ফ্রি হতো, ফ্রি, কোনো টিকিট না। আমি খুব গান পছন্দ করতাম, আসলে এখনও আমি কাজের ফাঁকে ফাঁকে গান শুনি। মানুষ বাজায় কলের বাঁশি, তালেতে বেতাল।

0: শ্রোতা বন্ধু, অনেক রকম বাদ্যযন্ত্রে দেখা মেলে আমাদের দেশে। এই বাদ্যযন্ত্র শুধু বিনোদনের মাধ্যমই নয়, এটা আমাদের আবেগ, সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ বটে। এর সুর মধুর হয়ে ওঠে, আমাদেরকে মুগ্ধ করে।
1: এই বাদ্যযন্ত্রের সুর আমাদের হৃদয়ে স্পন্দন হয়ে ওঠে কখনো কখনো। এবার সুর স্পন্দন পর্বে শুনব বাদ্যযন্ত্রের পরিচিতি। এবার জানব চন্দ্র সারঙ্গ সম্পর্কে। উপস্থাপনা করছেন অধ্যাপক রিনাত ফজিয়া।

0: চন্দ্র সারং বাংলাদেশের পল্লী সঙ্গীতে তুলনামূলক নতুন একটি সংযোজন। সারেন্দ্রা যন্ত্রের উপর পরীক্ষা নিরীক্ষার ফলশ্রুতিতে এই যন্ত্রের উদ্ভব। একে সারেন্দ্রা যন্ত্রের উন্নত সংস্করণ বলা যেতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নিভৃতচারী সঙ্গীত সাধক সবদে হোসেন খানের তৃতীয় পুত্র বিশ্ববিখ্যাত শিল্পী সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খানের পরামর্শে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খান এই যন্ত্র তৈরি করেন। চন্দ্রসারং যন্ত্রটি সারিন্দার চেয়ে বড়, আকৃতি সারিন্দার মতো। একটি নিরেট কাঠের খণ্ডকে খোদাই করে খোল তৈরি করা হয়। খোলের ভিতরটা ফাঁপা, খোলের বুকে চামড়ার ছাউনি লাগানো থাকে, খোলের সঙ্গে দণ্ড সংযুক্ত, দণ্ডের ভেতরটা ফাঁপা, দণ্ডটির বুকে ইস্পাতের পাত লাগানো থাকে, একে বলা হয় পটরি। পটরির উপরের অংশটি জীবজন্তু বা পাখির মাথার আকৃতিতে প্রস্তুত করা হয়। এই অংশে তার সংযোজনের জন্য বয়লা লাগানো হয়। মূল তার তিনটি, তাছাড়া আরও নয়টি তার অনুরণনের জন্য ব্যবহার করা হয়। এই নয়টি তার দণ্ডর একপাশে আটকানো নয়টি চ্যাপ্টা বয়লা বা খুঁটির সঙ্গে সংযোজিত থাকে। এই নয়টি তার পিতলের। খোলের উপর স্থাপিত হয় কাঠ বা হাড়ের তৈরি একটি সওয়ারি। খোলের শেষ প্রান্তে একটি লেঙ্গুট খোলের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো হয়। সবকটি তার লেঙ্গুট থেকে টেনে নিয়ে বয়লাতে আটকানো হয়। সুর বাঁধার নিয়ম সারিন্দার মতো। সারিন্দার মতোই এই যন্ত্র ছড় দিয়ে বাজাতে হয়। চন্দ্র সারং তৎ বা তার জাতীয় বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে। তারে বাজানো যন্ত্রের মধ্যে কোনো কোনোটি তারে টোকা দিয়ে বাজাতে হয়, আবার কোনোটি বাজাতে হয় ছড়ের সাহায্যে। চন্দ্র সারং বাজাতে হয় ছড় দিয়ে। ছড় দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজাতে হয় তাদেরকে ধনুর যন্ত্র বলে, তাই এটি ধনুর যন্ত্র। বাংলাদেশ থেকে শুরু করে সমগ্র উপমহাদেশে এবং আশেপাশের দেশগুলোতে ধনুর যন্ত্র সুপ্রাচীন কাল থেকে প্রচলিত। গবেষণায় দেখা গেছে 2000 বছর আগে এদেশে ছড় দিয়ে বাদ্যযন্ত্র বাজাবার প্রচলন ছিল। এশিয়ার বিভিন্ন দেশে ছড়ের প্রসার ঘটে ক্রমশ। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এই ছড় দিয়ে বাদ্যযন্ত্র বাজাবার নমুনা পাওয়া গেছে। এ সমস্ত অঞ্চলের লোকসঙ্গীতে অথবা যেসব এলাকা পাহাড়ি, সেখানকার পাহাড়ি গোত্রে প্রচলিত বিভিন্ন ধরনের গানের সঙ্গে অনুষঙ্গ হিসেবে এ ধরনের ধনুযন্ত্রই সম্ভবত সবচেয়ে প্রাচীন। ধারণা করা হয় ইতিহাসের সবচেয়ে প্রাচীন যন্ত্রটি ছিল ধনুযন্ত্র। রাবণাস্ত্র অথবা রাবণহস্ত বীণা অথবা রাবণহাতি বীণা নামে অত্যন্ত প্রাচীন বাদ্যযন্ত্রের পরিচয় পাওয়া যায় খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকেই। এসব যন্ত্র থেকেই যুগে যুগে রূপ পরিবর্তনের মাধ্যমে সারিন্দা এবং ছড়ে টানা অন্যান্য বাদ্যযন্ত্রের উৎপত্তি হয়েছে, একথা নির্দ্বিধায় বলা যায়। আর সারিন্দা যন্ত্রটিকেই কিছুটা পরিবর্তন আর পরিমার্জন করে ওস্তাদ আলাউদ্দিন খানের পরামর্শে ওস্তাদ আয়েত আলী খান তৈরি করেন চন্দ্র সারং। ছড় দিয়ে বাজানোর কারণে ধনুযন্ত্রে টানা সুরের সৃষ্টি হয়, যা অনেকটা মানুষের কণ্ঠের অনুরূপ। লোকসঙ্গীতে গানের প্রতিটি চরণের সাথে সাথে সারিন্দা বাজানো হয় ঠিক গানের সুরে সুরে। ঠিক একইভাবে চন্দ্রসারং যন্ত্রটিকেও বাজানো যায়, তবে চন্দ্রসারং এককভাবেই বাজানো হয়ে থাকে সাধারণত।
1: শ্রোতা বন্ধু, এবারে শুনবো আধুনিক গান রচয়িতা ফজলে খোদা, সুরকার আলী হোসেন এবং শিল্পী অনিমালিজা ডিকস্টা।

0: শ্রোতা বন্ধু, সময় স্বল্পতার কারণে পুরোটি গান শুনতে পারলাম না। আজকের দর্পণের বিদায় নেবার পালা এখন। আর দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি আনিস রহমান
1: এবং আমি উপমা শিরিন। প্রযোজনের সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সকাল 9টার বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে অ্যাঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়াই আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়েই 39 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাও কুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারিক রহমান ফ্যাসিস্ট সরকার পতনে যুগপথ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন জানান, সন্ধ্যা 7:30টায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4-দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি, বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে

0: মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। মালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আনিফিস ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিদের হামলায় অন্তত 50 জন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল একথা জানায়। শহরটি নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গত শনিবার আনিফিস শহর ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর এই হামলার ঘটনা ঘটে। তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এফএলএ এবং আল কায়েদা সমর্থিত গ্রুপ ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস JNIM এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম এবং মোহাম্মদ জসিমউদ্দিন।
2: শুভ সকাল। ঠিক এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতার শুনছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় সঙ্গীতের অনুষ্ঠান প্রিয় গানে। বাংলাদেশ বেতারে বাণীবদ্ধকৃত শ্রুতি মধুর কিছু মৌলিক গান নিয়ে সাজানো এই আয়োজন আজ আবারও চলে এসেছি আপনাদের সাথে। ঘুরির কাঁটা ধরে পরবর্তী 30 মিনিট থাকব আপনাদের সাথে। আপনাদের পছন্দের গানগুলো শুনতে শুনতে চলুন কাটিয়ে দিই সুন্দর কিছু সময়।
3: প্রিয় বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে যে কোনো মতামত বা আপনাদের অনুরোধ জানাতে চাইলে বা আপনাদের ভোট করতে চাইলে চিঠি লিখুন আমাদের ঠিকানায়। প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogaan অর্থাৎ প্রিয় গান @gmail.com এই মেল অ্যাড্রেসে।
2: প্রিয় শ্রোতা, এই সপ্তাহে প্রিয় গান অনুষ্ঠানে প্রথমে যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মোহাম্মদ মুশতাক আহমেদ। শ্রুতি মধুর এই আধুনিক গান শ্রোতাদের পাঠানো ভোটে রয়েছে আমাদের গানের তালিকার প্রথম স্থানে। গত সপ্তাহে এই গানকে ভোট করা শ্রোতা বন্ধুরা হলেন ময়মনসিংহ থেকে জুবায়ের আল ফাহাদ ও সাইমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম, আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম, সিয়াজ ও আলভি, সাভার থেকে জাকারিয়া, শাহীন ও দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আখি, আরিজা শরীফ ও নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ, হারুন, আমিন, রাজু, আমান, মাহদি ও রেজা, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান, শামীম ও আজিজ খান, রংপুর থেকে জাকিয়া সুমি ও সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী ও পাপিয়া বেগম।
3: বন্ধুরা, গানের কথা হচ্ছে যত গান গিয়ে যাই। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুর সঙ্গীত পরিচালনা করেছেন মিলন খন্দকার। চলন্ত হলে আজকের প্রথম গানটি আমরা শুনে আসি। আর এই গানটি ভালো লাগলে আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে। এখন শুনবেন আপনাদের প্রিয় শিল্পী জানিতা হামি ঝিলিকের গাওয়া একটি আধুনিক গান। সপ্তাহ ঘুরে শ্রোতাদের ভোটে এই গান আমাদের গানের তালিকার 2 নম্বরে রয়েছে। হ্যাঁ, এই গানকে যারা ভোট করেছেন তারা হচ্ছেন সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী ও লাকি খানম, জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল ও জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া ও শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম ও খন্দকার বশির,
1: নরসিংদী থেকে ভোট করেছেন ইলিয়াস হোসেন, জোহরাসান মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুল রাজ্জাক, ছোটিরপুর থেকে মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সাহেব আহমেদ, সোনিয়া পারভিন, বেলি আক্তার, রাজবাড়ি থেকে ভোট করেছেন কফিরুদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, মামুনসিং থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ ও জাহিদ। গানের কথা হচ্ছে বড় শূন্য শূন্য লাগে, মনির যেমন মনিরের কথায়। সুরসঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। চলুন গানটি শুনে আসি। আর এই গানটি যদি ভালো লাগে তাহলে ভোট করুন আবারও আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতাবল ধরা প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকার তৃতীয় স্থানে রয়েছে শিল্পী অপু অমনের গাওয়া একটি আধুনিক গান। এই গানকে ভোটকৃত শ্রোতাবল ধরা হলেন ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহেদ, ফারুক, উজ্জ্বল, তসলিম, আসিফ ও এজাজ। মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিরন ও কামাল উদ্দিন। গাজীপুর থেকে ভোট করেছেন মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বৈশাখ। ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাত আলম, সামিন, লায়লা আলম, মুনিয়া আলম। কুড়িগ্রাম থেকে ভোট করেছেন ফারুক আহমেদ, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম।
1: গানের কথা হচ্ছে মেঘির সাথে হয় না কথা। গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ ইসাক। বন্ধুরা চলুন তাহলে গানটি শুনে আসি। গানটি ভালো লাগলে

বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাব আমাদের আজকের আয়োজনের গানের তালিকায় 4 নম্বরে থাকা একটি সুন্দর আধুনিক গান। গানের শিল্পী হচ্ছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এই গানকে যে সকল শ্রোতা পুনরায় ভোট করেছেন আমাদের ঠিকানায়, তারা হচ্ছেন ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রকিব, তন্ময় ও রোজিনা আক্তার, রাজবাড়ি থেকে সজল মিয়া ও কাশিম আদবর, দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুলেখা, সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা ও তানিয়া আহমেদ, ঢাকা থেকে উম্মে সালমা, বিপাশা ও তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম, আদনান, সরতাজ, মাধুরী ও সবুজ। গানের কথা হচ্ছে তুমি বাগানের ফুটন্ত। গীতিকার মনিরুজ্জামান মনি এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।

আমরা আমাদের তালিকায় এখন যে গানটি শোনাব, এ শিল্পী জিনিয়া জেফ্রেন লুইপা। শ্রুতিমধুর এই গানটি গত সপ্তাহে যেসকল শ্রোতা বন্ধুরা ভোট করেছেন তারা হলেন ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুন্নেসা, মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়রা বেগম, আবুল কাশেম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। ঢাকা থেকে মোহাম্মদ বাশারাত আলম, তহসিন সুহাইলা সোভি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজানা হোসেন ও লাবিবা হোসেন। কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদী হাসান ও শেরি আক্তার। তোমার কাছে ফাগুন চেয়ে আবুল হাসান তুহিনের কথায় সুরসঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ ইসাক। চলুন তাহলে গানটি শোনা যাক। আর গানটি যদি আবারও ভালো লাগে তাহলে ভোট করে ফেলুন আমাদের ঠিকানায় এখনই।

শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গানের আয়োজনে সবশেষ যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মনিরা মুক্তি অনুপমা। হ্যাঁ, শিল্পীর গাওয়া সুন্দর এই গানকে ভোট করেছেন যারা, তারা হচ্ছেন বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন ও মনামি ঘোষ, নোয়াখালী থেকে হারু, রদিলা, নীলা, সাজু, শান্তা ও স্বপ্না, শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার, নাটোর থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা ও মোহাম্মদ মাসুদুর রহমান এবং শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা ও জসিম ব্যাপারী। হ্যাঁ, যে গানটি শুনবেন সেটির গীতিকার হচ্ছে লিয়াকত আলী বিশ্বাস আর সুর সঙ্গীত পরিচালনা করেছেন শম খায়রুল ইসলাম।

0: শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি প্রিয় গান অনুষ্ঠান থেকে। যাবার আগে জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রিয় গান প্রযুক্ত পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা, শের বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই মেল অ্যাড্রেসে।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নির্বাচিত সুন্দর এই গানগুলি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় ছিলেন সৈয়দা মনোয়ারা বেগম এবং মোহাম্মদ জসিমউদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন ডালায় এখন আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: পরিবেশনায় এখন আধুনিক গান শুনবেন আপনারা। সুপ্রিয় শ্রোতা, আধুনিক গানের এখনকার শিল্পী কুমার বিশ্বজিৎ প্রথম গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

যেখানেই সীমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার। কুমার বিশ্বজিতের কণ্ঠে পরের আধুনিক গান কাউসার আহমেদ চৌধুরীর লেখায় গানটিতে সুর করেছেন লাকী আকান্ত।

0: স্টুডিও রেকর্ডে দুখানি আধুনিক গান শুনলেন, গেয়েছেন কুমার বিশ্বজিৎ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী হচ্ছেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ। গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে জান্নাতুল ফেরদৌসি লিজা। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়ে মাঠের শেষভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়ে 39 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রোদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাউ কুভার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া সেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়ের মধ্যে পদক বিতরণ করেন। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যে 7:30 রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4-দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনৈতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে শতকোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। মালির

0: বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। পল্লীগীতি সুর শুনবেন গিটারে, বাজিয়েছেন শাহনাজ জামান।

0: এতক্ষণ গিটারে পল্লীগীতির সুর শুনলেন, বাজিয়েছেন শাহনাজ জামান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: PMT স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।

বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। এমনি অসংখ্য কথা বলে গেছেন আমাদের দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল বর্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনে এখন শোনাব তারই গান, শিল্পী শরীফুর রহমান।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শরীফুর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভাওয়াইয়া শুনবেন, গিয়েছেন রহিমা খাতুন।

0: প্রথমে আব্দুল করিম, পরে মোহাম্মদ কসিমউদ্দিন রচিত ভাওয়াইয়া শুনলেন রহিমা খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবে সুলতানা শিউলি, নুরাইন তামিনা কেয়া, তামান্না সিদ্দিকি এবং আমি লুলুয়া ইসাক মুন্নি। প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন, লুৎফুল নাহার মেরি, শামীম আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন শাহজাহান রাজিউজ্জ্বল।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শাহজাহান রাজী উজ্জ্বল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী রন্টি দাস। শিল্পী কণ্ঠের প্রথম গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান, সুর করেছেন শওকত হোসেন।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন রন্টি দাসের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, এ পর্যায়ে শুনবেন কৃষক কার্ডের গান। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।

0: মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি স্নিগ্ধা সোহানা হক। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই ১৬ বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়ে ৩৯ বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রোদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাও কুবার্সে জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে ৫ কোটি ডলার প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধে ৭:৩০টায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ১০০ কোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। ইরানের বিভিন্ন স্থাপনায় নবম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা, সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া ইরানের নির্মাণাধীন দারখোভিন পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক জ্বালানি সংস্থা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে তেহরানের ড্রোনের আঘাতে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চল বিশেষ করে বাহরাইনে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ সময় সতর্ক সংকেত বেজে ওঠে। জর্ডানে ইরানের ৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩টি প্রতিহত করা হয়েছে এবং অপরটি উন্মুক্ত স্থানে পতিত হয়। মালির উত্তরাঞ্চলীয় শহর এনেফিসে শনিবার দুর্বৃত্তদের হামলায় অন্তত ৫০ জন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল জানায়, একটি সামরিক কনভয় লক্ষ্য করে এই হামলা চালানো হলে এসব সৈন্য নিহত হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এফএলএ এবং আল কায়েদার মদতপুষ্ট গ্রুপ ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মাসুদ করিম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, বাংলা গানে অসামান্য অবদানের জন্য নজরুল চিরদিন বাঙালি হৃদয়ে জাগ্রত রবে। তাই তো নজরুল আমাদের দিয়েছে দিক নির্দেশনা। তিনি বলেছেন, যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। এমনি প্রত্যাশায় এবারে শোনাব নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন রওশন আরা সোমা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন রওশনা রসুমা।
1: এদেশ আপনার আমার আমাদের সকলের, আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। আর দেশকে ভালোবাসা প্রকাশ করতে আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি। তার জন্য দরকার এই দেশের প্রতিটি কোণাকে সবুজে সবুজে রাঙিয়ে দেয়া। বর্ষাকাল চলছে, আসুন এই সময় বেশি বেশি করে গাছ লাগাই এবং সেই গাছে গাছেই ভরে উঠুক আমাদের চারপাশ একেবারে সবুজ রঙে। যে সবুজ, যে গাছ আমাদেরকে দেবে অক্সিজেন এবং একই সাথে আমাদের পরিবেশকে রাখবে আরও বেশি সুরক্ষিত। আমাদের সচেতনতাই পারে আমাদের এই দেশকে, আমাদের এই পরিবেশকে, আমাদের প্রকৃতিকে আরও বেশি সুস্থ করে তুলতে, আমাদের নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসুন সবাই সেই প্রত্যাশা রেখে, সেই উদ্যোগে দেশের জন্য কাজ করি। এমনই আহ্বানে এবারে শোনাব একটি দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান। গানটি লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহানের কণ্ঠে। পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড়ের নিচে খসে পড়ে ভূমিদশের সৃষ্টি হলে প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস হতে পারে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
2: গর্ভকালীন চেক আপ বলতে প্রসবের আগ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সময়ে গর্ভবতীর স্বাস্থ্য পরীক্ষাকে বোঝায়। চেক আপের লক্ষ্য হল নিরাপদ গর্ভকাল নিশ্চিত করা এবং সুস্থ সন্তান প্রসবে সাহায্য করা। প্রত্যেক গর্ভবতী নারীর নিয়মিত গর্ভকালীন চেক আপ করানো উচিত। এতে গর্ভাবস্থায় প্রসবের সময় ও শিশুর জন্মের পর মা ও গর্ভের শিশুর সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে জানা যায়। তাছাড়া হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তাও অনেক। অনুষ্ঠানের এ পর্যায়ে গর্ভবতী মায়ের চারবার চেক আপ ও হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকার প্রদান করেছেন আসমা হাসান, আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শফিকুল ইসলাম বাহার।
3: আমাদের মাঝে অনেকেই আছেন গর্ভবতী মা। এই গর্ভবতী মাকে আমরা গুরুত্বের সহকারে বিবেচনা করতে চাই, এ কারণেই কারণ একজন গর্ভবতী মা যদি সুস্থ থাকেন তাহলেই তার দিয়ে সুস্থ শিশু জন্মদান করা সম্ভব। এবং এ কারণেই আমরা যারা আছি অবশ্যই নজর দিতে হবে গর্ভবতী মায়ের প্রতি, এবং তাহলে আমরা সুস্থ শিশু পাব। শ্রোতা বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাবার আগে কোন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব সে বিষয়টিও সবার মনে আনতে চাই। আজকের আলোচ্য বিষয় হল গর্ভবতী মায়ের চারবার চেক আপ ও হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তা। আর এ নিয়ে আজকে আলোচনা করবেন সম্মানিত আলোচক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আসমা হাসান। বিষয় তো বলেছি, এবার প্রশ্নটাই বলতে চাই। এই যে বিষয়টা হচ্ছে গর্ভবতী মায়ের চারবার চেক আপ, এই চারবার চেক আপ কেন, চারবার চেক আপের কথা বলা হচ্ছে, এই চারবার কি, সে সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করে বলতেন।
4: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপই হল গর্ভবতী মায়ের কম পক্ষে চারবার চেক আপ। একটা গর্ভবতী মা তার গর্ভকালীন সময়ে মিনিমাম চারবার অন্তত চেক আপ করবে, এর বেশিও করতে পারেন, সেটা তো ভালো। এই চারবার চেক আপের যে সময়টা আমি বলি, যে গর্ভধারণের পরপরই প্রথম চেক আপ যত তাড়াতাড়ি সম্ভব। একটা মা যখন বুঝতে পারবে যে তার মধ্যে কোনো হয়তো সিমটম বা কোনো লক্ষণ টের পাবে যে আমি গর্ভবতী হয়েছি, সাথে সাথে সে নিকটস্থ সেবা কেন্দ্রে যাবে, প্রথম চেক আপ যত তাড়াতাড়ি সম্ভব করবে। এরপরে দ্বিতীয় চেক আপ হলো ছয় মাসের সময় করতে হবে, এবং এই চেক আপের সময় তাকে টিটি টিকা দেওয়া হবে। এরপর আসবে গর্ভধারণের আট মাসের সময় তৃতীয় চেক আপ, আর তারপরে গর্ভধারণের নয় মাসের সময় চতুর্থ চেক আপ। এই চারটি চেক আপ অবশ্যই একটি গর্ভবতী মায়ের জন্য খুবই জরুরি, এবং শুধু মা না, তার যে অনাগত সন্তান যে পেটে তার জন্য খুবই জরুরি।
3: এই যে আপনি বললেন গর্ভবতী মায়ের চারবার চেক আপ, এর ভিতরে কোন বিষয়গুলো খুব বেশি করে মনে রাখা দরকার?
4: যেমন এই যে চারবার যে চেক আপ আসবে, তখন যে সেবাদানকারী সেটা ডাক্তার হোক, FWV যেটা আমাদের ভিজিটার বলি আমরা, পরিবার পরিদর্শিকা হোক বা যেই হোক, তাকে কিছু বিষয় বলবে। যেমন একটি বিষয় হলো যে বেশি ভারী কাজ তাকে করা হবে না, ভারী জিনিস তোলা হবে না, একটি নিয়মিত একটু বিশ্রাম নিতে হবে। আমরা বলি যে তার ঘুমের বাইরে দু ঘন্টা বিশ্রাম নিতে সারাদিনে। তারপরে ওই যে অনেকে ভারী কাজ বলতে আমি যেটা বলছি কল চাপেন, ওটা গর্ভবতী মায়ের জন্য একদম ঠিক না, এই বিষয়গুলো। তারপরে একটি সুষম খাদ্য খাবেন। সুষম খাদ্য মানে এই না যে আমাকে মাছ কষি খেতে হবে, তা না, আমাদের সবুজ লাল শাকসবজি থেকে শুরু করে কলা, দুধ, তারপরে ডিম, এই জিনিসগুলো খেতে হবে। এটা এমনভাবে খেতে হবে যাতে ভেতরে গর্ভের যে সন্তান এবং মা দুজন খাচ্ছে এই বিষয়টা বুঝতে হবে, এই জন্য নিয়মিত সুষম খাদ্যটা খাওয়া দরকার। দিনের বেলায় বিশ্রাম নেবে। তারপর আরেকটি যে বিষয় আছে যে একটি প্রসবকালীন খরচের জন্য কিছু সঞ্চয় করে রাখবে। আমাদের যাবতীয় যে বাচ্চা হওয়া ডেলিভারির সব কিছু সরকারিভাবে ফ্রি, বিনামূল্যে আমরা সেবা দিয়ে থাকি, কিন্তু তারপরে ধরেন যাতায়াত খরচ বা কিছু আছে যে একটু খরচ হয়, সেজন্য মায়ের ব্যাংক বলে আমাদের একটি স্কিম আছে যে আপনি প্রতিদিন 2 টাকা হোক 5 টাকা হোক একটা সঞ্চয় করলে যখন বাচ্চা হবে 9 মাসে আপনার কিছু একটা সঞ্চয় হবে, সেটা যেন আপৎকালীন সময়ে বা প্রসবকালীন সময়ে আপনি খরচ করতে পারেন। আরেকটি বিষয় আছে যে অনেকের দুর্গম এলাকায় বাচ্চা থাকে, হার্ড টু রিচ এলাকা যেটা আমরা বলি, হাওড় বাওড় থাকে বা নদী এলাকা থাকে, যে যেখানে আপনার মাঝি ছাড়া যাওয়া যায় না বা এমন দুর্গম যে আপনাকে হেঁটে তো যেতে পারবেন না, আপনাকে ভ্যানে যেতে হয়, সেই ক্ষেত্রে মাঝির নাম্বার বা ভ্যান গাড়িওয়ালার নাম্বার, এই নাম্বারগুলো সংরক্ষণে রাখতে হয় যে কোনো সময় প্রসব বেদনা উঠলে যাতে তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে বা সেবাকেন্দ্রে যেতে পারে। আরও একটি বিষয় হলো যে রক্তের গ্রুপ পরীক্ষা করে রাখা, সেটা যখন 4 বার চেক আপ করা হয় রক্তের গ্রুপ পরীক্ষা করে রাখা হয় কোনো রকম কোনো এমার্জেন্সি হলে, যাতে রক্তের গ্রুপ জানা থাকলে এবং যে রক্ত দিবেন তাদেরও গ্রুপটা জেনে রাখা, এটাও একটা জরুরি বিষয়।
3: এবার আলোচনার দ্বিতীয় পর্বে যেতে চাই। আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশে রয়েছে হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তা। কেন এই হাসপাতালে প্রসব করানো দরকার?
4: আমরা সবসময় প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা বলে থাকি এবং এটা অবশ্যই খুব জরুরি। এতে করে যেটা হাসপাতালে ডেলিভারি হলে যেটা হয়, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুটোই কমে যায়। কেননা ঘরে বাচ্চা হতে যেটা হতে পারে যে অনেক সময় রক্তস্রাব বেশি হয়, অনেক সময় যেটা হয় যে শিশুর মাথা না বেরিয়ে হাত পা আগে বেরিয়ে যায়, সেই জন্য এগুলো আমরা বিপদ চিহ্ন হিসেবে মানে চিহ্নিত করে থাকি যে একটা গর্ভবতী মহিলার 5টি বিপদ চিহ্ন আছে। সেটা হলো গর্ভাবস্থায় একটা রক্তস্রাব হয়, অনেক সময় মাথা ব্যথা এবং ঝাপসা দেখা হয়, অনেক সময় ভীষণ জ্বর হয়, অনেক সময় বিলম্বিত প্রসব হয়, 12 ঘন্টারও অধিক সময় প্রসব বেদনা হয়, অনেক সময় বাচ্চার হাত পা বেরিয়ে যায়, অনেক সময় খিচুনি হয়। এই বিষয়গুলো বাড়িতে মোকাবেলা করা, হ্যান্ডেল করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শিশু মৃত্যু হয়, মাতৃমৃত্যু হয়। এই বিষয়গুলো এড়ানোর জন্য এবং একটি সুস্থ শিশু এবং সুস্থ মা আমাদের সবারই কাম্য, এই জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি খুব জরুরি। এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য আমাদের যেটা আছে FWC-তেও আমাদের WC তৈরি হচ্ছে এবং সেখানে 24 ঘন্টা সেবার ব্যবস্থা আছে। উপজেলা পর্যায়ে আমাদের থানা হেলথ কমপ্লেক্স আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে আমাদের এই মানে ডেলিভারির যে সুযোগ আছে। তাছাড়া জেলা পর্যায়ে মাতৃ সদন আছে, জেলা সদর হাসপাতাল আছে এবং জাতীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত হাসপাতাল যেটা মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, লালকুঠি এবং আজিমপুর ম্যাটার্নিটি, সব এই বিশেষায়িত সেবা তারাও এই ডেলিভারি করে থাকেন এবং বিনামূল্যে এই সন্তান প্রসব করে থাকেন এবং মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য এতে নিশ্চিত করা হয়।
3: শ্রোতা বন্ধুরা শুনছেন আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো গর্ভবতী মায়ের 4 বার চেক আপ এবং হাসপাতালে প্রসব করানোর প্রয়োজনীয়তা। সম্মানিত আলোচক আছেন আমাদের সঙ্গে ইসমা হাসান। সবশেষে আপনার কাছে জানতে চাইব, যে বিষয়টির আলোকে এত কথা বললেন সেই বিষয়টি গুরুত্ব সহকারে তো মনে রাখতেই হবে, আর সবশেষ কথায় কি বলবেন, যে কথাগুলো সত্যিই আমাদের গর্ভবতী মায়ের জন্য জানা দরকার এবং মানা দরকার?
4: বলবো যে গর্ভবতী মাকে অবশ্যই কমপক্ষে 4 বার চেক আপ করতে এবং যে কোনো ধরনের সমস্যা বোধ করলেই নিকটস্থ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলবো। শুধু তাই না, যে আমাদের পরিবার পরিকল্পনা সহকারী যে বাসায় বাসায় যে সার্ভিস দেয় অবশ্যই তার মোবাইল নাম্বার রাখবে এবং তার সাথে যোগাযোগ করবে। আর একটু দেখি পরে যাই, হয়তো গর্ভাবস্থায় এরকমই হয়, এরকম চিন্তা করতে করতেই একটা মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু ঘটে যেতে পারে, সেই জন্য কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে একটু অসুবিধা বোধ করলেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে এবং যে তার সমস্যার কথা বলতে, অন্তত ডাক্তারের পরামর্শ নেবেন।
3: শ্রোতা বন্ধুরা আলোচনার শেষ এখানেই, আর একেবারে শেষ কথাই বলবো, সুস্থ মা মানেই সুস্থ শিশু, অতএব গর্ভবতী মায়ের যত্ন নেয়া আমাদের একেবারে পারিবারিক দায়িত্ব এবং যিনি গৃহকর্তা আছেন তাকে ভাবতে হবে, আর পরিবারে যারা অন্য সবাই আছেন তাদেরকেও অন্তত নজরে রাখতে হবে, তার কিভাবে কি হলে তিনি ভালো থাকেন, নিশ্চিন্তে থাকেন, তাকে নিশ্চিন্ত রাখাটাও জরুরি। অতএব আসুন আমরা সুস্থ মাকে পাশে রাখি, তাহলে সুস্থ শিশুকে পাবো। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অনাবিল শুভেচ্ছা।
2: জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট এলাকা, শহর বা দেশে বসবাসরত জনগণকে বোঝায়। আর যখন কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হয় আর জাতীয় কল্যাণ ও অগ্রগতিকে ব্যাহত করে, তখন সমস্যায় পরিণত হয়। কোনো দেশে অধিক জনসংখ্যার কারণে বহুবিধ সমস্যার সৃষ্টি হয়। দেশের অর্থনীতি অচল হয়ে পড়ে, কর্মসংস্থানের অভাবে বেকারত্ব সৃষ্টি হয়। তাই দেশের জনসংখ্যা যেন বৃদ্ধি না পায়, সেজন্য পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবারকে ছোট রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন জনসংখ্যা বিষয়ক একটি গান। গানটির কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল, শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া ইমেইলের মাধ্যমেও জানাতে পারেন মতামত। ইমেল ঠিকানা হল betarphnc1207@gmail.com। পৃথিবীর সবাই শান্তির পেছনে ছুটেন, কিন্তু সুস্থ ও স্বাভাবিক থাকার পরও মানসিক শান্তি পান না অনেকেই, পারেন না সুখী হতে। এর একটি প্রধান কারণ হল পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি। সঠিক পরিকল্পনা ও সচেতনতার অভাবে দিন দিনই জনসংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে পরিবারে দেখা দেয় অশান্তি। সঠিক পরিকল্পনা অনুযায়ী একটি ছোট পরিবার হতে পারে একটি সুখী পরিবার, তাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পরিবার পরিকল্পনার সেবাগ্রহিতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন।
1: বন্ধুরাম, সরকার পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। প্রান্তিক পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে পরিবার পরিকল্পনা সেবা। আজকের প্রামাণ্য পর্বে আমরা আছি ঢাকা থেকে প্রায় 105 কিলোমিটার দূরের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। মতলব উত্তর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ষাটনল ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই মুহূর্তে আছি। বন্ধুরা, কথা বলছি এই মুহূর্তে এখানকার একজন সেবা গ্রহীতার সাথে। চলুন ওনার সাথে আলাপচারিতে চলে যাই। আপনার নাম কি?
2: আমি রেজিনা।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি মতলব উত্তরে ষাটনল।
1: আপনি আজকে কি করতে আসছেন এখানে?
2: আমি আজকে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে আসছি।
1: কি সেবা গ্রহণ করতে আসছেন?
2: পিল নিতে আসছি।
1: কত বছর ধরে পিল ব্যবহার করছেন?
2: 3 বছর।
1: আপনি কি প্রথম আসলেন এখানে নাকি এর আগেও এসেছিলেন?
2: এর আগেও আসি।
1: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: প্রায় 5 বছর।
1: ছেলে মেয়ে?
2: ছেলে মেয়ে একজন।
1: বয়স কত?
2: 3 বছর।
1: আপনার তো ছোট পরিবার, তো আপনি ছোট পরিবার রাখার জন্য পিল গ্রহণ করছেন?
2: জি জি।
1: অন্য কোন পদ্ধতি ব্যবহার করছেন কি?
2: না,
1: কখনোই করা হয়নি।
2: আগে মাঝে মাঝে কনডম ব্যবহার করা হতো,
1: এখন পিল ব্যবহার করছেন?
2: এখন পিল করছি।
1: এই যে আপনি পিল গ্রহণ করছেন, এতে করে আপনার কি শারীরিক কোনো সমস্যা হচ্ছে?
2: না, শারীরিক কোনো সমস্যা হচ্ছে না।
1: এখানে আপনি কতবার আসলেন এ নিয়ে?
2: এ নিয়ে প্রায় 3-4 বার।
1: আপনি সেবা নিয়েছেন?
2: হ্যাঁ, সেবা নিয়েছি।
1: অপেক্ষা করতে হয়েছে?
2: না, অপেক্ষা করতে হয়নি।
1: ওনাদের এখানে সেবার মান কেমন?
2: সেবার মান খুব ভালো।
1: আসলে কি আপনাদের আন্তরিকতার সহিত সেবা দেয়?
2: হ্যাঁ, আসলে ভালোই সহযোগিতা পাই ওনাদের।
1: কোনো ধরনের কোনো সমস্যা হয় না?
2: না না, কোনো ধরনের সমস্যা হয় না।
1: এই যে আপনি পিল নিয়েছেন, এর জন্য কি আপনাকে টাকা দিতে হয়েছে?
2: না, কোনো টাকা দিতে হয়নি, এমনি দেয় আসলে আপারা।
1: এই যে আপনার একটি সন্তান, 5 বছর হয়েছে বিয়ের বয়স, আপনার ছোট পরিবার, ছোট পরিবার রেখেছেন কেন?
2: ছোট পরিবার রেখেছি, ছোট পরিবারের ভরণ পোষণ করতে সুবিধা হয়, অন্যান্য থাকা খাওয়া পারিবারিক সমস্ত কিছু সুন্দর করে এই খরচ বহন করা যায়।
1: এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বাড়ানোর জন্য আপনার কোনো পরামর্শ আছে?
2: ঢাকা থেকে যদি ডাক্তার এসে দেখে আমাদের তাহলে খুব ভালো হয়। ঢাকার ডাক্তাররা, ভালো ভালো ডাক্তাররা যদি আসে, বড় বড় অনেক জটিল রোগের ডাক্তাররা যদি আসে তাহলে আমাদের খুব ভালো হয়। আমরা তাহলে খুব সহজেই ঢাকায় না যেয়ে, দূরে কোথাও না যেয়ে চিকিৎসার জন্য আমরা এখান থেকেই তাহলে চিকিৎসাটা নিতে পারতাম।
1: জি, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, কথা বলছিলাম একজন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতার সাথে। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই পরিবারকে ছোট রাখব, এই জন্য সরকার প্রান্তিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সেবা পৌঁছে দিচ্ছে সর্বত্র। এই সেবাগুলো আমরা সবাই গ্রহণ করব। পরিকল্পিত পরিবার, ছোট পরিবার এবং সচেতন পরিবার নিয়ে এ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন প্রত্যয় রেখে বিদায় নিচ্ছে আজকের প্রামাণ্য পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন নিরাপদ।
0: অল্প বয়সে সার্বিক ও মানসিকভাবে পরিপূর্ণ পরিপক্কতা অর্জন ব্যতিরেকে বিয়ে সম্পন্ন এবং তার পরপরই সন্তান প্রসবের কারণে 20 বছর পূরণের আগেই কিশোরী মায়েদের চরম স্বাস্থ্যহানি ঘটে। এর ফলে যৌবনে পা দেওয়ার আগেই তাদের দৈহিক গঠন, চলন বলন, আচার আচরণে বার্ধক্য ফুটে ওঠে। জীবনে কোনো স্বাদ আহ্লাদ উপভোগ করার শুরুতেই সংসার ধর্মের নিষ্পেষণে তারা হয়ে ওঠে এক প্রকার হতাশা বিকারগ্রস্ত সামাজিক জীব। তাই আসুন বাল্যবিবাহের এ সকল কুসংস্কার থেকে নিজে বাঁচি এবং অন্যকে বাঁচতে উদ্বুদ্ধ করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা জানব বাল্যবিবাহ ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কুফল সম্পর্কে। জানাবেন ডাক্তার ডোরিন আঞ্জুম।
3: আমাদের দেশে বাল্যবিবাহের হার অত্যন্ত বেশি, যদিও বাল্যবিবাহের কুফল বা বিপদের কথা কম বেশি সকলেরই জানা। অপরিণত বয়সে বিয়ে এবং সন্তান ধারণের ঝুঁকি মেয়েদের জীবনে ভয়াবহ কুফল বয়ে নিয়ে আসে। বাল্যবিবাহ মেয়েদের জীবনে এক গভীর মানসিক ও আবেগগত ক্ষত সৃষ্টি করে, যা তার সারা জীবনের সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে। অপরিণত বয়সে বৈবাহিক সম্পর্ক স্থাপন ও সন্তান ধারণের ফলে মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পায়। খুব কম বয়সে সন্তান প্রসবের জন্য বালিকাবধূদের স্বাস্থ্যহানিও ঘটে। মেয়েদের অপরিণত বয়সে বিবাহ ও সন্তান ধারণের কারণে বছরে 2 লাখ শিশু জন্ম হয় অল্প ওজন ও মারাত্মক অপুষ্টি নিয়ে। অল্প বয়সে বিয়ে এবং মা হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে জরায়ু ছিঁড়ে যাওয়া সহ জরায়ুতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। সামগ্রিকভাবে বাল্যবিবাহ মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের হানি করে। মাতৃস্বাস্থ্যকে পুরুষেরা সবসময় একান্ত নারীর বিষয় বলে মনে করেন। গর্ভাবস্থা, সন্তান প্রসব, গর্ভরোধ, যৌনবাহিত রোগসহ মাতৃস্বাস্থ্যের সকল বিষয়কে নারীর বিষয় বলে মনে করা হয়। এমনকি নারীর দেহে কোনো রোগ সংক্রমিত হলেও তার জন্য নারীকেই দোষারোপ করা হয়। আমাদের সমাজে এই অবস্থা মোটেই কাম্য নয়। বাংলাদেশে মূলত পরিকল্পনা ছাড়া গর্ভধারণ, পরবর্তী সময়ে অনিরাপদ গর্ভপাতের কারণে আজও মৃত্যু ঝুঁকিতে নারীরা। আমাদের দেশে প্রতি 245 জনে একজন নারী এই মৃত্যু ঝুঁকিতে। মা হওয়ার বেশিরভাগ ক্ষেত্রে তারা সময় মতো গর্ভধারণের বিষয়টিও জানতে পারেন না, যার কারণে চিকিৎসকের কাছে যান না, পরামর্শও নেন না। এ কারণে গর্ভপাতজনিত জটিলতায় ভুগছে নারীরা। সরকারি হাসপাতালগুলোর পরিসংখ্যানে দেখা গেছে গাইনি বিভাগে মোট রোগীর 47% ভর্তি হয়েছেন গর্ভজনিত সমস্যায়। এর মধ্যে 27% অসম্পূর্ণ গর্ভপাত এবং 3% জটিল গর্ভপাতজনিত সেপসিসে আক্রান্ত। 8 থেকে 10 সপ্তাহের বেশি বয়সে ভ্রূণ অপসারণেই এই জটিলতা বাড়ছে। বিবাহ পরবর্তী পরিকল্পনার অভাব, পরিবার পরিকল্পনা উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে না জানা এবং বিভিন্ন উপকরণ সম্পর্কে ভুল ধারণার কারণে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণ। এ কারণে অনেকেই গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন, যা এদেশের মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এছাড়া অদক্ষ কারো কাছে গর্ভপাত করানোর কারণে মায়ের মৃত্যু ঝুঁকি বাড়ছে, পরে সন্তান ধারণের জটিলতাও দেখা দেয়। এর জন্য শুধু বিবাহিত দম্পতি নয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যেও জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা দিতে হবে। জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি গ্রহণ করুক না কেন, নিয়মিত ও সঠিকভাবে হচ্ছে কিনা তা মনিটর করাও জরুরি। সময় বদলে গেছে, নারীর ক্ষমতায়ন, তার নিরাপত্তার নিশ্চয়তা এসব নিয়ে অনেক ভাবনা চিন্তা আমাদের। নারী মুক্তির কথা বললেও পরিবার পরিকল্পনার বিষয়ে অনেক নারী তার মতামত প্রকাশ করতে পারে না। এমনকি পরিবার ছোট রাখতে পদ্ধতি গ্রহণের দায়িত্বও যেন নারীর কাঁধে। কোন রকম পরিকল্পনা ছাড়াই গর্ভধারণ করে নানা জটিলতায় ভোগে নারীরা। এভাবে অপরিকল্পিত গর্ভধারণ তার জীবন ও প্রজনন স্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলছে। মেয়েদেরকে দিতে হবে তাদের মত প্রকাশের অধিকার। বাল্যবিবাহ, অপরিণত বয়সে সন্তান ধারণ, সকল ক্ষেত্রে তাদের মতামতের মূল্য দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে সমান সুযোগ দান এবং মহিলাদের শিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের যৌন ও প্রজনন বিষয়ক স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। গর্ভধারণ মাতৃস্বাস্থ্যের অন্যতম একটি পর্যায়। এই গর্ভধারণ প্রতিটি মায়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। এ সময় তার শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োজন রয়েছে। পরিবারের সকল সদস্য, বিশেষ করে স্বামীর এই বিষয়ে প্রত্যক্ষ ও সক্রিয় এবং সার্বিক সহযোগিতা প্রয়োজন। গর্ভাবস্থায় বা প্রসবকালে যে কোনো সময়ে মহিলাদের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসক দ্বারা গর্ভকালীন, প্রসব পূর্ব ও প্রসবোত্তর চিকিৎসার ব্যবস্থা করে নিরাপদ প্রসব ও সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করা যায়। মাতৃস্বাস্থ্যের সমস্যা বা মাতৃত্বের ঝুঁকিতে নারীর সমস্যা হিসেবে দেখে পুরুষদের মুখ ফিরিয়ে নেওয়া বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোন অবকাশ নেই এখন। বরং এ বিষয়ে পুরুষেরা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। মনে রাখতে হবে, নারী স্বাস্থ্যের প্রতি বৈষম্য বা অবহেলা করা হলে কেবল নারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, সেই সাথে স্বামী, সন্তান, পরিবার ও সমাজ এর কুফল ভোগ করবে। সত্যি বলতে কি, মায়ের স্বাস্থ্যই তো শিশুর স্বাস্থ্য, আর শিশুর স্বাস্থ্য হল জাতীয় স্বাস্থ্য।

0: প্রিয় শ্রোতা, জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভেতরে বা বাইরে বেশিদিন জমে থাকা পানি ফেলে দিন। রাতে ও দিনের বেলায় ঘুমের সময় মশারি ব্যবহার করুন। অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সঞ্জিদা হোসেন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরও চাপে পড়ে যায়। এর মধ্য দিয়েই 29 বছর বয়সে হৃদয় ভাঙা পরাজয়ে শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। এবারের ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাও কোবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইন বাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসিস্ট সরকার পতনে যোগপথ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যা 7:30 রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে ₹100 কোটি লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্থতা ভুগে সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। ইরানের বিভিন্ন স্থাপনায় নবম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কমান্ড সেন্টার, বিমান, প্রতিরক্ষা, সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া ইরানের নির্মাণাধীন দারখোভিন পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আণবিক জ্বালানি সংস্থা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে তেহরানের ড্রোনের আঘাতে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চল বিশেষ করে বাহরাইনে বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই সময় সতর্ক সংকেত বেজে ওঠে। জর্ডানে ইরানের 4টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 3টি প্রতিহত করা হয়েছে এবং অপরটি উন্মুক্ত স্থানে পতিত হয়। মালির উত্তরাঞ্চলীয় শহর এনেফিসে শনিবার দুর্বৃত্তদের হামলায় অন্তত 50 সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল জানায়, একটি সামরিক কনভয় লক্ষ্য করে এই হামলা চালানো হলে এসব সৈন্য নিহত হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন FLA এবং আল কায়েদার মদতপুষ্ট গ্রুপ ফর দি সাপোর্ট অব ইসলাম এন্ড মুসলিমস এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ

0: সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ২০ জুলাই সোমবার বেলা ২:২০ থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০২ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়ে নারীদের ডিম্বাশয়ের টিউমার লক্ষণ কারণ ও প্রতিকার, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেবেন ডাক্তার হাবিবা আক্তার, সহকারী অধ্যাপক, সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সেই নম্বরগুলো হল ০২৪৪৮১৩২৬৮, ০২৪৪৮১৩২৬৯, ০২৪৪৮১৩২৭০, ০২৪৪৮১৩২৭৭, ০২৪৪৮১৩২৭৮ এবং ০২৪৪৮১৩২৭৯ এই নম্বরগুলোতে। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজেও পানীয় জল হিসেবে ব্যবহারও করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফুটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। পানিশোধক বড়ি কিংবা ফিটকিরি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে পারেন। বন্যার পানি পান করবেন না, সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
1: আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের রিসেন্ট ম্যাচে যা দেখলাম,

খুব মনে হচ্ছিল ঠিক ইংল্যান্ড আর্জেন্টিনা।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.

0: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05 ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।
1: এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, নারীদের ডিম্বাশয়ের টিউমার, লক্ষণ, কারণ ও প্রতিকার। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। রোগ জিজ্ঞাসা আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন, সবাইকে স্বাগত অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি, জানবার অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদের ভুল ধারণা কেটে যায় এবং নতুন ধারণা সংযোজন করতে পারলে আমাদের জীবনটা সুন্দর হয়, সুস্থ থাকতে চাই, এটাই তো আমাদের প্রত্যেকের প্রত্যাশা। আজকে রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে বিষয় নির্বাচন করা হয়েছে নারীদের ডিম্বাশয়ের টিউমার, তার কারণ, লক্ষণ এবং তার প্রতিকার। চমৎকার একটা প্রসঙ্গ, অনেক তথ্য জানা আছে, মা বোন সবাই, ঘরে যারা পুরুষ তাদেরও জানতে হবে এবং তথ্যগুলো মানতে হবে। আসুন পরিচয় করে দিই, আজকে স্টুডিওতে আছেন যিনি বিশিষ্ট গাইনি এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার হাবিবা আক্তার, যিনি সরকারি কর্মচারী হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ। কেমন আছেন?
1: আছি আলহামদুলিল্লাহ।
0: আজকে আমরা চমৎকার প্রসঙ্গে কথা বলবো, দর্শকরা প্রশ্ন করবেন, আমরা জবাব দেব। এবং ডক্টর হাবিবা, আমরা যে কথাগুলো বলতে চাই প্রিয় শ্রোতা, আপনার মনোযোগ দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন এবং ভেবে চিন্তে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। প্রশ্নগুলোর মাঝে কিন্তু আমরা উত্তর খুঁজে পাবো, শুধু আমরা বলবো না, আপনারাও কথা বলবেন। আমাদের ফোন নাম্বার লিখে নিন, আমাদের ফোন নাম্বার 01553841500। আমাদের অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এবং এটা সবসময় থেকে যাবে, সেইভাবে যোগাযোগ করবেন এবং বেশ আনন্দমুখর মন নিয়েই প্রশ্ন করতে চেষ্টা করবেন। শুরুতে আমরা আসি, এই যে নারীদের ডিম্বাশয়ের যে টিউমার বলা হয়, টিউমার তো অনেক জায়গায় হয়, নারীদের ডিম্বাশয়ের টিউমার কি লক্ষণ প্রকাশ পায়?
1: আচ্ছা, আগে লক্ষণ জানার আগে আমরা আগে জানি যে ডিম্বাশয়টা কোথায় থাকে বা এটা কি। এটা হচ্ছে আমাদের যে মেয়েদের জয়ু আছে, জয়ুর দুই সাইডে দুটা গ্রন্থি ছোট ছোট, যেখান থেকে প্রতি মাসে যে ডিমগুলো ফুটে বা বড় হয়, আবার হচ্ছে নারীদের কতগুলো ইস্ট্রোজেন প্রোস্টেরন এই নামে যে হরমোনগুলো আছে, এগুলো এখান থেকে নিঃসরিত হয়। এই জন্য এটা মেয়েদের জন্য একটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে গ্রন্থি। তো হচ্ছে
0: বলা যায় নারী জীবনের একটা গুরুত্বপূর্ণ
1: অংশ।
0: তাহলে প্রসঙ্গ আসে যে আমরা শুনি টিউমার হয়েছে, সিস্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি, রোগীরা কিভাবে বোঝেন? হ্যালো হ্যালো, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি, বলুন, একটু জোরে বলুন, আমরা সংযোগ পেলে আবার কথা বলবো। যেটা বলছি,
1: আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে সিস্ট মানে হচ্ছে এই ওভারির সিস্ট, যেটা সেটা ওভারির ভেতরেই মানে পানীয় জাতীয় তরল এর একটা থলে বলা যেতে পারে, যেটা ওভারির ভেতরেই হয়। এটার জন্য যে আমাদের খুব মানে সবগুলোর জন্য উদ্বেগ হতে হবে সেটা না, যে কিছু আবার ভালো আছে, আমরা ফলাপে থাকলে বা হচ্ছে কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আবার দুদিকে থাকে, আবার কতগুলো আছে অবশ্যই খারাপ, সেগুলোর জন্য আবার আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। তো এখন আমরা যদি ভাবি যে হচ্ছে এই সিস্ট গুলো কতগুলো ভালো সিস্ট আছে, যেমন সেগুলোকে আমরা ফিজিওলজিক্যাল বলি, ফাংশনাল সিস্ট বলি।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কত থেকে বলছেন?
2: হাজী
0: মোহাম্মদ মিন্টু, চাঁদপুর থেকে। প্রশ্ন চমৎকার প্রসঙ্গে প্রশ্ন করেছেন যে পেটে ব্যথা মানে অনেকে মনে করেন জরায়ুর টিউমার বা ডিম্বাশয়ের টিউমার।
1: হ্যাঁ, পেটে ব্যথা মানেই টিউমার না, বেশিরভাগ টিউমারই কিন্তু দেখা যায় যে মানে ওভারিন যদি সিস্ট হয় সেগুলোতে অনেক ব্যথা ব্যথা এগুলো হয় না, কিন্তু অ্যাসিমটোমেটিকই থাকে, মানে লক্ষণ প্রকাশ পায় না। কিছু কিছু হয় যে অল্প ব্যথা এরকম বোধ হয়, কিন্তু যখন যদি বেশি ব্যথা হয়, হ্যাঁ, তাহলে তো অবশ্যই আগে পেশেন্টকে ডাক্তারের কাছে যেতে হবে।
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম,
2: আমি জানতে চাচ্ছি যে নারীদের যে ঘাড়ে মানে আপনার গর্ভবতী মহিলা, বিষয়টা
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা বলা হচ্ছে
1: প্রসঙ্গ
0: জরায়ুর কথা জানতে হচ্ছে যে গর্ভবতী হলে বড় হয়ে যায়, আর পাশে যদি এই টিউমারটি অর্থাৎ ডিম্বাশয়ের টিউমার বড় হয়, বেশ জটিল পরিস্থিতি।
1: অবশ্যই হাসপাতালে সে যাবে আগে, যদি আগে থেকে জানতো যে টিউমার আছে এবং কি ধরনের টিউমার, যদি ভালো হয় বা এগুলো আবার প্যাচায় যেতে পারে বা বড় হয়ে ফেটে যেতে পারে, ইনফেকশন হতে পারে।
0: শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। ওয়ালাইকুম সালাম
2: ভাইয়া, আমি কতদিন
0: গ্রামে থাকতে হ্যাঁ রবি প্রশ্ন বুঝতে পারছি প্রশ্ন কথাটা খুব গুরুত্বপূর্ণ আমরা নিচ্ছি এই ফোনটি, সেটা হচ্ছে যদি এর চিকিৎসা ভালো করে করা না হয়।
1: আচ্ছা, চিকিৎসা যদি ভালো টিউমার হয় সেটা তো চিকিৎসা করলে যদি আলি আসে তাহলে চিকিৎসা করলে তো ভালো হয়ে যাবে, কিন্তু যদি সে ডাক্তারের কাছে নাই আসে তাহলে দেখা যাবে যে এগুলো ধীরে ধীরে বড় হয়, অনেক বড় হয়, তারপরে কখনো পেঁচিয়ে যায়, কখনো ইনফেকশন হয়, রাপচার হয়, হ্যাঁ তারপরে আবার কতগুলো তো আবার ক্যান্সারও হতে পারে।
0: শুনলেন তো প্রিয় শ্রোতা, অর্থাৎ যদি টিউমার ধরা পড়ে আপনি চিকিৎসা করবেন না কেন বলুন তো, এটা পেঁচিয়ে যেতে পারে, তখন বড় সমস্যা হয়, এটা ক্যান্সার হতে পারে, টিউমার বাস্ট করে যেতে পারে, জীবনটা একটা বিষময় করতে পারে। শুন, যখনই জানবেন যে ডিম্বাশয়ে টিউমার বা সিস্ট হয়েছে চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। জি জি জি,
2: আমার জানার ইচ্ছা মেয়েদের যদি এটা হয়ে যায় এর উপসর্গ কি কি হলে বোঝা যাবে যে ওনার এই জায়গায় টিউমার হয়েছে।
0: ধন্যবাদ।
2: আরেকটা প্রশ্ন,
0: একটি প্রশ্ন করুন, আমাদের অনেকে প্রশ্ন অপেক্ষা করবে, একটি প্রশ্ন নিয়ে আমরা ধন্যবাদ সানা সাহেব আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে কথাটি বলা হলো যে কি লক্ষণ প্রকাশ পায়।
1: আচ্ছা, ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা নীরব একটা অসুখ বলা যেতে পারে, কখনো কিছুই প্রকাশ পায় না, আবার হচ্ছে অ্যাক্সিডেন্টালি আমরা এটা পাই, এমন কিছু কিছু প্রকাশ পায় যেগুলো হচ্ছে অল্প অল্প ব্যথা থাকতে পারে, ভারী বোধ হতে পারে তলপেট বা কোমরে একটু ব্যথা, তারপরে এগুলো বা খাওয়ার একটু অরুচি হতে পারে, কিন্তু যখন খারাপ মানে টিউমারটা যদি ভালো থাকে তাহলে এগুলো হয়, আবার খারাপ হয়ে গেলে সেগুলো পায়খানার সমস্যা, প্রস্রাবের সমস্যা, মাসিকের সমস্যা, এগুলো এগুলো হয়।
0: ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
2: অনিয়মিত মাসিক হওয়া অথবা মাসিক না হওয়া এ ধরনের কিছু যে প্রবলেম থাকে আমাদের মেয়েদের,
0: ধন্যবাদ,
2: একটা লক্ষণ প্রকাশ
0: পায়। বুঝতে পারছি উনি বলতে চান
1: মাসিকের সমস্যা হয়। জি, মাসিকের সমস্যা হয় কিনা? হ্যাঁ, কিছু কিছু টিউমার যেমন হচ্ছে আমরা যেটা পলিসিস্টিক বলি, সিস্ট যেটা, এটাতে তো সমস্যা হবে মাসিকের, যে মাসিক হতে পারে না, মানে বন্ধ থাকে অথবা অনিয়মিত হয়।
0: সিস্ট কি একটা হয় না
1: কয়েকটা? অনেকগুলো হয়, অনেকগুলো হতে, অনেকগুলো হতে পারে, আর কতগুলো আছে, চকলেট সিস্ট যেটাকে বলে, সেটাতে আবার অনেক বেশি ব্যথা হয় মাসিকের সময়, তারপরে ব্যথা হতে পারে, তারপরে অনেক বেশি বেশি ব্লিডিং হয়,
0: আবার এই সিস্টে একটা জটিল পর্যায়ে চকলেট সিস্ট।
1: হ্যাঁ, চকলেট
0: সিস্ট ভালো চিকিৎসা দরকার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ খোকন, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন শুনতে চাই। ভালো করে প্রশ্নটা বোঝা গেল না, তো উনি বলতে চান যদি অপারেশন করেন আপনারা এই টিউমারে তাহলে কি বাচ্চা হবে? তো
1: হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে টিউমারের উপরে। হ্যাঁ, আমরা তো অপারেশন, অবশ্যই ওভারিয়ান টিউমারের অপারেশনগুলো আমরা এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে সবকিছু, ল্যাপারোস্কোপিক্যালি আমরা ওগুলোতে করার চেষ্টা করব, যে হয়তো সব জায়গায় এটা হয়নি কিন্তু আমাদের সরকারি হাসপাতালে অনেক হয়েছে। হ্যাঁ, ল্যাপারোস্কোপিটাই রোগীর জন্য সব থেকে ভালো, এটা যেমন হচ্ছে পরবর্তী বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও ভালো, পেশেন্ট যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এগুলো ভালো, তেমন সমস্যা হওয়ার কথা না।
0: আমি দর্শকদের পক্ষ নিয়ে আপনাকে একটা প্রশ্ন করব, প্রায় মহিলাদের দেখা যায় 25-30 বছর 35 বছর তার তলপেটে ব্যথা, সেই ব্যথার চিকিৎসা দীর্ঘদিন চলছে, নানান জাতীয় ওষুধ, ভালো হতে চায় না কেন?
1: এখন তলপেটের ব্যথাটা তো হচ্ছে কোনিক পেলভিক পেইন আমরা যেটা বলি, অনেক ভেগ একটা, অনেক বড় একটা জিনিস, বিভিন্ন কারণে এটা হতে পারে,
0: অনেক অঙ্গ আছে,
1: অনেক অঙ্গ আছে, যেমন মূত্রথলিও আছে ওখানে, জয়ও আছে, দুই পাশে টিউব আছে, আবার চারপাশের বিভিন্ন স্ট্রাকচার আছে যেখানেও ইনফেকশন হতে পারে।
0: এটা নির্ণয় পদ্ধতি কি?
1: এখন আমাদেরকে সবচেয়ে আয় করতে হবে একটা ওই জায়গার জন্য আল্ট্রাসোনোগ্রাফি, যেটা টিভিএস আমরা করি, টিভিএস করতে পারি, তারপরে হচ্ছে যদি ওভারি ধারণা করি তাহলে কিছু কিছু টেস্ট, যেমন C125 কতগুলো আরো টেস্ট, যেমন
0: ক্যান্সার মার্কার আছে,
1: হ্যাঁ ক্যান্সার মার্কার গুলো, ওগুলো করে নিতে পারি।
0: দেওয়া যাবে না,
1: না ওগুলো করতে ইভ্যালুয়েশন করতে হবে,
0: অবশ্যই বৃদ্ধ বয়সে ক্যান্সার, ক্যান্সার 25 বছর হতে পারে,
1: আর ওভারি ক্ষেত্রে
0: টেস্ট করা হয় তাহলে ক্যান্সার আছে কিনা জানা যায়,
1: সেটাই ওভারির ক্ষেত্রে। আবার হচ্ছে যাদের খুব কম বয়স আবার খুব অনেক বেশি বয়স, সেগুলোতে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ইয়াংদের আর সবচেয়ে বেশিদের, ওদের যদি ওভারিয়ান টিউমার হয় অবশ্যই আমরা ইভ্যালুয়েশন করব, কারণ এগুলো খারাপ টিউমার হয়।
0: দর্শক,
1: খারাপ মানে
0: ম্যালিগন্যান্ট ক্যান্সার বলতে যাচ্ছেন, জটিল পর্যায়ে যাচ্ছে কিনা আপনাকে জানতে হবে, পরিবারকে জানতে হবে। আপনি হেয়ালিপনা করলেন, একবার ডাক্তার কাছে গেলেন আর গেলেন না, ওষুধটা অনিয়মিত খেলেন, এটা চলবে না। আমরা জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, এই অনুষ্ঠান আপনাদের জন্য খুব কল্যাণময়। রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের সঙ্গে থাকবেন, এবং এই অনুষ্ঠানটা ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে, আপনারা সংযোগ রাখবেন। একটা ফোনে যাই, হ্যালো, হ্যালো, যে কথা বলছিলাম ডক্টর হাবিবা, যে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে অবহেলা করি,
1: আমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব। এখন যদি ওটা ওভারিয়ান সিস্টি হয় তাহলে ডাক্তার দেখে বুঝে বলবে যে ওটা ভালো জাতীয়, আমাদের এখনই অপারেশন করা বা বায়াসড হওয়ার কোনো কিছু নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। এখন আমরা ওটা কতগুলো যেগুলো ভালো হয় যে আমরা কিছুদিন ওয়েট করি, যে 3 মাস পর আবার ফলো আপে আসবে বা 6 মাস পর আবার আসবে, বা কিছু ওষুধ খাবে পিল জাতীয় খেলে আবার ভালো হয়ে যায় এগুলো সম্পূর্ণ, আর যেগুলো ভালো হবে না, বেশি ব্যথা বাড়তেছে বা হচ্ছে ফলো আপে আসলো তখন সাইজ বড় হয়ে গেল বা ওই যে প্যাঁচাই গেল বা হচ্ছে ইনফেকশন হয়ে গেল, তখন আমাদের হয়তো অপারেশনের দিকে যেতে লাগতে পারে।
0: হাইবা, আপনি সরকারি কর্মচারী হাসপাতালে সহকারী অধ্যাপক গানি বিভাগ দীর্ঘদিন রোগী দেখছেন, এখন যারা খুলনায়, যারা পঞ্চগড়, দিনাজপুর দূর দূরান্তে আছে, সব চিকিৎসায় ঢাকাকে আসতে হবে?
1: না, আসতে হবে না সব চিকিৎসায়, তাহলে তো ঢাকার সব হাসপাতালই ওভার বার্ডেন হয়ে যাবে। সবাই যেখানে আছে, যে যদি হেলথ কমপ্লেক্সে থাকে সেখানে দেখাবে আগে, তারা প্রয়োজন যদি হয় যে ভালো টিউমার তারাই চিকিৎসা দিতে পারবে, একটা টিভিএস করে বা আল্ট্রাসোনো করে, আর যদি ওরা বুঝে যে না একে সদর হাসপাতালে বা হচ্ছে জেলা শহরে যেতে হবে সেখানে যাবে, সেখানে ইভ্যালুয়েশন হবে।
0: জি, জেলা শহরে।
1: হ্যাঁ, তারপর তারা যদি বোঝে যে আচ্ছা এটা খারাপ, খুবই খারাপ, যে ক্যান্সারের পর্যায়ে যাচ্ছে, তো তখন ঢাকা, তখন সেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজেও অনেক আছে এগুলো চিকিৎসা, সব চিকিৎসা মেডিকেল কলেজগুলোতে যেতে পারবে। তারপরে হচ্ছে আমাদের ঢাকাতে তো ক্যান্সার হাসপাতাল আছেই, সেগুলোতে বেশি খারাপ হলে এদিকে রেফার হয়ে আসবেই।
0: ধন্যবাদ। একটা ফোনে যাই, হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
2: আমি আবার মোহাম্মদ
0: দুঃখ বলছি, বড় ফুলা পাংশা। হ্যাঁ, লুৎফুজ্জাদা বলতে যাচ্ছেন, যদি টিউমার ডিটেক্টিভ হয়ে যায় তাহলে তারা গাছগাছালি ওষুধ
1: খেয়ে না, আসলে টিউমার হয়ে গেলে অবশ্যই ডাক্তার কাছে, ডাক্তার ইভ্যালুয়েশন করে তাকে সঠিক পথ দেখাবে।
0: বাস্তবতা হচ্ছে
1: ওই গাছগাছালি খেয়ে দেখা যাবে আরো খারাপ হয়ে যাবে, তখন একেবারে এন্ড স্টেজে এসে আমাদের কাছে এসে পৌঁছায়।
0: জি, যারা
1: বাঁচানো যায় না
0: হচ্ছে তারা আরো জটিল করে ফেলে।
1: হ্যাঁ,
0: এবং চিকিৎসাটা একটা দুরূহ হয়ে দাঁড়ায়।
1: যেটা আর্লি করলে হয়তো আমরা ওকে সুস্থ করতে পারতাম, এই গাছগাছালি খেয়ে দিয়ে এসে তারপরে দেখা যাবে যে সে তাকে আর ঠিক করানো যাচ্ছে না,
0: কোনোভাবে উচিত নয়, এটা বিজ্ঞান ভিত্তিক নয়।
2: সেটাই।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ জি সানোয়ার হোসেন বলুন।
2: আমার একটু জানার ইচ্ছা
0: জি,
2: এই ধরনের যে টিউমার হয়ে যায়
0: জি,
2: তাহলে পরে আমাদের যেমন পরিবার পরিকল্পনা থেকে বিভিন্ন সদর হাসপাতালে কিন্তু সাপোর্টিং আছে
0: জি,
2: তাদের যদি কোনো দরিদ্র পরিবারের মেয়েদের হলে পর তখন অনেক টাকা পয়সার ব্যাপার দাঁড়াবে
0: জি,
2: এটা কি কোনো কোনো ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করার লাইন আছে কিনা
0: একটু জানার একটু আমি দেই। ফ্রি ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে সম্ভব নয়, এই জন্য হয়তো রক্ত লাগবে চার ব্যাগ, সরকার তো রক্ত ব্যবস্থা করে না, একটা ভালো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, ক্যান্সার হয়েছে কিনা যে টিউমারটা তার বায়োপসি করতে হয়। ডক্টর হাইবা কি মনে করেন আপনি?
1: বিনা পয়সায় সবকিছু তো হবে না,
0: তার ক্যান্সার যদি বায়োপসিতে নির্ণয় করতে হয়, পরীক্ষা না করলে ক্যান্সার আছে কিনা জানা,
1: অনেক সময় সিটি স্ক্যান করতে লাগতে পারে, এগুলো তো আর ফ্রি হবে না।
0: আরেকটা প্রসঙ্গ যেটা শ্রোতা মনে প্রশ্ন, এই যে আমরা টিউমার টিউমার বলছি, পেট কেটে করতে হবে না ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারলে ভালো?
1: হ্যাঁ, এখন তো অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি সব থেকে ভালো, কারণ এখানে হচ্ছে এখানে ল্যাপারোস্কোপিতে দেখা যায় যে রোগীর যেমন হচ্ছে অপারেশনের পরে ব্যথা কম হয়, রোগী আর্লি সুস্থ হয়ে যায়, স্বাভাবিক কাজ কাজে তাড়াতাড়ি যেতে পারে, তারপরে পরে যে ওরা বাচ্চা কাচ্চা নেবে সেইটাতেও সুবিধা হয়। আর ল্যাপারোস্কোপিতে সার্জনদের জন্য তো অনেক সুবিধা যে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পাই, এটা ভ্রান্ত ধারণা ওদের মানে অনেকের আছে যে অশিক্ষিত বা শিক্ষিত সবাই হয়তো অনেক জানে না যে ল্যাপারোস্কোপি করলে যে সব কিছু আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো, অপারেশনটা সুন্দরভাবে করা যায়, সেটা সবার কাছে এটা যায় পৌঁছায়নি এই ইনফরমেশনটা,
0: এটা
1: ভাবে যে সব আমরা নিয়ে আসতে পারবো না, কিছু রেখে আসবো বোধ হয় ল্যাপারোস্কোপিতে, এটা এটা আসলে ঠিক না, ল্যাপারোস্কোপি সব থেকে ভালো।
0: বিজ্ঞানের আধুনিক পর্যায়টি ল্যাপারোস্কোপিক সার্জারি এত আধুনিক যেখানে ঝুঁকি কম, হাসপাতালে বেশি দিন থাকতে হয় না, অনেক ক্ষেত্রে 7-10 দিন হাসপাতালে থাকতে হয়, ল্যাপারোস্কোপি কদিন থাকতে হয়?
1: আমরা তো যদি খুবই অল্প সিস্ট হয় যে শুধু সিস্টেক্টমি করতেছি আমরা, তাহলে হচ্ছে একদিনই আমরা
0: 4-5 দিন বাড়ি চলে গেল,
1: হ্যাঁ
0: হেঁটে আসবেন হেঁটেই চলে গেল,
1: হেঁটে আসবে হেঁটে চলে
0: যাবে। চমৎকার বলেছেন, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমাদের একটি কথা মনে রাখতে হবে, একটা ঘরের মহিলা বা মা তিনি একটা মধ্য একটা অংশ গ্রহণ করেন, গোটা পরিবারকে পরিচালনা করেন, তিনি পরিবারকে সমৃদ্ধ রাখেন, পরিবার সৌন্দর্য রক্ষা করেন, পরিবার স্বাস্থ্য রক্ষা করেন, সবাইকে লক্ষ্য করেন, তাকে যদি সুস্থ রাখা না যায়, আপনি ভাবছেন মন গড়া চিকিৎসা, গাছগাছালি চিকিৎসা অথবা ভুল তথ্যের মাধ্যমে ভুল চিকিৎসা, তাহলে এই মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবেন, ক্ষতিকার, এটা ভাবতে হবে। বিজ্ঞান বলছে আধুনিক চিকিৎসা, একটু আগে বলা হলো ল্যাপারোস্কোপিক অপারেশন, আজকে হেঁটে হাসপাতালে আসবেন, কালকে হেঁটে বাড়ি চলে যাবেন, এই পদ্ধতি আগে ছিল না, কেন এগুলো মানবেন না? আমরা পরস্পর বুদ্ধি পরামর্শ নিয়ে জটিলতা বাড়িয়ে তুলি, বিজ্ঞান ভিত্তিক পরামর্শ নিতে হবে, যখনই প্রয়োজন চিকিৎসকের কাছে যাবেন, যে আলোচনা করছিলাম। ডক্টর হাইবা, আমাদের হাসপাতালগুলোতে কি এই ধরনের ব্যবস্থা মেডিকেল কলেজগুলোতে আছে কিনা?
1: মেডিকেল কলেজগুলোতে তো ল্যাপারোস্কোপি মেশিন আছে এবং ওরা অনেক হাসপাতালই শুরু করে ফেলছে
0: জি।
1: আমাদের হাসপাতালে যেমন হচ্ছে
0: দেরি করেন কেন, আপনারা ভর্তি করার পরে 15 দিন পরে অপারেশন হবে, এটা কেন বলেন?
1: এটা হচ্ছে সরকারি হাসপাতালের সিরিয়াল থাকে একটু
0: জি,
1: হ্যাঁ, যে যে রোগীগুলো আগে ভর্তি হয়েছে তাদের হয়তো আগে সিরিয়ালে চলে যাবে, অনেক রোগী তো লোড বেশি,
0: কিন্তু আমাদের চেষ্টা করতে হবে,
1: আমরা তো আমরা চাই যে হচ্ছে সব রোগী তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাক, ভালো হয়ে বাড়িতে চলে যাক, কিন্তু হয়তো দেখা যায় যে ওরা অনেক সময় অনেকের ডায়াবেটিস থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, প্রেশার থাকলো, ওগুলো আবার কন্ট্রোল করতে হবে, বা রক্ত কম থাকলে ওগুলো দিয়ে তারপরে ফিট করে তারপরে ওদেরকে অপারেশনে নিতে হবে, এগুলো করার জন্যই হয়তো অনেকে হয়তো লেট হয়ে যায়, বা এই সপ্তাহে হলো না ওটির দিন একদিন থাকে সাধারণত সব হাসপাতালে একটা ইউনিটের, তাহলে হয়তো হচ্ছে পরের সপ্তাহে চলে গেল সেটা, এই জন্য এই ডিলেগুলো হয়।
0: গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, প্রত্যেকটা মহিলা গর্ভধারণের আগে বা প্রাক বৈবাহিক সম্পর্ক যখন তৈরি হয় কাউন্সিলিং, তখন কি একটা থরো চেক আপ করা উচিত আপনি মনে করেন?
1: অবশ্যই করা দরকার, মানে বিয়ের আগে কিছু কিছু তো জিনিস ই করা দরকার, আমাদের দেশে কিন্তু হচ্ছে এই যে থ্যালাসেমিয়া জাতীয় এগুলো টেট যে বাহক এটা কিন্তু অনেক বেশি, আমাদের প্রি ম্যারিটাল কিন্তু এটা কোনো টেস্টিং নাই
0: প্রয়োজন। হ্যালো, কি আছেন?
2: গর্ভধারণে
0: কোন মাস, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় বা তৃতীয়, কোন মাস এটা কি বলতে হবে? কোন মাস, সাত মাস, তিন মাস, পাঁচ মাস, কোন মাসের সময় এটা ধরা পড়লো? এটা খুব গুরুত্বপূর্ণ।
1: এখন হচ্ছে এটা ওভারিয়ান টিউমারটা যদি হচ্ছে ধরা পড়ে যে ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 12 সপ্তাহ বা এর মাঝে ধরা পড়লো, তাহলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওটাকে আমরা মানে ঘন ঘন ফলো আপ দিয়ে দিয়ে আমরা 20 সপ্তাহ এদিকে নিয়ে যাই। হ্যাঁ, যদি সমস্যা না হয় তখন আমরা হচ্ছে ওটাকে অপারেশন করা ভালো সেই সময়টাতে, যে ল্যাপারোস্কোপি করে ফেললাম ওই সময়, ওই সময় কারণ হচ্ছে পরের দিকে দেখা যায় প্যাঁচায় যায়, ওই যে ওই সমস্যাগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে। এর আগে 20 সপ্তাহে করলে আমাদের মানে বাচ্চার জন্য বা মার জন্য এটা সুবিধা হয়, আর পরের দিকে আবার বাচ্চা বড় হয়ে যায় তখন করা যায় না, আর্লিতে আবার অ্যাবর্শনের একটা ঝুঁকি থাকে, ওই জন্য এই সময়টাই ভালো। আর কিন্তু যদি যে কোনো সময় প্রথম হোক, মাঝে হোক, শেষে হোক, প্রেগনেন্সির কমপ্লিকেশন যদি ডেভেলপ করে তাহলে সব সঙ্গে সঙ্গেই করতে হবে।
0: ধন্যবাদ। একটি প্রসঙ্গ আসে, অনেকে বলেন যে সিস্টের চিকিৎসা নাকি মেটফরমিন দিয়ে ভালো।
1: এখন ওটা তো হচ্ছে এটা যেটা বলে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি, যেটা যে অনেকগুলো ছোট ছোট সিস্ট তৈরি হয়, এটা তৈরি হয় তো হচ্ছে বেশি মানে হরমোনের কিছু ইমব্যালেন্স তৈরি হয়, মেইন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা যে ইনসুলিনের একটু সমস্যার জন্যই এই সমস্যাটা তৈরি হয়, যাতে ও মোটা হয়ে যায়, হরমোনের ইমব্যালেন্স হয়, তারপরে বিভিন্ন জায়গায় চুল এইসব বড় হয়ে যায়, বা হচ্ছে ঘাড়ে এইসব জায়গায় কালো হয়ে যায়, এইগুলো সমস্যা হয় যেটাকে আমরা পলিসিস্টিক ওভারি বলি। তো এটাতে ম্যাটফরমিনটা হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার, মানে ইনসুলিনকে সেন্সিটাইজ করে বডিতে, ম্যাটফরমিন দিলে এই সেন্সিটাইজারটা হয়, তখন দেখা যায় যে ওর এই ইমব্যালেন্সটা ঠিক হয়ে যায়, তখন হয়তো পলিসিস্টিক ওভারিও ঠিক হয়ে যায়, এই জন্য আমরা ম্যাটফরমিন এক্ষেত্রে দিই।
0: জি, প্রিয় শ্রোতা শুনলেন তো, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছিল, সবাই অস্ত্রোপচার বলেন কিন্তু ওষুধ দিয়েও কিন্তু চিকিৎসা করা হয়, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তাদের সিনড্রোম যেহেতু বলা হয়েছে অনেকগুলো সমস্যার একটা সমষ্টিগত দিক, অর্থাৎ তিনি মুটিয়ে যাচ্ছেন, তার লোম গজাচ্ছে, তার মাসিক অনিয়মিতা এবং তার খাওয়া রুচি কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো চিকিৎসকের কাছে গেলে শুরুতে অপারেশনের কথা বলবেন না, শুনলেন তো একটু আগে, যেগুলো ওষুধ দিয়েও চেষ্টা করা হয় এবং অনেকেই ভালো আছেন। ডক্টর হাইবা, সব ক্ষেত্রে অপারেশনের প্রসঙ্গ আসে না,
1: সব ক্ষেত্রে তো
0: অপারেশন করা হয় না, চকলেট সিস্ট যখন বলা হয় পালিয়ে বেরোলে চলবে না,
1: না চকলেট সিস্টেরও আবার আমরা কিছু কিছু ওষুধ দেব, কারণ চকলেট সিস্ট যদি হচ্ছে একটা আনমেরিড মেয়ের হলো তখন আমরা সাইজ দেখি, দেখার পরে হচ্ছে যদি ছোট 4 বা 7 সেন্টিমিটার এরকম কম থাকে 6-7 এর তখন ওকে ওষুধ দিই। হ্যাঁ, কিছু হরমোনাল ওষুধ আছে যেগুলো দিই, দিয়ে ফলো আপে রাখি ওকে, তার ওর যে ব্যথা বা অতিরিক্ত ব্লিডিং বা হচ্ছে সিস্টের সাইজ এগুলো ছোট হয়ে যায় মানে দমে থাকে।
0: তবে একটি প্রসঙ্গ, অবিবাহিত মেয়ে যাদের পলিসিস্টিক ওভারি ইত্যাদি আছে বা অপারেশন করতে হয় কোনো কারণে, পরবর্তী পর্যায়ে বাচ্চা হবে কিনা?
1: পলিসিস্টিকের ক্ষেত্রে অবিবাহিত মেয়ের আমরা তো অপারেশনের দিকে যাই না,
0: যদিও যেগুলো অপারেশন করতে হয়
1: যেগুলো যেমন হচ্ছে চকলেটের অপারেশন করতে লাগতে পারে, তারপর যদি আসলে ওভারিন সিস্ট হয় যেটা বড় হয়ে যাচ্ছে বা কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বা হচ্ছে খারাপ টিউমারগুলো, ওগুলো তো অপারেশন করতেই হবে।
0: যখন জটিল কিছু বলা হবে চিকিৎসক বলেন হাসপাতালে, নারীদের চিকিৎসার ক্ষেত্রে ডিম্বাশয়ের সমস্যা বা ওভারিয়ান সিস্ট অথবা জরায়ের সমস্যা, আমরা করি কি মন গড়া চিকিৎসা, কোথায় নাম বলবো না, সহজ অল্প পয়সা চিকিৎসা করা যায়, অর্থাৎ বিজ্ঞানভিত্তিক নয়, এটা অনেকেই জানেন, সেটা করে শেষ পর্যায়ে একটা জটিল পর্যায়ে এসে মৃত্যু ঝুঁকি তৈরি হয়ে যায়, এটা মানতেই হবে। সুতরাং যারা আজকে তথ্যগুলো জেনেছেন অন্য কেউ জানাবেন, এবং আশা করি মনোযোগীদের তথ্যগুলো শুনে নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এবং এভাবেই আপনারা আপনাদের প্রশ্ন করবেন, জানতে চেষ্টা করবেন। আজকে একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টর এসছেন, তার কর্মব্যস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন। আর একটা তথ্যে আসি, ওভারিতে যাদের সিস্ট আছে, এমনটি কিন্তু এটা পাওয়া যায়? এটা কি বংশগত?
1: হ্যাঁ, কিছু তো বংশগত আছে, জেনেটিক আছে, বংশগত আছে, যে মার হলো খালাদের আছে। এটা মানে ওভারি, ব্রেস্ট, কিছু টিউমারগুলো আছে একই রিলেটেড, একই জেনেটিক ইয়ে দিয়ে তৈরি হয়। তো এগুলো যদি থাকে, কোলন, ব্রেস্ট আর হচ্ছে এ ওভারি, এগুলো রিলেটেড তো ফ্যামিলিতে, এগুলো ফ্যামিলি থেকে এগুলো আসে।
0: দুর্ভাবনার কারণ হয়ে গেল যখন জানতে পারে পরিবার বিয়ের পরে যে তার মায়েরও ছিল, খালারও ছিল, তারও হয়েছে। তো এটা দুর্ভাবনা। আমার দুর্ভাবনা দূর করবো কিভাবে?
1: এখন দুর্ভাবনা তো থাকাও একটু দরকার। তাহলে হচ্ছে ওরা ডাক্তারের কাছে যাবে,
0: সচেতন হবে।
1: হ্যাঁ, সচেতন হবে, তারপর ফলো আপে থাকবে। নাহলে তো বলি যে না, টেনশন করার দরকার নেই, তাহলে তো ফলো আপেই থাকবে না। তিন মাস পর আসতে বলা হয়েছে, দেখা যাবে তিন বছর পর আসবে। এ তো ইতে থাকা ভালো ওদের। এখন ফলো আপে থাকতে হবে অবশ্যই। আমরা যে টিউমার মার্কার করি সেগুলো দিয়ে বা আল্ট্রাসোনো করে ফলো আপে থাকবে। যদি খারাপ হয় তাহলে তো অপারেশনের দিকে যেতে হবে।
0: নারী পুরুষ সবার ক্ষেত্রেই মূল্যবান তথ্য জানা প্রয়োজন। যাদের ওভারির সমস্যা হয়, জরায়ুর সমস্যা হয়, এ সিস্টের সমস্যা হয়, তাদের জন্য প্রাথমিক ব্যায়াম। অনেকে অলস জীবনযাপন করে, বসে বসে ফেসবুক দেখছে, টিভি দেখছে, একটু পরিশ্রম করতে পারলে, একটু ব্যায়াম করতে পারলে এ সমস্যা কমে কিনা?
1: এটা তো অবশ্যই, যে ওই আমরা যে একটু পলিসিস্টিক ওভারির কথা বললাম, এখানে তো অবশ্যই আমরা প্রথমে অ্যাডভাইস করি যে ওর লাইফ স্টাইল মডিফাইড করবে। হ্যাঁ, অবশ্যই হেলদি ডায়েট নেবে, তারপরে হচ্ছে এক্সারসাইজ করবে ডেইলি, তারপরে ওষুধ, এই তিনটা জিনিস মেনটেন করবে। তো হচ্ছে লাইফ স্টাইল মডিফাইড করতে গেলে তো হচ্ছে ওই সব জাঙ্ক ফুড, তারপরে হচ্ছে ফাস্টফুডগুলো, যেগুলো অতিরিক্ত তেল চর্বি, এগুলো তো অ্যাভয়েড করতে হবে। হেলদি ফুড খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে এখন তো এগুলো সম্ভব হয় না বলেই কিন্তু আমরা পলিসিস্টিক ওভারি ইয়াং এজে অনেক পাচ্ছি।
0: দুর্ভাবনার কোনো কারণ নেই, শুনলেন তো? যদি নিয়মগুলো মানেন, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে যে লাইফ স্টাইল বলা হয়, সকালে কি খাচ্ছেন, বিকালে কি খাচ্ছেন, দুপুরে কি খাচ্ছেন, কখন ঘুমোতে যাচ্ছেন, এই যে জীবনের নিয়মগুলো যদি মানা যায়, এই জটিল সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর আমরা চাই হাসি খুশি সুন্দর জীবন। যাদের হাসি খুশি সুন্দর জীবন, তাদের রোগের সমস্যাও কম, যদি রোগও হয় তার জটিলতাও কম থাকে। এর কারণ তিনি জেনেছেন লাইফ স্টাইল, আমাকে সকালে দিক কি খেতে হবে, সন্ধ্যায় রাতে 11টা 12টার সময় খেতে হয়,
1: ঘুমাতে হবে ঠিক মতো, স্ট্রেস পরিহার করতে হবে, এগুলো তো বাদ দিতে হবে,
0: এগুলো চিকিৎসক তো বলবেন। তবে রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের এই তথ্যগুলো জানাবার প্রয়োজন মনে করছি আমরা। জীবনটাকে সুন্দর করতে চাই, রোগ মুক্ত জীবন চাই, রোগ যেন জটিল পর্যায়ে পৌঁছে না যায়, তার জন্যে আমাদের সবার জীবনে এই সমস্যাগুলো জানতে হবে। এর সচেতনতার প্রত্যয় প্রতিটা পরিবারের সবার ভিতরে থাকতে হবে। নারীর হয়েছে আপনি ব্যস্ত কর্মজীবনে, খেয়াল করলেন না, চিকিৎসক যেতে বলেছেন যাননি, এটা করা যাবে না। চিকিৎসক যখন যেতে বলবেন তখন যাবেন, যখন যে পরীক্ষা করতে বলা হয় এর পেছনে নিশ্চয় কারণ আছে, এটা জানতে হবে। অনেকে প্রশ্ন করেন কেন এত পরীক্ষা, ডক্টর হাইব আক্তার, কেন এত পরীক্ষা করেন আপনারা?
1: আমরা তো অনেক পরীক্ষা করি না, যেগুলো লাগবে সেগুলো। আর হচ্ছে ওভারি, আর ওভারির ক্ষেত্রে যেহেতু আমরা ফলো আপে রাখবো, সেহেতু বলবো তিন মাস ছয় মাস পর পর এগুলো করতে হবে।
0: জি,
1: তো এগুলোকে অনেক বলা যাবে না।
0: বলতে চাচ্ছেন যে মহিলারা যে খাওয়ার সিস্টেম গুলা এখনো ঠিক করা যাচ্ছে না, কারণ কি খাবেন, হয়তো কর্মব্যস্ত জীবনে পুরুষরা খুব ব্যস্ত, কিন্তু মহিলারা কোনটা খাবেন কোনটা খাবেন না, এই রোগগুলোর পেছনে খাদ্য কোনো কারণ আছে কিনা?
1: এখন হচ্ছে অবশ্যই পলিসিস্টিকের ক্ষেত্রেও কিছু খাদ্য তো ইয়ে আছেই, যে আমাদের তো হেলদি ডায়েটের অভ্যাস করতে হবে, যে অতিরিক্ত চিনি, তারপরে হচ্ছে ফাস্টফুডগুলো, তো এগুলো তো বাদ দিতে হবে। তো হেলদি খাবারের মধ্যে তো আছে ফলমূল,
0: চর্বিযুক্ত,
1: চর্বিযুক্ত মাংস, এগুলো তো অ্যাভয়েড করতে হবে। যখনই মোটা হয়ে যাবে, যে কোনো রোগী তোর দেহে বাসা বাঁধবে তখন।
0: মোটা মানে তার কার্যক্ষমতা কমে যাওয়া,
1: সেটাই
0: তিনি পরিশ্রম
1: করতে পারছেন না, যে অনেক মোটা হয়ে যাচ্ছে তখন ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, লিপিডের ইমব্যালেন্স হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। তখন শুধু ওভারই কেন, অন্য জায়গাতেও তো সমস্যা তৈরি হয়ে যাবে।
0: আমরা হৃদরোগ হাসপাতালে দেখেছি, আমরা স্নায়ুরোগ হাসপাতালে দেখেছি, নিউরো ডিপার্টমেন্টে। আমরা যদি ডায়াবেটিক হাসপাতালে যাই সেখানে দেখি লম্বা ভিড়, কিডনি হাসপাতালে লম্বা ভিড়।
1: আমরা
0: শেষের দিকে আছি আলোচনায়, সেটা হচ্ছে
1: আরো কিছু কিছু খাবার আছে, যেমন নাটস, তারপরে হচ্ছে মানে বাদাম, তারপরে খেজুর, তারপরে ফলমূল গুলো, এগুলো খেলে হরমোনাল ব্যালেন্সটাও ঠিক থাকে মানুষের।
0: ফলমূল বলতে আমরা বিদেশি ফল নয়,
1: আমরা দেশি ফল খাব অবশ্যই।
0: আমরা লটকন পাচ্ছি, পেয়ারা পাচ্ছি, আমলকি পাচ্ছি, আমরা কেন জানি এগুলো না খেয়ে বিদেশি ফলের দিকে খুব বেশি ঝুঁকে, যাতে করে আমার দেহের যে প্রয়োজন তা মেটাতে পারি।
1: ভেজিটেবলস গুলো খেতে হবে।
0: জি, আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শেষ দিকে আছি আলোচনায়, সেটা হচ্ছে যে আমাদের দেশে মহিলারা পরিশ্রম করতে চান না, বা যাদের কোনো রোগ, তলপেটের কথা বলেছেন, কোমরের কথা বলেছেন, মাসিক অনিয়মিত 7 দিন 10 দিন অনেক কিছু মনেই করছে না, তো তারপরেও দেখা যায় কিছু ওষুধ খেয়ে তিনি এটা সময় কাটাতে চান। তো মাসিক যদি অনিয়মিত হয়, সাথে সাথে কি ইনফর্ম করা উচিত ডাক্তারকে?
1: হ্যাঁ, অনিয়মিত নর্মাল থেকেই যখন আলাদা হয়ে যাবে সেটাই তো দেখা,
0: আর দিন চলছে কিন্তু
1: সেটাও তো খারাপ, যখন অনেক দিন যাচ্ছে বা হচ্ছে না 2-3 মাস পর পর, সেটা অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে, পরামর্শ তো নিতেই হবে।
0: সুতরাং মাসিকের অনিয়মিত বা দীর্ঘমেয়াদী অথবা 2-3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে, এটা স্বাভাবিক মনে করবেন না। পুরুষরা এ ব্যাপারে অগ্রাধিকার থাকতে হবে, অগ্রগণ্য থাকতে হবে, তাদের পরামর্শ দিতে হবে পরিবারকে। পরিবার লজ্জা অনেক কিছু বলেন না, কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে, যেহেতু পরিবারটা আপনার। রোগটা জটিল হলে আপনাকে বহন করতে হবে, হাসপাতালে ছুটে ছুটে আপনাকে করতে হবে, তার উপর ছেড়ে দেওয়া যাবে না, শ্বশুর বাড়ির উপর ছেড়ে দেওয়া যাবে না, তারা কোনো দোষ করেনি। পুরুষ হিসেবে এটা আপনার দায়িত্ব, পরিবারের যে কর্তা সেই অভিভাবক তাকে দায়িত্ব নিতে হবে। সুতরাং দায়িত্ব এড়িয়ে চললে, রোগটা জটিল পর্যায়ে পৌঁছে গেলে এই সমস্যা বর্তাবে আপনারই উপর। সুতরাং আমাদের জীবনটা সুন্দর করতে চাই, জটিলতা কমাতে চাই, সচেতন হতে চাই। রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান সচেতনতা প্রত্যয় নিয়ে কিন্তু আমরা কথা বলি, এবং আপনারা ভেবেচিন্তে আরো প্রশ্ন আমরা আশা করছিলাম, যেগুলো আপনাদের কাছে নতুন কিছু, হয়তো আমরা আজকে নতুন কিছু শুনবো, এই প্রত্যাশা আমাদের ছিল যে নতুন কিছু তথ্য বলুন, যেগুলো মানে যে কথাগুলো শোনা যায় না। রোগগুলা দেশে বিভিন্ন প্রান্তে অনেকে আছেন, যে রোগগুলো আমরা নিয়মিত পাই না, এই রোগের কথা বলুন আমাদেরকে। যেহেতু আমাদের সাথে একজন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ আছেন, দেশব্যাপী শুনছেন আপনারা, দেখছেন, প্রশ্ন করুন। প্রশ্ন করতে পারলে, যেমন আমি প্রশ্ন করে যাচ্ছি, এগুলো আমাদের ঘরের প্রয়োজনীয় একটি বিষয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে রক্ত শূন্যতা বা এনিমিয়া, সেটাও কিন্তু রোগটাকে এগিয়ে নিয়ে যায়। আপনার মন্তব্য কি?
1: রক্ত বডিতে যখন কম হয়ে যায় তখন তো হচ্ছে সব সমস্যা একটু জটিল হয়ে যায়। যেমন হচ্ছে যদি ওভারের কোনো সমস্যা হয় তখন দেখা যায় অনেক অনেকের বেশি ব্লিডিং হচ্ছে, সেখান থেকেও তো রক্ত স্বল্পতা হতে পারে, আর খাবার দাবার থেকেও তো কারো কম হতে পারে, রক্ত কমে যায়। রক্ত কমে গেলে যার রক্ত কম এনিমিয়া, তার আবার বেশি আবার ব্লিডিংও হয়।
0: জি,
1: সেই জন্য অবশ্যই রক্ত কম হয়ে গেলে সেটার কেন কম হয়ে গেল সেটার ব্যবস্থা গ্রহণ করতে হবে, ইনভেস্টিগেশন করে আমরা যদি ওষুধ নেই অথবা ব্লাডও যদি দিতে হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি একটা কথা বলেছিলেন একটু আগে, যে হচ্ছে আমাদের প্রি ম্যারিটাল কিছু টেস্ট, যেটা আমি সবসময় দেখি যে হচ্ছে আমাদের দেশে কিন্তু এটা নাই, কিন্তু আমাদের দেশে যে থ্যালাসেমিয়া জাতীয় অসুখ কিন্তু অনেক বেশি, ট্রেইটটা মানে বাহক, যেটা বাহক অনেক বেশি, হাজবেন্ডেরও আছে ওয়াইফেরও আছে, অথচ ওরা কেউ জানে না,
0: ভালো করে বলা হয়নি।
1: এখন হচ্ছে যদি হচ্ছে কারো একটা মেয়ের, আমরা আগে পরীক্ষা করে জানলাম যে ও থ্যালাসেমিয়ার বাহক, এখন ওকে তাহলে কি করতে হবে, বিয়ের সময় ওর হাজবেন্ডের টেস্ট করাতে হবে। ও যদি বলে হাজবেন্ডের টেস্ট করবো তো বিয়েই হবে না। এই জন্য আমাদের দেশে যদি প্রিম্যারিটাল টেস্টিং
0: থাকতো,
1: হ্যাঁ এটা তো যাবে না। এখন এরকম অনেক রোগী পাওয়া যায় যে আমরা করলাম যে এনিমিয়া, সেখান থেকে কেন এনিমিয়া, তো দেখা গেল যে ওর থ্যালাসেমিয়ার বাহকও, তা হাজবেন্ডেরও ওরকম পাওয়া গেল, তখন কি হবে, বাচ্চাদের তো এটা ডিজিজ হয়ে যাবে, তখন যে বাহক থেকে দুইজনের মিলায় সেটা ডিজিজ হয়ে গেল,
0: এটা বহন করতে হবে। সুতরাং আমাদের প্রত্যাশা
1: অনেক দেশে কিন্তু আছে যে প্রিম্যারিটাল টেস্টিং।
0: প্রিয় দর্শক, যে অনুষ্ঠান দেখলেন ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদেরকে পাবেন এবং এর তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন, বারবার দেখবেন, আমাদের সাথে প্রশ্ন করবেন, কথা বলবেন। প্রিয় শ্রোতা, আমরা শেষ পর্যায়ে আছি। ডক্টর হাইবা আক্তার, আপনি অনেক তথ্য জানিয়েছেন, শেষ দিকে কিছু পরামর্শ দিন মহিলাদের জন্য।
1: মহিলাদের জন্য, মহিলারা একটু অবহেলিত থাকে সবসময়, যে ওরা লুকায় রাখে সবকিছু। আর ওভারিয়ান সিস্টের যেহেতু আজকের প্রোগ্রাম, সেহেতু এটা বলা, প্রথমে আমি বলেছিলাম যে হচ্ছে এটা নীরব অনেকটা, যে অনেক সময় দেখা যায় যে অনেক খারাপ টিউমার হয়ে গেছে কিন্তু কোনো সাইন সিমটম নাই, একদম এন স্টেজে চলে গেছে, কোনো সাইন সিমটম নাই। আবার
0: কিন্তু বলে যে তলপেটে ব্যথা,
1: এটা কিন্তু বলে, অল্প হয়তো অল্প ব্যথা করতেছে, একটু ভারী ভারী লাগতেছে, একটু খাওয়ার অরুচি হচ্ছে, ওগুলো গায়ে লাগায় না, কিন্তু হচ্ছে একটু গায়ে মানে বলতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে, ভালো হলে সেইভাবে ফলো আপে থাকতে হবে, খারাপ হলে সেটা চিকিৎসা নিতে হবে। সব চিকিৎসাই মোটামুটি আমাদের দেশে আছে।
0: তবে অরুচির একটা বড় কারণ কিন্তু অ্যানিমিয়া, রক্ত শূন্যতা।
1: হ্যাঁ, অ্যানিমিয়া
0: আমি পেয়েছি, এবং অনেকে যে পাঁচ ছয় তার খবরই নেই, সে বলছে যে আমার রুচিবর্ধক ওষুধ দেন।
1: হ্যাঁ, সেটাই,
0: রুচিবর্ধক ওষুধ দিয়ে তার হিমোগ্লোবিনকে ব্যালেন্স করা, অথচ এখানে দু তিন ব্যাগ রক্ত দিলেই কিন্তু এক গ্রাম এক গ্রাম বেড়ে গেল,
1: এত কম হয়ে গেছে, বা হচ্ছে কারণটা কি সেটাই তো জানা হয়নি।
0: এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে প্রত্যেকটা নারীদের যখনই অস্বাভাবিক কোন সমস্যা লক্ষ্য করবেন, অস্বাভাবিক কথা বলেছি,
1: ফ্যামিলি মেম্বারদেরই উচিত যে ও এরকম করতেছে, আচ্ছা আমি ডাক্তারের কাছে নিয়ে যাই।
0: ক্লান্তি বোধ করে,
1: সেটাই,
0: পরিশ্রম করতে পারছে না, হাঁপিয়ে যায়, শুধু ঘুমোতে ইচ্ছা করে, এই বিষয়গুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক। কেন পরিবারের অভিভাবকরা সদস্যরা এগুলো বুঝতে চেষ্টা করবেন না, অংশগ্রহণ কেন করবেন না? অংশগ্রহণ যদি যথাসময়ে হয়, এই ব্যবস্থা যদি যথাসময়ে করতে পারেন, এবং যদি যথাযথ ব্যবস্থা হয়, প্রত্যেকে সুন্দর থাকবেন। ডক্টর হাইবা আক্তার, আজকে আমরা অনেক তথ্য জানার সুযোগ পেলাম, জরায়ুর ব্যাপারে, ডিম্বাশয়ের ব্যাপারে, তার লক্ষণ কারণ প্রতিকার অনেক তথ্য জানার সুযোগ হলো। আরও অনেক তথ্য নিশ্চয়ই আমরা জানবো, আগামীতে আপনি আবারও আসবেন। প্রিয় শ্রোতা, এইভাবেই আমরা আপনাদের সাথে কথা হলো, ফেসবুক পেজে আমাদের সাথে আপনারা থাকবেন, ইউটিউবে থাকবেন, এবং আমাদের প্রত্যাশা সবসময় যেন আমরা যোগাযোগ রাখতে পারি, সবার জীবন সুন্দর হোক, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।

বাংলাদেশ বেতার ঢাকা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুম্বো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাতের শুরুতে আইএলও এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হলে সারা দেশেই এর ইতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাকিংহাম প্যালেসে বার্নহ্যামকে সাথে নিয়ে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করার পূর্বে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দিবেন। গত মাসে পার্লামেন্টে প্রবেশ করা বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস এবং ডিফেন্ডার পাও কুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলে কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাসরা, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দিবেন না। বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় এবারে রয়েছে পাঁচমিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান, শিল্পী অপু অমান, গানের গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী দেওয়ান মোশাররফ হোসেন, গীতিকার গিয়াসউদ্দিন আহমেদ, সুরকার বদরুল আলম বকুল।

প্রিয়শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনছেন পাঁচ মিশালি গান, এবারের রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবনীলা সুরদোলা।

0: পাঁচ মিশেলে গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন। উপস্থাপনায় আফরোজা রোজি, উম্মে হাবিবা হিমি এবং আমি শামসুন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মেজবা চৌধুরী, মোহাম্মদ রুহুল আমিন, তাওহিদ আফরোজ ও শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হিলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এবারে রয়েছে বৃক্ষরোপণের গান। গীতিকার সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাতের শুরুতে আইএলও এর মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রমখাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় সন্ধে 7:30 প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী বলেছেন, গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে সারা দেশে এর ইতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাকিংহাম প্যালেসে বার্নহামকে সাথে নিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণ দেবেন। গত মাসে পার্লামেন্টে প্রবেশ করা বার্নহাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিততেছে স্পেন। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারে ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রোদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক ক্লিয়ান আমবাম্পে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিও বিজয় স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা। আমাদের রয়েছে নানা ধরনের সমস্যা, এই সমস্যার সমাধানে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে করে থাকি। সমাজে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা নিয়ে আসুন শুনি জীবনের গল্প। সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন, অংশগ্রহণে আফরোজা হাসান ও ইলিয়াস হায়দার।
2: প্রীতি নিন, শুভেচ্ছা নিন, সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প। প্রতিদিনের মতো এই আসরে আজকে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক মানা ভাই।
3: আসসালামু আলাইকুম।
2: আমাদের সাথে আছেন মাস্টার আপা।
4: আসসালামু আলাইকুম।
2: আচ্ছা মাস্টার আপা, আমাদের এখন একটি কথা জানতে ইচ্ছে করে যে পরিবার তো সুগঠিত হয়, বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু পুরুষদের ভূমিকা কি একেবারে নগণ্য থাকে সেখানে?
4: পুরুষদের ভূমিকাটাই বেশি রাখতে হবে,
2: পুরুষদের ভূমিকাটাই বেশি থাকতে হবে, কারণ আমাদের দেশে পুরুষরাই ডিসিশন মেকার এখনো। যদিও সংসারে অনেক সময় হয়তো মেয়েদের কথা শোনা হয় বা মেয়েরা হইচই করে, কিন্তু শেষ মেষ বা দিন শেষে পুরুষরাই যে রায়টা দেয়, যে সিদ্ধান্তটা দেয়, সেইভাবেই তার সংসারটা চলে। দুজনে
4: মিলে যদি সুন্দরভাবে সংসারটাকে গড়ে তোলে তাহলে তো আর চিন্তা করার কিছু নেই।
2: সেক্ষেত্রে হয়তো ঘর বাড়ি বানাচ্ছেন, কেনাকাটা করছেন, সবকিছুতেই ঠিক আছে পুরুষদের অংশগ্রহণ থাকলো, কিন্তু একটি ব্যাপার আমরা খুব দুঃখের সাথে এখনো লক্ষ্য করি, যে সেটা হলো যখন পরিবার পরিকল্পনার কথা আসে, মানে সংসারটাকে ছোট রাখবার কথা আসে, তখন সেই দায়টা পুরোটা পড়ে যাচ্ছে মেয়েদের
3: উপর পড়ে যায়।
4: এইটা কিন্তু আমি সবসময় বলি যে শুধু মেয়েদের উপর পড়লে চলবে।
3: আর ডাক্তার ভাই, আমার তো মনে হয় যে মেয়েদের চেয়ে পুরুষদের এই জিনিসগুলি কিন্তু একটু সহজ,
4: একটু খেয়াল করতে হবে।
2: আমি তো সেটাই বললাম, সব সিদ্ধান্তই পুরুষদেরটা এগিয়ে আসে, যে আমি এখানে ঘর বানাবো, এই রঙের দেয়াল করবো, অথবা এখন কেনাকাটা করবো, সবকিছুই, মানে যতই ঝগড়া ঝাটি হোক, মেয়েরা হয়তো একটু হইচই করছে, কিন্তু শেষ দিনও শেষে পুরুষদের কথাটাই টিকে যায়। হ্যাঁ, কিন্তু এই যখন আসে সংসার ছোট রাখার বিষয়, পরিবার পরিকল্পনার বিষয়, ঔষধ খাওয়ার বিষয়,
4: সেটা কেন পুরুষরা মানবে না,
2: এসে যায়
3: মেয়েদের উপর এসে যায়, মানে একটু জোর করেই তার ইয়ের

0: দরকার, সেদিনই ওই মেয়ের বাড়ি থেকে মেয়ের দাদি নানি বা ভাবি তাকে সাথে করে কিছু কন্ট্রাসেপটিভ পিল, মানে বাচ্চা যাতে না হয় জন্ম নিরোধক বড়ি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় যেন প্রথম রাত্রি সে গ্রহণ করতে পারে।
1: কিন্তু এটা যে মেয়েটা নতুন মাত্র বিয়ে হলো তার কি কোনো অসুবিধা হবে না পিলটা খাওয়াটা?
0: হ্যাঁ হতে পারে, আমরা নিরুৎসাহিত করছি না, কোন জন্ম নিয়ন্ত্রণ বা পরিকল্পনার পদ্ধতিকে নিরুৎসাহিত করছি না। কিন্তু যেটা মনা ভাই একটু আগে বলছিল যে পুরুষদেরটা সহজ, হ্যাঁ ধরেন আজকে যার বিয়ে হচ্ছে তারা হয়তো রেডি না, তারা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলাপও করে নাই, স্বামী স্ত্রী তো কেবল আজকে প্রথম দেখা সাক্ষাৎ হলো, তাদের আলাপও হয় নাই, কিন্তু শারীরিক সম্পর্ক প্রথম রাত্রে হতে পারে।
1: হতে পারে, আবার যারা বুদ্ধিমান ছেলে এটা সপ্তাহ খানিক মানে ওয়েট করে যে আমি দেখি ওর সঙ্গে কথা বলি।
0: আচ্ছা, তাহলে যে পদ্ধতিটি নিতে পারে সেটা হলো অস্থায়ী পদ্ধতি, এবং পুরুষদের সেটা
2: কন্ডমটাও ব্যবহার করতে পারে।
0: সেটাই, সেটা তো রেডি রাখা কোনো জটিল না, এটা তো আগে থেকে খাওয়ারও দরকার নেই, পুরুষদের বাড়িতেই যেহেতু নারীটা আসছে বাসরাত্রিটা হচ্ছে পুরুষের ঘরে, তো কাজেই পুরুষটা আগে থেকে রেডি রাখতে পারে। আচ্ছা, যদি রেডি নাও থাকে সে একটা বন্ধুকে পাঠিয়ে বাইরে কিনে নিয়ে আসতে পারে। তো এটা তাহলে কত সহজ পদ্ধতি, অথচ দেখেন পুরুষরা এ নিয়ে কোনো চিন্তাই করলো না, কিন্তু মেয়েটার পরিবার এটা চিন্তা করলো, মেয়ের দাদি নানি এটা চিন্তা করলো, ভাবি বা বড় বোনরা চিন্তা করলো এবং মেয়েটার ব্যাগের মধ্যে। যাই হোক, আমরা আজকে বলছি যে পুরুষদের অংশগ্রহণটাই
1: বেশি
0: মুখ্য হওয়া উচিত বা বেশি হওয়া
2: অবশ্যই।
0: আমাদের সমাজ সংসার পুরুষের সিদ্ধান্তে চলছে, যেমন বলছেন মাইন্ড করা বা পুরুষ কি ভাবছে এটা নিয়েই নববধূ হয়তো চিন্তিত আছে, নববধূ এবং তার পরিবার মানে নববধূর পৈতৃক পরিবার বা মাতৃক পরিবার চিন্তিত আছে যে জামাই কি ভাবছে। তো কাজে জামাইকে আগে ভাবনাটা ভেবে নিতে হবে,
1: ওই রাতটাই তারা সবকিছু গুছিয়ে
0: পরিকল্পনা করতে পারে, সেই রাত পরিকল্পনার জন্য ব্যবহার করতে
1: পারে।
0: এটা খুব ভালো কথা বলেছেন মাস্টার আপা, আমরা সেই পদ্ধতিও বলতে পারি যে আজকের রাত আপনাদের জন্য কেবলমাত্র এরপরে যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হয় আমরা পুরুষদের উপরে খুব জোর দিব যে পুরুষরা অস্থায়ী পদ্ধতি গ্রহণ করবে, বিবাহের প্রথম 2 বছর বা 1 বছর যেটাই করুক না কেন পুরুষদের অস্থায়ী পদ্ধতি খুবই ভালো, এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোন রকম জটিলতা নেই। এটা হলো অনেককটা ওই যে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে, এই রকম অনেকটা, এত সহজ একটা পদ্ধতি।
2: ডাক্তার ভাই, অনেক সময় বোর মা বাবা এবং তার শ্বশুর শাশুড়ি তারা চায় যে 1 বছরের মধ্যে বাচ্চা নেওয়া, কিন্তু স্বামী আর স্ত্রী তারা এই প্রকাশ করে না যে তারা এটা নিয়ম কানুন মাইনা চলতেছে, এই নিয়ম কানুনের মধ্যে সে মা হবে না বাচ্চা হবে না,
1: নানান ধরনের কথা বলে যে বাচ্চা হবে না এত কেন দেরি।
2: আর এইটা যদি শাশুড়ি জানে, শাশুড়ি কিন্তু অনেক সময় চেতে জায়গা যে আমার বংশটাকে তুমি আটকে রাখতে চাও,
0: অনেকে ভয় পায়। এটাও ঠিক, আমরাও অনেক সময় বলি যে বেশ কিছু অসুখ বিসুখ আছে যেটা হয়তো পরবর্তীকালে বেড়ে যেতে পারে বা বাচ্চা নাও হতে পারে।
1: 1 বছর
0: তো কাজে আমরা অনেক সময় বলে দেই যে প্রথম দিকেই বাচ্চাটা নিয়ে নেবেন, এটা দাদি নানিদের আশা করাটা অন্যায়ের কিছু না,
1: কারণ
0: তারা একটা ক্রান্তিকাল থেকে এসছে, তারা একটা সময় থেকে এসছে, তার যখন বিয়ে হলেই মনে করতো যে পরের বছর বাচ্চা হবে এবং আনন্দ হবে, মানে সংসারে যদি নতুন সন্তান আসে সেই আনন্দটা একটু আলাদা, সেটা অস্বীকার করার উপায় নেই।
2: সন্তান না হইলে অনেক সময় তার স্বামী চায় যে আমি আরেকটা বিয়ে করি, অথচ দেখা যায় সমস্যাটা তার।
0: হ্যাঁ, এটা তো মারাত্মক অপরাধ যে কার
2: নিজের
0: দৈহিক সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, এটা আমরা ভুল বা দোষ এই শব্দটাই ব্যবহার করব না, এটা একটা দৈহিক বা শারীরিক সমস্যা হতে পারে। হ্যাঁ, পুরুষের শুক্রাণু একেবারে না থাকতে পারে, অকার্যকর থাকতে পারে, দুর্বল বা অক্ষম শুক্রাণু থাকতে পারে, এটা হলো অর্ধেক মানে অর্ধেক অর্ধেক দায়ী। আমরা যদি সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিকে যদি 100 ধরি, 50 মানে অর্ধেক দায়ী হচ্ছে মেয়েরা, অর্ধেক দায়ী হচ্ছে
1: পুরুষরা।
0: পুরুষদের পরীক্ষাটা খুব সহজ, পুরুষদের কেবলমাত্র সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করলেই দেখা যাবে শুক্রাণুর
1: শুক্রাণু
2: সবকিছুই, কিন্তু পুরুষদের ব্যাপারটা একটু সহজই।
0: হ্যাঁ, কাজেই পুরুষদের সিদ্ধান্তটা নিতে হবে নিজের ঘাড়ে, যেহেতু তারই সিদ্ধান্তে সংসার চলছে, সে বলবে যে না ঠিক আছে। যেমন স্বামী স্ত্রী বাইরে কোথাও যাচ্ছে, ভারী বা ওজনের একটা ব্যাগ আছে কাঁধে, সেটা অবশ্যই পুরুষকে বহন করতে হবে,
1: তাই
0: না? নারীরা যেহেতু একটু শারীরিক ভাবে দুর্বল থাকে বা বাইরে হাঁটতে তাদের সমস্যা হয়, কাজেই পুরুষের কাঁধে অবশ্যই বোঝাটা নিতে হবে। একইভাবে সংসারের দায় দায়িত্বের বোঝাটা পুরুষের কাঁধে নিতে হবে, এবং নিজের কাঁধে নিলে কাজটা সহজ হয়ে যাবে।

0: কাজে যখনই বিয়ে হচ্ছে আমরা বলবো সচেতন ভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিজের জন্য গ্রহণ করতে এবং আগের থেকে জেনে নিতে। বিয়েটা তো পুরুষরা করে, পুরুষদের সিদ্ধান্ত হয় যে আমরা এখন বিয়ে করব, তারপরে সে পাত্রী খোঁজা শুরু করে। আমাদের সমাজে এখন পর্যন্ত এইরকম হচ্ছে, পাত্রী খোঁজার সাথে সাথে সে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও খুঁজে রাখবে এবং তার জন্য কোনটা সুইটেবল বা কোনটা উপযুক্ত, কোনটা
1: সুবিধা।
2: এখনকার দিনে তো একটু ছেলেরাও চায় যে আমরা একটু আনন্দ করি, এগুলো তো চায়। তো
1: ছেলেদের একটা অপারেশন, ছোট্ট একটা অপারেশন,
0: অপারেশনটা আমরা প্রথম দিকে বলবো না, এটা যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে দুটো তখন আমরা বলবো যে স্থায়ী পদ্ধতি, সেটাও পুরুষদের জন্য খুবই সহজ এবং খুবই স্বাভাবিক ভাবে নিতে পারে। তো বন্ধুরা যারা আমাদেরকে শুনছিলেন তাদেরকে বলছি যে পুরুষরাই তো বেশি আমাদেরকে শুনছেন, সুতরাং পুরুষরাই দায়িত্ব নিন যে নতুন সংসার যখন শুরু করবেন সেই সংসারের পরিকল্পনা কিভাবে আপনি তৈরি করবেন এবং আপনি সেটা বাস্তবায়নের দায়িত্ব নিন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
3: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যার গান। গানের শিল্পী রাজীব দাস ও কোহিনুর আক্তার পিঙ্কি, সুর করেছেন লোকমান।

0: এবারে থাকছে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য খুব সচেতনভাবে চিন্তাভাবনা করে যে কোনো দম্পতির পরিবার পরিকল্পনা গ্রহণ জরুরি। পক্ষান্তরে জন্ম নিয়ন্ত্রণের অনেক ধরনের নিরাপদ এবং কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও রয়েছে, ভালোভাবে জেনে বুঝে উপযুক্ত যে কোনো পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় জরুরি গর্ভনিরোধক খাবার বড়ি ব্যবহারে সচেতনতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ঈশ্বর জামিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে জরুরি গর্ভনিরোধক বড়ি আসলে কি?
2: জরুরি গর্ভনিরোধক বড়ি, আমরা প্রথমে জরুরি শব্দটাকে বাদ দিয়ে বলি গর্ভনিরোধক বড়ি, যেই বড়িটা খেলে বা যে ওরাল পিলটা খেলে আমার গর্ভে সন্তান আসা নিরোধ হবে, অর্থাৎ গর্ভে সন্তান আসবে না, এটা হচ্ছে গর্ভনিরোধক বড়ি। আর জরুরি শব্দটাকে এটা যোগ করে দেওয়া হয়েছে, এটা একটা বিশেষ শ্রেণীর গর্ভনিরোধক বড়ি, শুধুমাত্র জরুরি অবস্থায় এটা ব্যবহারের জন্য। এখন প্রশ্ন হতে পারে জরুরি অবস্থাটা কখন, সেটা হচ্ছে ধরুন একজন স্বামী স্ত্রী তারা কোনো কারণে অরক্ষিত সর্বাস করলেন, মানে কোন রকম পদ্ধতির মধ্যে ওনারা ছিলেন না, কোন রকম দীর্ঘমেয়াদী পদ্ধতি ওনারা নেই, অস্থায়ী পদ্ধতিতেও নেই, এমনকি তারা সহবাসের সময় কন্ডোম ইউজ করেন নাই, কিন্তু তারা মনে হলো যে সহবাস হয়ে গেছে এবং তারা চাচ্ছেন না যে এই সহবাসের ফলে তাদের সন্তান গর্ভে আসুক, সেই ক্ষেত্রে সন্তান যাতে গর্ভে না আসে সেই কারণে এই গর্ভনিরোধক বড়ি ব্যবহার করা যায়।
1: কিভাবে ব্যবহার করতে হবে?
2: সহবাস হয়ে গেছে, প্রথম পিল খেতে হবে প্রথম 72 ঘন্টার মধ্যে, আর তারপরে দ্বিতীয় পিল খেতে হবে যে সময় প্রথম পিলটা খেলো তার পরবর্তী 12 ঘন্টা পর হচ্ছে সেকেন্ড ডোজ। এখন আমাদের পরিবার পরিকল্পনা বিভাগে যে ইসিপিটা, মানে জরুরি গর্ভনিরোধক বড়ি, ইংরেজিতে আমরা বলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এই দুইটা ডোজের একটি পিল, কিন্তু বাজারে যেটা কিনতে পাওয়া যায় এখন সেটা হচ্ছে সিঙ্গেল ডোজের, অর্থাৎ একটি মাত্র ডোজ, অর্থাৎ আপনি অরক্ষিত সহবাস হয়ে গেছে, আপনার মনে হচ্ছে কোনো কারণে আপনি গর্ভবতী হয়ে যেতে পারেন, আপনি চাইছেন না, সেক্ষেত্রে আপনি এই পিলটা সঙ্গে সঙ্গে, মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা খেলে এটা কার্যকর হবে।
1: আচ্ছা, বিশেষ কোনো সচেতনতার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন?
2: অবশ্যই সচেতনতার প্রয়োজন রয়েছে যে এই জরুরি গর্ভনিরোধক বড়ি কিন্তু এটা সবসময় ব্যবহারের জন্য না, এটা বুঝতে হবে যে আমরা যারা খাবার বড়ি খাওয়ার কথা বলে থাকি, আমাদের ক্লায়েন্টদেরকে বলে থাকি, বিবাহিত নারী যখন পরিবার পরিকল্পনা পদ্ধতি খাবার বড়ি ব্যবহার করেন, যেভাবে করেন এটা কিন্তু সেভাবে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অরক্ষিত সহবাস হলে সেক্ষেত্রে মাসে দুবার ওনার সর্বোচ্চ দুবার ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না, তাতে শরীরের উপর বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে শরীরের মাঝে।
1: এই যে আপনি যে তথ্যগুলো বললেন, এই তথ্যগুলো জানার সহজ উপায়টা কি?
2: তথ্যগুলো জানার সহজ উপায় হচ্ছে আমরা আমাদের অধিদপ্তর থেকে বা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সেবা কেন্দ্রগুলো রয়েছে আমাদের, এমনকি আমাদের পরিবার কল্যাণ সহকারীরা যারা বাড়ি বাড়ি বাড়ি পরিদর্শন করে, তারা এই সেবাটা দেওয়ার সময় কিন্তু এই তথ্যগুলো তাদেরকে দিয়ে থাকেন। আবার এমনও আছে যে যারা এই সেবাটা ওইভাবে না নিয়ে সরাসরি যে বাজার থেকে কিনে নিচ্ছেন, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন আই পিল, নো পিল, পিউলি, হ্যাঁ, এই বিভিন্ন নামে কিন্তু এই ইসিপি বিক্রয় হয়, যে কোনো ফার্মেসিতে গেলে পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মেসি থেকে যারা কিনছেন তারা হয়তো এইটার ব্যবহার বিধিটা ঠিক মতো জানছেন না, বা মাসে কয়েকবার ব্যবহার করলে এটা শরীরের জন্য ক্ষতিকর না সেই বিষয়টা তারা অবহিত না, যার ফলে দেখা যাচ্ছে ওনারা নিয়মিতভাবে এটা ব্যবহার করছেন, যেটা তাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতিকর সমস্যা তৈরি করছে।
1: এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি?
2: জি, অবশ্যই আছে। ইসিপি ব্যবহার করলে মেয়েদের মাসিকের মাসিক, মানে যে নির্দিষ্ট সময় হওয়ার কথা সেটা চেঞ্জ হয়, মাসিকের সাইকেল যেটা আমরা বলি, মাসিক চক্রাকার ভাবে হবে 28 দিন বা 21 থেকে 28 দিনের মধ্যে মাসিক ফিরে আসবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেটের হেরফের হয়ে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত রক্তপাত হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে 2-3 মাস মাসিক বন্ধ থাকছে, এছাড়া আরো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে।
1: পাশাপাশি আপনার কাছে জানতে চাইবে যে গর্ভনিরোধক খাবার বড়ি এগুলোর কোনটা সহজ পদ্ধতি, কোন পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে?
2: মানে গর্ভনিরোধক খাবার বড়ি বলতে আমাদের দেশে কিন্তু দুটো চালু আছে, যে একটা হচ্ছে নর্মাল ওসিপি যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর ইসিপি হচ্ছে এটা জরুরি গর্ভনিরোধক। আর সবসময় মনে রাখতে হবে যে জরুরিভাবে যেটা তৈরি করা হয়েছে তার মধ্যে হরমোন বেশি করে দেওয়া আছে, মানে আমরা দুটা ওরাল পিল খেলে যে হরমোনটা একজন নারী শরীরে ঢুকতে পারে, সেখানে একটা ওষুধ খেলে কিন্তু সেই পরিমাণ দুটোর সমান হরমোন শরীরে ঢুকছে। আর বাইরে থেকে যখন একটা হরমোন শরীরে ঢুকছে তখন সেটা সব অবশ্যই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করবে। কাজে জরুরি গর্ভনিরোধক বড়ি সবসময় মনে রাখবেন, এটা শুধুই মাত্র এমার্জেন্সি প্রয়োজন পূরণের জন্য, এটা কোনো অভ্যেসের ব্যাপার না, অথবা এটাতে অভ্যস্ত হওয়াও যাবে না যে আমি সবসময় অরক্ষিত সহবাস করব আর আমি এটা খাবো, এরকম যেন কারোর মধ্যে না আসে, মনের মধ্যে এটা যেন না আসে। কেননা আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে একজন নারী তার জীবনকে অতিবাহিত করবেন, এবং সেক্ষেত্রে একজন বিবাহিত নারী তার সময় উপযোগী, অর্থাৎ তিনি নববিবাহিত না এক সন্তানের জননী নাকি উনি দুই সন্তানের জননী, এইভাবে করে উনি আমাদের যে পরিবার পরিকল্পনা পদ্ধতি কোনটি তার জন্য সুইটেবল, যেটা উপযোগী সেটাই বেছে নেবেন।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই যে এটা কাদের জন্য বেশি উপকারী হবে?
2: আমরা বলতে চাই যে এটা আসলে কাদের জন্য, বিবাহিত নারী যে কোনো সময় হয়তো দেখা যাচ্ছে ওনারা বাইরে গেছেন, হাজবেন্ড ওয়াইফ কোনো কন্ট্রাসেপ্টিভ সাথে নেই, সেক্ষেত্রে যদি ওনারা আর কি অরক্ষিত সহবাস করেন সেক্ষেত্রে ওনারা এটা ব্যবহার করতে পারেন। আবার এমনও কিছু আছে যে আমাদের দেশে বিভিন্ন সময়ে নারীরা পুরুষদের দ্বারা অত্যাচারিত, শারীরিকভাবে অত্যাচারিত হয়, এই শারীরিক অত্যাচারিত হওয়ার ফলে যৌনভাবে যৌনগতভাবে অত্যাচারিত হওয়ার ফলে তাদের যে অনাকাঙ্ক্ষিত গর্ভে সন্তান চলে আসতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে যে গর্ভে সন্তান আসতে পারে, এই সন্তানটি যাতে না আসে সেই ক্ষেত্রে এই ইসিপিটা অত্যন্ত কার্যকর। অর্থাৎ কোনো একটি মেয়ে র্যাপ্ড হলো, কিন্তু র্যাপের পরবর্তী সময়ে যদি মেয়েটি এই ইসিপিটা খেয়ে নেয় তাহলে সে তার অন্যান্য আরো সমস্যার সমাধানের পথের সাথে এটাও একটি কাজ করবে। অর্থাৎ উনি তখন এই অবস্থা থেকে তার গর্ভে অনাকাঙ্ক্ষিত সন্তান যেন না আসে উনি সেটা নিশ্চিত করতে পারবেন।
1: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আলোচনার বিষয় জরুরি গর্ভনিরোধক খাবার বড়ি ব্যবহারের সচেতনতা, এই বিষয়ে চমৎকার আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনছিলাম আজকের যে আলোচনার বিষয় সেই বিষয়ে অনেকে গুরুত্বপূর্ণ কথা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সচেতন থাকবেন।
3: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নারী শিক্ষার গান। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি ও শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস।

0: শিশু শ্রম নিষিদ্ধ হলেও আমাদের দেশে এখনো এটি দেখা যায়। শিশু শারীরিক পরিশ্রমের গুরুত্ব সম্পর্কে জানবো এবার, বলবেন শামসুন নাহারিনী।
1: নারী অধিকার পরিভাষাটি বলতে বোঝায় এক ধরনের স্বাধীনতা, যা সকল বয়সের মেয়ে ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই অধিকার হতে পারে প্রাতিষ্ঠানিক, আইনানুক, আঞ্চলিক, সংস্কৃতি বা কোনো সমাজের আচরণের বহিঃপ্রকাশ। নারী অধিকার প্রতিষ্ঠায় স্বামীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর উপর স্ত্রীর বিশেষ অধিকার এই যে, নিজ সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ভরণ পোষণ, বাসস্থান এবং মহরানা দিতে হবে। স্ত্রীর প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করা যাবে না। পারিবারিক বন্ধন ছেড়ে স্বামী গৃহে গিয়ে স্ত্রী যেন কোন রকম নিরাপত্তাহীনতা অনুভব না করে, সেজন্য তার প্রতি সহযোগিতাপূর্ণ প্রদর্শন করা উচিত। স্বামী স্ত্রী পরস্পরের সহযোগী, প্রতিযোগী নয়। পরিবারের স্বামী স্ত্রী উভয় সংসার ধর্ম পালন করবে এবং পারস্পরিক উন্নতির চেষ্টা করবে। স্বামী যেহেতু চাকরি, ব্যবসা, কর্মব্যস্ত, সেহেতু গৃহস্থলে সন্তানদের লালন পালন, সুশিক্ষা প্রদান ও চরিত্র গঠনের মতো গুরুদায়িত্ব স্ত্রীকে পালন করতে হয়। পরিবারে শিশুর প্রতি দায়িত্ব পালন করে বা পরিবারের দায়িত্ব পালন করে যদি কোন স্ত্রী তার মেধা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য করে, সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে। নারীকে ন্যায্য অধিকার, প্রাপ্য সম্মান ও মর্যাদা দেয়া স্বামীর কর্তব্য। একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীকে কোণঠাসা করে না রেখে তাকে উচ্চতর শিক্ষা ও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ করে দেয়া। স্ত্রীর ন্যায়সঙ্গত অধিকার প্রদানের ক্ষেত্রে স্বামীকে আন্তরিক হতে হবে। স্বামী চাইলে স্ত্রী সংসার এবং বাইরের দু জায়গাতে কাজ করতে পারে। স্বামী স্ত্রী দুজনে মিলে ঘরের দায়িত্বগুলো ভাগ করে নিলে চাকরি এবং ঘর সামলানোর কাজ সহজ হবে। স্ত্রী যদি ঘরের কাজের পাশাপাশি বাইরে কাজ করতে পারে তাহলে পরিবার অর্থনৈতিকভাবে উপকৃত হবে, সংসারের অভাব অনটন দূর হবে, সন্তানদের দেখাশোনা দায়িত্ব শুধু স্ত্রীর উপর চাপিয়ে না দিয়ে স্বামীকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। ঘরের কাজ শুধু নারীর হওয়া উচিত নয়, ঘরের কাজ একটা মৌলিক বিষয় যা স্বামী স্ত্রী উভয়ের করা উচিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে নারীরা স্বশ যোগ্যতা ও মেধার গুণে নিজেদের কর্মসংস্থান করে নিচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় হল পরিবারের চাপে নারীকে চাকরি ছেড়ে সংসারের কাজ সামাল দিতে হচ্ছে। সেক্ষেত্রে স্বামীর দায়িত্ব হল স্ত্রী যাতে চাকরি ছেড়ে না দিয়ে সংসার সামলাতে না হয় সে বিষয় খেয়াল রাখা। সংসার জীবনে নারী পুরুষ পরস্পরের পরিপূরক, কোনো একজনের একক প্রচেষ্টায় সংসার জীবন পূর্ণতা লাভ করতে পারে না। প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে দেয়া, ঘর সামলানোর কথা বলে তাকে আটকে না রাখা। স্বামীর উচিত হল স্ত্রী যাতে বাইরে কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে সে ব্যাপারে তাকে সহযোগিতা করা। স্বামী যদি ঘরের কাজগুলো ভাগ করে নেয় তাহলে স্ত্রী বাইরের কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারবে। নারী পুরুষ দুয়ে মিলে যেহেতু সংসার, তাই সংসার দায়িত্ব কর্তব্য উভয় মিলেমিশে পালন করতে হবে, তাহলে সংসার সুন্দর হবে। একদিকে ভার হেলে পড়লে যেমন ভারসাম্য নষ্ট হয়, তেমনি সংসারেও কোনো এক পক্ষের প্রতি কোনো এক কাজ চাপিয়ে দিলে শান্তি আনন্দ বিঘ্নিত হয়। তাই সুন্দর, সুস্থ এবং আনন্দময় সম্পর্ক বজায় রাখতে নারী পুরুষ উভয়ের ঘরের কাজের সমান অংশগ্রহণ করা উচিত, তাহলে সংসার সুখের হবে।
2: শ্রোতা বন্ধুরা, এখন শুনবো জনসংখ্যার গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল, শিল্পী এস আর হাসান সেলিম ও সেজুতি আশরাফ নদী।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে।
1: ফেকু, ও ফেকু, ফেকু মিয়া, এই তো ছোট মিয়া, এই নাও পান। কেন, কি হয়েছে? পানি কি মরিচ মিশাই দিছি?
2: আরে ভাবি, তুমি শুধু শুধু আমার উপর চেতেছো কি জন্য? পান খাইলে দাঁতে স্পট পড়ে, তাই বিবাহের আগে আর পান কোন মুখে তুলবো না বললে ঠিক করছি।
1: ও, তাই এই বিষয়টা তুমি ঠিক করছো নাকি অন্য কেউ নির্ধারণ কইরা দিছে?
2: তোমারে সত্য কথা বলতে অসুবিধা নাই ভাবি, আসলে বিল কিছু নিষিদ্ধ দিছে আমারে, পান বিড়ি জর্দা ইত্যাদি নেশা থেকে আমার দূরে থাকা উচিত, কারণ এতে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধে, তাছাড়া টাকা পয়সার তো অবশ্যই হয়, নাকি কও?
1: হ্যাঁ, তা তো ঠিকই, ভালা, খুব ভালা। নতুন বউ তো দেখতেছি বাড়িতে আওনের আগেই তোমার আসামির কাট গড়াই তুইলা দিছে।
2: আরে দূর, এসব কিছু না। আচ্ছা ঠিক আছে, যাই আমি।
1: যাও।
2: দিলা তো আমার যাত্রাটা মাটি করে।
1: সুবহানাল্লাহ, আমি আবার কি করলাম?
2: যাত্রাকালে পিছন থেকে কেউ হাসি দিলে অমঙ্গল হয়।
1: আরে দূরো, এইসব কুসংস্কার ছোট মিয়া, এগুলা মানতে হয় না। তুমি বিসমিল্লাহ বইলা রওনা দাও।
3: ফেকু, এ ফেকু মিয়া, এই খাড়াও খাড়াও।
2: আরে পিছন থেকে আবার কি ডাকি? ও হক্কা, হক্কা মিয়া, কি খবর?
3: এই তো খবর বালা। তুমি কি শহরে যাইতেছ?
2: হ,
3: বিয়ের বাজার করতে?
2: হ হ,
3: বাজারের টাকা পয়সা কি তোমার নিজের নাকি শ্বশুরে দিছে?
2: এই কথা বলতেছো কেন?
3: না, ওই লোকে বলা বলি করতেছে তুমি নাকি শ্বশুরের কাছ থেকে অনেক টাকা যৌতুক নিয়া তারপর বিবাহ করতেছো।
2: ভুয়া কথা। এইটা সত্য যে শ্বশুর আব্বা যৌতুক হিসেবে আমার নগদ টাকা পয়সা জিনিসপত্র দিতে চাইছিলেন, কিন্তু আমি সাপ বইলা দিছি। পরের ধনে পোদ্দারি করার মানুষ আমি না, আমার কোনো যৌতুকের প্রয়োজন নাই, বুঝলা? আমার এই কথা শোনার পর শ্বশুর বাড়ির লোকজন বিশেষ কইরা বিলকিস খুবই খুশি হয়েছে।
3: খুশি হওয়াটাই তো স্বাভাবিক, প্রত্যেক মেয়েই চায় তার স্বামীর কারণে যেন নিজের মা বাপ আত্মীয় স্বজনের কাছে তাকে ছোট হইতে না হয়। যৌতুক হইল মেয়েদের জীবনে অভিশাপ, এই অভিশাপে তাদের জীবনের সুখ শান্তি মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যায়। তাছাড়া যৌতুক দেওয়া ও নেওয়া দুইটাই বেআইনি, আর এই জন্যই কাজটারে অপরাধ হিসাবে গণ্য করা হয়। তুমি যে এই বিষয়টা বুঝতে পারছো এই জন্য আমার খুব ভালো লাগতেছে।
2: আমি তাহলে এবার যাই।
3: ঠিক আছে, যাও যাও, ওই শহরে চোখ কান খোলা রেখে হাঁটা চলা করবো, বুঝছ? যাও।
2: আচ্ছা,
0: শ্রোতা বন্ধুরা, এখন শোনাবো জনসংখ্যার গান শিল্পী ইউনুস আলী মোল্লা।

0: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন তাহমিদা হান্নান, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, তাহমিদা হান্নান এবং আমি রুম্মান ইসলাম কল্লোল, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন
2: এবং প্রযোজনায় শাহিবা মঞ্জুরি।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষনিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন। পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমিধসে অনেক মানুষের প্রাণঘানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী ইসমত আরা ও খুরশিদ হাসান খান। গানের কথা লিখেছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদের জামিরি।

0: শুনলেন ভক্তিমূলক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান, সমবেত কণ্ঠে গীতিকার সুরকার আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ প্যামিডি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ এবং এরপরেই বাণিজ্যিক সংবাদ।

0: 5 PM. This is Bangladesh Better, the news read by Salma Jolly. Prime Minister Tariq Rahman has said his government is attaching the highest importance in protecting workers' rights, ensuring a safe working environment, and implementing international labor standards. The Prime Minister said this when International Labor Organization ILO Director General Gilbert F. Hongbo paid a courtesy call on him at his office in the Bangladesh Secretariat in the capital today. At the outset of the meeting, the ILO Director General congratulated Tariq Rahman on assuming office as the head of the government. The ILO Director General said international confidence in Bangladesh had been further strengthened following the assumption of office by a government elected through the direct votes of the people. The ILO Director General also congratulated the Prime Minister on the election of Bangladesh's Foreign Minister Dr. Khalilur Rahman as President of the 81st session of the United Nations General Assembly (UNGA). During the meeting, the ILO Director General said that Bangladesh government's ongoing labor sector reforms and commitment to implementing international labor standards are being positively recognized globally. In response, the Prime Minister thanked the ILO for its continued cooperation and said his government is attaching the highest importance to protecting workers' rights, ensuring a safe working environment, and implementing international labor standards. Tariq Rahman reiterated his government's commitment to ensuring a worker-friendly and sustainable working environment. Prime Minister Tariq Rahman has instructed the authorities concerned to ensure the family court program is implemented through a transparent process with a reliable database to accurately identify genuine beneficiaries. He issued the directives during a meeting on a gradual expansion and implementation strategy of the nationwide family court program at the Cabinet Division in the Bangladesh Secretariat today. The meeting reviewed the progress of the Family Court program, one of the key pledges in the BNP's election manifesto, and discussed a roadmap for its gradual expansion across the country. The Prime Minister emphasized the need for a practical implementation plan, effective coordination among all relevant ministries and agencies, and the best possible use of modern technology to ensure the program is rolled out smoothly nationwide. Prime Minister and BNP Chairman Tariq Rahman has invited top leaders of the parties that participated in the simultaneous anti-fascist movement to a dinner at the state guest house Jamuna. Prime Minister's Additional Press Secretary Atikur Rahman Ruman informed that the event will be held at 7:30 PM today. He said members of the BNP Standing Committee will attend the function. This will be the first meeting between the Prime Minister Tariq Rahman and the leaders of the allied parties since the BNP formed the government after securing majority in the 13th parliamentary election held on February 12. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called on city corporations to give importance to domestic innovations in mosquito control, experiment and use them. He made this call while joining virtually at an event organized by the Yath to Yold in the capital today. Andy Burnham will become the UK's Prime Minister today, replacing Keir Starmer. Starmer will deliver his final address as Prime Minister today before he and Burnham visit King Charles in Buckingham Palace. Burnham, who only entered Parliament last month, became Labour leader on Friday. Now news on FIFA World Cup. Spain has clinched the title of the FIFA World Cup 2026 after defeating Argentina by solitary goal. The golden ball for the best player of this year's FIFA World Cup was won by the Spain's keeper Rodri, while the golden boot was won by French Kylian Mbappe, and Messi had the content with the silver boot. US President Donald Trump and FIFA President Gianni Infantino presented the World Cup trophy to the winner. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna, Borishal and Sili divisions during next 48 hours, commencing from 11 a.m. today. Due to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka metropolitan area. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Moymonsingh, Faridpur, Jessore, Kushtia, Khulna and Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রোজিনা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা ইয়েলোর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ ঢাকায় এক কর্মশালায় একথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হলে সারা দেশে এর ইতিবাচক প্রভাব পড়ে। গত 10 বছরে যাত্রী ভাড়া অপরিবর্তিত থাকা সত্ত্বেও গত অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের আয় আগের বছরের তুলনায় 221 কোটি টাকা বেড়েছে। একই সঙ্গে আয় ব্যয়ের ব্যবধানও কমেছে, যা রেলওয়ের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ রেলওয়ের হিসাব অনুযায়ী গত অর্থ বছরে সংস্থাটির মোট আয় হয়েছে 2,066 কোটি 38 লাখ টাকা, যা এর পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 221 কোটি টাকা বেশি। গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় বেড়েছে যাত্রী পরিবহন খাতে। এ খাতে আগের অর্থ বছরের তুলনায় অতিরিক্ত 256 কোটি টাকা আয় হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই মাসের প্রথম 19 দিনে দেশে 194 কোটি 30 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 27.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত দেশে 194 কোটি 30 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময় এ আয় ছিল 152 কোটি 20 লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 42 কোটি 10 লাখ ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আজ সূচকে সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 388টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 148টির, কমেছে 182টির এবং অপরিবর্তিত ছিল 58টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 1.90 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,857 পয়েন্টে। ডিএসইতে 966 কোটি 53 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 1,070 কোটি 39 লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা। ইউরো বিক্রয় 143.02 টাকা, ক্রয় 140.44 টাকা।

0: বিক্রয় 33 টাকা 18 পয়সা, ক্রয় 32 টাকা 52 পয়সা, দিরহাম বিক্রয় 33 টাকা 86 পয়সা, ক্রয় 33 টাকা 25 পয়সা, কুয়েতি দিনার বিক্রয় 404 টাকা 39 পয়সা, ক্রয় 397 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96 টাকা 39 পয়সা, ক্রয় 94 টাকা 63 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 44 পয়সা, ক্রয় 29 টাকা 85 পয়সা, এবং থাইবাত বিক্রয় 3 টাকা 70 পয়সা, ক্রয় 3 টাকা 63 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: 11 জুন শুরু হয়েছিল ফিফা 2026, আর আজ সেই বিশ্বকাপটা শেষ করে আপনাদের সামনে বসে আছি বিশ্বকাপ দাওয়ামাই। রাইট, একদম সেই শুরুর দিনের বিশ্বকাপ দাওয়ামাই ছিলাম সাথে, আজ শেষটাও করছি আপনাদেরকে নিয়েই। তবে এই বিশ্বকাপ দাওয়ামাই আমরা আজ কথা বলবো পুরো বিশ্বকাপের গল্পটা নিয়ে, যেটা লেখা শুরু হয়েছিল ওই যে বললাম 11 জুন থেকে, এবং আজকে শেষ পর্যন্ত এই আর্জেন্টিনার কান্না নিয়ে বিদায় নেওয়া ফাইনাল থেকে সেটা কতটুকু এক্সপেক্টেড ছিল। আমার মনে হয় কেউ এমনটা প্রত্যাশা করেননি। কেউ কেউ বলেছিলেন যে স্পেনই আসলে এগিয়ে থাকবে ফাইনালে, বাট অধিকাংশ মানুষই ভেবেছিলেন যে না, আর্জেন্টিনা পরপর দুবার এবারে বিশ্বকাপ জিতে আরো একটা রেকর্ড ভেঙে নিজেদের রেকর্ডটা গড়তে পারবে, কিন্তু তেমনটা আসলে হয়নি। কেন হয়নি সেই বিশ্লেষণটাও শুনবো আমার আজকের এই আয়োজনের অতিথিদের কাছ থেকে। নিঃসন্দেহে আপনারা আমাদেরকে একই সাথে দেখতে এবং শুনতে পাচ্ছেন এই বিশ্বকাপ দামামা আয়োজন বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, পাশাপাশি আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে। আপনারা আমাদেরকে শুনতেও পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, FM 104-এ, এবং বাংলাদেশ বেতার ঢাকা FM 90-তে। আমাদেরকে আপনারা চাইলে দেশ বা দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতারের অ্যাপেও শুনতে পাচ্ছেন। চলুন একটুখানি বলি যে আজকে আসলে কেন এরকমটা হলো, সেই বিশ্লেষণের কথা বলছিলাম যে সাথে থাকা দুজন অতিথির কাছ থেকে না হয় জানবো যে কি ঘটেছিল। দেখে আসি কারা কারা আছেন আমার আজকের এই আয়োজনে। আমার সঙ্গে আজ রয়েছেন মাহমুদা খাতুন অদিতি আপু, সাবেক ফুটবলার এবং বর্তমান কোচ। কেমন আছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন যাকে নিয়ে বিশ্বকাপের দাওয়ামাটা শুরু করেছিলাম শুরুর দিনে, শেখ মোহাম্মদ আসলাম ভাই রয়েছেন, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কেমন আছেন?
1: ভালো, আপনি ভালো আছেন?
0: বেশ ভালো আছি, এবং শুরু এবং শেষ দুই দিনটাতেই আপনাকে পেলাম। তো পুরো জার্নিটাতে আপনি অনেক দিনই আমাদের বিশ্বকাপ দাওয়ামার অতিথি ছিলেন, বেশ এনজয় করেছি আমরা এই ম্যাচগুলোকে। মানে গোটা বিশ্বকাপই তো একটা রমরমা ব্যাপার ছিল, কিন্তু ফাইনালটা কি খানিকটা একপেশে হয়ে গেল কিনা?
1: হ্যাঁ, ডেফিনেটলি ফুটবলের এই উন্মাদনা আমাদের সবাইকে বহুত করে রেখেছিল এই এতদিন, এবং একটা ভালো সময় কেটেছে সবারই, সারা বিশ্বের একটা ভালো সময় গেছে, কোনো যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে গেছে এই বিকজ অব বিশ্বকাপ। সো ফুটবল একটা শান্তির বার্তা নিয়ে এসেছিল আমাদের কাছে, এবং শেষমেশ শান্তি দিয়েই আমরা বিদায় করলাম। সো এর থেকে আমাদের অনেক কিছু পাওয়া আছে, অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে, যেটা আমাদের ক্রীড়াঙ্গনে বিরাট উপকার হতে পারে, আমাদের ফুটবল অঙ্গনে উপকার হতে পারে। যেমন এই এইসব বড় ম্যাচে আপনার সেন্টিমেন্টটা যদি কন্ট্রোল না করে আপনি ফুটবল খেলতে না পারেন, আপনাকে তার প্রতিফল দিতেই হবে, যেটা আর্জেন্টিনা কালকে দিয়েছে। কেন আর্জেন্টিনা এই ম্যাচে যে ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে চিনতে আমার খুব কষ্ট হয়েছে, যে এই দল এইভাবে ফুটবল খেলবে, ইট ওয়াজ আনবিলিভেবল। ফুটবলের যত কিছু মানে সিস্টেম আছে সব কিছু উল্টে দিয়ে ওরা কি ফুটবলটা

0: আগে খেলেছে, ওরা নিজেরাই বলতে পারবে না। ফুটবলের যে শৈল্পিকতা এবং যে যে ধারায় ওরা ফুটবল খেলে আসছে, এই জায়গাটাতে ওরা অনেক পিছনে ছিল, যেটার জন্য তাদের এই গোলগুলো কনসিভ করতে
1: পরিণতিটা এমন হয়েছে। অদিতি আপুর কাছে যাবো, মন তো ভেঙেছে অনেক আর্জেন্টিনার ফ্যান হিসেবে, তারপরেও এটাকে কি আপনার কাছে মনে হয়নি যে আর্জেন্টিনার শুধু দুর্ভাগ্য নয়, এটা আসলে আর্জেন্টিনার ল্যাক অফ পারফরমেন্স অর ল্যাক অফ স্ট্র্যাটেজি ছিল?
2: অ্যাকচুয়ালি আমরা গ্রুপ পর্ব থেকেই ম্যাচগুলো যেগুলো দেখে আসতেছি, লাস্টে আপনার রাউন্ড 16-এ এবং 32-তে আপনি দেখবেন যে বড় দলগুলো যখনই নিজে নিজের কাছে আত্মসমর্পণ করেছে, আপনার ডিফেন্সিভ ফুটবল মুড়ে গেছে, প্রত্যেকটা টিম কিন্তু সেই টিমটা লস করেছে। আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন,
1: আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের রিসেন্ট ম্যাচে যা দেখলাম,
2: আমি দেখেছি তখনও কিন্তু যে রোলটা গত ম্যাচে আর্জেন্টিনা প্লে করেছে, সেম রোলটা কিন্তু সেই সময় ইংল্যান্ড প্লে করেছে।
1: রাইট,
2: ইংল্যান্ড হচ্ছে মোর ডিফেন্সিভ খেলার কারণে কিন্তু স্কোর করেও ধরে রাখতে পারেন লাস্ট। কালকের যে ডিজার্টের কথা বললেন, আসলে ফ্যান হিসেবে তো আসলে এটা একটা জায়গায় আপনাকে দিতেই হবে ফোকাস। তো সেই ক্ষেত্রে অবশ্যই শুধু আমি একা না, ওয়ার্ল্ডের অনেক আর্জেন্টাইন ফ্যানদের মানে
1: আসবো আপনার কাছে। আবারও একটু আসলাম ভাইয়ের কাছে যেতে চাই। আসলাম ভাই, এইখানটাতে আপু যেমনটা বলছিলেন যে আসলে একটু ডিফেন্সিভ মোডে চলে যাওয়া আর্জেন্টিনার, এখন আর্জেন্টিনার শুরু থেকে শুরুটা যেভাবে আমরা দেখছিলাম যে ভীষণ শারীরিক ফুটবল, খুব মনে হচ্ছিল ঠিক ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচটাতেও আমরা যেরকম শারীরিক ফুটবলটা দেখছিলাম, ধরা হচ্ছিল আগে থেকে যে না ফাইনালে আর্জেন্টিনাও ঠিক এরকমটাই খেলবে, এবং রেফারিকেও আমরা দেখছিলাম কিন্তু যে অনেক কিছুই মার্জনীয় ভাবে দেখছিলেন অনেক জায়গায়, যেখানে অন্যান্য ম্যাচগুলোতে প্রিভিয়াসলি আমরা দেখেছি ইয়েলো কার্ড দিয়ে দিতে, গতকালের ম্যাচটাতে কিন্তু আমরা ওই ওই জায়গাগুলোতে ইয়েলো কার্ড সচরাচর দিতে দেখি। কিছু এক্সেপশন রয়েছে, যেমন ইনজুরি ইয়েলো কার্ডটা নিয়েও কথা আমরা পরবর্তীতে বিস্তারিত বলবো, বাট এই ওভারঅল যে শারীরিক ফুটবলটা নিয়ে শুরু করা, সেই জায়গা থেকে আর্জেন্টিনার মনোভাব কি এরকমটা আমরা কখনো এক্সপেক্ট করি কিনা, বা যেই জায়গাটাতে শেষ দিকে গিয়ে আমরা দেখলাম যে গোল শূন্য অবস্থাতে থাকা জায়গাটাতেও যেভাবে স্কালোনি চেঞ্জ গুলো করলেন, খুব স্পষ্ট মনে হচ্ছিল তিনি টাই ব্রেকারের জন্য ওয়েট করছেন, ওয়াজ নট দা আপসেটিং থিং?
0: নো নো, আমরা খুব ডিসঅ্যাপয়েন্টে হয়েছে ওদের পারফরমেন্স, মানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মানে দৃষ্টিনন্দন খেলা, সেখানে ওরা ওদের সঙ্গে মানে গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলতে গিয়েছে, যেখানে ধরাটা গিয়েছে, কারণ ওদের ফর্মেশনে যদি অপোনেন্ট পড়ে যায় দেন দে উইল বি আন্ডার ট্রাবল, এবং কনফার্ম ওরা জিতত, কিন্তু তারা প্রতিটা মানে প্লেসে এমন এমন মানে ইয়ে অ্যাটিচিউড তারা প্রদর্শন করেছে কালকে, যেটা খুব দৃষ্টিকটু লেগেছে সারা বিশ্বের কাছে, কারণ ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে অনেকে খেলা শিখে, এবং তাদের যে ওই যে মানে শৈল্পিক যে খেলাটা, সেটা কেন ওই ফাঁদে কেন তারা দিতে পারলো না ইয়েকে
1: স্পেনকে কেন ফাঁদে ফেলল,
0: সেটাই আমার কথা হলো ওইখানে, যেখানে ইয়ামিল একাই কিন্তু সব ঘুরিয়ে দিয়েছে, হি ওয়াজ এ মানে আনপ্যারালেল প্লেয়ার কালকে, বা পাশাপাশি ওর কলিগ যারা ছিল তার সবাই দাপিয়ে ফুটবল খেলছে, এবং এরা প্রমাণ করেছে ফুটবল ইজ এ গেম অফ ইয়ুথ,
1: পুরোপুরি ডোমিনেট করেছে স্পেন। অদিতি আপনার কাছে আবারও আসবো, তখন শেষ করতে পারলাম না যে আসলে মানে মন ভাঙুক যাই ভাঙুক, আমরা তো সেই অ্যানালাইসিসের জায়গা থেকে ফেয়ার থাকি, আপনিও থাকেন, সো সেই জায়গা থেকে আসলে কি মনে হয় যে স্পেন যে পুরো ম্যাচটাই ডোমিনেট করে খেললো, আর আর্জেন্টিনা শুরুতে একটা শারীরিক ফুটবলের দিকে গেল মনে হচ্ছিল, তারা ঠিক ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটাতে আমরা যেমন দেখছিলাম যে দুটো দল শুধু ফাউল করতে নেমেছে, 30-40 মিনিটের মধ্যে 16টা ফাউল ছিল, সো গতকালকেও কিন্তু যদি রেফারি ওইভাবে ইয়েলো কার্ড দেখাতেন তাহলে মোটামুটি আমার মনে হয় দুটো দলই 3-4 জন প্লেয়ারকে বসিয়ে রেখে খেলতে হতো, আনফরচুনেটলি আর ফরচুনেটলি সেরকম কিছু দেখিনি, বাট স্পেন যেভাবে ডোমিনেট করে খেলেছে, ফ্রান্সের বিপক্ষে স্পেন যেভাবে ডোমিনেট করেছে, মনে হলো একটা রেপ্লিকেটেড ম্যাচ দেখলাম ফাইনালেও, তাহলে ওই ফ্রান্সের বিপক্ষের স্পেনকে স্কালোনি কেন ভালো করে পড়ে নামতে পারলেন না?
2: একটু আগে ভাইয়া বলছেন যে স্কালোনির কালকে ম্যাচের হচ্ছে যে ও ডিসাইডেড ছিল যে একটা ব্যাক কথা বলতে হয় যে ব্রাজিলের কোচ যেরকম ডিসাইডেড ছিল যে পেনাল্টি পেলে কে মারবে, ওইটাই ছিল তার গাল। তো আসলে ফুটবলটা ডিসাইডেড হয় না কখনো, আপনার ডিউরিং দ্য ম্যাচ টাইমে অনেক ডিসিশন হয়, তারা অনেক বিজ্ঞ কোচ, তাদের নিয়ে কথা বলার আমার সেই অ্যাবিলিটি নেই, বাট গতকাল ও হচ্ছে মেন্টালি রেডি ছিল, স্ট্র্যাটেজিটা এমন ছিল যে আমরা হচ্ছে আমাদের একটা মার্টিনেজ আছে তাকে আমরা কাজে লাগিয়ে ট্রফিটা আবার ঘরে নিয়ে যাব, মানে এরকম একটা ইন্টেনশনালি ডিসিশন নিয়ে, মানে হ্যাঁ কিপার তার আছে একটা, এবং সে
1: ১১টা বোধহয় সেভ করেছে,
2: তো তার নামের পাশে ঠিক আছে, বাট উনি যে স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছে যে ডিফেন্সে ফুটবলটা খেলে একটা ড্র নিয়ে যাবে, ড্র নিয়ে একটা আপনার লাস্টলি যে কাজটা করতে চেয়েছে, তো এই জায়গায় সে মিস করেছে। আর আপনি হচ্ছে ল্যাতিন ফুটবলের সাথে ইউরোপিয়ান যে খেলা আর স্পেন মাঝে হচ্ছে টিকিটাকা,
1: টিকিটাকা
2: ফার্স্টের স্টার্টিং এ ছিল আপনি 10-15 মিনিটের মধ্যে, কিন্তু ওরা টিকিটাকা খেললেও আপনি দেখবেন কিছু কিছু সুইচ করেছে, কয়েকটা সুইচ করেছে, তার মানে কি তারাও কিন্তু একটা প্রেসারে ছিল যে আর্জেন্টিনা হয়তো বা আমাদের উপর ভর করতে পারে, তো এত কুইক তারা যখন সুইচ করলো, লং বল খেলার কথা না, যে হিসাবে স্পেন খেলে আসছে আমরা স্পেনের যে ক্যারেক্টার দেখেছি যে প্লেয়িং স্টাইল দেখেছি তাদের, ওদের কিন্তু লং বল খেলার কথা না, কিন্তু ফার্স্ট হাফের শুরুতে আপনি 15-20 মিনিটের মধ্যে ওরা কিন্তু দুই একটা লং বল খেলেছে, উইং এ বল ফেলেছে, দুইটা উইং এ ফেলেছে লামিলিয়াম উইলিয়াম, তো এই জায়গাগুলো যখন কাজ করার পর ওরা দেখছে যে না আমাদের লং খেলতে হচ্ছে না, আমরা ওরা কিন্তু একদম টোটালি বল পজিশন রেখে কিন্তু আপনার খুব ভালোভাবে ওরা কিন্তু এই ম্যাচটা বের করছে, তো সেখানে কিন্তু আত্মসমর্পণ যখনই যে টিমটা করেছে গত আমরা দেখে আসতেছি তারাই কিন্তু দিন শেষে লস করেছে, তো আর্জেন্টিনার হচ্ছে যে সবার একটা হোপ যে না ওরা লাস্ট হচ্ছে 10 মিনিটস আর 15 মিনিটস একটা কিছু করে দেখায় একটা করে দেখায়। যখন হচ্ছে আপনি বললেন যে এটা তো যদি শক্তির খেলা হইতো তাহলে অনেক কুস্তি যারা খেলে তাদেরকে মাঠে নামায় আর টিম ম্যাচ জেতে যেত, কালকে আমাদের আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে একটা শারীরিক মানে এটা একটা ওভার
1: খুব প্রমিনেন্টলি দেখা গেছে,
2: হ্যাঁ এটা একটা ওভার করা টেন্ডেন্সি তাদের মধ্যে, এই জায়গায় হচ্ছে আর্জেন্টিনার কিছু মিস্টেক ছিল, আর প্লেয়াররা এত হাইপার ছিল, এরা হচ্ছে যে ফিজিক্যালি ডমিনেটিং করছে কিন্তু ম্যাচটা ডমিনেট করার মতো মেন্টালিটি তো ওদের মধ্যে ছিল না, এবং ওদের অ্যাবিলিটি ছিল, স্পেন কিন্তু প্রথমেই যে লং বলগুলো খেলতেছে তার মানে ওরাও কিন্তু ভীতি একটা মনের মধ্যে ছিল যে যে কোনো সময় আর্জেন্টিনা ক্যাপাবল আমাদেরকে চড়ে বসতে পারে আমাদের উপর, তারপরে কিন্তু ওরা ওদের স্বাচ্ছন্দ্য বোধ করে টিকি টাকা বল পজিশনে রেখে আপনি কিন্তু সাকসেস লাস্টলি হয়েছে।
1: অ্যাবসলুটলি, আমার কাছে আসলাম ভাইয়ের কাছেও আসি যে আমার কাছে মনে হচ্ছিল অদিতাপ্প যেমনটা বলছিলেন যে ওরকমই যে তারা খুব ওয়ার্ম আপ শুরু করলো তাদের টিকি টাকা স্টাইলটা নিয়ে, তারপরে একটুখানি তার এক্সিলারেশনে চলে গেল, কারণ তারা জানতো যে তাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ আর্জেন্টিনার শেষ 10-15 মিনিটের মধ্যে যে কোনো কিছু করে ফেলতে পারে, এটা তারা দেখে দেখে কিন্তু ওই প্রেসারটা নিয়েই তারা আগে থেকে সুযোগ তৈরি করছিল, এবং দেখুন কোন সুযোগ তারা কিন্তু হাতছাড়া করেনি শট নেওয়ার জন্য, 30 গজ দূর থেকে যে কিকটা আমরা দেখলাম জামালের কাছ থেকে, শুধুমাত্র আমার মনে হয় আর্জেন্টিনাকে গোল আগে থেকে কনসিড করতে হয়নি বিকজ অব দ্য গোলকিপার মার্টিনেজ, আদারওয়াইজ স্পেন কিন্তু শুরু থেকেই প্রসেসিং ছিল, বাট আনফরচুনেট ফর দেম যে তারা সেটা অ্যাচিভ করতে পারেনি কিপারের নৈপুণ্যের কারণে, বাট আর্জেন্টিনারও কোথাও গিয়ে ডিপ ডাউন যে তারা ভেবেছিল যে কিছু যদি নাও করতে পারি আমরা শেষ 10-15 মিনিট টার্গেট রাখবো, তার আগে 0-0 তে স্কোর টেনে নিয়ে যাব, এবং ওখানে যদি কিছু হয় না হলে টাই ব্রেকারে যে আমরা ম্যাচটা নিজের করে নিব,
2: তাদের
1: প্ল্যানটা তো ফেল করে গেছে,
0: সে ফেল করেছে বিকজ অফ ইয়ার জেনারেশন, ওই ওদের প্রতিটা প্লেয়ার কত মাইল দৌড়িয়েছে এটা মানে দেখলে আপনি দেখবেন, মানে ওদের ওই ইয়ুথ লিগের কাছে ওরা হার মেনে গেছে টোটাল, এবং সব থেকে বড় ব্যাপার যে ওদের ডি বক্সের ভিতর ডোমিনেট করতে পারে নাই, এটা মানে কত লজ্জার একটা ব্যাপার, এবং ওরা দেখা গেছে যে ইএমএল এর সঙ্গে সমান তালে ডিফেন্সিভ যে অর্গানাইজেশন আছে ওরা এসে যোগ করে ওই মানে এত সুন্দর ক্রিয়েট করেছে গোলগুলো, এটা দেখার মতো।
1: অ্যাবসলুটলি, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা আমাদেরকে শুনছেন নিজের মনের কথাগুলো জানাতে পারছেন আমাদের লাইভের কমেন্ট সেকশনটাতে গিয়ে, এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই আমাদেরকে ফোন কলেও যুক্ত হতে পারেন আমাদের সাথে 01553841500 এই নম্বরটিতে আমাদেরকে কানেক্ট করতে পারছেন। অনেক কিছু রয়েছে আসলে এই ওয়ার্ল্ড কাপে, কে কি জিতলো সেগুলো নিয়েও কথা হবে, সেই সমস্ত কিছুর আলাপ জানতে আমাদের সাথেই থাকতে হচ্ছে, তবে হ্যাঁ তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
3: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
4: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
3: তাই নাকি?
4: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
3: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
4: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
3: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
4: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
3: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
4: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি। বিশ্বকাপ দামামায়, বিশ্বকাপের এই ফেজে বিশ্বকাপ দামামার আজ শেষ পর্ব চলছে এবং একটা ফোন কল নিয়ে ফিরছি। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কে বলছিলেন এবং কেমন আছেন? খুব দুঃখ পেলাম।
0: হ্যাঁ ভালো, আপনারা ভালো? ভালো আছি, আপনি দোয়া করবেন আমাদের জন্য।
1: অসংখ্য ধন্যবাদ। কলার তার নামটি বলেননি, এত দুঃখ পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন যে নিজের নামটি প্রকাশ করতে কষ্ট পাচ্ছিল, বুঝে নিয়েছি আমরা সেটা। আমরা আরো একটা ফোন কল নিয়ে একটু। হ্যালো,
5: আসসালামু আলাইকুম সোহরাবু।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
5: মোহাম্মদ জামাল হোসেন, মানসিং থেকে।
1: মানসিং এর জামাল ভাই, আপনি ভালো আছেন?
5: হ্যাঁ আমি খুব ভালো আছি, খুব ভালো আছি।
1: কারণ আপনি তো স্পেন কে সাপোর্ট করেছিলেন, তাই না? যেহেতু আপনি ব্রাজিলের।
5: আমার নাম মোজামাল,
1: বুঝতে পেরেছি। জি, প্রশ্নটি করুন, আমরা শুনছি। অসংখ্য ধন্যবাদ, আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। আর কিছু বলতে চান? আমাদের দর্শকদের কিছু কমেন্টস পড়ে আবারও ফিরছি আয়োজনে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মাজেদুর রহমান কিরণ, বিশ্বকাপ দামামা দেখছেন। মেহেদী হাসান মামুন রয়েছেন, তিনি বলছেন এই আয়োজন থেকে তিনজন শ্রোতাকে আচ্ছা বিশেষভাবে পুরস্কার বা উৎসাহ প্রদানের জন্য আমাদের কর্তৃপক্ষ অবশ্যই সেটি মাথায় রাখবেন। এবং সেই সাথে তিনি আরো একটি প্রশ্ন করেছেন, বিশ্ব রাজনীতির প্রভাবে ফুটবল নাকি আটকে গেছে, অনেকে বলছে গতকালের ম্যাচটি পাতানো ছিল, আসলাম ভাইয়ের মতাদর্শ চেয়েছেন এই জায়গাটাতে। শ্যামল চৌধুরী যুক্ত আছেন, বলছেন প্রাণবন্ত আলোচনা হচ্ছে, বা বিশ্বকাপ দেওয়া মাঝ শেষ পর্ব, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে চমৎকার আয়োজনের জন্য, এমন অনুষ্ঠান আরো চাই একজন সাধারণ শ্রোতা হিসেবে। একে কিরণ রয়েছেন, তিনি বলছেন বাংলাদেশ বেতারের সঙ্গে কানেক্টেড আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদী হাসান মামুনও আরো অনেক কিছু লিখেছেন। লিঙ্কন রানাও রয়েছেন, লিখুন রানা, দুঃখিত, ভালো থাকবেন, আর চশমা আনিনি, সো একটু নামটা ভুল করে ফেলেছিলাম। তবে আয়োজনে ফিরছি, আবারও আলোচনায় ফিরছি, যেটা আর কি মিস করছি, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে কানেক্টেড থাকলাম, এবার চলুন অতিথিদের সাথে আপনাদের কানেক্ট করে দেই। আসলাম ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে রেখেছিলেন যে বিশ্ব রাজনীতির ব্যাপারটা নিয়ে, এটা আমরা শেষ দিকে হয়তো সময় পেলে আলোচনা করতে পারি, কিন্তু তার আগে ফিরি যে গোল্ডেন বুট এবং মেসি, এই দুটো পুরোটা টুর্নামেন্টে সবাই ভেবেছিল যে না মেসি হয়তো বা পাবেন, যদিও ফাইটটা খুব জমজমাট চলছিল, মেসি এমবাপ্পে হ্যারি কেন ছিলেন কাছাকাছি, বাট ফাইনালি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাকে অনেকে দোষারোপ করছেন, বলছেন ওই ম্যাচটাই সব নষ্টের মূল, সেটার কারণে মেসির প্রাপ্তিটা শূন্য থেকে গেল, সিলভার বুট নিয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা থেকে বিদায় নিতে হলো মেসিকে। এই ব্যাপারটাতে আপনার কি মনে হয় যে এমবাপ্পে কি ওয়েল ডিজার্ভ ছিলেন কিনা?
0: না না, ডেফিনেটলি, এবং এরা চুলচেরা বিশ্লেষণ করেই এই বুটটা দেওয়া হয় এবং যোগ্য ব্যক্তিকেই দেওয়া হয়েছে। এমবাপ্পে
1: প্রত্যেকটি ম্যাচই তো ইম্পর্টেন্ট,
0: হি ডিজার্ভস, হি ডিজার্ভস
2: দশটা গোল,
1: দশটা গোল এবং গোলের পার্থক্য রয়েছে হ্যাঁ, অ্যাসিস্টে মেসি আটটা অ্যাসিস্ট এবং আটটা গোল, এবং ফাইনালের আগে এমবাপ্পেও মোটামুটি আট গোল, তিন অ্যাসিস্ট একটু পিছিয়ে ছিলেন। অদিতি আপু, এখানটাতে মেসির এই বিশ্বকাপটাকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, কেমন মনে হচ্ছে, মেসির কি আরো একটু বেটার কিছু নিয়ে বিদায় নেওয়ার দরকার ছিল কিনা?
2: না, আমি এরকম কোনো কিছু মনে করছি না যে মেসির, এটা হচ্ছে কি আনএক্সপেক্টেড হয়ে গেছে যে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, এটা সত্যি কথা। আর টানা দুইবার ওয়ার্ল্ড কাপ জিতবে এটা হয়তো হাই এক্সপেকটেশন ছিল, বাট আপনার গতবারের যে মেসিকে আমরা দেখেছি, গতবারের যে ওয়ার্ল্ড কাপ ওরা মানে পেয়েছে, ডিজার্ভ ছিল, ওরা পেয়েছে, তো এটা ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু ওকে প্রাপ্যতা ওকে দেয়া হয়েছে,
1: যেটা হচ্ছে কি মেসির
2: পাওয়া হয়ে গেছে। এবারটা হচ্ছে কি যে একটা বাই চান্স যদি হইতো বেটার হইতো, এটা মেসি পেল না, এরকম কোন দুঃখ আমার মধ্যে নেই আর কি। যে না,
1: ভেরি ওয়েল সেড।
2: হ্যাঁ, এটা হচ্ছে যে জাস্ট এটা আনএক্সপেক্টেড, যে এটা একটা হোপ যে পেলে পেতে পারে, লটারির মতো আমি মনে করব। কিন্তু গত ওয়ার্ল্ড কাপে আমরা যেরকম খুবই চেয়েছিলাম, এবং ওয়ার্ল্ড এর প্রায় আর্জেন্টাইন ভক্ত ছাড়া আদার্স যারা মানে মেসির খেলা পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ওর ছন্দ পছন্দ করে, তারা কিন্তু চেয়েছিল যে না, এরকম অনেক লিজেন্ড আছে যারা এই স্বপ্ন না ছুঁয়ে বিদায় নিয়েছে। আপনার নেইমারকে বলেন, আপনার রোনালদোকে বলেন, মানে এরকম অনেক কিন্তু স্টার প্লেয়ার আছে যারা এই স্বপ্নটা কিন্তু ছুঁইতে পারে নাই। তো যেহেতু মেসির ছুঁয়ে গেছে, তো দুইবারের জন্য এটা হচ্ছে গিয়ে একটা, এটা বেশি বেশি বলা চলে যে না, এটা নিয়ে আমার কোনো মানে দুঃখ নেই বা কোনো হতাশ নেই আর কি।
1: আমার কাছেও ঠিক এরকমটাই মনে হয় যে গত আসরে মেসির যে কাপটা পাওয়ার ছিল সেই কাপটা তিনি পেয়ে গেছেন, আর এই আসরে মেসির ব্যক্তিগত পারফরমেন্সটা শেষবারের মতো প্রমাণ করার ছিল সেটা তিনি পুরোপুরি দেখিয়ে গেছেন। কারণ এক মেসি কিন্তু আর্জেন্টিনাকে এই ফাইনাল অবধি নিয়ে এসেছে বলে আমার বিশ্বাস।
2: অফকোর্স এই এই মেসি কিন্তু যে খেলাটা দিয়েছে, যে লেবারটা দিয়েছে আর্জেন্টিনাকে, এটা আমি আপনাকে বলে রাখি যে এই খেলাটা 90 মিনিটস কিন্তু ও খেলেছে, এবং ওর কি সমস্যা আমি কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে ওর কোনো বিচার করার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, শুনিপুন না, বাট এখানে একটু অবজারভেশন আছে। গতকালের ম্যাচ যেটা, ও কিন্তু ও না বিশ্ববাসী বা ও নিজেও বুঝতেছে যে তার ল্যাকটা কোথায়। আপনার একটা ফুটবলের অ্যাক্সিলারেশনটার কিন্তু একটা ব্যাপার আছে, একটা টাইমিং এর ব্যাপার, এজ এর ব্যাপার আছে। যখন হচ্ছে এটা রেড কার্ড খেয়ে 10 জনে পরিণত হলো আর্জেন্টাইন প্লেয়াররা, 10 জনে পুরো টিমটা পরিণত হলো, তখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন স্পেনের সবচেয়ে চেঞ্জেস হচ্ছে যে মোর ইয়াঙ্গার প্লেয়ারদেরকে। তো 90 মিনিটস আফ হওয়ার পরে একটা স্টামিনা কিন্তু অলরেডি লস করে ফেলে,
1: রাইট?
2: তো এখানে ডিফেন্সিভ মুডে খেললেও কিন্তু তাদের স্টামিনা কিন্তু অনেক, তো পক্ষান্তরে দেখা গেছে যে স্পেন কিন্তু মোর অ্যাটাকার এবং অনেক ইন্টেনসিটি বাড়ানোর জন্য কিন্তু প্লেয়ার চেঞ্জ করছে। অলরেডি 10টা প্লেয়ার, মেসি যে গুড বক্স টু বক্স, ওকে কি জিনিসটা বানাই দিতে হবে, ও হচ্ছে একদম ক্লিনিক্যাল ফিনিশ করবে। কিন্তু তার রোলটা দেখেন, ও হচ্ছে ডি বক্স টু ডি বক্স, কিন্তু তাকে প্লে করতে হচ্ছে, কখনো উইঙ্গার হতে হচ্ছে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার করতে হচ্ছে, লেফটে যেতে হচ্ছে, মানে কি ওর যে রিয়েল ক্যারেক্টারটা ও শো করতে পারে নাই,
1: রাইট?
2: ও হচ্ছে যে আরো বেশি প্রেসারাইজ হয়ে গেছে। যখন এই প্লেয়ারটা মেসি, ডেফিনেটলি এদিকে আপনার উইলিয়াম, এদিকে লামিনিয়ামেল যেভাবে রান মেক করবে, মেসির পক্ষে তো এই রানগুলো মেক করা সম্ভব না। যেহেতু 10 জনের টিম হয়ে গেছে, আর মেসি যদি এরকম এফোর্ট এইসব ম্যাচে না দিতে পারে, তো অতিরিক্ত ওখানে কিন্তু আবার 9 জনের টিম হয়ে গেল,
1: রাইট? বুঝতে পেরেছি। আমি একটু আসলাম ভাইয়ের কাছে আসবো, আপুর কথা থেকেই যে রেড কার্ডের প্রসঙ্গটা এলো, এনজোর রেড কার্ডটা নিয়ে অনেকে কথা বলছেন যে তার সেকেন্ড ইয়েলো কার্ডটা ঠিক হলো কিনা, কতটা হলো। আবার অন্যদিকে আসলে প্যারাডেস এর ক্ষেত্রে বলা হচ্ছে সে তো অনেক আগেই হয়তো রেড কার্ড পেয়ে যেত, তো এখানে কিন্তু একটা নিউট্রালাইজ হয়ে গেল কিনা। বাট এনজোর যে ব্যাপারটা নিয়ে মানুষ বলছেন যে এটা ঠিক হয়নি, আসলে কি ঠিক হয়নি? ফিফা তো তার নিয়ম মেনেই আসলে তাকে সেকেন্ড ইয়েলো কার্ডটা দিয়েছে।
0: না, ওটা অ্যাবসলিউটলি রেফারির জুরিডিকশন, এবং আমার মনে হয় যথার্থই হয়েছে।
1: কারণ প্রথম যে ইয়েলো কার্ডটা পাওয়া হলো রেফারির বিপক্ষে সিদ্ধান্ত না মেনে যে ধরনের অঙ্গভঙ্গি করা, এটা তো ফিফার তে নিয়মেই রয়েছে যে তাকে ইয়েলো কার্ড দেখানো।
0: এবং এটা হয় তখনই যখন আপনি সব দিক থেকে ফেল করছেন, তখন অটোমেটিক আপনি টেন্সে থাকেন যে কোনো প্লেয়ার, এবং যেহেতু আন্ডার প্রেশারে ছিল আর্জেন্টিনা, সো ওই প্রেশার থেকেই কিন্তু এটা ঘটেছে এবং হি ডিজার্ভস ও
2: পরিচালনা করছে ওয়ার্ল্ড এর বেস্ট এবং ফাইনাল একটা ম্যাচ, তো দুইটা দুইটা টিমের যেরকম প্রেশার থাকে, ফ্যানদের যেরকম প্রেশার থাকে, ঠিক যে ম্যাচটা যারা পরিচালনা করে তাদের একটা প্রেশার থাকে।
1: আসবো আপনার কাছে, আমরা একটুখানি বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকে, ফ্রিকোয়েন্সিতে যারা কানেক্টেড রয়েছেন এখন থেকে আমাদের বাকি আলোচনা শুনতে অনেক কিছু রয়েছে। স্পেনের গোলটা কেন বাতিল হয়েছিল সেটাও কিন্তু বাকি রয়েছে, এবং সেই আলোচনায় যুক্ত থাকুন আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউবের লাইভ সেকশনটা।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। রাজীব ও বাঁধন সরকার পূজার কণ্ঠে, গীতিকার ডক্টর নাসরিন সুলতানা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোস্তফা জামান আব্বাসী।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোস্তফা জামান আব্বাসি।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ঔষধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতা দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু গচ্ছিত সম্পদ বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িতকে নতুন জীবন দিতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সরকারের এই অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকালে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রমখাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রমখাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারে সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে নতুন গতি আনতে হবে। তিনি আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনকালে একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এর লক্ষ্য দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া রিজাল্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই ১৬ বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী স্পেনের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: আগে একটু আরাম করে বসে নেই।
2: আমরা
0: কৃষক, আমাদের কাজ আমরা করে যাবো। এই তো
2: তারপর আবার দেখো যে বন্যা যে না পানিটা জমছে, আত্মীয় স্বজন গেছিলাম আজকে বাপের বাড়ির দেশে, আরে খুবই খারাপ অবস্থা।
3: আমরা অনেক সম্মান করি, ভালোবাসি, মহব্বত করি।
2: আল্লাহ যাই দিছে তার থেকে কিছু না কিছু তো দান খরাত করে। আর এখন তো তারা বন্যাবাসী মানুষ, তাদের কত সমস্যা,
0: ছিন্নমূল বলতে গেলে তাদের এখন ঠাই ঠিকানে হারিয়ে ফেলছে।
2: গাছপালা যে লাগাইবো, বীজ যে বীজটা তো নষ্ট হয়েছে,
0: সেই ব্যবস্থা
2: করো। মানে বীজ দিলে অত একটা সাহায্য হইলো কম, তাহলে লাগাইতে পারবো।
0: কিন্তু এই অবস্থার মধ্যে আবার বলি না আমরা যে ঘুরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, কথা শুনে চলবে না। যতক্ষণ আমরা আছি, কৃষির কাজই হচ্ছে এক যুদ্ধের কাজ, এক সংগ্রামের কাজ। আর পাশাপাশি ওই যে পরিকল্পনা,
3: সমৃদ্ধ
0: কৃষক আমি জানি তোমার স্বামী,
3: তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে আসি। আশেপাশের লোকজনদেরও সাহায্য সহযোগিতা লিলিবুর মতো করতে হয়। আশপাশ থেকে আসলাম, দেখে টেকে সবাই,
0: তারপরে আবার
3: খেতে খেতে যে পানি ঢুকছিল সেগুলার একটু ব্যবস্থা করলাম, নালা কেটে করি, নিজের কাজ নিজে করাই
2: তো উচিত। আমগারামে তো আল্লাহর রহমত তো বন্যা হয়নি,
3: বন্যা
2: হয়নি, তো বন্যা হয়েছে। আমার বাপের বাড়ি যে বন্যা,
0: রক্ষণাবেক্ষণ করতে হবে। আর পরবর্তী যে সামনে আমাদের মৌসুম আসতেছে, সেই চাষ কি কি করব, তার বীজ, তার চারা, এগুলো সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে তোমরা তো সবাই অগ্রণী। এখন কি নয়ন বুকে খালি শুনে শুনে মাথায় গিট্টু দিবা, না কথাবার্তা কিছু বলবা?
3: গিট্টু তো দিতে হয়, দরকারি কথা গিট্টু না দিলে তো আবার ভুলে গেলে সমস্যা।
2: কাগজে লেখবা গিট্টু দিবা না, তুমি অনেক ভালো
0: শিখছো
3: না। যার যেই মানে অভ্যাস, ওইটা তো কিছু কিছু না থাকে, এটা যাইতে একটু সময় লাগবো না? আবার ওই যে কাগজে কলম,
2: সামনে তো নোটবুক আছে, লিখে নাও।
0: হ্যাঁ, ওইটা উত্তম হবে।
2: লিখে নিবা, তোমারও কামে লাগবো, তোমার
0: সেটাই আমরা তো কাজ করি সবার জন্য, পুরো পরিবার। এবং যদি উন্নত কিছু বাড়তি কিছু থাকে তাহলে কি করবো, পাশের প্রতিবেশী, ঘনিষ্ঠ আত্মীয়, দূরের আত্মীয়, যেটা আমাদের বুবু করে, সত্যি করে এই খেয়ালটা, এই লক্ষ্যটা আমাদের প্রত্যেকের রাখতে হবে। মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাবো, নিজেদের যদি কিছুটা কষ্ট মানতে হয় তারপরে আমরা কিন্তু কাজ
3: করবো
0: না। হাঁসমুরগির ব্যাপারে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে যে ওরা তো বোবাজি বলতে পারে না, কিন্তু সময় মতো তাদের খাবার দিতে হবে, পানি দিতে হবে, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করতে হবে।
2: গরু বাছর হাঁস মুরগি এগুলো অবলা প্রাণী।

0: খাবার তো আমরা খাবো, কিন্তু পুষ্টিকর এবং ভেষজ গুণ সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের দরকার। আর তার মধ্যে অনেক ধরনের খাবার রয়েছে, অনেক ধরনের শাক সবজি রয়েছে। আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা শুনতে চাই সেটা হলো পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক। নাম শুনছো? লাফা
1: শুনছি শুনছি,
0: মানে ফালার উল্টা লাফা। তো এটা এক ধরনের লাফি, কিন্তু
1: আমি শ্বাস করি নাই কিন্তু আমি খাইছি।
0: হ্যাঁ, এখন এখন শোনার পরে আমরা ঠিক আছে, তাহলে ব্যবস্থা করে নিজেরা না বলে আমাদের বক্তাকে বলছেন একটু শুনে আসি। তো বিষয়টা হচ্ছে পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক চাষ পদ্ধতি, এই বিষয়ে কথা বলছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকায় তিনি কর্মরত আছেন। তিনি কি বলছেন আমরা শোনার চেষ্টা করি তাহলে।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক বা নাপা শাক চাষ পদ্ধতি। এই বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে চলুন আমরা শুনে নেই ভেষজ গুণ সমৃদ্ধ এই লাফা শাকের চাষ পদ্ধতি। প্রথমেই আমি আপনাদেরকে লাফা শাকের উৎপত্তি, ইতিহাস এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু বলে নেই। লাফা শাক বা নাপা শাক হলো মালভি পরিবারের এক বর্ষজীবী খাদ্যতুল্য শাক। পাতার সঙ্গে এই শাকের কচি ডগাও কিন্তু রান্না করে খাওয়া হয়। এই শাক খেতে অত্যন্ত সুস্বাদু। সাধারণত উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটি বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়রা বলে থাকেন এই শাকটি অত্যন্ত দ্রুত লাফিয়ে বেড়ে ওঠে, এজন্যই নাকি একে লাফা শাক বলা হয়। আমি এখন একটু এই শাকটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাফা শাকের আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল। প্রাচীন গ্রিস ও রোমে এটি খাদ্য ও ঔষধি হিসেবে আগে ব্যবহৃত হতো। বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলে এটি দীর্ঘকাল ধরে শীতকালীন শাক হিসেবে চাষ ও খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর অনেকখানি কিন্তু পাওয়া যায়। এমনিতে লাফা শাক আসলে একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার। এছাড়া এর পাতা কিছুটা গোলাকৃতির, রং সবুজ থেকে হালকা লালচে হয়ে থাকে। চলুন এবার শুনি লাফা শাকের কিছু পুষ্টিগুণের কথা। সাধারণত প্রতি 100 গ্রাম লাফা শাকে ক্যালোরি থাকে 20-25 গ্রাম, প্রোটিন থাকে 1.5-2 গ্রাম, কার্বোহাইড্রেট 4-5 গ্রাম, আঁশ রয়েছে 2 গ্রাম, ভিটামিন এ 250-300 মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে 20-25 মিলিগ্রাম, এছাড়াও ক্যালসিয়াম রয়েছে 70-80 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফলেটও রয়েছে এই নাপা বা লাফা শাকে। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এই শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ ও পরিচর্যা সম্পর্কে। প্রথমেই লাফা বা নাপা শাক চাষের জন্য উপযুক্ত মাটি ও স্থান নির্বাচন করতে হবে। সাধারণত যে কোনো ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে রোদযুক্ত বা আধোছায়াযুক্ত জমি বেশ ভালো হয়। আর খেয়াল রাখতে হবে জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে। এছাড়া বীজ রোপণের ক্ষেত্রে সরাসরি জমিতে বা ছোট পাত্রে বুনে দিলেই এই শাক খুব সহজেই বেড়ে ওঠে। এবার আসি পরিচর্যার বিষয়ে। এই শাক চাষাবাদে খুব বেশি পানি প্রয়োজন হয় না, নিয়মিতভাবে পরিমিত মাত্রায় পানি দিলেই চলে। আর পাশাপাশি জমিতে যেন আগাছা না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে দ্রুত সেটি পরিষ্কার করে ফেলতে হবে। লাফা শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বললাম। এর পাশাপাশি এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আমার শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। এই শাকের প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ পুষ্টির ঘাটতি পূরণে অত্যন্ত সহযোগিতা করে। এর আয়রন রক্ত শূন্যতার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এই লাফা বা নাপা শাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাকের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহযোগিতা করে। এই শাকের ফ্ল্যাভোনয়েড ও বিটা ক্যারোটিন উপাদান কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া হজম শক্তি বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণেও এই লাফা শাক বা নাপা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি আসি এই শাক খাবার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে। এই শাক খাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে খেতে হবে। আসলে সব খাবার খাবার আগে আমাদের ধুয়ে খাওয়া উচিত, এই শাকের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়। অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা বা পেট ফাঁপা হতে পারে, তাই পরিমাণ বুঝে খেতে হবে। আর কারো যদি অ্যালার্জি থাকে তাহলে

0: সেক্ষেত্রে কিছুটা সাবধানতা মেনে এই শাক খাওয়া ভালো। সর্বোপরি আসলে লাফা শাক একটি পুষ্টিকর খাদ্যতুল্য ও ভেষজ গুণ সমৃদ্ধ শাক, যা সহজেই বাড়ির পাশে অল্প জমিতেই চাষ করা যায়। নিয়মিত খাদ্য তালিকায় নাপা শাক বা লাফা শাক রাখলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজমের পাশাপাশি হাড়, চোখ ও রক্ত সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: আমাদের প্রতিদিনের মতো আজকে যে কথাগুলো আমরা শুনলাম এটা কিন্তু অনেক কাজে লাগবে। শাকটার নামও নতুন নাম, কিন্তু বুবু কিন্তু শাকের নাম শুনেছে। তবে এবার তো আমরা শাকটা চাষ করতে উদ্যোগ নিতে পারি না?
2: অবশ্যই, পুষ্টিকর আছে, খাইতেও মজা। লাল শাক, পালং শাক, কলমি শাক তো সারা জীবনই করব
1: এবং প্রোটিন ভিটামিন
2: করব।
3: নতুন কি শুনলা?
1: খাদ্য গুণের কথা বলা হলো, প্রোটিন ভিটামিন সুস্বাস্থ্য।
2: তুমি এখন এখানেই করো গানের
1: গানের কথা শুনবো, একটা গান প্রাণ করে আনছান নাকি?
2: পান আছে, তুমি পান খাও,
1: ঠিক আছে?
2: আর আমাদের গান শোনো।
1: দাবি যখন তুলেছেন, লোকের দাবির মুখে তো অনেক কিছু করতে হয়।
2: গান শোনানোর ব্যবস্থা
1: আসলে তোমার সাথে আমি একমত, গানের জন্য আমার কিন্তু ওই যে বললাম প্রাণ আনছান। তারপরে আমরা আবার কথায় ফিরে যাবো, তাহলে একটা গান শুনে আসি। আমাদের এই বিষয় নিয়েই এই ভিত্তি গান একটা শুনবো, কৃষি বিষয়ক গান, ও চাষি ভাই বর্গা চাষি।
2: আচ্ছা,
1: গানের প্রথম বাণী, আর শিল্পী হচ্ছেন মঞ্জু সাহা ও রুবাইয়াত শামীম চৌধুরী। গানের গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকারও রুবাইয়াত শামীম চৌধুরী। তো শুনি আমরা তাহলে।
3: আচ্ছা।

0: কেমন লাগলো গানটা এখন?
1: আমাদের গানই তো গাইলো, ভালো লাগবো না?
0: কৃষির গান, কৃষি নিয়ে কথা। তারপর আমরা শুনেছি বা জেনেছি সেটা হলো বরগা চাষের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। অনেকের নিজস্ব ক্ষেত খামার ওই পরিমাণ নেই, কিন্তু তাই বলে সে কি চাষ করবে না? তার অংশ যে পাবে তা দিয়ে তার সংসার চলবে, অন্যান্য দিক দিয়ে আয় উন্নতি হবে, এবং একসময় সে নিজেই স্বয়ং সম্পন্ন হবে, উদ্যোক্তা হবে। এই উৎসাহ উদ্দীপনামূলক এই গানটা কিন্তু আমরা শুনলাম, মনে রাখতে হবে কেউ ছোট নয়, কাজের ক্ষেত্রে প্রত্যেককে আমরা সম্মান করব, সহায়তা সহযোগিতা করব। তো সে কাজ নিয়ে আরেকটু কথা আমরা যাই এই মুহূর্তে। মাছ ছাড়া কেমন চলে বলো? মাছে ভাতে বাঙালি কথা কে আজকে নতুন কথা বাঙালির জন্ম। হ্যাঁ, তাহলে তাই যদি হয় তো মাছ নিয়ে আমাদের একটু ভাবতে হবে। পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের কি করণীয় এই বিষয়টা নিয়ে কিছু পরামর্শ আমরা আগামীকাল শুনব। তাহলে এই সম্পর্কিত একটি অনুষ্ঠানের ঘোষণা আমরা শুনে আসি। সুপ্রিয় শ্রোতা, আগামী 21/7/2026 তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের কি করণীয় এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি প্রশ্ন করার জন্য, হ্যাঁ 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। তো অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে ঠিক ওই সময়। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবো আমরা সবাই এই অনুষ্ঠানটি আগামীকাল সন্ধে 7:05 দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে। তো সবাই তো আমরা জানলাম, কেউ কিন্তু যাকে বলে মিস করবো বাদ দেবো না। বিষয় প্রচুর রয়েছে, আমাদের জানার তো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই, এটা খুবই পুরনো কথা। তো আমরা আরেকটি বিষয় শিখবো আপনার এই মুহূর্তে। এখন তো অনেক আধুনিক যুগ, আধুনিক জামানা, বিশেষ করে এই যে কৃষির যে উন্নয়ন সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর সেই বিদ্যুতের মাধ্যমে আমরা কি করি, সেচ কাজে প্রিপেড মিটারের ব্যবহার করি। মিটার তো মিটার আছে,
1: সেচ দেয় বাড়িতে লাইট জ্বালায়।
0: হ্যাঁ, তো এই মিটারটা আমরা যদি প্রিপেড হিসেবে রাখি, অর্থাৎ ব্যবহারের পূর্বেই সেখানে আমরা তাদের একটা ভর্তুকি টাকা জমা দিয়ে দেই,
1: কার্ড সিস্টেম।
0: হ্যাঁ, কার্ড সিস্টেমই তো, বুঝতে পারছি তোমাদের তো আছে। সেই বিষয়টা নিয়ে এখন একটা আলোচনা শুনবো আমরা, সেচ কাজে প্রিপেড মিটারের ব্যবহার এইটা কিভাবে করতে হবে তার উপরে একটি আলোচনা রাখছেন জনাব নূর মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী পূর্বাঞ্চল, এর সদর দপ্তর সেচ ভবন, তিনি কর্মরত রয়েছেন আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন বৈশাখী খাতুন। তাহলে আপনি শুনে আসুন।
2: চলো কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। এবং আজকের আসরে আমরা কথা বলবো সেচ কাজে প্রিপেইড মিটারের ব্যবহার সম্পর্কে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নূর মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী BADC সেচ ভবন ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। প্রথমে আপনার কাছে জানতে চাই সেচ কাজে প্রিপেইড মিটারের ব্যবহার এই বিষয়টি কি, এটি যদি একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলতেন।
3: আসলে প্রিপেড মিটার হচ্ছে একটি বৈদ্যুতিক বা এনার্জি মিটার এর মতো একটি যন্ত্র যা সেচ যন্ত্রের অর্থাৎ পাম্প মোটরের সেটের সাথে সংযুক্ত থাকে। এক কথায় বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র যা কৃষি যন্ত্রপাতি বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র পরিচালনায় ব্যবহৃত বিদ্যুৎকে পরিমাপ করে কিলোওয়াটে প্রকাশ করে। আমরা সবাই জানি প্রিপেড বৈদ্যুতিক মিটারে বিদ্যুৎ ব্যবহারের ফলে মিটার হতে রেট অনুযায়ী ধীরে ধীরে টাকা কেটে নেওয়া হয়। মিটারে রিচার্জকৃত টাকা শেষ হয়ে গেলে মিটারটি এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। অনুরূপভাবে সেচ যন্ত্রের প্রিপেড মিটার ক্ষেত্রেও রিচার্জকৃত টাকা শেষ হয়ে গেলে পাম্প মোটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে সেচ যন্ত্র বন্ধ হয়ে যায়, অতঃপর পুনরায় ব্যবহারের ক্ষেত্রে মিটারটির সাথে প্রদত্ত স্মার্ট কার্ডটি রিচার্জ করতে হয়।
2: এখন আপনার কাছে জানতে চাই যে সেচ কাজে প্রিপেড মিটার প্রযুক্তি চালু করার কারণটা কি?
3: আসলে সেচের পরিবহন ও প্রয়োগ দক্ষতার গুণিতক হলো সেচ দক্ষতা, যা শতকরায় প্রকাশ করা হয়। বর্তমানে দেশে সেচ প্রয়োগে প্রায় 20-25% পানির অপচয় হয়ে থাকে। মূলত এই অপচয়কে রোধ করার জন্য প্রিপেড মিটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে সেচের প্রয়োগ দক্ষতা বৃদ্ধিতে স্মার্ট কার্ড প্রিপেড মিটার সেচে পানি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পরিচিতি লাভ করেছে। এতে সেচে পানির প্রয়োগ ও বিদ্যুৎ খরচ কমে আসছে, ফলে একই পরিমাণ পানি ব্যবহার করে সেচ এলাকা ও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে।
2: এবারে আপনার কাছে জানতে চাই যে বিএডিসি এই প্রযুক্তি কত সাল থেকে বাস্তবায়ন করছে।
3: বিএডিসি 2005 সাল হতে পাবনা নাটোর সিরাজগঞ্জ সমন্বিত ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সেচ যন্ত্রে স্মার্ট কার্ড প্রিপেড মিটার স্থাপন কার্যক্রম শুরু করে। বিডিসিতে বর্তমানে 20,000-এরও অধিক সেচযন্ত্র চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্প কর্মসূচিতে নতুন নতুন সেচযন্ত্র স্থাপন ও পুনর্বাসন করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প কর্মসূচির মাধ্যমে 2,600-টির মতো সেচযন্ত্রে স্মার্ট কার্ড প্রিপেড মিটার স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে।
2: এ পর্যায়ে জানতে চাই যে আপনি যদি আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতেন যে সেচ কাজে প্রিপেড মিটার প্রযুক্তি ব্যবহারে তারা কি কি সুবিধা পাচ্ছে।
3: আসলে প্রিপেড মিটার প্রযুক্তি ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক যে কোনো সময় কার্ডে রিচার্জকৃত টাকা কত খরচ এবং অবশিষ্ট কত আছে তার ডিসপ্লে বোর্ডে দেখতে পান। রিচার্জকৃত কার্ড ছাড়া সেচ পাম্প চালানো সম্ভব নয়, তাই বিদ্যুৎ বিল বকেয়া ও লাইন কাটার চিন্তা থাকে না। ভুল মিটার রিডিং এর কারণে অতিরিক্ত বিলের ঝামেলা নেই এবং বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী কার্ডে টাকা কাটা হয়। স্মার্ট কার্ড প্রিপেড মিটারের ক্ষেত্রে সেচ চার্জ আদায়ের অতিরিক্ত ঝামেলা পোহাতে হয় না। স্মার্ট কার্ডে মনস্তাত্ত্বিকভাবে পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পায়, ফলে উত্তোলিত পানিতে বেশি জমিতে সেচ প্রদান করা যায়। স্মার্ট কার্ড প্রিপেড মিটার বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী প্রযুক্তি, তাই পরিমিত সেচ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি ও সেচ খরচ কমায়।
2: এখন আপনার কাছে জানতে চাই যে স্মার্ট কার্ড প্রিপেড মিটার ব্যবহারের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ বা অসুবিধার সম্মুখীন কৃষকরা হচ্ছে কিনা।
3: প্রকৃতপক্ষে স্মার্ট কার্ড প্রিপেড মিটারের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তারপরেও বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যেমন সুষ্ঠুভাবে পানি বিতরণ ব্যবস্থা না থাকায়, যেমন ভূগর্ভস্থ ও ভূপরিস্থ সেচ নালা না থাকায় ক্ষুদ্র ও তুলনামূলক দূরের জমিতে কৃষকগণ স্বাধীনভাবে সেচ দিতে সমস্যা সম্মুখীন হন। স্মার্ট কার্ড রিচার্জের ক্ষেত্রে নেটওয়ার্ক কারণে অনেক সময় দক্ষতা হ্রাস পায় এবং কৃষকের মধ্যে অসন্তোষ দেখা যেতে পারে। মাঠ পর্যায়ে পর্যাপ্ত ভেন্ডিং মেশিন বা মোবাইল ভেন্ডিং ইউনিট না থাকায় সেচ মৌসুমে কৃষকদের ভোগান্তি বাড়ে, ফলে রোপণকৃত ফসল ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থেকে থাকে। স্মার্ট কার্ড সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হলে বা বিকল হয়ে গেলে নতুন কার্ড সংগ্রহের নিমিত্ত ভেন্ডিং স্টেশনে মূল্য পরিশোধপূর্বক কার্ড সংগ্রহ করতে হয়।
2: সবশেষে আপনার কাছে জানতে চাই, স্মার্ট কার্ড প্রিপেড মিটার ব্যবহার বিষয় সম্পর্কিত বিএডিসির আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা।
3: প্রিপেড মিটারের বাইপাস রোধকল্পে স্মার্ট কার্ড প্রিপেড মিটারকে আরও মানোন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করছি। এক্ষেত্রে বিএডিসি তার কার্যক্রম চলমান রেখেছে। তাছাড়া পর্যায়ক্রমে যত সেচ যন্ত্র মাঠ পর্যায়ে চালু রয়েছে এগুলোতে স্মার্ট কার্ড প্রিপেড মিটার প্রতিস্থাপনের পরিকল্পনা বিএডিসি রয়েছে এবং আমরা সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।

0: আমার যে কি খুশি লাগতাছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাগো বাড়িতে আইবেন।
1: খুশি কি তোমার একলা? আমারও লাগতাছে। মামা এখনো আইতেছে না কেন?
0: ওই তো কইতে কইতে মামা আইয়া পড়ছেন।
2: এই যে, কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি।
0: হ্যাঁ মামা।
1: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
0: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
1: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হইয়া গেছে।
0: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
1: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
0: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
1: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
1: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
0: এই সব কথা তো আগে আমাগো কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
1: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
2: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকের ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
0: কোন মামা কোন, আমরা শুনতাছি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
1: নিশ্চয়ই রাখবো মামা।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
0: পাকা পেঁপেরও এত গুণ?
2: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
1: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছো। পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
0: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
2: হ্যাঁ।

0: তো কৃষিক্ষেত্রে দ্রুত যে উন্নয়ন ঘটছে, প্রগতি হচ্ছে এবং শিল্প পর্যায়ে চলে যাচ্ছে সেটা আমরা শুনলাম। তারপর পরে কিন্তু আমরা এই আলোচনাটা শুনলাম একটি স্পর্জামের মাধ্যমে যে পেঁপের যে গুণাবলী, এই প্রভাব শুধু মুখে রাখলে বাড়িতে সবাই যেতে হবে। তবে শুরুতে আমরা বলছিলাম যে আমরা কিন্তু যাদের জমিতে পানি জমেছে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে এবং গাছগুলি যদি হেলে পড়ে থাকে তাহলে সোজা করতে
1: খুঁটি দিয়ে করা লাগবে। হ্যাঁ,
0: তো অনেক কথা শুনলাম, যেগুলো শুনেছি এগুলো মনে রাখতে হবে আর অপর কাছে পৌঁছাতে হবে। উঠতে হয় কি বলো? হ্যাঁ, একটু বলতে চাই যে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ তার আমাদের সঙ্গে থাকবার জন্য। আর একটু জানিয়ে যেতে চাই, আপনি এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা।
1: তাহলে চলো চলো যাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্ষমতায় আসার 150 দিনের মধ্যেই সরকার জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে, বাংলাদেশ সকল বৈচিত্র্যে শান্তিপূর্ণ সহবস্থানে দেশ হিসেবে এগিয়ে যাবে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি, পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করেছে, পাকিস্তান নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক আস্তানায় অভিযান চালিয়ে 24 জঙ্গিকে হত্যা করেছে, এবং ওমানের মাস্কাটে জুনিয়র AHF কাপ নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর শ্রমিক বান্ধব ও টেকসই কর্ম পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গত শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীতে পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দদূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গত শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি গত শনিবার রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনার সভায় একথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয় বরং আমদানি রপ্তানি, রেমিট্যান্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়মকানুনগুলোই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি। এর আগে গত শুক্রবার রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর স্মরণসভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যে শান্তিপূর্ণ সহবস্থানে দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। 2013 সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করেছে। গত শুক্রবার ট্রেনটির প্রথম যাত্রার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি এই ঘটনাকে ভারতের স্বনির্ভর ও টেকসই হয়ে ওঠার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে ভারত বিশ্বের সেই গুটি কয়েক দেশের তালিকায় যুক্ত হল যারা তাদের রেলওয়ে নেটওয়ার্কে সফলভাবে শূন্য নির্গমন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। ভারতে মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসে রোববার অন্তত 19 জন প্রাণ হারিয়েছে। মায়ানমার সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নাগাল্যান্ড প্রদেশে অন্তত 8 জন প্রাণ হারায়। এছাড়া ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আরও 11 জনের প্রাণহানি ঘটে। নিখোঁজদের সন্ধানে ও বন্যকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কর্তৃপক্ষ একাধিক সংস্থাকে নিয়ে ব্যাপক অভিযান শুরু করেছে। সাম্প্রতিক জঙ্গি হামলার জের ধরে অভিযান জোরদারের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক আস্তানায় হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী 24 জঙ্গিকে হত্যা করেছে। আন্তঃবাহিনী জনসংযোগের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বান্নুতে পুলিশের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও একটি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত 9 জন নিহত ও 12 জন আহত হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতে মাটি ও ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে অন্তত 11 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য জানান। এদিকে গত সোমবার গিলগিট বাল্টিস্তান অঞ্চলেও ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত এবং ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হকি জুনিয়র AHF কাপ নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওমানের মাসকাটে গত বুধবার অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা অর্জন করল বাংলাদেশের মেয়েরা। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
2: আসসালামু আলাইকুম, this is Bangladesh Betar inviting you our weekly SARC bulletin. First, the week's headlines from Bangladesh and other SARC countries. Prime Minister Tariq Rahman pledged to provide all kind of support to develop youths as entrepreneurs. Government achieves trust and confidence of people during 5 months in office, press briefing reveals. Bangladesh will move forward as country of peaceful coexistence among diverse communities, comments Information and Broadcasting Minister. ICT probe body files draft report against Sheikh Hasina and other over Shapla crackdown. India launches domestically built hydrogen power train in its efforts to expand clean energy use. Pakistan's security forces kill 24 militants in country's northwestern region. And in Oman, Bangladesh clinch junior AHF Cup women's hockey title, beating Kazakhstan 2-0. Now the details. Prime Minister Tariq Rahman has pledged to provide all kinds of support from the government to develop the youth as entrepreneurs. He made the pledge at a special event titled Youth Startup and Promising Bangladesh, the Dhaka University on Tuesday last. The Prime Minister said many of them had already made significant progress. Tariq Rahman said it is possible to elevate Bangladesh to a position of prestige in the outside world by integrating the innovative ideas, creativity and potential of the country's young entrepreneurs into the mainstream of national development. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to intensify efforts to curb air and noise pollution, stressing the need for tougher enforcement against unfit vehicles, brick kilns and excessive honing. He gave the directives while chairing a meeting on environmental pollution at the Prime Minister's office in the capital on Saturday last. The meeting discussed a range of measures to reduce air and noise pollution across the country, with particular focus on improving environmental condition and key ways to control the excessive use of vehicle horns in Dhaka. Advisor to the Prime Minister and spokesperson of the Prime Minister's office, Dr. Mahdi Amin, has said the present government achieved trust and confidence of people within its 150 days of assuming power. He said this at a press conference in the capital on Saturday last, marking the five-month completion of BNP government led by Prime Minister Tariq Rahman. Dr. Mahdi Amin said, after assuming office, the government has been working with utmost importance on restructuring the country's democratic institutions and maintaining the country's economic stability. Local Government, Rural Development and Cooperatives Minister Mir Fakhrul Islam Alamgir has said government is eager to further strengthen its geopolitical, economic and commercial relations with China. He said this while addressing a discussion titled Long Live Bangladesh-China Friendship in Dhaka on Saturday last. Participating at the discussion, Information and Broadcasting Minister Jahiruddin Shobhon said economy is the base of Bangladesh's foreign and diplomatic policy rather than geopolitics. Earlier at a commemorative meeting at the Supreme Court Bar Association in Dhaka on Friday last, Information and Broadcasting Minister Jahiruddin Shobhon said Bangladesh will continue to move forward as a country of peaceful coexistence among diverse communities and there will be no place for divisive politics. He said the government remains firmly committed to ensuring equal rights for all citizens of Bangladesh regardless of religion, race, language or ethnic identity. The prosecution of the International Crimes Tribunal has received the draft report of the investigation agency in a case filed in connection with the Shapla Chattor massacre during a Hifazat-e-Islam Bangladesh rally in 2013. ICT Chief Prosecutor Muhammad Aminul Islam said on Sunday last deposed Prime Minister Sheikh Hasina and former Army Chief Ajiz Ahmed, among 41 people, were named as accused in the case. India has launched its first domestically built hydrogen-powered train as it pushes its efforts to expand clean energy use. Prime Minister Narendra Modi inaugurated the locomotive ahead of its first trip on Friday last, hailing the event as a significant day for India's drive to become self-reliant and sustainable. The introduction of the train sees India join just a handful of countries that have successfully deployed the zero-emission technology in their rail networks. Flash floods and landslides caused by monsoon rains killed at least 19 people in India on Sunday last. At least 8 people were killed in the northeastern east of Nagaland next to Myanmar, while 11 others died in Indian-administered Jammu and Kashmir. Authorities have launched a large-scale rescue operation involving multiple agencies to search for the missing and evacuate people stranded in flood-affected areas. Pakistani security forces have killed 24 militants during raids on multiple hideouts in the country's northwestern region, as authorities stepped up operations following recent militant attacks. The statement by Inter-Services Public Relations said that recently there had been a surge in terrorist activities against police. Meanwhile, at least 9 people were killed and a dozen others injured in renewed clashes between supporters of a banned protest group and security forces in Pakistan-administered Kashmir. The latest unrest comes after the regional government banned Joint Army Action Committee under anti-terrorism laws in June. At least 11 people, most of them women and children, were killed after heavy rain caused the roof of a mud brick house collapse in Pakistan's Khyber Pakhtunkhwa province. Police and rescue officials said this on Tuesday last. Meanwhile, heavy monsoon rain also battered the Gilgit-Baltistan region on Monday last, triggering landslides that blocked several roads and damaged homes. Authorities have advised tourists to avoid traveling to northern Pakistan because of the increased risk of landslides and flash flood. Hockey in Bangladesh has won its first ever international women hockey title, defeating Kazakhstan 2-0 in the final of the Women's Junior AHF Cup in Muscat last night. The historic triumph completes an unbeaten campaign for Bangladesh's under-21 side in the Five Nation Tournament. And that is the end of Weekly Sark News Bulletin, prepared by Nahid Naz and read by Sanjita Kayum.
3: বাংলাদেশ বেতার আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 23 মিনিটে এবং অস্ত যাবে 6টা 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Betar. Here's the weather forecast for inland river ports of the country valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thunder shower, temporarily south or southeasterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mamansingh, Puritpur, Joshur, Kushtia, Kulna, Borishal, Potuakali, Noakali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporarily gusty wind may occur most places of Rajshahi, Rangpur, Dhaka, Mamansingh, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions. Besides, there are chances of moderately heavy to very heavy rainfall over at places of Rajshahi, Rangpur, Dhaka, Mamansingh, Khulna, Borishal and Sylhet divisions. The day temperature may remain nearly unchanged and night temperature may decreased slightly across the whole country. The highest temperature was 32.6 degrees Celsius at Joshur and the lowest was 22 degrees at Sylhet, as recorded over entire country today. The temperature as recorded in Dhaka today was maximum 30 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 76% and at 6 p.m. 91%. The sun rises over Dhaka tomorrow at 5:23 a.m. and sets at 6:47 p.m. And that's all. Weather forecast for this time.
0: Onushthan Bangladesh Betarer Shokol Kendro Theke Ekjoge Prochorito Holo. Bangladesh Betar Dhaka.

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর শুনবেন রাত 10:05। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িত মানুষের নতুন জীবন দিতে পারে।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বিত সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এতে অনলাইনে প্ল্যাটফর্মে যুক্ত হন। এ সময় মন্ত্রী মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক আজ মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলো ইউনিয়নে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ভাঙন প্রবণ এলাকায় জিও ব্যাগ দ্বারা ভাঙন রোধ কার্যক্রম তদারকি করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট 2026-27 প্রতিফলন, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। বাউবির প্র উপাচার্য প্রফেসর ড আনিসুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে তিনি শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানে বাজেটের কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর আয়োজন করে। কিশোরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় জেলা সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প ও জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। নরসিংদীতে বর্ষায় নজরুল শীর্ষক আলোচনা সভা এবং জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ উপলক্ষে আজ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত ও বর্ষা কেন্দ্রিক সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে নরসিংদী জেলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড আজ অনুষ্ঠিত হয়। গাজীপুরে পুলিশ সুপার এতে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সদস্যদের প্যারেডের মান, টার্ন আউট ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনা দেন। রাজবাড়ী সদর উপজেলার খলিফাপট্টি বাজারে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়, অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, মেয়াদোত্তীর্ণ এবং অননুমিত পণ্য বিক্রয় বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। একই সঙ্গে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। আগামী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 76% এবং সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:23 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:47। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 1:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: এবং এটা তো আমাদের জমির জন্য, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য যে কত বড় একটা বড় নিয়ামত।
4: আলান পালানের চেহারাই বদলাইছে
5: ভাই, মুশকিলও আছে নিয়ামতের সঙ্গে। তো এই যে মাঠের যে ফসল টসল করতেছি, কেমন জানি
3: বিশেষ করে গবাদি পশু হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু স্থানে রাখা, শুকনো জায়গায় রাখা, বা মাছ আবার বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা বলছি আমরা প্রায়ই,
4: পুকুর
3: জলাশয়ের পাড় ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে, ভাঙা অংশ জাল বা বানা দিয়ে ঘিরে ফেলতে হবে। আর এই যে অতিরিক্ত পানিটা যেটা জমতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে বন্যার পানির সাথে বাইরে থেকে ভেসে আসা অনাকাঙ্ক্ষিত মাছ পুকুরে প্রবেশ করলে তা ধরে ফেলতে হবে। হ্যাঁ, আর বন্যার পানি নেমে গেলে স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ অনুযায়ী পুকুরে পরিমাণ মতো চুন এবং লবণ প্রয়োগ করতে হবে। আচ্ছা, জানিয়ে রাখি মাছের কথাই যখন বললাম, আগামীকাল কিন্তু আমাদের
4: ফোন-ইন
3: অনুষ্ঠানে কালকে 7:05 আমাদের এই আসরেই এই জাতীয় অনুষ্ঠানে পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয়, এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। তো শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনার যদি কোনো জানার থাকে, কোনো কিছু সমস্যা থাকে বা যে সমাধানের জন্য, আপনি 0244-813-268-70 এবং 0244-813-277-79 নম্বর পর্যন্ত নম্বরে আপনি প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি, প্রশ্ন করার জন্য 0244-813-268-70 এবং 0244-813-277-79 নম্বর পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন। পরে অবশ্য আসলে চলতি অবস্থা বা একসময় আবারও হয়তো বলবো, এই ঘোষণাটি দেবো এবং টেলিফোন নম্বরগুলোও বলবো, যারা হয়তো ভালো করে লিখতে পারেনি তখন তারা লিখে নেবেন। তো আমরা চলো এবার শুরু করে দিই। ওই যে পেঁয়াজও তো এনেছে ওই বৃষ্টির মধ্যে ঢুকাওয়ার জন্যে, মুড়ি দিয়ে পেঁয়াজি ভালোই লাগছে খাবো। তবে তার আগে আছে শুনে নি, বাংলাদেশে পেঁয়াজ চাষের সম্ভাবনা। আমাদের কিন্তু অনেকেই মনে হচ্ছে যে পেঁয়াজ বোধ হয় আমাদের আমদানি করতে হয়, বা কোনো জায়গা থেকে যদি আমাদের পেঁয়াজ না আসে আমরা বুঝি অচল হয়ে যাব। আসলে যে এটা ঠিক না, এইটার জন্যই দেখো আজকে আমাদের আসরে এসছেন তোমাদের খুবই প্রিয় ভাই, আমাদের বাংলাদেশে পেঁয়াজের সম্ভাবনা নিয়ে তিনি বলবেন, কৃষিবিদ স্বদেশ কুমার পাল, তিনি প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। দাদা কেমন আছেন?
6: আছি ভালো আছি, আপনারা ভালো আছেন?
3: আপনি এই বিষয়ে একটু বলেন আমাকে।
4: আমি মাস্টার ভাই, আমি প্রথমে দাদার কাছে একটা বিষয় জানার আছে।
3: মহিলা প্রথম, ঠিক আছে।
4: আচ্ছা মেমন ভাই, এই যে আমাদের দেশে পেঁয়াজের চাষের বর্তমান পরিস্থিতি কি, আর এই চাষের সম্ভাবনা সম্পর্কে আমাকে একটু বুঝাই
6: যাক। আপনি একটা ভালো প্রশ্ন করছেন। তা পেঁয়াজ তো আমাদের একটা উচ্চমানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল।
3: জি জি।
6: আর বাংলাদেশে বার্ষিক যে পেঁয়াজের মোট চাহিদা সেটা প্রায় 35 লাখ মেট্রিক টনের মতো।
3: আচ্ছা।
6: এবং দেশে মোট যে পরিমাণ পেঁয়াজ

0: একটু কিছু ঘাটতি থাকে এবং এই যে প্যাঁচটা উৎপাদিত হচ্ছে এটা কিন্তু বেশিরভাগই উৎপন্ন হচ্ছে শীতকালে।
1: আচ্ছা
0: আচ্ছা, এবং বর্তমানে কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে উত্তরাঞ্চলে যে যমুনা তিস্তা ব্রহ্মপুত্রের যে চর জেগে উঠছে সেখানে কিন্তু আমাদের প্যাঁচ চাষটা সম্প্রসারিত হচ্ছে। এবং বর্তমানে শীতকালে যে প্যাঁচ যে চাষটা হচ্ছে সেটা জমির পরিমাণ প্রায় 2.8 লাখ হেক্টর, এবং শীতকালে আমরা কিন্তু জমির পরিমাণ বাড়িয়ে যে প্যাঁচের যে ঘাটতিটা পূরণ করবো এটা কিন্তু অনেকটা অসম্ভব। কেন অসম্ভব? কারণ শীতকালে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়, যেমন ডাল ফসল, তেল ফসল, সবজি তো আছেই, আর অনেক অনেক ফসল চাষ হয়। তা আমাদেরকে এই যে প্যাঁচের ঘাটতি কমানোর জন্য ব্র্যাটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেমন শীতকালে আমাদেরকে এই প্যাঁচের উৎপাদনটা তো বাড়াতেই হবে, এর পাশাপাশি গ্রীষ্মকাল অর্থাৎ খরিফ ওয়ান এবং খরিফ টু যে মৌসুমে এখানে আমাদের প্যাঁচের চাষাবাদের আওতায় জমির পরিমাণ বৃদ্ধি করতে হবে, এবং এটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং এখানে আধুনিক জাত ব্যবহার করতে হবে, আধুনিক যে চাষ পদ্ধতি আছে সেটা অনুসরণ করে আমাদেরকে চাষ করতে হবে, তাহলে আমরা যে আমরা বছরের যে প্যাঁচের যে আমাদের চাহিদা সেটা কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ পথে অর্জন করতে পারব।
2: গ্রীষ্মকালে যে পেঁয়াজ চাষের জন্য উপযোগী জমি জাত চাষ করার নিয়ম সম্পর্কিত যদি,
0: আচ্ছা গ্রীষ্মকালে কিন্তু একটা সমস্যা যে জমি নির্বাচনটা বেটা, তা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করার জন্য যে পানি মোটে দাঁড়িয়ে থাকবে না এমন জমি নির্বাচন করতে হবে,
1: কারণ
0: পেঁয়াজ কিন্তু পানি দাঁড়ানো মোটেই সহ্য করতে পারে না, এবং অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় তাহলে পেঁয়াজের যে চারা অথবা যে কন্দ অর্থাৎ যে আমরা যে ছোট পেঁয়াজটা ব্যবহার করি এটা কিন্তু পচে যেতে পারে। এই জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য আমি আবারও বলছি জমি হতে হবে উচ্চ এবং মধ্যম উঁচু, এবং মাটিটা সব থেকে ভালো হবে যে পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি। তাহলে কি হলো, জমি উচ্চ এবং মধ্যম উঁচু হতে হবে আর মাটিটা হতে হবে বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি,
2: পানি যেন কোনোভাবেই থামতে না পারে।
3: মেমন ভাই, এই যে আমি আমার একটুকুন পেঁয়াজের চারা কেমনে তৈরি করুম?
0: পেঁয়াজের চারাটা তৈরি করা কিন্তু একটু কঠিন, কারণ কি যে গ্রীষ্মকালীন চারা তৈরি করা বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু রয়েছে, কারণ গ্রীষ্মকালে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে অথবা অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হয়ই না। মাটিতে যদি বেশি রস থাকে বা রস না থাকা এই দুটোই কিন্তু পেঁয়াজের চারার জন্য ক্ষতিকর, তাই বীজতলার উপর নৌকার যে ছয়ের মতন করে রোদ বৃষ্টি এবং পোকামাকড় প্রতিরোধী নাইলন পদ্মা ছাউনিযুক্ত উঁচু বীজতলা তৈরি করতে
1: হবে।
0: আর একটা ব্যাপার কিন্তু রোদের সময় এই যে পলিথিনটা খুলি ফেলাই দিবে, আর যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ চারা তৈরি করতে চাই সেখানে কিন্তু আমরা পলিশেড তৈরি করতে পারি, এক জায়গায় অনেক চারা তৈরি করবো, চারা তৈরি বেচতে পারবো বা নিজেরা চাষ করতে পারবো। আর এই যে পলিশেডটা তৈরি করা কিন্তু যে খুব একটা বেশি খরচ তাও কিন্তু না।
3: আচ্ছা মেহমান ভাই, এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষের কথা কইলেন, সম্ভাবনা কেমন সেই সম্পর্কে একটু বোঝাই কর।
0: গ্রীষ্মকালে, হ্যাঁ আচ্ছা, আমাদের দেশে মোট আয়তনে প্রায় 1/10 জমি প্রায় পাহাড়ি এলাকায়, এবং পাহাড়ি এলাকায় মোট জমির প্রায় 6% জমিটা সমতল, আর পাহাড়ি এলাকায় সমতল জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আওতায় জমির পরিমাণ বাড়ানো কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে, কারণ পাহাড়ি এলাকায় জমিটা উঁচু, এই কারণে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে পানিটা কিন্তু দ্রুত চুইয়ে নিচে চলে যায়, ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও পাহাড়ি যে পেঁয়াজের চারা বা কন্দ পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর পাহাড়ি এলাকায় সীমিত আকারে কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ শুরু হয়েছে, এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণে পাহাড়ি এলাকায় সরকারিভাবে কিন্তু বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে, অর্থাৎ পাহাড়ি এলাকায় আমাদের দিন দিন পেঁয়াজের চাষ বাড়তেই থাকবে।
2: আচ্ছা মেমন ভাই, এই যে অন্যান্য ফসলের সাথে যে যদি গ্রীষ্মকালীন
0: পেঁয়াজের চাষ, এটা তো ভালো কথা বলছেন, কারণ কি দেখেন আমাদের দেশে যে আখটা চাষ করা হয়,
2: আচ্ছা
0: এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফসল, এবং আখ রোপণ করা থেকে যদি আমরা কাটা পর্যন্ত প্রায় 12-14 মাস সময় লেগে যায়। এই সময় আখের সাথে আমরা আন্তঃফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি, এবং বাংলাদেশে প্রায় 5.5 লাখ হেক্টর জমিতে প্রায় আখ চাষ করা হয়।
2: আচ্ছা,
0: এবং আখটা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে নালা করে 1 বা 2 সারিতে রোপণ করা হয়, আর রোপণ পরবর্তীতে প্রায় 4 মাস অর্থাৎ জানুয়ারি এবং এপ্রিল মাস পর্যন্ত আখেরটা অঙ্কুরোদ্গম হয়, এবং এই সময় কিন্তু এই যে 4-5 মাস আখের যে দৈহিক বৃদ্ধিটা এটা কিন্তু খুব ধীরগতিতে হয়, তা এই সময় আমরা 1 বা 2 সারি আখের মাঝে যে ফাঁকা জায়গায় সেখানে কিন্তু আমরা আন্তঃফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি। আচ্ছা এখানে কিন্তু একটা কথা আছে, শুধু আখ না,
3: এছাড়া
0: আমরা গ্রীষ্মকালীন মুখী কচু চাষ করতেছি, যেটা এখন কিন্তু বাজারে এসে গেছে, আদা চাষ করতেছি, হলুদ চাষ করতেছি, ভুট্টা চাষ করতেছি, এবং গ্রীষ্মকালীন যে মরিচটা এটাও কিন্তু এর সাথে আমরা সমতল।

0: মৌসুমি এবং বসত বাড়িতে যে প্রতি জায়গা আছে সেখানে সাথী ফসল বা আন্ত ফসল হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি। আর একটা কিন্তু আমাদের সুযোগ রয়েছে, যেমন বসত বাড়ি আশেপাশে অনেক উঁচু জায়গা থাকে, তাই না? সেখানে যদি আমরা 5 মিটার বাই 2 মিটার অর্থাৎ 8 থেকে 10 হাত যদি আমাদের একটা লম্বা এবং 4 হাত চড়া একটা জায়গা থাকে, সেখানে আমরা সারা বছর যে বাড়ি পেঁয়াজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ, এটা কিন্তু আমরা সারা বছর চাষ করতে পারি এবং 4-5 সদস্যর ভিতরে একটা ফ্যামিলিকে এই এই জমিতে পেঁয়াজ চাষ করি আমরা
1: বিক্রিও
0: করতে
2: পারি।
0: এমনকি শুনে আরেকটা সুযোগ আছে, যদি আমরা ছাদও কিন্তু করতে পারি।
3: ভাই, এই যে পেঁয়াজ উঠানোর পরে যাতে নষ্ট না হয় এটা নিয়ে কি করণ যায়?
0: একটা ভালো কথা বলছেন পেঁয়াজ, কিন্তু কারণ কি, পেঁয়াজের কিন্তু অনেকটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা প্রায় 20-30% মতো হতে পারে। পেঁয়াজ পচে যাওয়ার রোধ করার জন্য বর্তমান কিন্তু যেখানে পেঁয়াজ চাষ বেশি হচ্ছে সেখানে কিন্তু সরকারি ভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে,
2: কি বলেন,
0: একটা এয়ার ফ্লো মেশিন বসানো হচ্ছে এবং এই মেশিনের সাহায্যে যদি আমরা পেঁয়াজ সংরক্ষণ করি তাহলে প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত পেঁয়াজটা বেশ তাজা থাকবে। পেঁয়াজটা আমরা ওখানে রাখলাম, ওখান থেকে বের করে বিক্রি করলাম এবং সেটা কৃষকের বাড়িতে থাকবে। আর এয়ার ফ্লো মেশিনের আওতায় সংরক্ষণ করা হলে পচনটাও কিন্তু কমবে এবং ওজনটাও কিন্তু খুব একটা বেশি কমে না, 7-8% এরকম ওজন কমে যায়। তার মানে কি, এটি কিন্তু খুব লাভজনক এবং বর্তমান সরকার যেখানে পেঁয়াজ খুব বেশি উৎপন্ন হয় সেই সব এলাকায় অর্থাৎ পেঁয়াজ উৎপাদিত অধ্যুষিত এলাকায় এই মেশিন গুলো সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ আমরা আশা করতে পারি আগামী অল্প দিনের ভিতরে 2-1 বছরের ভিতরে আমরা পেঁয়াজে বেশ স্বয়ং সম্পূর্ণতা পথে
1: অগ্রসর হবো। আশাবাদী, নোকসান কম হইব।
2: খুব আশাবাদী কথা শুনালেন আমাদের আজকের মেহমান কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি, তাকে অনেক ধন্যবাদ। আসলে আরেকটা বড় কথাই বলেছেন যে আমাদের চারপাশে যে জমিগুলো আছে, পতিত জমি আছে বা অব্যবহৃত জমি আছে, সেগুলোতে এমনকি ছাদেও শিল্পী মোহাম্মদ খাদেম ইসলাম টুকু, গীতিকার শিকদার ইসাক ও সুরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গানটা শুনি।
1: আচ্ছা।

0: হ্যাঁ, যতন করলে রতন মেলে। তো ভাবি, ওই যে তুমি জিজ্ঞেস করছিলে যে এই বর্ষায় আমার ফল বাগানের কি
1: যত্ন করা
2: যায়,
0: তাই এই সম্পর্কে আজকে বর্ষাকালে ফল বাগানের পরিচর্যা নিয়ে বলবেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক হর্টিকালচারাল উইং খামারবাড়ি। আমরা চলো এটা শুনি মনোযোগ দিয়ে।
1: আচ্ছা শুনি। ফল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার কাছে সমাদৃত। ফল রান্না না করে সরাসরি কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া যায়, এই জন্য ভিটামিন ও খনিজ লবণ সমূহ আমাদের দেহ দ্রুত গ্রহণ করতে পারে, আর এর মাধ্যমেই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক 115 গ্রাম থেকে 120 গ্রাম ফল খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা গড়ে 40 গ্রাম ফল খেয়ে থাকি। এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যাপক ব্যবধান, এর ফলে দেশের শতকরা 87 জন মানুষ বিভিন্ন পুষ্টির অভাবজনিত রোগে ভুগছে। বেশি করে ফলের উৎপাদন বাড়ানোর মাধ্যমেই আমাদের এই পুষ্টির অভাব দূর করা সম্ভব। আবাদী জমি দিন দিন কমে যাচ্ছে, এই অবস্থায় দেশের ফলের প্রাপ্যতা বৃদ্ধি করতে হলে আমাদের প্রয়োজন আমাদের যে ফল বাগানগুলো রয়েছে সেখানে ভালোভাবে এর পরিচর্যা করা। আমাদের বাণিজ্যিক ফল বাগান বা বসত ভিটায় যে ফল বাগান রয়েছে সেই সকল ফল বাগান যদি আমরা ভালো মতো পরিচর্যা করতে পারি, তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে আমরা আরো বেশি ফল উৎপাদন করতে পারব। এর মধ্যে প্রথমেই আমরা জেনে নেই ফল বাগানে চাষ দেয়া বা অন্তঃকর্ষণ এবং আগাছা দমন সম্পর্কে। আঁচড়া বা কোদাল দিয়ে ফল বাগানের চারপাশে যদি কুপিয়ে দেওয়া যায়, তাহলে মাটির অভ্যন্তরে অনায়াসে পানি ও বাতাস চলাচল করতে পারে, আর যার ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের উপকারী কীট ও জীবাণু এর কার্যকারিতা বৃদ্ধি করতে পারে, ফলে গাছের জন্য খাদ্য উপাদান গ্রহণে সুবিধা হয়। যথাযথভাবে যদি আমরা আঁচড়া দিয়ে দিতে পারি, তাহলে মাটির স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে এবং মাটির পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। আবার অন্যদিকে আগাছা যে কোনো ফসলেরই মারাত্মক শত্রু, এগুলো ফসলের খাদ্য পানি আলো বাতাস সব কিছুতে ভাগ বসায়, আবার রোগ জীবাণুর আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। এই জন্য ফল বাগানে ভালো ফলন পেতে চাইলে আমাদের বাগান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় আগাছাও প্রচুর খাদ্য গ্রহণ করবে এবং তার ফলে ফলের ফলন এবং গুণগত মান কমে যাবে। এরপরেই আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো, ফল বাগানে কোনো গাছ যদি মরে গিয়ে থাকে তাহলে সেই শূন্যস্থান পূরণ করা, এবং ফল বাগানের মাটিতে আর্দ্রতা বজায় রাখার জন্য আমাদের করতে হবে মালচিং। কাজেই এখন আমরা শুনব কিভাবে আমরা মালচিং করব। জমিতে ফল গাছের চারা রোপণের পর বিভিন্ন কারণে যদি কোনো চারা মারা যেয়ে থাকে, তাহলে একদিকে যেমন জমির অপচয় হয়, অন্যদিকে সময় মতো ভালো ফলনও পাওয়া যায় না। সেই জন্য বাণিজ্যিক ফল বাগানে একই জাতের সমবয়সের একটি গাছ দিয়ে সেই শূন্য স্থানটি পূরণ করতে হবে। আর আমাদের ফল বাগানে যদি আমরা কচুরিপানা বা চিটা ধান গাছের পাতা বা প্লাস্টিক দিয়েও যদি ঢেকে দেই, যাকে বলা হয় মালচিং, এই মালচিং করার মাধ্যমে মাটির রস সংরক্ষণ করা যায় এবং আগাছা দমনেও এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এরপরে চলে আসি আমরা ফল বাগানে পানি সেচ নিষ্কাশন এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে। ফল গাছের বৃদ্ধি ও ফল ধারণের জন্য পানি অত্যন্ত অত্যাবশ্যক, কিন্তু অগভীরমূলী ফলের বাগানে শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা দেওয়া দরকার। আবার অনেক ফল গাছ আছে যেগুলো জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না। বর্ষাকালে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই কারণে পেঁপে কাঁঠাল এই জাতীয় ফলের বাগান থেকে পানি যাতে দ্রুত সরে যেতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। ভালো ফলন পেতে হলে নিয়মিত ফল গাছে সার দেওয়া প্রয়োজন। আমাদের দেশে কৃষকরা বাগান করার পরে আসলে সেই ফল গাছে খুব একটা সার প্রয়োগ করেন না, যার ফলে দেখা যায় প্রথম কিছুদিন ভালো ফলন হলেও আস্তে আস্তে ফলের ফলন কমে যেতে থাকে। বাড়ন্ত গাছ ও ফলবান গাছে আমাদের বর্ষা মৌসুমের শুরুতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং বৃষ্টির শেষে অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে একবার করে সার দিতে হবে। সার দেওয়ার সময় যে কাজটি করতে হবে সেটি হলো, দুপুর রোদে প্রতিটি গাছের গোড়ায় যতটুকু এলাকায় ছায়া পড়ে প্রচলিতভাবে ধারণা করা হয় ততটুকু এলাকায় গাছের শেকড় ছড়িয়ে পড়ে। আমরা এই গাছের গোড়ায় অন্তত 30 সেন্টিমিটার আর ফলবান গাছের গোড়ায় 100 সেন্টিমিটার জায়গা বাদ দিয়ে এর চারপাশটা বৃত্তাকারে একটু কুপিয়ে নেব এবং এইখানে আমরা প্রচুর জৈব সার যেমন শুকনা গোবর বা কম্পোস্ট সার এগুলো এবং তার সাথে কিছু ইউরিয়া, টিএসপি, এমওপি এবং বোরন সার আমরা যদি দিতে পারি মাটির সঙ্গে মিশিয়ে তার উপরে কচুরি পানা দিয়ে মালচিং করে দেই তাহলে এই সারটি গাছের জন্য গ্রহণ উপযোগী হয়।
2: তুমি দেখি পোলার কথা একবারও ভাবো না, ওর বয়সী সব পোলাপান বারণ তো। রাজু তো ওগো মতো বাড়তাছে না।
3: আমি কি বাজার সদাই কম করি? তোমার পোলা না খাইলে শরীর বাড়বো কেমনে?
2: তোমার কথা ঠিকই আছে। আচ্ছা এক কাম করো, ডাক্তার দেখাও।
4: ডাক্তার তো রাজুরে দেখতে তোমাদের বাড়িতে এসে হাজির ভাবি।
3: আরে সাব্বির, তুমি কবে আইলা?
4: রাতে এসেছে, এসে মার কাছে রাজুর কথা শুনেছে। তোমরা রাজুরে নিয়া ভীষণ চিন্তায় আছো।
2: ঠিকই শুনছো, সাসির কাছে তো আমি সব কথাই কই।
4: মার কথা শুনে যা বুঝলাম, রাজু ভিটামিন জাতীয় খাবার না খাওয়ার কারণে ওর শরীরের বৃদ্ধি হচ্ছে না।
3: কি ভিটামিন জাতীয় খাবার?
4: হ্যাঁ, ভিটামিন হলো খাদ্যের একটি প্রয়োজনীয় জৈব রাসায়নিক উপাদান যা শরীরের ভেতরে তৈরি হয় না, খাবার থেকে গ্রহণ করতে হয়।
2: কি সাব্বির,
4: অনেকে ধারণা ভালো ভালো খাবার খেলে শরীর বেড়ে ওঠে, শক্তি পাবে।
3: আমরা তো তাই জানি।
4: শোনো, ভিটামিন সমৃদ্ধ খাবার না খেলে শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়।
2: ভিটামিনের অভাব হলে কি হয়?
4: ভিটামিনের অভাব হলে রাত কানা, ত্বক খসখসে হওয়া, শিশুদের পা বাঁকা, বড়দের হাড় ক্ষয় হওয়া, ঠোঁটের কোনায় ঘা, রক্তশূন্যতা, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
3: আমার তো মনে হয় তোমার কথাই একদম ঠিক। আমাগো রাজু তো এই সব সমস্যাই ভুগতেছে।
2: কোন খাবারের মধ্যে ভিটামিন আছে?
4: ভালো কথা বলেছে ভাবি। একই খাবারের মধ্যে সব ভিটামিন পাওয়া যায় না, সে কারণে সব ধরনের খাবারই খেতে হবে।
2: আমাগো রাজু তো কোনো খাবারই খাইতে চায় না।
4: সে কারণেই রাজু ভিটামিন জনিত সমস্যায় ভুগছে।
3: আচ্ছা অহন কও দেহি, কোন কোন খাবার খাওয়াইলে বেশি বেশি ভিটামিন পাওয়া যাইব?
4: এই ধরো বিভিন্ন রকমের রঙিন শাকসবজি যেমন গাজর, লাল শাক, মিষ্টি কুমড়া, মাছের তেল, ছোলা, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, এসবে ভিটামিন বেশি পাওয়া যায়।
2: অথচ আমার পোলা এইসব কিছুই মুখে দেয় না, সারাদিন খালি ঘরেই থাকে।
4: আরে ঘরে থাকলে তো হবে না, সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, শিশুদের তাই সূর্যের আলোতে ঘুরতে হবে।
3: হ ডাক্তার, তুমি সময় মতো ভিটামিনের কথা কইয়া খুব ভালো করছো।
4: শোনো, এখন থেকে তাজা ফলমূল, ঢেঁকি ছাটা চালের ভাত, দুধ, ডিম, কলিজা আর ওই প্রাণীজ আমিষ আর কি, এই জাতীয় খাবার খাওয়াতে হবে এবং খেলেই তখনই দেখবা যে অনেক সুস্থ হয়ে উঠছে বাচ্চা।
2: ভিটামিন জাতীয় খাবার খামু,
3: রোগ বালাই থেকে রক্ষা পামু।
5: হ্যাঁ, এই কথাটা মনে রেখে আমাদের সকলকে জীবনে চলতে হবে। তো এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আগামীকালকে আমাদের ফোন ইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। চলো
6: চলো যাই। আচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, মিলিয়ে নিন আপনার ঘড়ির সময়। সন্ধ্যে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা। অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কিয়া, হাসিনা পারভিন, শামিমা নাসরিন, মোহাম্মদ মহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবাইর, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুর্বারে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলের শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী মনির খান, কথা লিখেছেন অরণী ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

বিশ্বনারী ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত। ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা হায়, পথবাসী হায় গতিহীন। শিল্পী অদিতি মহসিন।

এবারে শোনাব আধুনিক গান। গানটির সুরকার মোহাম্মদ ইসাদ, গীতিকার মোহাম্মদ রফিউল ইসলাম, শিল্পী অপু আমান গেয়েছেন মেঘের সাথে হয় না কথা অনেক দিন এই গানটি।

বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালী গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

শনি ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব বিদ্রোহ ছায়াছবির গান ইমরানের কণ্ঠে।

এবার শোনাব পল্লীগীতি। গেয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার আবু বকর সিদ্দিক।

বিশ্বনারী ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ছিলবিল। এবারে শোনাব ব্ল্যাক ব্যান্ডের পরিবেশনায় গান শিল্পী তাহসান।

0: ব্ল্যাক ব্যান্ডের গাওয়া এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে, সময়ের হাত ধরে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ ভাগে বিদায় নেব। তার আগে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা শেষ কথাগুলো একবার জানিয়ে যাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
2: আমি লায়লা পারভিন কিয়া,
3: আমি শামীমা নাসরিন
0: এবং হাসিনা পারভিন। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরোসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্পেনিশরা। এবারে শুনুন বিশ্বকাপের ফাইনালে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতলেন এবং ফাইনাল নিয়ে বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য। 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝমাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। 8 ম্যাচে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র 1টি গোল হজম করেন এবং 8 ম্যাচের 7টিতেই ক্লিন শীট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মন ভেঙে যায়। তারা জানান,
2: প্রত্যেকটা সাপোর্টার এটাই আমরা আশানুরূপ ছিলাম যে হচ্ছে শেষে হইতো বা কিছু একটা হবে, শেষে হইতো বা কামব্যাক করবে কত ম্যাচগুলোর মতো। স্পেন বরাবরই ভালো খেলেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলটা আমরা আশা করি নাই।
1: অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাস করতে দেখা যায় বাংলাদেশের স্পেনের সমর্থকদের। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ 31-23 পয়েন্টে সফরকারী নেপাল নারী কাবাডি দলকে পরাজিত করেছে। 5 ম্যাচ সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। আগামীকাল বিকেল 4টায় একই ভেন্যুতে দুদলের মধ্যে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। লর্ডসে গত রাতে অনুষ্ঠিত তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতকে 27 রানে পরাজিত করে 2-1 সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 3 উইকেট হারিয়ে 387 রান করে। জয়ের জন্য 388 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত 50 ওভারে 7 উইকেটে 360 রান করতে সক্ষম হয়। এদিকে গতরাতে ব্রিজটাউনে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 1 উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ড। পরে 3-1 সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 188 রান করে। 189 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড 44 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দুদলের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামীকাল দিবাগত রাত 12:30 ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে। নরসিংদীর কৃতি সন্তান এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মেধাবী শিক্ষার্থী ইসা আহমেদ 10ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছে। এবারে চ্যাম্পিয়নশিপে একই আন্তর্জাতিক মঞ্চে বাবা ও ছেলে একসঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছেলে ইসা আহমেদ প্রতিযোগী হিসেবে কারাতের ম্যাচে স্বর্ণপদক পায় এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করছেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসে দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সে কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: ঈর্ষা, দ্বেষ, ক্রোধ, ভয় এসবই জীবনের ধর্ম। জীব মাত্রেই এগুলি অবলম্বন করেই এগিয়ে চলে জীবনের ধারাপাত। এক্ষেত্রে ব্যতিক্রম একটাই, অন্য জীবের যা নেই এবং মানুষের যা আছে সেই দুর্লভ রত্নের নাম চৈতন্য। হ্যাঁ, জীবনকে সুন্দর করতে হলে আমাদের চৈতন্যকে পরিচ্ছন্ন করতে হবে। এজন্য চাই প্রেম, মানুষে মানুষে ভালোবাসা। আসুন হিংসা, দ্বেষ ও ক্রোধকে সংবরণ করে আমরা চারপাশের সবকিছুকে করে তুলি আনন্দময়। এমনই শুভ প্রত্যাশায় অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় শ্রোতা, আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। আজকের কিশোরী আগামী দিনের জননী, তাই তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার উপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। আসুন তাদের প্রতি অনেক বেশি আন্তরিকতাপূর্ণ আচরণ ও মনোভাব পোষণ করি। প্রিয় বন্ধু, আমাদের প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গুণীজনের কথা। আজকে গুণীজনের কথা স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত চক্রবর্তী। একটা সময় থেকে এই সময়ের পরিক্রমায় প্রিয় এই শিল্পী, প্রিয় এই অভিনেতা আমাদের মাঝে আছেন সমহিমায়। স্বাগত আপনাকে।
2: স্বাগতম।
1: এই যে অভিনয়ের জগতে যে আপনার পদচারণা, আপনার যে একটা অনেক সময় ধরে এই পথে যাত্রা, তো আপনার মধ্যে কি এই সুপ্ত বাসনাটা ছিল যে আপনি অভিনয় করবেন, নাকি অন্য কিছু ছিল?
2: আমি প্রথমে মূলত একজন খেলোয়াড় ছিলাম।
1: আচ্ছা।
2: আমি খুব ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর তার চেয়ে খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু হঠাৎ স্কুলে আমাদের বার্ষিক নাটক হবে, সেই বার্ষিক নাটকে আমি একেবারে হঠাৎ করে, মানে ক্লাস শুরু যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ মনে হলো পাশের রুম থেকে রিহার্সেল হচ্ছে। তো আমি আমার বন্ধু বান্ধবকে বললাম যে পাশে কি হচ্ছে। কয়ে যে আমাদের বার্ষিক নাটক হবে, সেটা রিহার্সেল হচ্ছে, আমি চল তো যাই গিয়ে একটু দেখি। গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়লাম। স্যার আমাকে বললো, কি রে সারাদিন মাঠে থাকিস, এখন কি মঞ্চ আসতে চাস? আমি কোত্থেকে কিসের তাড়নায় এনে বলে ফেললাম যে হ্যাঁ স্যার, আমি অভিনয় করতে চাই। দাঁড়া এই সংলাপটা বল, বললাম, এটা বল, বললাম, ওটা বল, বললাম, ওটা বল, বললাম, ঠিক এই সব নানান ধরনের সংলাপ বলতে বলতে দেখা গেল যে ওই নাটকের মূল চরিত্রে আমাকে আমার স্যারেরা আমাকে নির্বাচিত করে ফেললেন। এবং সেই যে আমি রিহার্সেল করতে গিয়ে আমি যে অভিনয়ের প্রতি আমার যে ইচ্ছাটা, যে উৎসাহটা আমি পেলাম, এবং সেটা সেই প্রথম দিনের মতো আমি এখনো আমি আমার মনের মধ্যে বিরাজ করি, আমি সেটা ধরে রেখেছি।
1: মানে সুপ্ত বাসনাটা ভিতরে আগে থেকে ছিল, কিন্তু এটা নাড়া দেওয়ার একটা ব্যাপার ছিল,
2: নাড়া দেওয়ার ব্যাপার ছিল। সেটা নাড়া পড়াতে একেবারে এমন ভাবে চলে আসলো যে আমার কাছ থেকে তো আমি যে একজন ভালো খেলোয়াড় ছিলাম, সেটা আস্তে আস্তে আস্তে আমার কাছে একেবারেই গৌণ হয়ে গেল এবং অভিনয়টাই আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো।
1: আপনি তো অসংখ্য সিনেমায় কাজ করেছেন, তো
2: এখনো করে যাচ্ছেন।
1: হ্যাঁ, কাজ করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো করবেন, আমরা সেই আশাই রাখি। তবে সব কাজগুলো প্রিয়, তার মধ্যে থাকেন আরো বেশি অধিকতর প্রিয় কোন চরিত্র যেগুলো করেছেন?
2: না, আসলে একজন অভিনেতার কাছে তার প্রত্যেকটা চরিত্রই অনেক প্রিয় থাকে, কিন্তু তার চেয়েও আমার মনে হয় যেটা সবচেয়ে থাকে যে তৃপ্তি বোধটা। যতই কাজ করছি, যে বেতারে নাটক করছি, বেতার অনুষ্ঠান করছি, তারপর মঞ্চে কাজ করছি, তারপর মিডিয়াতে ধারাবাহিক নাটক, এইভাবে নাটক কিংবা ফিল্মে কাজ করছি, কিন্তু কোনোটার মধ্যে এখনো পর্যন্ত তৃপ্তি খুঁজে পাচ্ছি না। আমার মনে এটাই যে তৃপ্তি যখন মনে হয় অভিনেতা থাকবে না, সুতরাং এখনো কাজ করে যাচ্ছি, এরপরে কি আসবে সেই চরিত্রটা যেন ভালোভাবে করতে পারি, তৃপ্তি নিয়ে করতে পারি।
1: এবার একটু যেতে চাই আপনার পরিবারে। আপনাদের তো একদম শুরু থেকেই পুরোটাই হচ্ছে একটা পারিবারিক শৈল্পিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। আপনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং আপনার স্ত্রী এক সময়ের জনপ্রিয় এবং সেই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল, এবং তাদেরই ঘরে যে কন্যা দিঘি, সবাই কিন্তু এই যে একটা অভিনয়ের পরিমণ্ডলের ভিতর থেকে রক্তে ওর অভিনয় মিশে আছে। তো এই যে একটা আবহ, এরকম সুন্দর একটি পরিবেশ পাওয়া, এটাও কয়জনের সৌভাগ্য হয়। এবং সেই পরিক্রমায় দিঘি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এই বিষয়টা কিভাবে?
2: বাংলাদেশে তো অনেক শিল্পী পরিবার আছে, তো আমি মনে করি আমাদের এই পরিবারটা একেবারে শিল্পী পরিবার। আমি যখন চলচ্চিত্রে আসি, তার আগে আমার আসার আরো দু বছর আগেই দোয়েল চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিল। তার

0: পরে আমার সাথে দেখা একটি ছবি করতে গিয়ে, ছবির নামটি ছিল ঘোমটা, সেই ঘোমটা ছবি করতে গিয়েই আমি তাকে ঘোমটা পরিয়ে দিলাম, এবং সেই প্রেম থেকে পরিণয়, পরিণয় থেকেই তারপরে একেবারে আমাদের একসাথে চলা, এবং তারই সূত্র ধরেই আমার মনে হয় সেটা আমাদের দিঘির মাঝেও চলে এসছে, যেটা বলে থাকি যে রক্তের মধ্যে অভিনয়। একটু একেবারে আমার পরিশ্রম সেটা চলচ্চিত্র থেকে, দোয়েলের পরিশ্রমের পারিশ্রমিকটা একেবারে চলচ্চিত্র অভিনয় থেকে, সুতরাং এই অভিনয় থেকে গড়াটা একেবারে এই জন্ম নেওয়া আমার মনে হয় তার মাঝে যে অভিনয়টা থাকবে এটাই মনে স্বাভাবিক,
1: কারণ একেবারে একেবারে তাই। মানে ও তো পৃথিবীতে আসার আগেই অভিনয় করতে শুরু করেছে,
0: এবং ওকে গর্বে নিয়ে ওর মা কাজ করতে হয়েছে, যে কিছু ছবি ছিল যে না করলেই হবে না শেষ করে দিতে হয়েছে, সুতরাং সে তো মনে হয় যে পেট থেকেই মনে হচ্ছে ওর মায়ের সংলাপ শুনেছে, হয়তো আমার শুনেছে, কিংবা চারিপাশে অনেক বড় বড় শিল্পীদের সংলাপ শুনেছে, সেই সংলাপ শোনা থেকেই মনে হয় তার মধ্যে একটা অভিনয় করার একটা অভিপ্রায় হয়েছে।
1: একদমই তাই, সেজন্যই বলছিলাম যে মানে পৃথিবীতে আসার আগে সে অভিনয় শুরু করেছে, এবং এটা খুবই সৌভাগ্য যে বাবা মা দুজনে এরকম মানে মেধাবী অভিনেতা অভিনেত্রী, এবং সেই সূত্রে অবশ্যই
0: একটা সময় বলতে পারবে যে দিঘি মা দোয়েল মারা গেছে, সে নেই, কিন্তু তার যে কাজগুলি এখনো স্মরণীয় হয়ে আছে, আমিও একদিন পৃথিবী থেকে চলে যাব, তো দেখা গেল যে ওর মার পরে আমার পরে দিঘি সেটা কন্টিনিউ করে যেতে পারবে, যে একটা যে ওই যে দোয়েলের মেয়ে, এই যে সুব্রতর মেয়ে, তার মধ্যে সেটা থাকবে যে একটা অভিনয়ের মধ্যে তার একটা বিচরণ থাকবে, মানে সহসে আমরা যাচ্ছি না কেউ, ওর মাঝে আমরা বেঁচে থাকতে পারবো।
1: অবশ্যই শুভকামনা, অনেক ভক্ত শ্রোতা অনেকের ভালোবাসা পেয়েছেন, অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে যদি মনে পড়ে।
0: স্মৃতির মধ্যে বলতে হবে আমি আমার প্রথম যে ছবিতে অভিনয় করেছিলাম সেটা ছিল 1985 সালে 11 জানুয়ারি মুক্তি পায় সেই ছবিটা, নাম হচ্ছে রায় বিনোদিনী। তো রায় বিনোদিনী ছবিটা করার পরে আমি আরেকটি ছবি শুটিং করার জন্য সাভার যাচ্ছিলাম, তো হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর আমরা একটা একেবারে কুড়ে ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই আশ্রয় নিলাম, সেখান থেকে হঠাৎ করে এক ভদ্রলোক শুয়ে আছে, সে প্রচন্ড ভাবে অসুস্থ, উঠতেই পারছে না, ভিতর থেকে তার স্ত্রী আমিষা আমাকে এক গ্লাস জল নিয়ে আসলো, আমাকে বললো যে আপনি একটু এই পানিটাতে ফু দিয়ে দেন তো। আমি কেন, আমার স্বামী তো অনেক অসুস্থ, সে আজকে অনেক দিন পর্যন্ত উঠতে পারে না, আপনি যদি এই পানিটাতে ফু দিয়ে দেন, আর সে আপনার পানি পড়া আপনার ফু দিয়া পানিটা যদি আমার স্বামীকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সে সুস্থ হয়ে যাবে। আমি ঠিক এই ভরা বর্ষার মধ্যে আমি ঠিক ঘামছিলাম যে বলে কি আমি এখানে ফু দিব, সে পানি খাওয়ালে কেন। আমি যে চরিত্রটা তো অভিনয় করেছিলাম সে চরিত্রটার নাম ছিল কৃষ্ণ, তো তাদের ধারণা যে আমি ভগবানই হয়ে গেছি, যে আমার দ্বারাই মনে সেটা সম্ভব। সেই সময় আমার সাথে আমার আনুয়াপাও ছিলেন, আনুয়াপা বললেন যে তুমি উনি যা বলেছে তুমি সেটা শোনো, তুমি তাই করো। আমি একেবারে নিজের অনিচ্ছাতেই আমি সেই গ্লাসটি নিলাম এবং পানির মধ্যে আমি একটা ফু দিয়ে দিলাম, ফু দিয়ে কোন সময়টা তাড়াতাড়ি বৃষ্টিটা কমবে এবং কত তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে পারবো সেটাই আমি চিন্তা করছিলাম। একটা পর্যায়ে বৃষ্টিটা থামলো, সেখান থেকে চলে গেলাম। ঠিক এক সপ্তাহ পরে যে কাজটা করতে গিয়েছিলাম ছবি, সেই কাজটা কিন্তু সেদিন আমরা শেষ করতে পারিনি, আবার এসছি তারপরের সপ্তাহে। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ভদ্রমহিলা দেখে আবার দৌড়ে আসলো, সেই যে ভদ্রলোক শুয়েছিল সে ভদ্রলোক শুয়ে এখন নেই, সে যে হেঁটে আসছে আমাকে এসে জড়িয়ে ধরলো, বলে যে আপনি আমার বাড়িতে আসেন, আমি এখন তো আমাদের নদী পার হতে হবে, ওই পারে গিয়ে শুটিং করতে হবে, আমি এখন পারবো না, আপনি মোটেও এখন যেতে পারবেন না, আমি এখন আপনার জন্য মিষ্টি আনবো, সেই মিষ্টি খেয়ে তারপর যেতে হবে, মানে সে সুস্থ হয়ে গেছে। তো আমার সেদিন যা ঘেমেছিলাম আমার তো আমি এখন আরো বেশি ঘামছি যে এটা কি হলো। তো সেই যে স্মৃতিটা কিন্তু আমি এখনো বয়ে বেড়ে বেড়াচ্ছি, যে আসলে ছোটবেলায় অনেকের কাছে শুনতাম কিন্তু এখনো শুনি, যে ভক্তিতে মুক্তি। সেই
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বাকি অংশে ফিরব এশার নামাজের আজানের পর। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন, বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে গুণীজনের কথা, আর এখান থেকে সবসময় কিন্তু সচেতনতার কথা, সমসাময়িক যে প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো নিয়েই আমাদের সবসময় আলাপ চালিত হয়, সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টা আপনি কেমন
4: জনসংখ্যা এবং পুষ্টিশীল, যে জনসংখ্যা এবং পুষ্টিশীলের বাইরে গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান করেছে, আসলে সত্যি সেটা তাদের ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না। তারা, আমি না, যারাই আমাদের এখানে গুণীজনরা আছেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় আমি এই অনুষ্ঠানের জন্য, যে এই অনুষ্ঠানে যারা প্রযোজক নেপথ্যে আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: অনেক ধন্যবাদ। আপনারা গুণীজনেরা যখন একটি এই যে সমসাময়িক বিষয়গুলো, যেই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের শ্রোতা যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের খুব জানবার দরকার, জীবনে প্রয়োগ করা দরকার। যখন আপনারা প্রিয় মানুষেরা বলেন, ওই যে সেই ফুয়ের মতো, যখন কিছু একটা আপনারা বলেন তখন সেটা ওনারা বিশ্বাস করে নেন এবং ওনাদের জীবনে সেটা অপরিহার্য করে নেন। এজন্যই আমাদের এই আয়োজন। তো এখান থেকে কিছু কথা শুনেও তারা যদি তাদের জীবনে প্রয়োগ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
5: এই দেশ প্রকৃতির দেশ, প্রকৃতির দান, তাই প্রকৃতির সাথেই মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। সুখী জীবনের প্রয়োজন নিরাপদ পরিবেশ, আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার ছোট রাখতে হবে, পরিকল্পিত পরিবার গড়তে হবে। প্রিয় বন্ধুরা, এবারের নিবেদন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ মনির হোসেন ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। যেসব স্থানে এডিস মশার ডিম পারে সেসব স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ফ্রিজের নিচের ট্রে, ড্রাম ইত্যাদি স্থানে পানি জমতে দেওয়া যাবে না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এমনই আহ্বানে জানিয়ে দিয়ে আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-3 দিনে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন ড্রুত্রে, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকার ভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকালে ILO মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ILO মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি আজ বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন।
2: মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময় সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে, তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। আজ রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এ বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে ও তাদের নানা সুবিধা দিতে আগামী মাসে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন দূতাবাসের জরুরি সেবা পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো, রেমিটেন্স বা আয় পাঠানো সহজ ও নিরাপদ হবে এতে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক বিশেষ সভায় আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করবে এই কার্ড সেটিও জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: কার্ড যাদের আছে তাদের যেন ফার্স্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে।
3: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং প্রবাসীদের আর্থসামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহ থাকবে 10টি বিশেষ সুবিধা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃত উপকারভোগীরা।
5: আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টে যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই।
6: দেশের প্রধান চালিকা শক্তি হলো আমাদের দেশের প্রবাসীরা। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়।
3: আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা। আজ 20 জুলাই 2024 সালের আজকের এই দিনে দেশজুড়ে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। আরো শুনুন প্রতিবেদনে।
7: 2024 জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর মধ্যে 20 জুলাই অন্যতম স্মরণীয় একটি দিন। আগের দিন 19 জুলাই অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় রাজধানী সহ সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 20 জুলাই রাজধানীতে অন্তত 25 জন সহ সারা দেশে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হন শত শত ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সে সময় টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিল রাষ্ট্রীয় বাহিনী, যা ছিল নৃশংসতার চূড়ান্ত নজির।
8: এই গুলিগুলি যে করা হয়েছিল একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়েছিল। তাই সাধারণত যেটা ব্রিটিশ আমাদের অধিকার ছিল, পরে পাকিস্তান আমাদের ছিল, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে যদি কোনো আন্দোলন দমন করার সময় গুলি করতে হয় সেটা ওই হাঁটুর নিচে করতে হয় যাতে সে মারা না যায়। কিন্তু এই আন্দোলনের সময় 3,500,000 রাউন্ড গুলি ব্যবহার হয়, এই 3 সপ্তাহে ঢাকাতেই হয়েছে 95,000 রাউন্ড।
7: আন্দোলন দমাতে সরকার দেশ জুড়ে কার্ফিউ জারি করে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন ঢাকায় অন্তত 25 জন, সাভারে 4 জন, গাজীপুরে 2 জন এবং নরসিংদীতে 2 জন সহ সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। শুক্রবার দিবাগত রাত 2:30 দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মানুষের মাঝে একদিকে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়তে থাকে, তবে ভয় ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ব্যাপারে ছিল অনড়।
9: 56% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না, সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল।
7: বিশে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, মেরুলবাড্ডা ও মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভি আহমেদ সহ বিএনপি জামাতের প্রায় 70 জন নেতাকে গ্রেপ্তার করা হয়। কার্ফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাটও বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। বিশে জুলাই গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে 8 দফা দাবি উত্থাপনের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া, উত্তরা, রামপুরা, বনশ্রী ও বাড্ডা এলাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছে আসফিয়া তাসলিম। সুরমা, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি 4 স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন সুরমা, কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উত্তরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 2 দিন এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, গত 24 ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহের শাড়িগোয়াইন, জাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বেড়েছে এবং আগামী 2 দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সরকার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধ্বস ও পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। নতুন করে কোনো ভূমিধ্বস কিংবা পাহাড় ধসেরও খবর পাওয়া যায়নি। বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে আঞ্চলিক তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধির ফলে সুরমা, কুশিয়ারা, শাড়িগোয়াইন ও পিয়াইন নদীর পানি বাড়তে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে হামের উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,069টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হাল লাগাত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর অ্যান্ডি বার্নাম 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তার প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, দেশের জন্য একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা পেশ করবেন তিনি। বার্নাম আরও বলেন, তার মেয়াদে ব্রিটেনের যুগান্তকারী পরিবর্তন হবে। তিনি গৃহহীনতা দূর করার এবং আরও আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দায়িত্ব গ্রহণে 2 বছরে মাথায় পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হন বার্নাম। ভারতের রাজধানী নতুন দিল্লি অভিমুখে 10,000-এর বেশি বিক্ষুব্ধ তরুণের প্রতিবাদ সমাবেশে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করেছে দেশটির পুলিশ। পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের উদ্যোগে এটি এযাবৎকালের সর্ববৃহৎ বিক্ষোভ। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারে শুনুন, বিশ্বকাপের ফাইনালে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতলেন এবং ফাইনাল নিয়ে বাংলাদেশি দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য। 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝ মাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। 8 ম্যাচে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র 1টি গোল হজম করেন এবং 8 ম্যাচের 7টিতেই ক্লিন শীট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মন ভেঙে যায়। তারা জানান,
2: প্রত্যেকটা সাপোর্টার এটাই আমরা আশানুরূপ ছিলাম যে হচ্ছে শেষও হয়তো বা কিছু একটা হবে, শেষও হয়তো বা কামব্যাক করবে কত ম্যাচগুলোর মতো। স্পেন বরাবরই ভালো খেলেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলটা আমরা আশা করি নাই।
1: অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাস করতে দেখা যায় বাংলাদেশের স্পেনের সমর্থকদের। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2 থেকে 3 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। দারুণ রোমাঞ্চকর নাটকতার মধ্য দিয়ে শেষ হল 39 দিনের দুনিয়া কাঁপানো সেরা উৎসব ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য আলোচিত ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গতরাতে আসরের পর্দা নেমেছে স্পেনের জয় দিয়ে। রাত একটায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়ে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেই অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে একমাত্র গোলটি করেন। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলের শিরোপা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। আর্জেন্টিনা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভর করে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও স্পেনের তরুণ ও উদ্যমী খেলোয়াড়রা প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রেখেছে। প্রথমার্ধে আর্জেন্টিনার কয়েকটি সুযোগ তৈরি হলেও স্পেনের গোলরক্ষকের দৃঢ়তায় তা ব্যর্থ হয়। অন্যদিকে স্পেনও কয়েকবার আক্রমণে উঠলেও আর্জেন্টিনার রক্ষণভাগে বাধা পায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তোরেসের গোলের পর আর্জেন্টিনা মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করে, কিন্তু স্পেনের রক্ষণভাগ ও গোলরক্ষকের অসাধারণ দক্ষতা তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ১৬ বছর পর এই জয় স্পেনের জন্য দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল এনে দিল। দীর্ঘদিন ধরে তারা তরুণ প্রজন্মকে গড়ে তুলছে আর সেই ধারাবাহিকতা এবার বিশ্বকাপের মঞ্চে সাফল্য এনে দিল। অন্যদিকে আর্জেন্টিনার জন্য এটি এক বড় ধাক্কা। গত আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও সেই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখেছিল। তবে ফাইনালে স্পেন সব দিক দিয়ে দক্ষতা প্রমাণ করে আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আসরের উল্লেখযোগ্য কয়েকটি দিক রয়েছে। গোল্ডেন বুটের লড়াই টুর্নামেন্টের শুরু থেকে জমে ওঠে এবং ফাইনাল পর্যন্ত তা ছিল সমান আকর্ষণীয়। সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে টিকে ছিলেন বিশ্বের সেরা স্ট্রাইকারদের কয়েকজন, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইন। সবাইকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কিলিয়ান এমবাপ্পে। সেরা গোলরক্ষক হলেন স্পেনের উনাই সিমন। সেরা উদীয়মান খেলোয়াড় স্পেনের পাউ কুবার্সি। এবার গোল্ডেন বল পেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রড্রি। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে বারবারই আর্জেন্টিনাকে দুর্বল মনে হয়েছে, কিন্তু প্রতিবারই তারা ফিরে আসার পথ খুঁজে নিয়েছে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। লিওনেল মেসি অধিনায়ক হিসেবে পরপর তিনটি বিশ্বকাপে ফাইনালে খেললেন, যা একটি রেকর্ড। এদিকে এবারের বিশ্বকাপে অভিষেক পাওয়া কেপ ভার্দে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের স্মরণীয় মুহূর্ত উপহার দেয়। এই আসরে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে নকআউট পর্ব থেকে বিদায় নেওয়া দল নেদারল্যান্ডস। বিশ্বকাপের সমাপ্তি মানে একটি টুর্নামেন্টের শেষ নয়, বরং কোটি কোটি মানুষের আবেগেরও এক নতুন অধ্যায়। গত ৩৯ দিনে বিশ্বের নানা প্রান্তে মানুষ একত্রিত হয়েছে, টেলিভিশন, রেডিও আর সামাজিক মাধ্যমে প্রতিটি ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছে। বাংলাদেশেও ফুটবল প্রেমীরা রাত জেগে খেলা দেখেছেন, প্রিয় দলের পতাকা উড়িয়েছেন, জয় পরাজয়ে আবেগ ভাগাভাগি করেছেন। এই আবেগেই ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে। টুর্নামেন্টের আয়োজনও ছিল নজরকাড়া। আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের জন্য নানা সুবিধা সব মিলিয়ে এটি ছিল এক মহোৎসব। আয়োজক দেশগুলো তাদের দক্ষতা ও আতিথেয়তায় বিশ্বকে মুগ্ধ করেছে। খেলোয়াড়দের জন্য এটি ছিল প্রতিভা প্রদর্শনের মঞ্চ, আর দর্শকদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সবশেষে বলা যায়, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ঐক্য আর আনন্দের উৎসব। গতরাতে ফাইনাল ম্যাচে শিরোপাজয়ী স্পেনের তোরেসের একমাত্র গোল সেই উৎসবকে নতুন রঙে রাঙিয়ে দিল। আর্জেন্টিনার পরাজয় হয়তো তাদের সমর্থকদের কষ্ট দিয়েছে, কিন্তু ফুটবল প্রেমীদের কাছে এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। বিশ্বকাপ শেষ হলেও এর স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান, শিল্পী জিনাত রেহানা। গানের কথা সাজিয়েছেন লায়লা নাজরীন হারুন, সুর করেছেন শওকত হোসেন।

0: প্রিয় শ্রোতা, বর্ষা বিপ্লবের স্মৃতিসিক্ত জুলাইয়ের আরও একটি দিনের শেষে সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। স্বাধীন বাংলাদেশের পথ পরিক্রমায় জুলাই এক অনন্য মাইলফলক। ইতিহাসের এই মাকেই আমরা নতুন করে স্বপ্ন দেখি আর সেই স্বপ্নের স্বাদ ধরে সামনের দিকে এগিয়ে যাই। তাই তো জুলাই এলেই আমরা নতুন করে জেগে উঠি নতুন দিনের স্বপ্ন নিয়ে।
1: প্রায় দুই দশকের দুঃশাসন আর স্বৈরাচারীর শৃঙ্খল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম 2024 জুলাইতে। ইতিহাসের প্রতিটি বড় ঘটনার মতোই 24 জুলাইতেও ছাত্র জনতার মুক্ত স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল এই বাংলার আকাশ বাতাস। পথ হারানো এই বাংলাদেশের নতুন করে উঠে দাঁড়ানোর এই মাসটি তাই বারবার ফিরে আসবে আমাদের স্মৃতির পটে।
0: প্রিয় শ্রোতা, আজ 20 জুলাই 2026 খ্রিস্টাব্দ। দাবা খেলার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে প্রতিবছর 20 জুলাই তারিখে পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস। 1924 সালের 20 জুলাই তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল। সেদিনের স্মৃতি হিসাবেই প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয়।
1: এছাড়াও 20 জুলাই পালিত হয় বিশ্ব চন্দ্র দিবস হিসেবে। মহাকাশ জয়ের স্মরণীয় দিন হিসেবে এই তারিখটি মানব ইতিহাসের এক অনন্য গর্বের প্রতীক। 1969 সালের এই দিনই চাঁদের বুকে প্রথমবার পা রেখেছিলেন একজন মানুষ। 2022 সাল থেকে এই অসাধারণ সাফল্যের স্মরণে প্রতিবছর পালিত হয়ে থাকে ইন্টারন্যাশনাল মুন ডে হিসেবে।

0: শ্রোতা বন্ধুরা, জুলাই বিপ্লবে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের উত্তরণ। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্র গ্রন্থনা ও সংকলন করেছেন আফসানা আক্তার, আর পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাহসিন।
1: ফিনল্যান্ডের কিছু গ্রোসারি শপ বা সুপার মার্কেটে সিঙ্গেল বা অবিবাহিত মানুষদের জন্য গোলাপি রঙের শপিং বাস্কেট চালু করা হয়েছে। বাজারে কেনাকাটা করতে করতে কেউ যদি জীবনসঙ্গী বা প্রেম খুঁজছেন বোঝাতে চান, তবে তিনি সাধারণ ঝুড়ির বদলে এই বিশেষ গোলাপি ঝুড়িটি হাতে নেন। নেটিজেনরা এই আইডিয়াকে চমৎকার ও বুদ্ধিদীপ্ত বলেছেন। অস্ট্রেলিয়ার একটি শহরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার উদ্দেশ্যে একসাথে 600 জনের বেশি সঙ্গীতশিল্পী সমবেত হয়ে ট্রম্বোন নামে এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছেন। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম ট্রম্বোন বাদক দলের রেকর্ড। পৃথিবীর গভীরতম স্থান হল প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এর ভিতরে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে ছেড়ে দেওয়া হয়, তাহলে পাহাড়ের চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে আরও 2 কিলোমিটার নিচে থাকবে। প্রাচীন মিশরে বিড়ালকে পবিত্র মনে করা হতো। কোনো ব্যক্তি যদি ভুলবশত একটি বিড়ালকে আঘাত করত বা মেরে ফেলত, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এমনকি কোনো বাড়িতে বিড়াল মারা গেলে শোক প্রকাশের জন্য সেই বাড়ির সবার ভ্রু কামিয়ে ফেলার নিয়ম ছিল।
2: শুনছিলেন বিশ্ববিচিত্রা।
0: জীবনের ব্যস্ত পথে ঝরা পাতার মতো আমরা কখনো কখনো কুড়িয়ে পাই জানা অজানা আনন্দ। প্রকৃতি বা সম্পর্কের কাছে পাওয়া সেই আনন্দে ভেসে যাই আমরা। তবে কিছু মানুষের কথা কিন্তু না বললেই নয়, যারা আমাদের জন্য আনন্দের চাষ করেন, যাদের উরুয়ার মেধা প্রতিনিয়ত আমাদের জন্য আনন্দের ফসল ফলান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তেমন গুণী মানুষদের নিয়েই আমাদের এবারের আয়োজন নন্দিতজন। আমাদের আজকের নন্দিত মানুষটি হচ্ছেন সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম। অতিথির সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম বাহার।

0: কণ্ঠস্বরী রুমানা ইসলাম, যিনি গান নিয়েই এখন ব্যস্ত। এবং শুধু গানের কথা কেন বলবো, পেশাগত জীবনে তিনি এত মেধাবী এবং গল্পে গল্পে সে কথাও জানবো। শুরুতে আমরা আপনার জীবনের শুরুর কথা দিয়ে শুরু করতে চাই, একদম ছোটবেলার কথা, জন্মের কথা একটু বলুন। কোথায়
1: জন্ম? ঢাকা শহরেই, খাজে দেওয়ানে, সেখানেই জন্ম হয়েছিল। আর মা মাহবুবা রহমান, বাবা খানাতুর রহমান। ছোটবেলা কিছুদিন কেটেছে খাজে দেওয়ানে, কিছুদিন কেটেছে মগবাজারে। আমাদের মগবাজারে আমরা অনেক সময়টা থেকেছি, মোহাম্মদপুরে কেটেছে।
0: আগে শিক্ষা জীবন শুরু না গানের জীবন শুরু?
1: যখন বুঝতে শিখেছি, কথা বলতে শিখেছি, তখন থেকে গাই। পড়াশোনাটা তো আরো পরে।
0: মনে পড়ে যে কত বছর বয়সে আপনি অন্তত একটা প্রমাণ রেখে চলেছেন যে শিল্পী হবেন, হতে পারেন?
1: না, তেমন কোনো কারণ, আমি তো ছোটবেলায় একদমই, আমি গান তো ভালোবাসি, গানের মধ্যেই বেড়ে উঠছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি যে শিল্পী হব কিনা, সেটা কিন্তু সেই সময়টায় আমার তখনও মাথায় আসেনি। কারণ বাবা বলতেন শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে। আমার বাসায় ওস্তাদ পিসি গোমেজ, উনি আসতেন। আমার মা মাহবুবা রহমান শিখতেন, আমার বড় বোন এখন তিনি ডাক্তার রহিলা, তিনিও গান শিখতেন খুব সিরিয়াসলি। কিন্তু আমি যখন জানতাম যে আমার টার্ন আসবে, আমার বসতে হবে, আমি আড়ির দরজা দিয়ে পালিয়ে চলে যেতাম। তখন কত, 6-7 বছর বয়স হবে, আমি শিখবো না গান। কিন্তু উনি যে এতই মজার একজন মানুষ ছিলেন, ছড়া গান দিয়ে আমাকে ভুলিয়ে তিনি আমাকে বসালেন। তো হাতে খড়ি তিনি, আমার বাবা খানাতা, মা মাহবুবা রহমান, তিনজনের কথাই বলবো।
0: অনেকের তো বড়বেলায় সুযোগ হয় সিনেমায় গান গাইবার, কিন্তু আপনার তো ছোটবেলাতে সুযোগ হয়েছে।
1: একদম, হ্যাঁ, ওটাই আমার জন্য কাল হয়ে গেছিল মনে হয়। কারণ ছোটবেলায় গান টান করে অনেক বিখ্যাত হয়ে গেলাম, কিন্তু আমাকে তো আর কেউ চিনে না, তো আমি ছোট। তারপরে তো একটা বিরাট গ্যাপ, সত্যি ওটা আমি মজা করে বললাম যে কাল হয়ে গেছে, কিন্তু ওই গানগুলোতেই কিন্তু আমার পরিচয়।
0: আমি শিক্ষা জীবনের কথা একটু পরে শুনবো, কিন্তু যে গানের কথা বলছি, ছোটবেলায় যে গান আপনাকে বিখ্যাত করলো, এই বড়বেলাতে আপনার কণ্ঠে একটু শুনি।
1: হ্যাঁ, নিশ্চয়ই, কারণ এখনো গাইতেই হয়, যেখানে বিশ্বের যে প্রান্তে যাই না কেন। মায়ের মতো আপন কেউ নাই, মন মাঝি তোর বইটা নেড়ে, কিংবা হায় রে আমার মন মাতানো দেশ,
0: এটাই হোক।
1: হ্যাঁ।

0: আপনার গানের জীবনের কথা একটু শুনেছি, আরো শুনবো, কিন্তু শিক্ষা জীবনের কথা শুনতে চাই।
1: বাবার একটা কড়া নির্দেশনা ছিল যে পড়াশোনাটা করতে হবে। তখন তো আমাদের সময় তো বহু বছর আগের কথা, স্কুলে যখন পড়ি সন্ধ্যার পরে টেলিভিশন চলবে না, পড়তে বসতে হবে, সবকিছু নিয়ম। স্কুলে গেলাম, স্কুল থেকে এসে দুপুরবেলা একটু খেয়ে ঘুমালাম, বিকালবেলা খেলতে যাওয়া, সন্ধ্যাবেলা পড়তে বসা, ছবি আঁকা শেখানো, সবকিছু রুটিনের মতো। এবং স্কুল আমরা বাবার সাধ্য মতে, আমরা বলবো আমি বেস্ট স্কুলে পড়েছি, বিকারণেশ্বর স্কুলে আমি পড়েছি, ওখান থেকে ম্যাট্রিকুলেশন হয়েছে, তারপর হোলি ক্রস কলেজ পড়েছি, তারপরে ওটা পাশ করার পর আমার ভাগ্য এবং মানে যেটাই বলেন না কেন, আল্লাহর রহমতে আমি বুয়েটে চান্স পেয়ে গেলাম। এবং বুয়েটে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টেই, মানে স্থাপত্য, আমার আর্কিটেকচারটা আমার একটা ফ্যাসিনেশন ছিল যে আর্টের সঙ্গে সায়েন্সের একটা সংমিশ্রণ, আমি সেটা চাচ্ছিলাম। এবং সঙ্গীত তো পিছনে, ব্যাক অফ মাই মাইন্ড, আমার একটা জীবনের একটা বলবো আমার মন খারাপ করা কিংবা আক্ষেপের কথা যে আমি শুধু শিল্পী হতে চেয়েছিলাম, আমি আর কিছু চাইনি। কিন্তু বাবা বলেছিলেন যে না, এই দেশে তুমি শুধু শিল্পী হবে না, তোমার নিজের পায়ে দাঁড়াতে হলে তোমাকে একটা যে কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন হতে হলে তোমাকে বিএসসি ডিগ্রি করতে হবে, সেটা যে যাই হোক। তো সেই হিসাবে আমি আর্কিটেকচারে ভর্তি তো পাশ করেই গেলাম। এবং আমি আজকে একদমই আক্ষেপ করি না, আই ফিল সো প্রাউড যে আমি একজন আর্কিটেক্ট এবং সেই সঙ্গে আমি একজন সঙ্গীত শিল্পী। সম্মানের জায়গাটা একদম অন্যখানে।
0: এই যে আপনি লেখাপড়া, গানের পড়া সব একসাথে চালিয়ে গেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং এই প্রতিষ্ঠিত করতে আপনার বাবার ভূমিকার কথা বারবারই বলছি, যদি বলি যে আপনার বাবার কোন গুণ আপনাকে পাগলের মতো মুগ্ধ করে?
1: বাবাকে না আমরা একটা হিরোর মতো মনে করতাম, সে তো সারা বাংলাদেশের হিরো। বাবা যখন ঘরে আসতেন, ঢুকতেন, যেমন ভয় পেতাম, আবার ঠিক তেমনি বন্ধুর মতো। বাবা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে আমাদের সঙ্গে আলাপ করতেন না, হিস্ট্রি থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে, সায়েন্স, এভরিথিং বাবা আলাপ করতেন। তো সেগুলো আমরা খুব এনজয় করতাম। বাবার আবেগটা আমাকে খুব মুগ্ধ করে, বাবা ভীষণ আবেগ প্রবণ একজন মানুষ ছিলেন। একটা গান শুনলে, চোখ দিয়ে পানি পড়বে এরকম, কিংবা একটা গান, ভালো গানগুলো সব জায়গায় দাদিকে, মাকে এসে শোনাবে, এই জিনিসগুলো বাবার মানে মানুষের প্রতি ভালোবাসা, আবেগ প্রবণতা, এগুলো আমাকে খুব মুগ্ধ করে।
0: যে বাবা অভিনয় জানতেন, নিশ্চয়ই আপনিও অভিনয় করেছেন?
1: বাবা আমাদের সব ভাই বোনদেরকে দিয়ে ছোটবেলায় অভিনয় করিয়ে নিয়েছে। আপন পর চলচ্চিত্রে আমি অভিনয় করেছিলাম, সেখানে আমার বাবা খানাতাই ছিলেন এবং কবরী আন্টি ওখানে ছিলেন, তারপরে জাফর ইকবাল।
0: কতগুলো ছবিতে গান গেয়েছেন?
1: খুব বেশি ছবিতে গান করিনি, বাবার চলচ্চিত্রে গান করেছি, পরবর্তীতে আলাউদ্দিন আলী চাচা

0: দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মাকসুদ জামাল মিন্টু ভাই, এরকম কয়েকজনের সঙ্গে আমি কাজ করেছি। খুব বেশি চলচ্চিত্রে খুব হাতে গোনা, কারণ প্রফেশনালি আমি খুব বিজি হয়ে গেলাম। তো
1: একটু সিনেমার কথা উঠলো, সিনেমার একটা গান শুনি, আমাদের শ্রোতারা একটু কানকে প্রশান্তিতে ভরিয়ে তুলুক।
0: পরবর্তীতে আমার বাবার যে শেষ চলচ্চিত্র, এটা হচ্ছে আপনার এখনো অনেক রাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। সেখানে আমি যে গানটি গিয়েছিলাম ওই গানটি গাইছি, এবং ওই গানটির জন্য আমি বাচুশ্বাস পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর। জয়

0: আমাদের তো অনেক রকম গান, আপনি কোন কোন জাতীয় গানগুলো গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
1: আমি আসলে সব ধরনের গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে আমার মূল ধারা অবশ্যই মৌলিক আধুনিক গান।
0: তাহলে মৌলিক গানের আরো একটু শুনি।
1: চেনা।

0: সে পথে আমি কেন মন হারালাম। তরুণ বংশীর সুরে এবং লেখায়।
1: ভালো গান গাইবার জন্য সাধনাটা কিরকম হওয়া দরকার?
0: গানকে ভালোবাসতে হবে, গানকে শ্রদ্ধা করতে হবে, এটা সবচেয়ে প্রথম। একজন ভালো মানুষ হতে হবে। আর গানের রেওয়াজ, সাতটি স্বর, সারেগামা পাধানিসা, এই সাতটি স্বর নিয়ে খেলা করলেই গানের রেওয়াজ হয়ে যাবে।
1: আমাদের তো স্বপ্নের শেষ নেই, আপনার স্বপ্নের কথা একটু বলুন না।
0: আমার স্বপ্ন আমার বাবার নামে কোন একটা সংগঠন করতে পারি, একটা স্কুল করতে পারি, যেখানে বাবার ছিল সেভেন আর্টস, সাতটি আর্টস নিয়ে বাবার কাজ করতে। আমি হয়তো সাতটি নিয়ে পারবো না, কিন্তু অভিনয়, সঙ্গীত, ছবি আঁকা, এই ধরনের কয়েকটা যদি নিয়ে কাজ করতে, একটা স্কুল করতে পারি, এটা একটি স্বপ্ন আছে আমার।
1: যে বেতারে বসে কথা বলছেন সেই বেতার জীবনের কথা একটু শুনবো।
0: হ্যাঁ, এটা তো খুবই মনে পড়ে, কারণ আমি বাবার হাত ধরে ঢুকেছি। বাবা নিজে নিয়ে এসেছিলেন অডিশন, তখন অডিশন বাবা করিয়েছেন। সেই প্রিন্সিপালগুলো বাবার ছিল, নজরুল সঙ্গীত এবং আধুনিক, এই দুটো গান দিয়ে আমি বেতারে অডিশন দিলাম। তারপর তো সেটা 91 সালে
1: টেলিভিশনে,
0: টেলিভিশনেও ওই সময়কার 91-92 হবে। ওখানে বাবা নিজে যাননি, কিন্তু আমি গেছি এবং সেখানে শাহনাজ রহমতুল্লার ওই গানটা গিয়েছিলাম, তোমার আগুনে পোড়ানো এই দুটি চোখে, ওটা দিয়ে আধুনিক গান এবং নজরুলের একটি গান দিয়ে এই দুটোতে এনলিস্টেড হয়েছিলাম।
1: আপনার শেষ গানটা বেশ গান হবে, কিন্তু তার আগে আমি শেষ করতে চাই আমার কথা। আমাদের শ্রোতা বন্ধুদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা জানাই, কারণ আপনি এখনো যা গাইবেন সেটিও হয়তো আমাদের গানের জগৎকে সমৃদ্ধ করবে এবং আমরা জানি শ্রোতাদের মুগ্ধ করবে। অতএব আপনি আমাদের শুভকামনায় দীর্ঘায়ু হবেন, এই কামনাই করি।
0: অনেক অনেক অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর চমৎকার অনুষ্ঠানে। এবং আমার বাবার কথা তো বলেছেন, খানাতা মাও কিন্তু প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা মাহবুবা রহমান, তার জন্য সকলেই দোয়া করবেন। আর আমি শেষ গানটি গাইছি, সেই মাকে নিয়ে গানটি গাইছি। এই

জন্মেছিলেন নড়াইলের চিত্রা নদীর পাড়ের বেন্দা গ্রামের এক সঙ্গীত পরিবারে। বাবা তারাপ্রসন্ন দাস গুপ্ত ছিলেন ভীষণ সঙ্গীত অনুরাগী। বাড়িতে নিয়মিত জলসা বসত। শৈশবে বাবার কাছেই পেয়েছিলেন সঙ্গীতের তালিম। পরবর্তীতে বড়দা বিমল দাশগুপ্তের কাছে খেয়ালে হাতেখড়ির মধ্য দিয়ে সঙ্গীত জীবন শুরু। একসময় নড়াইল ছেড়ে তারা চলে যান কলকাতায়। মানিকতলায় যে বাড়িতে থাকতেন সে বাড়ির নিচতলায় ছিল বাবার গুপ্ত প্রেস। বিমল দাশগুপ্তের সঙ্গে নজরুলের ছিল অন্তরঙ্গ সম্পর্ক, যে কারণে তাদের বাড়িতে নিয়মিতই যাতায়াত ছিল নজরুলের। কমল দাশগুপ্ত খেয়াল, ঠুমরি, দাদরা ও গজলে তালিম পেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ জমিরুদ্দিন খাঁ, দিলীপ কুমার রায় ও কৃষ্ণচন্দ্রদের কাছে। নজরুলের সঙ্গে একসময় গুরু শিষ্যের সম্পর্ক থাকলেও ক্রমশ তা পরিণত হয় গভীর বন্ধুত্বে। নিজের গানে নিজে সুরারোপ করতেন নজরুল। কদাচিৎ নজরুলের সুরারোপের সময় না থাকলে অন্যরা সুযোগ পেতেন। সুরারোপ করতে গিয়ে ধীরে ধীরে কমল দাশগুপ্ত হয়ে ওঠেন নজরুলের আস্থাভাজন সুরকার। 8 বছরে নজরুলের 300-এর বেশি গানে সুরারোপ করেছিলেন। কমল দাশগুপ্তের সুরে প্রথম রেকর্ড বের হয় 1932 সালের এপ্রিল মাসে। ওই বছরের সেপ্টেম্বরে মাস্টার কমল নামে তার নিজের লেখা ও সুরে গাওয়া রেকর্ড বের হয়। কাজী নজরুল ইসলামের লেখা তুমি হাতখানি জবে রাখো মোর হাতে, গভীর নিশীতে ঘুম ভেঙে যায়, বলেছিলে তুমি তীর্থে আসিবে, গানগুলো কমল দাশের সুর করা ও গাওয়া।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে স্মৃতিচারণমূলক পর্ব স্মরণে বরণে। আজকে থাকছে বাংলাদেশের কিংবদন্তি সুরকার

তিনি উপলব্ধি করেছিলেন সুর সৃজনেই তাঁর সাবলীলতা। সুরের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি নিজেকে প্রকাশ করতে সক্ষম, ফলে কমল দাশগুপ্তের সুর করা অসংখ্য গান এখনও সঙ্গীতানুরাগী বাঙালিরা গুনগুন করে গায়। তাঁর কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে এমনই বরসা ছিল সেদিন, সাঁঝের তারকা আমি পথ হারাই, মেনেছি গো হার মেনেছি, ভুলি নাই ভুলি নাই, ভালোবাসা মরে ভিখারি করেছে, আমি দুরন্ত বৈশাখী ঝড়, জেগে আছি একা জেগে আছি কারাগারে, দুটি পাখি দুটি তীরে, ঘুমের ছায়া চাঁদের চোখে, এই কি গো শেষ দান সেদিন নিশীতে বরিশন শেষে, তুমি কি এখন দেখিছ স্বপন, পৃথিবী আমার চাই।

0: সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেখানে পদার্পণ ঘটেনি কমল দাশগুপ্তের। বাংলা, হিন্দি, উর্দু, গজল, ভজন, উচ্চাঙ্গ সঙ্গীত, হামদ, নাত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীত সহ সঙ্গীতের সর্বত্রই ছিল তাঁর বিচরণ। তাঁর হাত ধরে উঠে এসেছিলেন অসংখ্য শিল্পী। বাংলা ও হিন্দি উভয় ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কমল দাশগুপ্ত। 1967 সালে কলকাতা ছেড়ে ঢাকায় ফিরে আসেন। একবার পত্রিকার প্রতিবেদনে তার দুরবস্থার কথা উঠলে বাংলাদেশ বেতারের গীতিকার ও সঙ্গীত শিল্পী শহীদুল ইসলামের চেষ্টায় বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস বিভাগে প্রধান সঙ্গীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতির উদ্ভাবকও ছিলেন কমল দাশগুপ্ত। একটা পর্যায়ে শারীরিক অবস্থা হয়ে ওঠে শোচনীয়। এক প্রকার বিনা চিকিৎসায় আর চূড়ান্ত অবহেলায় 1974 সালে আজকের দিনে চিরতরে চলে গিয়েছিলেন এই অনন্য প্রতিভাবান শিল্পী।
1: এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে চীনে অবস্থিত তিব্বতের তাসিল হনপো মাঠ ও লাসা। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ আর পড়ে শোনাচ্ছেন শেখ সাদি।
2: হিমালয়ের বিশাল পর্বতমালার বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানে প্রকৃতি, ধর্ম, ইতিহাস এবং রাজনীতি এক সুতোয় গাঁথা। তিব্বতের শিগাত শেতে অবস্থিত তাসিল হুনপো মঠ এবং রাজধানী লাসা সেই বিরল ঐতিহ্যের দুটি উজ্জ্বল প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই স্থান শুধু তিব্বতী বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক কেন্দ্রই নয়, বরং তিব্বতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসেরও নীরব সাক্ষী। বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষক, তীর্থযাত্রী ও পর্যটকেরা এই স্থানগুলোর প্রতি আকৃষ্ট হন, কারণ এখানে ইতিহাস যেন জীবন্ত হয়ে কথা বলে। 1447 সালে তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মগুরু গেদুন দ্রুপ তাসিল হুনপো মঠ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি প্রথম পাঞ্চেন লামা হিসেবে স্বীকৃতি লাভ করেন। এরপর থেকে তাসিল হুনপো মঠ পাঞ্চেন লামাদের ঐতিহ্যবাহী আসন হিসেবে পরিচিতি পায়। বৌদ্ধ দর্শন, ধর্মীয় শিক্ষা, পাণ্ডুলিপি সংরক্ষণ এবং তিব্বতী সংস্কৃতির বিকাশে এই মঠের অবস্থান অসাধারণ। মঠের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে রয়েছে প্রায় 26 মিটার উঁচু সোনালী মৈত্রেয় বুদ্ধের মূর্তি, যা বিশ্বের অন্যতম বৃহৎ তামার তৈরি স্বর্ণমণ্ডিত বৌদ্ধ মূর্তি হিসেবে পরিচিত। অন্যদিকে লাসা তিব্বতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক রাজধানী। শত শত বছর ধরে এখানে থেকেই তিব্বতের ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা পোতাশা প্রাসাদ, দোখাঙ্গা মন্দির এবং নরবুলিঙ্কা শুধু স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন নয়, বরং তিব্বতী সভ্যতার গভীর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের নির্ধারিত সময়ের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
1: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌস লিজা
3: এবং আমি জিয়াম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
3: শুভরাত্রি।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. Prime Minister calls for creating accurate database to ensure benefits of family cards. Government prioritizes international labor standards, asserts Tariq Rahman. Major retired Muzaffar Hussain, fugitive accused in martyred President Ziaur Rahman assassination case, will face trial under military law, says Home Minister. Bangladesh formally asks India to extradite former Home Minister Asaduzzaman Khan Kamal, informs State Minister for Foreign Affairs. Flood Warning Center predicts of rise in water level of major rivers in north and northeast of the country in next 2 or 3 days. And Andy Barnham appointed as new Prime Minister of Britain. You have just heard the headlines. Now I am moving on to the details. Prime Minister Tariq Rahman has emphasized the importance of adopting a realistic plan to expand the family card program nationwide in phases, ensuring the best use of modern technology and strengthening effective coordination among all relevant ministries and agencies. He was chairing a meeting on the gradual expansion and implementation strategy of the nationwide family card program at the Cabinet Division at Secretariat today. The meeting reviewed the progress of the Family Card program, one of the key pledges of BNP's election manifesto, and discussed a roadmap for its gradual expansion across the country. The Prime Minister instructed the authorities concerned to maintain the highest standards of transparency and accountability at every stage of data collection, verification, and beneficiary selection. Prime Minister Tariq Rahman has said his government is attaching the highest importance in protecting workers' rights, ensuring a safe working environment, and implementing international labour standards. He said this when International Labour Organization ILO Director General Gilbert F. Hongbo paid a courtesy call on him at his office in Bangladesh Secretariat in the capital today. The ILO Director General said international confidence on Bangladesh had been further strengthened as Tariq Rahman assumed office after being elected through the direct votes of the people. The ILO is interested in further strengthening its long-standing partnership with Bangladesh and will continue to work closely with the government for the development in labour sector, he added. Prime Minister Tariq Rahman exchanged greetings with leaders of the political parties who participated in the anti-fascist movement at the state guest house of Jamuna in the capital this evening. Leaders of 41 political parties that had participated in the movement to oust the fascist government were invited to the event. Home Minister Salahuddin Ahmed has said the trial of Major retired Muzaffar Hussain, a fugitive in the assassination case of Shaheed President Ziaur Rahman, will be conducted under the existing military law. He was talking to the reporters after a meeting with senior Border Guard Bangladesh BGB officials at the BGB headquarters in Pilkhana today. The minister said that police arrested Muzaffar Hussain based on intelligence information after years of living under a false identity in a neighbouring country. He is now under military custody for legal proceedings, he added. State Minister for Foreign Affairs Shama Wahid has said Bangladesh has formally requested India to return former Home Minister Asaduzzaman Khan Kamal, who was sentenced to death for crimes against humanity committed during the July mass uprising. She was talking to reporters after attending a seminar titled 3 Decades of BIMSTEC, Advancing Regional Cooperation for Shared Prosperity at the Bangladesh Institute of International and Strategic Studies, BIISS, in the capital today. She said the formal request seeking Kamal's return was sent to the Indian government through the Ministry of Foreign Affairs. Along with the request, Bangladesh also sent the Indian government a copy of the verdict handed down by the International Crimes Tribunal, ICT, which sentenced the former Home Minister to death in a case involving crimes against humanity committed during the July mass uprising. This is Bangladesh Betar giving you the news. Shurma, Kushiara and Someshwari rivers are flowing above the danger level at four stations. The water level of Shurma and Kushiara rivers may increase further in the next 3 days. A bulletin of the Flood Forecasting and Warning Centre today said, as a result, short-term floods may occur in the low-lying areas of Sylhet and Sunamganj districts, or the ongoing flood situation may deteriorate to some extent. It said, in addition to the northeastern part of the country, the water level of Tista, Dharula and Dudhkumar rivers in the north are increasing, and the water level may cross the danger level in some places of these rivers in the next 2 days. The Flood Forecasting and Warning Centre also said the water level of Sariguain, Jadughata, Jinjiram, Someshwari, Vugai and Kongsho rivers in Sylhet and Mymensingh has increased in last 24 hours, and this trend may continue in the next 2 days. Andy Barnham has delivered his first speech at 10 Downing Street after he was appointed the UK's 11th Prime Minister in a decade. He said the need to be better, and he will set out a 10-year plan for the country. He added his tenure will be a circuit breaker for Britain. He also pledged to end rough sleeping and build more council homes. Barnham succeeds Keir Starmer, who quit 2 years after winning a large parliamentary majority. Barnham is the fifth Prime Minister in 4 years in UK. He was elected leader of Britain's governing Labour Party unopposed on Friday. US has attacked Iran for a ninth consecutive night after the US military Central Command announced a US soldier had died in northern Iraq. It said it targeted Iranian military command centres, air defence and coastal surveillance sites, maritime capabilities, missile and drone launch sites and communications networks. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna, Borishal and Sylhet divisions till next Wednesday till 11 a.m. Due to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka metropolitan area. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Madaripur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Quaxley Bazar and Sylhet. River ports in these areas are to vest cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister calls for creating accurate database to ensure benefits of family cards. Government prioritizes international labor standards, asserts Tariq Rahman. Major retired Muzaffar Hussain, fugitive accused in martyred President Zia-ur Rahman assassination case, will face trial under military law, says Home Minister. Bangladesh formally asks India to extradite former Home Minister Asaduzzaman Khan Kamal, informs State Minister for Foreign Affairs. Flood Warning Centre predicts of rise in water level of major rivers in north and northeast of the country in next 2 or 3 days. And Andy Barnham appointed as new Prime Minister of Britain. And that's the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Shehnaz Parveen. The curtain has fallen on the grandest spectacle of world football, the FIFA World Cup 2026. After 39 days of breathtaking drama and unforgettable excitement, for the very first time, 48 teams took part in this global festival, delivering countless memorable moments to fans across the globe. The final act unfolded at the MetLife Stadium of New Jersey in the United States, where Spain stunned the reigning champions Argentina with a solitary goal to claim championship. The match remained goalless through the regulation 90 minutes, forcing the contest into extra time. In the first half of the additional 30 minutes, Spain's forward Ferran Torres broke through Argentina's defense to more the decisive goal. That strike sealed Spain's second World Cup title, ending a 16-year wait. Argentina, despite their resilience, could not find a way back as Spain's defense and goalkeeper Simon stood firm against repeated attempts to equalize. From the outset, both teams engaged in relentless attacks and counterattacks. Argentina leaned on their experience and tactical control, while Spain's youthful energy kept the champions under constant pressure. Spain's triumph is a testament to their long-term investment in nurturing young talent. Their strategy of building a new generation has paid off spectacularly on the world stage. For Argentina, the defeat was a bitter blow. Having lifted the trophy in the previous edition, they dreamed of retaining it, but Spain's superior organization and determination proved decisive. The tournament itself was rich with highlights. The Golden Boot race captivated fans from start to finish, with Kylian Mbappe ending Lionel Messi by 2 goals. Mbappe finished with 10 goals, while Messi had 8. Across 3 World Cups, Mbappe now holds the record for most goals in World Cup history with 22, one more than Messi. Spain's Simon was named best goalkeeper, and Pon Cabrisi won a best young player, and captain Rodri claimed the Golden Ball, the best tournament player. Argentina's journey to the final was marked by resilience through their group stage was smooth. The knockout rounds tested them repeatedly. They needed extra time against Cape Verde, staged a late comeback against Egypt, and battled through the Switzerland in another extended contest. In the semi-final, they overturned a deficit to beat England 2-1. Lionel Messi, as captain, reached his third consecutive World Cup final, setting a remarkable record. Divisions Cape Verde, impressed by remaining unbeaten in their group, which included former champions Spain and Uruguay, before bowing out against Argentina in the round of 32. Beyond the results, the World Cup was a celebration of unity and passion. Millions around the world gathered in the stadiums, in front of televisions, radios and online platforms to share the joy and heartbreak of each match. In Bangladesh, fans stayed up through the night and waving flags and living every moment with their favorite teams. The organization of the tournament was equally impressive, with cutting-edge technology, robust security and world-class facilities ensuring a smooth experience. From the dazzling opening ceremony to the emotional closing spectacle, the host Canada, Mexico and the United States own admiration for their hospitality and efficiency. Ultimately, the World Cup is more than a competition. It is a festival of human emotion, unity and joy. Spain's victory, sealed by Ferran Torres' decisive strike, ended and added a new chapter to football's rich history. Argentina's defeat may have saddened their supporters, but more fans everywhere, this tournament was an unforgettable journey. Through the World Cup has ended, its memories will linger long, and anticipation for the next edition has already begun. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা: মশক নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক সভা, ভয়েস অব ডেভেলপমেন্ট ব্রিজিং ডায়ালগস পলিসিজ অ্যান্ড পার্টনারশিপস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক জাতীয় কর্মশালা, বিজিবি সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রেস ব্রিফিং। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তা পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। আজ সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশক নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
4: দীর্ঘকাল ধরে আমরা এই মশক নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, যে সমস্ত কেমিক্যালস আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। এই কারণে আমি যতটুকু দেখেছি, কাগজপত্র দেখে বুঝে যদি আমি অনুষ্ঠানে ছিলাম না, আমি মনে করি এখন এই যে আপনার যেটা আপনার করা হচ্ছে করেছেন, এরা অত্যন্ত ভালো কাজ করেছেন যে দেশেই তারা এই কেমিক্যালসটা আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। বিশেষ করে এই সময়টা ডেঙ্গুর জন্য চিকিৎসা অত্যন্ত ভয়াবহ, এবং ইতিমধ্যে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে জাতীয় কমিটির সভা করে আমরা টাস্ক ফোর্স করে দিয়েছি, যাতে করে আপনার যে সমস্ত স্থানে এই মশাটা জন্ম নেয় সে সমস্ত স্থানগুলো আপনার পরিষ্কার করে রাখা যায়। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমি বিশ্বাস করি এটা কেমিক্যালসটা আপনার ফর্মুলাটা উদ্ভাবন করা হচ্ছে, সেই ফর্মুলাটা যদি পরীক্ষামূলকভাবে কাজ করে তারপর কাজ করা যায়, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের এই মশক নিধনের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করতে সক্ষম হবে। এটা আমাদের জন্য শুধু জরুরি এই জন্য যেতে করে আমরা অনেক ইম্পোর্টের যে ব্যয় সেটা কমাতে পারবো, এবং একই সঙ্গে আমরা আমাদের দেশের যে উন্নয়ন এবং এমপ্লয়মেন্ট সেটাও আমরা অনেকটা সুরাহা করতে পারবো। আমি যে যারা এইটা নিয়ে কাজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমি আশা করবো যে সিটি কর্পোরেশন যারা আজকে উপস্থিত আছেন তারা গুরুত্ব দিয়ে এটাকে পরীক্ষা করে তারা এটাকে কাজে লাগানোর শুরু করবেন।
3: আজ সোমবার রাজধানীর শের-ই বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ভয়েস অব ডেভেলপমেন্ট ব্রিজিং ডায়ালগস পলিসিজ অ্যান্ড পার্টনারশিপস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি বলেন,
5: আমাদের গ্রাম বাংলায় আজকে যে চেহারাটা দেখি সেই চেহারা বদলানোর পিছনে এনজিওদের একটা বিশাল বড় ভূমিকা আছে, এটা অস্বীকার করার কোন জায়গা নেই। এবং আমাদের নেতা যার আদর্শে আমরা রাজনীতি করি, তিনি বিএনপির জন্ম দিয়ে গেছেন, উনি কিন্তু এটাই চেয়েছিলেন যে গ্রাম থেকে অর্থনীতিতে শক্ত হয়ে আসেন, এবং সেই জন্যই উনি অনেক জিনিস করেছিলেন, খাল খনন একটা, তারপর ওনার সময়ে যুবকদেরকে উনি টাকা দিয়েছিলেন যারা বেকার যুবক আছে তারা যেন স্বাবলম্বী হয়, তারা যেন ছোটখাটো মাছ চাষ, মুরগি পালন এইসব করে বড় হয় করেছিল, এটা তো ওনার একটা স্বপ্ন ছিল। এবং আপনারা যারা এই কাজের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আলাল আমার অনুজের মতো, আমি আলালকে দেখেছি, আলালের এই এনডিপি সংগঠনটা দেখেছি 88 সালের বন্যার সময় আওকে কাজ করতে, তখন বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না, এখন যখন দিন গেছে আলালের কলবর বেড়েছে এবং নানান জায়গায় গেছে, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের গ্রামের যে মহিলারা যা আছে, আজকে আমি রাজনীতি করি গ্রামে যেতে হয়, গ্রামের বাড়িতেও যেতে হয়, যে গ্রামের বাড়িগুলোর যে চিত্র পরিবর্তন হয়ে গেছে, এককালে গ্রামে গেলে আমরা আমাদেরকে হয়তো মুড়ি দিত অথবা মুরগি দিত, এখন কিন্তু গ্রামের সাথে দেয় না, এখন টু দ্য এক্সটেন্ট নুডলসও দেয়। যদি এই যে পরিবর্তনটা, অর্থনৈতিক যে পরিবর্তনটা, সেটা তো যদি আমরা বলি যে এনজিওর কোনো ভূমিকা ছিল না, এটা ভুল করা হবে। সরকার একা কোনো কিছু করতে পারে না যদি আদার্সরা যদি হেল্প না করে। তো সেইখানে আমাদের সময় ওই একটা সময় গেছে যখন গ্রামীণ ব্যাংক আসলো, ব্র্যাক আসলো, এসব এরা এসে যে একটা ট্রাস্ট তৈরি করলো, সাথে আপনাদের মতো ছোট ছোট যে এনজিওরা ছিলেন তারা আরো ইয়েতে একটা জিনিস আপনার নিবিড় পর্যবেক্ষণ না করলে কোনো কিছু গ্রো করে না। না, যেটা আপনারা করেছেন। আপনারা সুদখোর বলুক আর যাই বলুক, নিবিড় ভাবে দেখেছিলেন বলেই আপনাদের এই ডেভেলপমেন্টটা হয়েছিল এবং অনেকেরই কলবর বেড়েছে। যেটা আপনাদের নামে বদনাম আছে যে এটা আপনারা এনজিও তো সবার, কিন্তু অনেকেই আপনাদের বড় থেকে ছোট পর্যন্ত বদনাম আছে, এটা পারিবারিক করে ফেলেন আপনারা। এইখানে হচ্ছিল যে এনজিও শুড বি কন্ট্রোল বাই দ্য মেম্বার অফ দ্য এনজিও, নট দ্য ফ্যামিলি। যারা আপনাদের কাছে টাকা নিচ্ছে, যারা আপনাদের কাছে, তারা একটু স্বাবলম্বী হয়েছে, দে শুড হ্যাভ ইয়ার কি যাবো করলে আমার মনে হয় যে এই যে আপনাদের সম্বন্ধে যে বদনামটা, বদনামটা কেটে যায়।
3: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কে আরো আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। আজ সোমবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,
6: বিজিবির বিভিন্ন কার্যক্রম, আমাদের বর্ডার ফোর্সে কি আমাদের সফলতা আছে, কয়টা সেক্টর আছে, কয়টা ব্যাটেলিয়ন আছে, কি জনবল আছে, কি আমাদের চাহিদা আছে, কি উন্নয়ন করতে হবে এবং আমাদের প্রযুক্তিগত কি কি উন্নয়ন প্রয়োজন, বর্ডারে আমাদের প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সীমান্ত প্রহরা নিশ্চিত করতে পারি এবং ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি, সেই ভিত্তিতে আমরা অ্যাকশন করতে পারি। যেহেতু আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে বিজিবি, সীমান্ত প্রহরার বাইরেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক দ্রব্য যাতে দেশে প্রবেশ না করতে পারে বা করলে আমরা যাতে এটা ধরতে পারি সেই বিষয়ে বিজিবির একটা বিশাল ভূমিকা আছে। তাছাড়া আমাদের বিজিবির যে ডগ স্কোয়াড আছে সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যে

0: চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছপালার অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশ ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। গত বুধবার জাতীয় সংসদে তারেক রহমান তাঁর সরকারের এই অবস্থানের কথা জানান বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ১০,০০০ নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা এখন আর কোন একক দলের নয়, বরং সেটি দেশের সাধারণ মানুষের ৩১ দফায় পরিণত হয়েছে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান। শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিবিসি বাংলা জানায়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। তিনি আরও বলেন, বিদেশে পলাতক ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী এমপি ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং এরই প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সন্ত্রাস বিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো যাবে। তাছাড়া বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকারই বাস্তবায়ন করবে, রেডিও তেহরান জানিয়েছে। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একথা বলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই আন্দোলন হল দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রায় ১৮ বছর ধরে চলা লড়াইয়ের পরিণতি। বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে ব্যবহার করতে চায়, তবে সরকার

0: জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত না হোক। গণভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণভোটের একটা অংশ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারের প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত হয়নি, আর সে বিষয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্র সে দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্যও ভিসা নীতি ও দেশটিতে অবস্থানের নিয়ম কঠোর করার ঘোষণা দিয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, নতুন নীতি অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নির্ধারণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন, একাডেমিক কার্যক্রম বদল এবং পড়াশোনা শেষ করার পর দেশটিতে অবস্থানের সুযোগও সীমিত করা হচ্ছে। এই নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদী কোর্সের যেমন পিএইচডি গবেষণা বা চার বছরের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীরা জটিলতায় পড়তে পারেন, কারণ আবেদন করলে তাদের দেশটিতে থাকার মেয়াদ বাড়বে এমন নিশ্চয়তা নেই। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালা ভিসার ব্যাপক অপব্যবহার প্রতিরোধের পাশাপাশি নিয়মিত যাচাই বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করবে। নতুন ভিসা নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশী শিক্ষার্থীরা বলছেন, নিয়ম পরিবর্তন হলেও যারা আসলেই বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকে ও পড়াশোনা করে তাদের কোনো সমস্যা হবে না। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করা হয়েছে। বিবিসি বাংলা তাদের রিপোর্টে এই তথ্য জানিয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকার ডিওএসএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য মুসলিম দেশের দূতাবাসগুলোর সঙ্গে যৌথভাবে তারা বন্যা দুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে। রেডিও তেহরান বলছে, সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে ভারী বর্ষণ এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই কঠিন পরিস্থিতিতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইরান দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, চিনি, বিশুদ্ধ খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় সুস্মিতা মণ্ডল, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমাদের আজকের অতিথি সুস্মিতা মণ্ডল। আমরা সুস্মিতার কণ্ঠে গান শুনব বেশ কয়েকটি এবং গান নিয়ে গল্প করব যথারীতি। সুস্মিতা, কেমন আছো?
4: আমি ভীষণ ভালো আছি, সাথে আপনি আছেন সেই জন্য আরো বেশি ভালো লাগছে।
3: ধন্যবাদ। আমরা যেটা করে থাকি যে প্রথমে একটা গানে যাই, গান শুনি, তারপরে আমরা গান নিয়ে একটু গল্প স্বল্প করি, এটাই আমাদের মানে অনুষ্ঠানের ধরনটা এরকম। তো প্রথম কোন গানটি তুমি ঠিক করছো?
4: যেহেতু আমার নির্বাচিত চারটি গান আছে, আমি পূজা পর্বেরই বেশি গান গাইব আজকে। তো প্রথম গানটিও পূজা পর্বের একটি গান, প্রভু তোমার লাগে আঁখি জাগে।
3: আমরা গানটি শুনে আসছি প্রিয় শ্রোতা, তারপর আমরা নিশ্চয়ই যেমন করে গান প্রসঙ্গে কথা বলে থাকি তাই করবো।

0: যে গানটি আমরা শুনলাম এটি রবীন্দ্রনাথের মোটামুটি মধ্য বয়সের রচনা। আমি কথা প্রসঙ্গে অন্য আয়োজনে এটা বারবার বলেছি যে রবীন্দ্রনাথের মধ্য বয়সের পূজার গানে একটা বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি, যেটা প্রথম বয়সে যেমন প্রভু, নাথ, পাবক এই শব্দগুলো পাওয়া যায়, অর্থাৎ রবীন্দ্রনাথ স্রষ্টাকে, ঈশ্বরকে, অথবা তার পরিণত বয়সে যাকে উনি অসীম বলেছেন বা মহাকাল বলেছেন, তাকে একটা আচরিত ধর্মের মধ্যে আবদ্ধ রেখেছিলেন। কিন্তু পরের সময়ে, পরিণত সময়ে এসে এই শব্দগুলো আমরা খুব একটা দেখতে পাই না। তো এই গানটি যেটি আমরা এখন শুনলাম এটা একেবারে কবির মধ্যবয়সে রচনা এবং বোলপুরে লেখা, কিন্তু এখানটায় প্রভু শব্দটি আছে। মজার কথা হচ্ছে পাশাপাশি আছে হচ্ছে যেই বিরহের কথা আমরা পাই রবীন্দ্রনাথের প্রেম পূজার গানে, অর্থাৎ প্রতীক্ষামানতা, অপেক্ষামানতা, মিলনের প্রত্যাশা, সেই কথাগুলো এই গানটিতে আমরা খুব দেখতে পাই। ঠিক বললাম তো?
1: একদম একদম,
0: আমার কাছে তাই মনে হয়েছে যে এই যে বসে থাকা, তার জন্য অপেক্ষা করা, প্রতীক্ষা করা, কৃপা নাই চাই শুধু চাই,
1: গানটিতে মানে মানুষের ভেতরে যে ঈশ্বরের প্রতি আকুল অস্থিরতা এটি যেন আসলে প্রকাশ পায়।
0: আমরা কি কাছাকাছি সময়ের একটা গান শুনতে পারি?
1: এটা 48 বছর বয়সের লেখা আরেকটি গান, 49 বছর বয়সের দ্বিতীয় গানটি, তাই তোমার আনন্দ আমার পর।
0: এই গানটি আমার খুব প্রিয়, আমি বোধহয় এই আয়োজনেই একাধিকবার গানটা শোনা হয়েছে এবং এই নিয়ে কথা বলা হয়েছে। তো আগের গানটিতে, এই প্রথম গানটিতে আমরা যদি বলি যে বিরহের কথা, আর এই গানটিতে আমি বলবো যদি প্রেম পূজাকে আমি সমর্থক ধরি রবীন্দ্রনাথের মতে, অর্থাৎ প্রেমের যে চূড়ান্ত রূপ সেটাই পূজা, যদি তাই হয় তবে এখানে প্রেমের অহংকার স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে। আমরা গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আজকে আমাদের শিল্পী হিসেবে সাথে আছেন সুস্মিতা মণ্ডল, তার কণ্ঠে আমরা গান শুনছিলাম, পরপর দুটো পূজার গান শুনলাম। এবার কি আমরা
1: প্রসঙ্গ পাল্টাই? হ্যাঁ, যেহেতু আমরা খুব বর্ষা দেখছি, তো সেরকমই একটি কবির শান্তিনিকেতনে বর্ষা রচনা করা প্রকৃতি পর্যায়ের এই গানটি, রচনাকাল 1929 এবং কবি তখন 70 বছর বয়সে।
0: একদম, হ্যাঁ, 70 একটু কম, 68 সেরকম। তো এখানে একটু বলে রাখি, বর্ষার গান, বর্ষা প্রসঙ্গ আছে, কিন্তু কথাটা হচ্ছে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, অর্থাৎ আমাদের কাঠিন্য থেকে, নাগরিক জীবন থেকে সেই মাটির কাছে ফিরে যাওয়ার আকুতি। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি যে এই গানটি শান্তিনিকেতনে একটা বিশেষ আয়োজন হয়, যে প্রত্যেক বছর, যদি আমি ভুল না করে থাকি, 100 বৃক্ষ রোপণ করা হয়, এবং সেটা একটা বিশেষ দিন, বর্ষাকালের একটা দিনে বৃক্ষরোপণ বলে একটা আয়োজন করা হয়। সেই বৃক্ষরোপণের একটি গাছকে বেশ ঘটা করে আনা হয়, সেটাকে রোপণ করা হয়, আনুষ্ঠানিক যাত্রা শুরু, তারপর 1000 গাছ লাগানো হয়। অর্থাৎ এইভাবে করে ওই যে রার যে অঞ্চলটা শান্তিনিকেতন ভুবনডাঙ্গার পাড়ে, সেটাকে কিন্তু এই সবুজায়ন করা হয়েছিল এইভাবে করেই। তো এই গানটি সেই বৃক্ষরোপণের একটি গান, বৃক্ষরোপণ আয়োজনে 4টি গান থাকে। আপনারা জানেন যে বারবার আমি এই প্রসঙ্গে কথা বলেছি একাধিকবার, যে কবির শান্তিনিকেতনের জীবনে যেই উৎসবগুলি কবি করেছিলেন এবং তার শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্রদের জন্য বা একটা উৎসব আয়োজন রাখার জন্য, তার মধ্যে ঋতু উৎসব, বৃক্ষরোপণ, হলকর্ষণ ইত্যাদি বিভিন্ন আয়োজন, এবং সেই আয়োজনের উদ্দেশ্যে লেখা এই গানটি, এবং আজ পর্যন্ত সেই গাছ লাগানোর আয়োজনে এই গানটি গাওয়া হয়। আমরা গানটি শুনছি সুস্মিতার কণ্ঠে।

0: আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমরা আজকে সুস্মিতার কণ্ঠে বেশ কটি গান শুনলাম। আমাদের আয়োজন প্রায় শেষ দিকে, আমরা আরেকটি গান শুনে আজকের আয়োজন শেষ করতে হবে। তুমি কোন গানটি গাইতে চাইছো?
1: আচ্ছা, আবারও পূজা পর্বেরই চলে আসলাম এবং এই গানটি ব্রহ্মসঙ্গীত। আসলে রবীন্দ্রনাথ যখন এই গানটি লেখেন তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ব্রহ্মসঙ্গীতের আসর বসত নিয়মিত, প্রতিদিন প্রার্থনা হতো সঙ্গীতের মাধ্যমে। তাই গানটিতে ঈশ্বরের প্রতি পরিপূর্ণ আত্মনিবেদনের কথাই বলা হয়েছে এবং গানটি হচ্ছে আরো কত দূরে আছে সে আনন্দধাম।
0: আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। এটি যেমনটি সুস্মিতা বললেন যে ব্রহ্মসঙ্গীত মাঘোৎসবে গাওয়া হয়েছিল এমন একটি গান, অর্থাৎ ঠাকুর বাড়িতে আচরিত ধর্মাচরণ যেটা, সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে লেখা গান। এই আয়োজন দিয়ে শেষ করছি আমরা। আপনারা গানটি শুনতে শুনতে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত সংস্কৃতিকে ধারণ করুন। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর, সঙ্গীত পরিবেশনে সুস্মিতা মণ্ডল, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন আমানত ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

প্রিয় শ্রোতা, ছায়াছবির গান শুনছেন। এবারে শ্রাবণ মেঘের দিন বাণীচিত্রের গান শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে, একটা ছিল সোনার কন্যা।

ছায়া ছবির গান শুনছেন। এবারে ভুলো না আমায় বাণীচিত্রের গান শুনবেন। যুগলকণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।

শুনছেন ছায়া ছবির গান। এবারে মাটির ফুল ছায়া ছবির গান শুনবেন বিপ্লবের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে শুনবেন এ বুকেতে কষ্ট আছে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলা খবর।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়, গ্রামের মানুষের চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়, সরকারি হাসপাতালই যেন একমাত্র ভরসার জায়গা হয়। আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন, সেই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখানিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। সরকার প্রধান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক ও বহুমুখী অংশীদারিত্ব বিদ্যমান, যা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথ নীতি এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে কয়েক দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বিকশিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি আজ বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন। একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল ও মার্শাল ল দুটি ভিন্ন আইনে আলাদাভাবে বিচার করার আইনি সুযোগ নেই, তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে।

0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসামা ওবায়দ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। আজ রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল আইসিটির দেয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মজিদ। পথ ও পাথে অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ সাহায্য কামনা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা ২০ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২টা ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। বিকেল ৫টা ৩০ মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত ১০টা ৫ মিনিটে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত ১০টা ৩০ মিনিটে। এছাড়াও এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ওপারে ওঠার সিঁড়ি, রচনা নাজমুল আলম, প্রযোজনা রনেন কুশারি। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.0 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:23 এবং অস্ত যাবে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت کرتا سورة بقرة 28-29 آيات شموه. মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তাঁরই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। নিশ্চয়ই সুস্থ সুন্দর ও নিরাপদে আছেন। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি পুলক রঞ্জন,
1: আমি মোহাম্মদ রাফি উদ্দিন,
0: প্রকৌশল দেখতে তহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আফজালুর রহমান।
1: নিশ্চিতই অধিবেশনের অনুষ্ঠান সূচি রাত ১২টায় বাংলা সংবাদ, ১২:০৫ ইংরেজি সংবাদ, ১২:১০ দেশের গান, ১২:১৫ নিশুতি নাটক, ১:১৫ বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, ১:৪০ রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, ১:০০ আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান, ১:০০ নজরুল সঙ্গীত, ১:০০ আবহাওয়া বার্তা, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দিনের অনুষ্ঠান পরিচিতি, এবং ১:০০ সমাপ্তি ঘোষণা।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি হারুনুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকব, ছেড়ে যাওয়ার কোন যুক্তি নেই, তাই আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জোট নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, সকলকে ধৈর্য ধরতে হবে, কারণ জনগণের প্রত্যাশা অনেক। সবাই মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে বের করে তা পূরণ করার চেষ্টা করতে হবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ৪১ দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়, গ্রামের মানুষের চিকিৎসার জন্য যেন অন্য কোথাও যেতে না হয়, সরকারি হাসপাতালে যেন একমাত্র ভরসার জায়গা হয়। আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকার বহির কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বারোপ করেন। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি আজ বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই অপরাধে কোন ব্যক্তিকে সিভিল ল ও মার্শাল ল দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার করার আইনি সুযোগ নেই, তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। আজ রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ আজকের নিশুতির নাট্যানুষ্ঠানে।
2: আজকের নাটক ওপরে ওঠার সিঁড়ি, রচনা নজমুল আলম, প্রযোজনা রনেন কুশারি, নাট্যানুষ্ঠান ওপরে ওঠার সিঁড়ি।
3: স্যার বড্ড বিপদে আছি স্যার, আর এমন লেট হবে না স্যার।
4: শুধু অফিসে লেট করে আসাই নয়, আমি জানতে পারলাম আপনি অফিসের লোকজনকে আমার বিরুদ্ধে উত্তেজিত করছেন, মিলের ওয়ার্কারদের খেপিয়ে তুলছেন।
3: না স্যার, আমি স্যার কখনো না স্যার। কি এমন মিথ্যে কথা বললো স্যার, সব ষড়যন্ত্র, কনস্পিরেসি। আমি কোনো সাথে পাচে নেই স্যার, মাথা নিচু করে অফিসে ঢুকি, মিলের কাজ করি, আর আমি মাথা নিচু করেই অফিস থেকে বেরিয়ে যাই। এই দুর্মূল্যের বাজারে সংসার নিয়ে হিমশিম খাচ্ছি স্যার, আমার অত ফুরসত কোথায় এসব বাজে কাজে মাথা ঘামাবার।
4: ঠিক আছে, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, কোন রকম ডেফিনিট প্রুফ পেলে ইউ উইল হ্যাভ টু টেক দি কনসিকোয়েন্স। ছোট সাহেবকে সালাম দাও, আপনি এখন আসুন।
5: আমাকে ডাকছিলেন?
4: হ্যাঁ, বসো। তো মিলের খবর কি?
5: এখন কোয়েট, তবে যে কোনো মুহূর্তে গোলমাল বেঁধে যেতে পারে।
4: আচ্ছা, লোকগুলোকে খ্যাপাচ্ছে কে?
5: কিছুই বুঝতে পাচ্ছি না।
4: তবুও কাকে সন্দেহ হয়? এর মধ্যে কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হোসেনের কোনো হাত আছে?
5: ওর কি লাভ?
4: লাভ? ও চাকরিতে উন্নতি চায়, প্রমোশন চায়, কিন্তু বড্ড ভুল পথ ধরেছে সে।
5: মিস্টার হোসেনের মধ্যে আছে আমার তো মনে হয় না, কি জানি কিছুই বুঝতে পাচ্ছি না। লোকটা একরকম ছাপোষা, ঘরে তার বিয়ের যুগে একটা মেয়েও আছে শুনেছি, আর এমনিতেই অনেকগুলো ছেলে মেয়ে, সংসার নিয়ে হিমশিম খাচ্ছে। ও কি এসবের মধ্যে যাবে?
4: তুমি ওকে খুব ক্লোজ ওয়াচ করবে, আর ওই ক্লারিক্যাল স্টাফদের মধ্য থেকে কাউকে কনফিডেন্সে নাও, ওর সম্বন্ধে সে তোমাকে রেগুলারলি রিপোর্ট করবে।
5: আচ্ছা স্যার।
4: হ্যাঁ শোনো,
5: জি,
4: মিস লিলিকে ইনভেন্টরি রেজিস্ট্রেশন নিয়ে আবার সাথে দেখা করতে বলো।
5: আচ্ছা স্যার।
4: মানুষ কেউই নিজের অবস্থায় সন্তুষ্ট নয়, সবাই ওপরে উঠতে চায়, সোর হায়ার অ্যান্ড হায়ার, জাস্ট লাইক এ স্কাই লার্ক। আমরা সবাই স্কাই লার্ক হয়ে যাচ্ছি, লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। যে একটা প্রমোশন পেয়েছে সে দুটো প্রমোশন চায়, আর যে প্রমোশন পায়নি সে যারা প্রমোশন পেয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়। আশ্চর্য, অদ্ভুত।
6: আসবো স্যার?
4: এসো এসো, বসো। দাঁড়িয়ে রইলে কেন, বসো।
6: স্যার, ইনভেন্টরি রেজিস্টারটা খুঁজে পাচ্ছি না।
4: হোয়াট, খুঁজে পাচ্ছ না মানে? এরকম একটা ইম্পর্টেন্ট রেজিস্টার অফিস থেকে উধাও হয়ে গেল?
6: তাই তো স্যার, ঠিক বুঝতে পাচ্ছি না।
4: গত সপ্তাহে যে আর্টিকেলগুলো কেনা হয়েছিল সেগুলো এন্ট্রি হয়েছে তো? ডেট অফ পারচেজ অ্যান্ড প্রাইস, এ দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট।
6: না স্যার, গেল সপ্তাহে কিনা আর্টিকেলগুলো এখনো সর্ট করে ভেরিফাই করা হয়নি।
4: বলো কি কি সিরিয়াস ব্যাপার? জিনিসগুলো যদি খোয়া যায় কিংবা পিলফারিং হয় তাহলে তো ধরাই যাবে না।
6: আমার স্যার একজনকে সন্দেহ হচ্ছে।
4: কাকে?
6: ঠিক না জেনে বলাটা কি উচিত হবে?
4: ও, তোমার সন্দেহ হচ্ছে কাকে?
6: হোসেন সাহেবকে।
4: হোসেন কে? এমন একটা নিরীহ ছাপোষা লোক এমন কাজ করতে পারে বলে তোমার মনে হচ্ছে? গুদাম থেকে তাহলে মালগুলো কি সেই সরিয়েছে?
6: গুদাম থেকে মালগুলো অ্যাটল কেউ সরিয়েছে কিনা সে সম্বন্ধে আমরা শিওর নই, তবে রেজিস্টারটা হোসেন সাহেব সরাতে পারেন।
4: কিন্তু তার স্বার্থ কি
6: আমাকে ডিসগ্রেস করা?
4: তোমাকে তোমাকে খামখাসে ডিসগ্রেস করতে যাবে কেন?
6: কারণ আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার কোনো ক্ষতি হোক আমি তা চাই না।
4: বাট দ্যাটস নো রিজন।
6: আমাকে স্যার আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে চাকরি দিয়েছেন, আপনার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারব না।
4: তুমি তুমি ইমোশনাল হয়ে পড়ছো লিলি।
6: না না, ইমোশনের কথা নয় স্যার, হোসেন সাহেবের চালটা অত্যন্ত গভীর। অফিসের লোকজনকে খেপিয়ে মিলে একটা গোলমাল বাঁধিয়ে আপনাকে এখান থেকে ট্রান্সফার করাতে চান, এদিকে ছোট সাহেবকে হাত করে ফেলেছেন তিনি।
4: কাকে? জামানকে?
6: অফিসের আর মিলের সবারই সাপোর্টে জামান সাহেব আপনার চেয়ারে এসে বসবেন, আর জামান সাহেবের সেই শূন্য চেয়ারে বসবার স্বপ্ন দেখছেন হোসেন সাহেব।
4: বলো কি, অফিসে এত কিছু ষড়যন্ত্র চলছে আর তার সবের মূলে ওই হোসেন। ও, আই উইল ক্র্যাশ হিম, দ্যাট স্কাউন্ডাল।
6: না স্যার, ব্যাপারটা আর এখন অত সোজা নয়। অফিসের আর মিলের সবাইকে হাত করে ফেলেছেন তিনি। তারা আরও বেশি মাইনে চায়, আরও সুখ সুবিধে চায়।
4: ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এত বড় একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়, আর হোসেন নিজের প্রমোশনের জন্য দশের ও দেশের এত বড় ক্ষতি করতে চায়।
6: দেশের ও দশের কথা ভাবছে কে স্যার? সবাই তো নিজের স্বার্থকেই বড় করে দেখছে। আপনি বা আমি, আমরাই বা কতটুকু ভাবছি?
4: তাহলে ব্যাপারটা এক্ষুনি চেয়ারম্যানকে জানাতে হয়।
6: চেয়ারম্যানকে জানিয়ে কোনো লাভ হবে না স্যার। আপনি ম্যানেজ করতে পারছেন না সেটাই আরো প্রমাণিত হবে। আপনাকে এখানকার ব্যাপারটা শক্ত হাতে ট্যাক্টফুলি কন্ট্রোল করতে হবে।
4: ইয়েস ইয়েস, তুমি পারবে লিলি। জামানের তোমার প্রতি দুর্বলতা আছে, দরকার হলে তার সাথে একটু অভিনয় করে তাকে আমাদের দলে টানতে হবে।
6: সে আমি পারবো না স্যার, ওকে আমি হেট করি। ওর কোনো প্রিন্সিপাল নেই, ভীষণ লোভী। লোভ দেখিয়ে ওকে দিয়ে যে কোনো নিজ কাজ করার।
4: আমিও তো তাই চাচ্ছি, ওকে লোভ দেখিয়ে আমাদের দলে টানতে।
6: আমি পারবো না স্যার।
4: লিলি, তুমি না আমাকে শ্রদ্ধা করো, আমার ঋণ নাকি তুমি কোনো দিন শোধ করতে পারবে না? আর আমার জন্য এই সামান্য কাজটুকু তুমি করতে পারবে না লিলি?
6: না, এ সামান্য কাজ নয় স্যার, এ কাজ আমি পারবো না। না না না
4: লিলি, লিলি শুনে যাও লিলি।
0: ভাই সব আমার কথা শুনুন, ভাই সব থামুন। ভাই সব, এরকম অযোগ্য জেনারেল ম্যানেজারকে আমরা রাখতে চাই না। আমরা জামান সাহেবের মতো সৎ ও নিষ্ঠাবান লোককে জেনারেল ম্যানেজার করতে চাই।
7: আপনি যা করবেন হোসেন ভাই, আমরা আপনার পেছনে।
8: আরে জিএম তো খালি খালি বড় বড় কথা বলে। আপনারা বেশি পরিশ্রম করেন, কাজ করেন, উৎপাদন বাড়ান, মিলের আয় বাড়লে তব সব আপনাদের দেওয়া হবে। আরে আমরা কি পরিশ্রম করছি না? তবে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে মাইনে কাটছি।
0: জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে আমরা একটা দরখাস্ত উপরে পাঠাচ্ছি তাকে অপসারণের জন্য। তার অকর্মণ্যতা, অযোগ্যতা, চরিত্রহীনতা সম্পর্কে দশটা গুরুতর অভিযোগ আছে। শুনুন, আপনারা এই দরখাস্তে সই করবেন।
9: কি কথা কইতাছ আমাকে বালা করে বুঝাই কও।
0: শোনো, তোমার কাজ হবে এই দরখাস্তে সমস্ত স্টাফ ও ওয়ার্কারদের সই নেয়।
9: আচ্ছা, ওই মিয়ারা বললে বললে বললে আমরা কোন তো সই করি না। তাকে
0: হয়েছে হয়েছে, শুনুন, আমরা জেনারেল ম্যানেজারের অপসারণ চাই।
10: আপনাদের দাবি অভিযোগ আমাদের কাছে লিখিত ভাবে পেশ করুন।
0: আপনারা উত্তেজিত হবেন না, আপনারা শান্ত হন। আপনাদের দাবি ও অভিযোগ সম্পর্কে আমাদের সুযোগ্য ম্যানেজার জামান সাহেবের সাথে আমি আলোচনা করছি। শুনুন, আপনারা এখন যে যার কাজে চলে যান।
7: হোসেন ভাই, হোসেন ভাই, হোসেন ভাই।
11: আমার প্ল্যানটা সব বুঝতে পাচ্ছেন হোসেন সাহেব,
0: কিন্তু আমিও যে কথাগুলো বললাম সেগুলো যেন ফাঁস না হয়ে যায় স্যার।
11: আপনি কি মিন করছেন?
0: আমাদের অনেক কথাই জেনারেল ম্যানেজারের কানে চলে যাচ্ছে, তাই সন্দেহ হচ্ছে আমাদের মধ্যে কিছু ব্ল্যাক শিপ রয়েছে।
12: যারা ওখানকার কথা এখানে আর এখানকার কথা ওখানে বলে বেড়াচ্ছে।
5: হ্যাঁ, এরকম ডাবল রোল প্লে করার লোকের অভাব নেই, তবে আমার নীতি কিন্তু একটি, এ ব্যাপারে আমি আপোষহীন।
12: আমাদের ভেতরের কথা জিএম এর কানে যাচ্ছে কি করে?
5: কেন বুঝতে পাচ্ছেন না, নীতিবাগী সব জানতা আপনাদের সেই রূপসী বিদুষী অ্যাসিস্ট্যান্ট
12: লিলি,
5: জি সেই মিস লিলি, কিন্তু তাকে আমি হাতের মুঠোতে আনবই। আর আপনি যেভাবে চালাচ্ছেন সেইভাবেই চালিয়ে যান, আপনার কাজ হবে কর্মচারী আর শ্রমিক সবাইকে দলে টেনে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে মিলে স্ট্রাইক করিয়ে দেয়া, তারপর জিএম এর অপসারণ, তারপর প্রমোশনের সিঁড়ি বেয়ে জামাল বসবে জিএম এর চেয়ারে, আর জামানের সেই শূন্য চেয়ারে বসবেন নতুন ম্যানেজার মিস্টার হুসেইন।
12: স্যার, এসব ব্যাপারে আলোচনার জন্য আমার বাসা আজ যদি বিকেলে একবার আপনার পায়ের ধুলো পড়ে, মানে এই এই এক কাপ চা। আর তাছাড়া আমার মেয়ে কি আর খুব ভালো গানের গলা স্যার, কিন্তু এত লাজুক যে পাবলিক ফাংশনে গাইতেই যায় না।
5: আপনার বাসায় যাবো তাতে এত ফর্মালিটির কি আছে? কি বললেন, ও আপনার মেয়ে কেয়া, লেখাপড়া কিছু করেছে না বাসায় বসিয়ে রেখেছেন?
12: না স্যার, এবারে অনার্স নিয়ে বিএ পাস করে এমএ পড়ছে।
5: বলেন কি, আপনার মেয়ে এমএ পড়ছে?
12: হ্যাঁ স্যার, ওর মাথা খুব ভালো, মাহার ওই মেয়েটিকেই সংসারে সব কিছু দেখাশোনা করতে হয়, চারটে ছোট ভাই বোনকে ওই তো মানুষ করে তুলছে, তার উপর লেখাপড়ার ঝক্কি, গরিব মানুষ, এই দুর্মূল্যের বাজারে অতি কষ্টে সংসার চালাতে হয়, খুব অসুবিধায় আছে স্যার। আমার কথা তো অনেক কিছু বললাম, তো হ্যাঁ স্যার, এই গরিবের বাড়িতে যাবেন তো?
5: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আর আপনি তো জানেন আমি গান বাজনার খুব ভক্ত।
6: ভেতরে আসবো স্যার।
5: কে? ও মিস লিলি, আসুন আসুন।
12: তাহলে স্যার ওই সন্ধ্যের দিকের কথাই রইল, আপনার ড্রাইভার আমার বাসা চেনে, এখন চলি স্যার।
5: আচ্ছা, তা মিস লিলি কিছু বলবেন?
6: হ্যাঁ স্যার, অফিসিয়াল মিলের ভেতর কিছু কিছু লোক স্টাফ আর ওয়ার্কারদের খেপিয়ে তুলছে, আপনি বোধহয় জানেন স্যার।
5: না তেমন কিছু নয়, একটু আগে কিছু লোক অবশ্য আমার অফিসের সামনে এসে হইচই করছিল, আমি লিখিতভাবে তাদের অভিযোগ পেশ করতে বলেছি।
6: আপনি জানেন না স্যার, এসবের মূলে রয়েছেন ওই হোসেন সাহেব।
5: হোসেন সাহেব? না মিস লিলি, এটা আপনার ভুল, হোসেন সাহেবের কি স্বার্থ আছে?
6: তার স্বার্থে উনি প্রমোশন চান, জেনারেল ম্যানেজারকে সরিয়ে আপনাকে ওর চেয়ারে বসাতে চান, আর আপনার সেই শূন্য চেয়ারে বসতে চান হোসেন সাহেব।
5: এসব কি বলছেন মিস লিলি, আমি কিছুই বুঝতে পারছি না।
6: না স্যার, এসব কথা বোঝা আপনার পক্ষে মোটেই সম্ভব নয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সবাই মূল্যবোধ হারিয়ে ফেলেছি, অবক্ষয়ের এক অতুল গহ্বরের দিকে এগিয়ে চলেছি আমরা, তাতে আমরা সবাই তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব।
5: আপনি উত্তেজিত হয়ে উঠছেন মিস লিলি।
6: মাফ করবেন স্যার, আমার খেয়াল ছিল না, আপনার কাছে এসেছি, চারদিকের এত সব গোলমাল আমার মোটেই ভালো লাগছে না, অনেক আশা নিয়ে এখানে চাকরি নিয়েছিলাম, এই প্রতিষ্ঠানের সুনাম শুনে, কিন্তু আজ সব তলিয়ে যেতে বসেছি।
5: দেখুন, আমি এত সব কিছুই জানতাম না মিস লিলি, কথাগুলো বলে আপনি খুব ভালোই করেছেন, যদি কথাগুলো সত্যি হয় তবে আমার মনে হয় আমি দুদিনে এর একটা সমাধান করতে পারবো, যদি
6: যদি কি স্যার?
5: যদি তুমি আমার পাশে থাকো।
6: হাত ছাড়ুন, আর আমাকে তুমি না বলে আপনি বললেই ভালো।
5: তুমি মানে আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি বলছিলাম কি, আই মিন আপনাদের মতো শিক্ষিতা এবং বুদ্ধিমতী মহিলা যদি স্টাফ এবং ওয়ার্কারদের বোঝান তাহলে নিশ্চয়ই তারা বুঝবে, আর আপনার নেগোসিয়েশনে যদি এই সমস্যার একটা সমাধান হয়ে যায় তাহলে একটা প্রমোশনও পেয়ে যেতে পারেন।
6: যোগ্যতা অর্জন না করে প্রমোশন পেলে যারা প্রমোশন দেন আর যিনি প্রমোশন পান দুপক্ষেরই বিড়ম্বনা, তাছাড়া হঠাৎ প্রমোশন পাওয়া অযোগ্য লোকদের দিয়ে কোনো প্রতিষ্ঠানের মঙ্গল হতে পারে না স্যার।
5: আমার মনে হয় ইচ্ছে করলে আপনি ওদের বোঝাতে পারেন মিস লিলি।
6: হয়তো বা তারা বুঝবে, কিছু মনে করবেন না স্যার, আপনারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওদেরকে বুঝতে দিতে চাচ্ছেন না, ওদেরকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়ে আপনারা ওদের হাহাকার আর বঞ্চনার উপর নিজেদের ওপরে ওঠা সিঁড়ি বানাতে চাইছেন।
5: এসব কি বলছেন মিস লিলি?
6: আমি ঠিকই বলছি, নীতি কথা বলা আর নিজের জীবনে নীতির প্রতিফলন এক কথা নয় স্যার, আমরা সবাই আজ প্রবঞ্চকের ভূমিকায় নেমেছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সহজ সরল লোকগুলোকে প্রবঞ্চনা করে চলেছি, তাদের মধ্যে লোভ আর লালসার ইন্ধন যুগে ওদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি।
5: তা আপনি আমাকে সব কথা বলছেন কেন?
6: কারণ আপনিও আর সবারই মতো একজন সাধু প্রবঞ্চক।
5: হোয়াট ইনসাবঅর্ডিনেশন! জানেন আপনাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করতে পারি, বরখাস্ত করতে পারি?
6: হ্যাঁ স্যার, আপনি সবই পারেন, চাকরি খেতে পারেন, সাসপেন্ড করতে পারেন, এমনকি দারোয়ানটাকে অপমান করে ঘর থেকে বেরও করে দিতে পারেন, কিন্তু পারেন না আমাদের মূল্যবোধের মর্যাদাকে গুড়িয়ে দিতে। সেটাই আমাদের পরম অহংকার আর সমস্ত শক্তির উৎস। চলি, আপনার সাথে এভাবে কথা বলার জন্য আমি সত্যিই দুঃখিত।
5: অসহ্য, একটা সাধারণ অফিস অ্যাসিস্ট্যান্ট এত উদ্ধত্ত, উচিত শিক্ষায় গিয়ে উচিত শিক্ষা দিতেই হবে।
13: আব্বু, তুমি সবসময় অত কি চিন্তা করো?
12: চিন্তা করি কই না তো?
13: না আব্বু, তুমি লুকোতে পারবে না।
12: পাগলি মেয়ে, চিন্তা করি তোদের কথা, আমি তোদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না, হঠাৎ মরলে তোরা কোথায় দাঁড়াবি?
13: সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, একটা কিছু উপায় হবেই।
12: তুই ইউনিভার্সিটিতে পড়িস, তোর ভালো একটা কাপড় নেই, সন্টু মন্টু রিনা পলি ছেঁড়া কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়, এই দুর্মূল্যের বাজারে ওদের ভালো খেতেও দিতে পারি না।
13: না আপু, আমরা তো ভালোই আছি, ভেবে দেখো দেখি, আমাদের চাই তো গরিব যারা তাদের কথা, অনেকে হয়তো দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছে না।
12: মাঝে মাঝে মনটা আমার খুব খারাপ হয়ে যায়, লেখাপড়ায় আমি কোনোদিনই খারাপ ছাত্র ছিলাম না, ম্যাট্রিকে 3-3 লেটার পেয়েছিলাম, 2 লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে ISC পাশ করার পর হঠাৎ আব্বা মারা গেলেন, আর পড়াশোনা হলো না, এক সৌদাগরি অফিসে চাকরি নিলাম, তারপর কত চাকরি করলাম, এখন এই মিলের এই সামান্য চাকরিতে ঢুকেছি, যা পাই এ তো 2 চলে না।
13: কেন, আমরা তো ভালোই আছি আব্বু।
12: ভালো? হ্যাঁ হ্যাঁ ভালোই আছি, খুব ভালো আছি, মাঝে মাঝে মনটা আমার খুব দয়ে ওঠে, যখন দেখি আমার চারপাশের লোকগুলো প্রমোশনের সিঁড়ি বেয়ে কেমন তর তর করে উপরে উঠে যাচ্ছে, আর আমরা ভালো লোক হয়ে পড়ে পড়ে মার খাচ্ছি।
13: কিন্তু উপায় কি আব্বু?
12: উপায়? উপায় আছে আছে, আর পড়ে পড়ে মার খাওয়া নয়, আর সবাই যেমন ওপরে উঠে গেছে আমাকেও তেমনি করে ওপরে উঠতে হবে।
13: তুমি এসব কি বলছো আব্বু?
12: ঠিকই বলছি মা, নীতি বাক্য আউড়ে আর সৎচিন্তা করে বোকার স্বর্গে বাস আর নয়, যে করেই হোক আমাকে উপরে উঠতেই হবে।
13: তুমি না একদিন বলতে, দেহের সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি নয়, আত্মার শান্তি প্রকৃত শান্তি।
12: হ্যাঁ হ্যাঁ, আমি একদিন বলতাম, ডাস্ট দ্য ওয়ার্ল্ড টার্ন টু ডাস্ট রিটার্ন ইট ওয়াজ নট স্পোকেন অফ দি সোল, কিন্তু এখন আর এসব কথার কোনো মূল্য নেই, এখন মূল্যবোধ পাল্টে গেছে। হ্যাঁ খেয়া, তোকে একটা কথা বলতেই ভুলে গেছি। হ্যাঁ শোন, এই অফিসের ছোট সাহেব আমাদের বাসায় 6 সময় আসবেন, হ্যাঁ ওই বাজারের ওসব কেনা খাবার টাবার নয়, সুজির পুডিংটা কর আর ডিমের কাটা পিঠে।
13: অফিসের ম্যানেজারকে খাইয়ে কি হবে?
12: ম্যানেজারকে খুশি করতে পারলেই তো সব হবে, বুঝলি, প্রমোশন হবে, মাইনে বাড়বে। হ্যাঁ শোন শোন, তুই একটু বেশ সেজে গুজে সামনে যাবে, বুঝলি, আর উনি অনুরোধ করলে একটা গানও শুনিয়ে দেবে, তোর গান শুনলে উনি খুব খুশি হবেন।
13: তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি আব্বু? আমি কি কখনো বাইরের লোকের সামনে গান গেয়েছি?
12: বাইরের লোক কে রে? ছোট সাহেব আমার বস হলেও আমার একজন ওয়েল উইশার, যাকে বলে পরম হিতৈষী, ওর সামনে তুই কোনো সংকোচ করবি না, উনি খুশি হলে আমাদের বরাত খুলে যাবে।
13: আচ্ছা আচ্ছা গাইব, এখন ওঠো দেখি, হাত মুখ ধুয়ে নাও, চা করে দিচ্ছি।
12: আচ্ছা আচ্ছা, এই উঠছি।
14: তুমি কি খুব ব্যস্ত কেয়া?
13: খুব ব্যস্ত।
14: কথা বলার সময় নেই?
13: না নেই।
14: তা হঠাৎ এত ব্যস্ততা কিসের?
13: দেখছো না কিসের ব্যস্ততা?
14: এত আয়োজন কার জন্য?
13: হাবুর বস আসছেন, অফিসের ম্যানেজার, উনি খুশি হলে আমাদের আর কোনো অভাব থাকবে না।
14: তাই নাকি? ও, তোমরা বড়লোক হয়ে যাবে।
13: হ্যাঁ তাই, আপুর প্রমোশন হবে, আমাদের টেলিভিশন হবে, ফ্রিজ হবে, আরো কত কি হবে, আমরা খালি হুকুম করব আর ভালো ভালো সব খাবার চলে আসবে, আমরা সারাক্ষণ এমনি করে পায়ের উপর পা দিয়ে শুধু হুকুম আর হুকুম করতে থাকবো। হে মা, পুডিংটা বুঝি পুড়েই গেল, এখন যাও দেখি অতিথি বিদায় হলে পরে এসো।
14: তা তোমার সেই প্রধান অতিথি প্রবরটি ব্যাচেলর নাকি?
13: ব্যাচেলর না দশ ছেলের বাবা আমি তার কি জানি, আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো গে। যাও।
14: ওরে বাবা, মেজাজ খুব তিরিক্ষে মনে হচ্ছে, এখন মানে মনে কেটে পড়াটাই ভালো।

0: বা বাবা, আপনি তো খুব চমৎকার গাইতে পারেন, ভারী মিষ্টি আপনার গলা।
1: আমাকে আপনি তুমি বলবেন?
0: তুমি বলবো? বেশ বেশ, তোমার গলাটা যেমন মিষ্টি, নামটাও তেমনি মিষ্টি। কেয়া, এ সুইট নেম অ্যান্ড এ সুইট ফেস টু। আমি কিন্তু মাঝে মাঝে তোমার গান শুনতে আসব, মাইন্ড করবে না তো?
1: বেশ তো আসবেন, মাইন্ড করবো কেন।
0: আরে এই যে হোসেন স্যার, আসুন আসুন, বসুন বসুন। আচ্ছা, আপনার মেয়েরা তো সুন্দর গলা, পাবলিক ফাংশনে গাইতে দেন না কেন? ঠিক আছে, আমাদের ক্লাবের অ্যানুয়াল ডিনারে তোমাকে কিন্তু গাইতে হবে, কেয়া, বুঝেছো? হোসেন সাহেব সময় না পেলে আমি নিজেই এসে নিয়ে যাব, কেমন? আচ্ছা এখন চলি,
1: আসুন।
0: হোসেন সাহেব
2: জি,
0: চললাম। অফিসের ব্যাপারটা যেমন বললাম ঠিক তেমনি সাবধানে এগুতে হবে।
2: আচ্ছা আচ্ছা,
0: আজকের অপমানের প্রতিশোধ আমাকে যেমন করেই হোক নিতেই হবে।

0: আমাদের দাবি
1: আমাদের ন্যায্য পাওনা আমাদের আদায় করতেই
2: হবে। হোসেন ভাই, বড় বড় নীতির কথা বলে জেনারেল ম্যানেজার আমাদের বঞ্চিত করে।
1: হ্যাঁ হ্যাঁ, এই জিএম কে না সরালে আমাদের আর কোন লাভের আশাই নাই।
3: আসল কথা কইছে হোসেন ভাই, খালি ওই জিএম এর সরাইলে হইতো না,
1: শুনেছি সে নাকি ম্যানেজার জামান সাহেব কে সেদিন রীতিমতো অপমান
2: করেছে।
1: তাকে কিভাবে শিক্ষা দিতে হবে জামান সাহেবের সাথে যুক্তি করে আমরা তাও ঠিক করে
2: ফেলেছি।
1: শোনো তাহলে,
4: তুমি যখন তখন ওই লোফারটার সাথে বেড়াতে যাও এটা আমি মোটেই পছন্দ করি না।
5: লোফার? লোফার তুমি কাকে বলছো শফিক ভাই? উনি তো আব্বুর বস।
4: তোমারও বস নাকি?
5: হতেও পারে, তুমি অযথা জেলাস হচ্ছ।
4: এটা জেলাসির কথা নয় কেয়া, নীতির কথা, আত্মসম্ভ্রমের কথা।
5: নীতি, আত্মসম্ভ্রম, আসলে শফিক ভাই,
4: কিন্তু তুমি একদিন নীতির প্রশ্ন তুলেছিলে কেয়া, বলেছিলে আমার হাত ধরে কুঁড়ে ঘরে বাস করতেও তোমার আপত্তি নেই।
5: হ্যাঁ, হয়তো বলেছিলাম, কিন্তু সেসব অত্যন্ত পুরনো কথা। দেখছো না পৃথিবীটা কেমন তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে? যারা নীতি ও ন্যায়ের কথা বলছে তারাই পড়ে পড়ে মার খাচ্ছে।
4: হ্যাঁ, তা সত্যি। তা তোমাকে ওই দুটো পথের একটাকে বেছে নিতে হবে।
5: যে পথে আমি দুটো খেয়ে পড়ে বাঁচতে পারবো সে পথে আমি বেছে নেব শফিক ভাই। যে পথে আমি আমার ছোট ছোট ভাই বোনদের মানুষ করে তুলতে পারবো, ওদের ভালোভাবে খেতে পড়তে দিতে পারবো, আমার আব্বুর মুখে আবার হাসি ফোটাতে পারবো।
4: সে পথ বড় অন্ধকার, বড় কর্দমাক্ত কেয়া, একটু অসাবধান হলেই নির্ঘাত অপমৃত্যু।
5: অপমৃত্যু? আমরা তো মরেই আছি।
6: কেয়া, তোমার হলো? ছটা বেজে গেছে, ওদিকে বড্ড লেট হয়ে গেল।
5: এই আসছি জামান ভাই, তুমি কালকে বিকেলে নোটটা নিয়ে একবার এসো কিন্তু শফিক ভাই, এসো কিন্তু, চলে।

0: কি খবর লিলি?
1: সমস্ত ব্যাপারটা খুব জটিল হয়ে উঠেছে
0: স্যার।
1: হোসেন সাহেব আর জামান সাহেব অফিসের সমস্ত স্টাফ আর মিলের ওয়ার্কারদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ওয়ার্কাররা মিলে স্ট্রাইক ঘোষণা করেছে।
0: ডিউ নোটিশ ছাড়া মিলে স্ট্রাইক তারা করতে পারে না, এটা অবৈধ। আমি তাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিতে পারি।
1: শুধু তাই নয়, তারা আপনার বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে টেলিগ্রাম দিয়েছে। 24 ঘন্টার মধ্যে তারা আপনার অপসারণ দাবি করেছে।
0: এদের লিডার কে?
1: হোসেন সাহেব আর জামান সাহেব সবাইকে বুদ্ধি যোগাচ্ছেন।
0: জামান? জামান আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? এটা কিছুতেই বিশ্বাস হয় না লিলি।
1: নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা সবকিছুই পারে স্যার।
0: হোসেনের মতো লোক এমন একটা হীন ষড়যন্ত্রে নামতে পারে, এও যেন আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
1: তিনি তো সবার মধ্যে বিক্ষোভ সৃষ্টি করে চরমভাবে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছেন।
0: আমি তাদের সাসপেন্ড করতে পারি, ডিসমিস করতে পারি, আমি যথেষ্ট টলারেন্স দেখিয়েছি। দিস ইজ হাই টাইম আই শুড টেক অ্যাকশন এগেনস্ট দ্যাট হোসেন। ইয়েস, আমি হোসেনকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি।
1: কিন্তু হোসেন সাহেব 5-6টি ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মারা যাবে স্যার।
0: এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে আর নিজেকে বাঁচাতে হলে হোসেনের মতো ওভার অ্যাম্বিশিয়াস লোকদের সরিয়ে দিতেই হবে। হ্যালো, চেয়ারম্যানের ফোন। তুমি একটু পরে আমার সঙ্গে দেখা করবে লিলি।
1: আচ্ছা স্যার।

0: ভাই, পড়ি শফিক ভাই, তুমি তুমি আমার দৃষ্টির সামনে থেকে চলে যাও।
1: আমি জানতাম জামান তোমার একদিন চরম সর্বনাশ করে ছাড়বে।
0: তার জন্য আমি কারোর সমবেদনা সহানুভূতি চাই না। আমার আমার বাপের প্রায়শ্চিত্ত আমি একাই করব।
1: লোভ আর লালসার পদবেই মানুষের জীবনে এমনি সর্বনাশ নেমে আসে কেয়া, কিন্তু তোমার আব্বার বস ওই স্কাউন্ড্রেল লোফারটাকে আমি দেখে নেব।
0: সমস্ত পাপের ভার একা আমার, তার জন্য পৃথিবীতে আমি আর কাউকে দায়ী করব না। গরিবের মেয়ে আমি, হাত বাড়িয়ে একসাথে অনেক কিছু পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি তুমি এখন আমার সামনে থেকে চলে যাও শফিক ভাই, চলে যাও। পৃথিবীতে আর কোন পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না, চলে যাও।
1: পৃথিবীতে এখনো কিছু মানুষ বাস করে কেয়া, যাদেরকে বিশ্বাস করা যায়।
0: তুমি একদিন অপমৃত্যুর কথা বলেছিলে না, কিন্তু তোমাদের কেয়া আজ সত্যি মরে গেছে। তোমার পায়ে পড়ে শফিক ভাই, তুমি চলে যাও।
1: তুমি আমাকে অস্বীকার করছো, তাতে আমার ক্ষোভও নেই দুঃখও নেই। তোমার এই অপমান আর লজ্জার ভাগ আমাকে নিতে দিলে না, এই দুঃখ আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আচ্ছা চলি কেয়া, চলি।

0: তুমি অমন করছো কেন? কি আপু, কি হয়েছে?
1: আমার আমার চাকরি গেছে মা।
0: কি?
1: জেনারেল ম্যানেজার আমাকে সাসপেন্ড করেছে।
0: আপু
1: আমাকে ধর ধর ধর।
0: আবু আবু তুমি অমন করছো কেন? আবু আবু তুমি একটু শান্ত হও। আবু
1: এই বুকের ভেতরটা বড় কষ্ট মা, নিঃশ্বাস নিতে পাচ্ছি না।
0: তুমি তুমি একটু চোখ বুঝে চুপ করে শুয়ে থাকো।
1: বড় কষ্ট হচ্ছে
0: আপু। কি আপু?
1: মা মা
0: তুমি তুমি আমার থেকে অমন করে তাকিয়ে আছো কেন আপু? আমার যে বড্ড ভয় করছে।
1: আমি ওপরে উঠতে চেয়েছিলাম মা, কিন্তু সিঁড়িটা বড় অন্ধকার
0: আপু।
1: ভাবিছিলে নিচে গড়িয়ে পড়লাম
0: আপু,
1: অনেক নিচে। আমার সাথে তোকে আমি অনেক নিচে ধাক্কা দিয়ে ফেলেছিলাম মা।
0: তুমি এসব কি বলছো আব্বু?
1: এই বুকটায় অনেক ব্যথা মা, আমি আমি আমি নিঃশ্বাস দিতে পারছি না। তোম তোম তোমার কি আসছে? দরজা দরজা জানালা সব খুলে দে, খুলে দে। আমি আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেব। খুলে দে, খুলে দে, খুলে দে। আমার দম আটকে আসছে লিলি, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। চারিদিকে এত বিষাক্ত বাতাস।
0: বিশ্বাস করুন স্যার, এটা আমার কাজ নয়।
2: চেয়ারম্যানের এই চিঠি, তার সাথে তোমার দরখাস্তের ফটোস্ট্যাট কপি, তুমি পড়ে দেখো। এতে তোমার নিজের সিগনেচার রয়েছে। তুমি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছো, আমি তোমাকে কুৎসিত প্রস্তাব করেছি। আমার হীন প্রস্তাবে রাজি হলে আমি তোমাকে প্রমোশন দেবো বলে লোভ দেখিয়েছি। তুমি অস্বীকার করতে চাও এটা তোমার সিগনেচার নয়?
0: হ্যাঁ স্যার, এটি আমারই সিগনেচার।
2: তুমি অফ অল দি পিপল, তুমি তুমি এমন কাজ করতে পারলে লিলি? তুমি না একদিন বলেছিলে আমার ঋণ তুমি কোনো দিন শোধ করতে পারবে না? সে ঋণ তুমি আজ ভালোভাবে শোধ করলে লিলি।
0: বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন।
2: হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি, আমি সবাইকে বিশ্বাস করেছি। তাই তাই আজ চরমভাবে আমি প্রতারিত হয়েছি। কাল থেকে এই অযোগ্য চরিত্রহীন লোকটির অফিসে তুমি না এলেই বোধহয় সব দিক দিয়ে তোমার মঙ্গল হবে লিলি।
0: স্যার, স্যার,
2: সব কথা শোনার প্রয়োজন আমার ফুরিয়েছে, তুমি এখন আসতে পারো।
0: আপনি আমার এমন সর্বনাশ কেন করলেন? আপনি বাপ হয়ে নিজের মেয়েকেও চরম সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন।
1: আমি ওপরে উঠতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। পা পিছলে নিচে পড়ে গেলাম।
0: এইভাবে আপনি ওপরে উঠতে চেয়েছিলেন? জানেন বর্ষাহেব আমাকে বরখাস্ত করেছেন।
1: কি করলে আমার আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলে দাও মা।
0: আমার নামে আমার নামে এমন দরখাস্ত কে পাঠিয়েছে?
1: ম্যানেজার জামান সাহেবের পরামর্শে আমি পাঠিয়েছি। তোমার বরাত দিয়ে বড় সাহেবের বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগের নিচে তোমার সই ফরেস্টেড করা হয়েছে। অফিস ফাইল থেকে তোমার সই জোগাড় করেছি আমরা।
0: কি সাংঘাতিক! আপনি লিখে দিতে পারবেন? এটি আপনার কাজ।
1: আমার আমার তো লেখার ক্ষমতা নেই মা, হাত পা অবশ হয়ে গেছে। যা বললাম তুমি কেয়াকে দিয়ে লিখিয়ে নাও, আমি সই করে দেব।
0: উন্নতির জন্য এমন ভুল পথ ধরলেন কেন?
1: ভুল না না, ভুল নয় মা, আমাদের চারপাশে এই পথে সবাই উন্নতি করছে। আমি পারলাম না, আমি হেরে গেলাম। কোথায় কোথায় যেন মস্ত বড় একটা ভুল করে ফেলেছিলাম। আমাকে মাফ করে দিও মা।
3: আপনি প্রমোশন চান, উন্নতি চান?
1: না না, প্রমোশন চাই না, আমি আর কিছুই চাই না। আমি এখন পরম শান্তিতে মরতে চাই। আমাকে তোমরা শান্তিতে মরতে দাও।
3: আব্বু আব্বু, তুমি আর বেশি কথা বলো না আব্বু। দেখুন, ডাক্তার আব্বাকে বেশি কথা বলতে বারণ করেছেন। আপনি উত্তেজিত হবেন না, নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি, আর সেইটাই তো সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। আপনি আমার আব্বুকে মাফ করে দেবেন? ছি, ও কথা বলতে নেই ভাই, উনি আমার গুরুজন।

0: আই এম সো সরি লিলি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ ট্রাই টু ফরগিভ মি। আমি অবশ্যই তোমার উপর তখন রাগ করলেও মনে হতো সমস্ত ব্যাপারটাই কোথায় যেন একটা মস্ত ফাঁক রয়ে গেছে।
1: আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না স্যার। আপনার কাছে আমার প্রার্থনা, আপনি হোসেন সাহেবকে ক্ষমা করে দেবেন। হোসেন সাহেব যা কিছু করেছেন শুধু নিজের উন্নতির জন্যই, প্রতিষ্ঠানের ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। আর তাকে প্ররোচনা দিয়েছেন ম্যানেজার জামান সাহেব।
0: জামানকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখো মনটা শেষ পর্যন্ত অত শক্ত করতে পারলাম না, তাই চেয়ারম্যানকে বলে ওকে আমি এখান থেকে বদলি করিয়েছি।
1: আমার শেষ প্রার্থনা, হোসেন সাহেবকে ক্ষমা করে তার প্রমোশনের কেসটা কনসিডার করবেন স্যার।
0: আচ্ছা আচ্ছা, সে হবে।
1: আর একটা কথা, আমি আর কাল থেকে অফিসে আসব না।
0: কেন?
1: আমি একটা ফরেন স্কলারশিপের দরখাস্ত করেছিলাম, সেটা মঞ্জুর হয়ে এসেছে, কাল চিঠি পেলাম। বিদেশে যাওয়ার প্রিপারেশনে হয়তো আর চাকরি করা হয়ে উঠবে না। কোনো অন্যায় হয়ে থাকলে ক্ষমা করবেন স্যার।
0: লিলি,
1: চলি স্যার, দোয়া করবেন।
0: উইথ অল মাই হার্ট। আমি উপরে উঠবো, কিন্তু সেইটা কত অন্ধকার। আলো জ্বলে দাও, সব আলো জ্বলে দাও।
1: আপু তুমি চুপ করো আপু।
0: আমি উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু নিচে নেমে যাচ্ছি কেন? মাকিয়া, আমাকে ধর ধর ধর, আমি যে তোকে সাথে নিয়ে নিচে নেমে গেলাম।
1: আপু
0: আমাকে মাফ করে দেবি তো মা?
1: আপু একটু চুপ করো আপু, এই ওষুধটা একটু খেয়ে নাও না।
0: না না না, আর ওষুধ খাবো না। আমি আমি উপরে উঠবো, অন্ধকারে হাতড়ে হাতড়ে উপরে উঠবো। হারিকেনটা হারিকেনটা একটু ধর তো মা, হারিকেনটা। কথা শুনছিস না কেন?
1: হে দেখো চিঠি, আব্বু তুমি ম্যানেজার হয়েছো। আব্বু কে? আব্বু তুমি কথা বলছো না কেন? তুমি প্রমোশন পেয়েছো আব্বু, তুমি প্রমোশন পেয়েছো। এই দেখো তুমি প্রমোশনের চিঠি। কথা বলো আব্বু।

নাজমুল আলম রচিত ওপরে ওঠার সিঁড়ি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মিস্টার করিম আব্দুল মালেক খান, হোসেন মোহাম্মদ ইয়াসিন, জামান আবুল বাজল তুলিপ, লিলি মুনাওয়ার সুলতানা, শফিক হাবিবুর রহমান। অন্যান্য ভূমিকায় অভিমন্যু সুর, নূর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল হক, নওশের আলম, আলী রেজা হোসেন ও মোশাররফ হোসেন। কেয়ার ভূমিকায় অভিনয় করলেন হোসনে আরা। শব্দগ্রহণে এ কে এম নুরুল হক, শব্দ সংযোজনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন রনেন কুশারী।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশ্চিতীয় অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর করেছেন আলী হোসেন। এর পরের গানটি শুনবেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে, গীতিকার বাঁশরী মোহন দাস এবং সুরকার অশোক কুমার সরকার।

প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গানটি শুনলেন। গানের কথা সাজিয়েছেন সিদ্দিক আবু বক্কর এবং সুরকার দেবা পাল। শ্রোতা বন্ধুরা, বর্ণালী শুনছেন আধুনিক গান, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টসে। এবারের গানটির শিল্পী অভিজিৎ দে, গানের কথা সাজিয়েছেন মোকাম আল খান, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এর পরের গানটি শুনবেন ফাহমিদা নবীর কণ্ঠে, গীতিকার কবির বকুল এবং সুরকার লাকি আকন্দ।

ও রজনীগন্ধা গন্ধ ছড়াও গানটি শুনলেন মনির খানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। এবং এই গানটির সঙ্গে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা নিশ্চিতি অধিবেশন শুনছেন এফ এম 90 মেগাহার্টজে। শুরু হচ্ছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান। গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক এবং সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন। এর পরের গানটি শুনবেন হাসন রাজার গান রোকেয়া ফারুকের কণ্ঠে।

কানাইলাল শীলের গানটি শুনলেন মোহাম্মদ মাহতাবউদ্দিনের কণ্ঠে। রংধনুতে মিশ্র গান শুনছেন, এবারে শুনবেন নজরুল সঙ্গীত নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রংধনুতে মিশ্র গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন রুনা লায়লার কণ্ঠে দেশের গান। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল

গানটির শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গীতিকার খালেদ বুলবুল, সুরকার অশোক কুমার সরকার। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে রিভেন্স বাণীচিত্রে গান শুনবেন বেলাল খান ও কনার কণ্ঠে, এরপর জাপানি গান হিবারি মিশরার কণ্ঠে, এরপরে শুনবেন লোকমান হোসেন ফকিরের লেখা ও সুরে, মোহাম্মদ আব্দুল সালাম খানের শুনবেন কণ্ঠে শুনবেন পল্লীগীতি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে নিশুতি অধিবেশনে FM 90 মেগাহার্জে। এবারে ভাওয়াইয়া গান শুনবেন রথীন্দ্রনাথ রায়, গীতিকার ও সুরকার হরলাল রায়। এরপর শুনবেন মালয়েশিয়ান গান হ্যাভক ব্রাদার্সের কণ্ঠে, এরপরে রবীন্দ্রসঙ্গীত বদরুন্নেসা ডালিয়ার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে ব্যান্ড সঙ্গীত শুনবেন খালিদদের কণ্ঠে, এরপরে শুনবেন রাশিয়ান গান ম্যাক্সিম ফাদেভের কণ্ঠে, এরপরে শাহ আব্দুল করিমের লেখা ও সুরে শুনবেন আজগর আলেমের কণ্ঠে, কেমনে ভুলিব আমি।

এই গানটির সাথে শেষ হলো দেশ বিদেশের রকবারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের তারা বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্জে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত ফেরদৌসী রহমানের কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মজিদ। পথপাথে অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর সাহায্য কামনা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশন অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: ബിസ്മില്ലാഹി റഹ്മാനി റഹീം. അസ്സലാമു അലൈക്കും. ബംഗ്ലാദേശ് ബേതാർ ঢাকা. সকাল 6টা. আজ মঙ্গলবার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 6ই সফর 1448 হিজরি, 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ.
1: শ্রাবণের এই স্নিগ্ধ সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হোসেন এবং ফারহানা খান পুরবি।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবাই।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
0: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের 28 আয়াত থেকে 30 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল মজিদ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।